আজ বৃহস্পতিবার 9/1948 সকাপ্ত 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ 13/1443 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:23 হয়ে 25 সেকেন্ডে এবং সূর্যাস্ত 5:22 হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 30 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

0: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমানের রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন রামায়ণ থেকে পাঠ।
1: সুমন্ত্রে বিদায় দিয়া শ্রীরাম চিন্তিত, মন্ত্রণা করেন সীতা লক্ষণ সহিত, হেথা হইতে অযোধ্যা নিকট বড় পথ, এখানে থাকিলে নিতে আসিবে ভরত। সুমন্ত্র কহিবে রাখি শৃঙ্গবের পুরে, শুনিলে ভরত নিতে আসিবে সত্তরে। যাবৎ সুমন্ত্র পাত্র নাহি যায় দেশে, গঙ্গা পার হইয়া চল যাই বনবাসে। গুহকের প্রতি তবে বলেন শ্রীরাম, চিত্রকূট শৈলে গিয়া করিব বিশ্রাম। দেখিয়া আতঙ্ক হয় গঙ্গার তরঙ্গ, ঝাট পার কর যেন সত্যে নহে ভঙ্গ। 7 কোটি নৌকা তার গুহক চণ্ডাল, আনিল সোনার নৌকা সোনার কেরাল। গুহ বলে করিলাম তরণী সাজন, এক রাত্রি হেথায় বঞ্চ তিনজন। এক রাত্রি থাকি রাম তোমার সহিত, শ্রীরাম বলেন মিত্র এ নহি উচিত। এখানে রহিতে আজি মনে শঙ্কা পায়, ভরত আসিয়া পাছে প্রমাদ ঘটায়। ঝাট পার কর বন্ধু না কর বিলম্ব, গুহ বলে ঝাট পার করিব আরম্ভ। গুহের বাড়িতে রাম করি অবস্থিতি, বিদায় হইয়া যান চলি শীঘ্র গতি। প্রাতঃকালে গুহ নৌকা করিল সাজন, পার হইয়া কুলেতেই উঠেন তিনজন। মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর, দুই ক্রোশ পথ বাহি যান গঙ্গা তীর। শ্রীরাম বলেন ভরদ্বাজের নিকটে, আজি বাসা করি গিয়া থাকি নিঃসংকটে। মুনিগণে বেষ্টিত বসিয়া ভরদ্বাজ, তারাগণ মধ্যে যেন শোভে দ্বিজরাজ। হেনকালে সেখানে গেলেন তিনজন, তিনজনে বন্দিলেন মুনির চরণ। শ্রীরাম বলেন শুনো মুনি মহাশয়, তিনজন তব ঠাঁই কহি পরিচয়। শ্রী দশরথের পুত্র মোরা দুইজন, শ্রীরাম আমার নাম কনিষ্ঠ লক্ষণ। পিতৃসত্য পালিতে হয়েছি বনবাসী, জনক কুমারী সীতা সহিত প্রেয়সী। রাম কথা শুনি মুনি উঠেন সম্ভ্রমে, পাদ্যর্ঘ দিয়া পূজা করেন শ্রীরামে। মুনি বলিলেন তুমি বিষ্ণু অবতার, বিষ্ণু আরাধনে তপ কর এ সংসার। যার তপ আরাধন করে মুনিগণে, সেই বিষ্ণু আইলেন আমার ভবনে। শ্রীরাম লক্ষণ লক্ষ্মী দেখি তিনজনে, আপনারে ধন্য করি মানি এতদিনে। গঙ্গা যমুনার মধ্যে আমারও বসতি, বনবাস বঞ্চ এথা থাকিব সংহতি। শ্রীরাম বলেন মুনি অযোধ্যা সন্নিধি, অযোধ্যার লোকেরা আসিবে নিরবধি। এথা হইতে কোন স্থান হয়তো নির্জন, যমুনার পারে সে অদ্ভুত হয় বন। কহ মুনি কোথায় করিব নিবসতি, শুনি ভরদ্বাজ কহে শ্রীরামের প্রতি। যথা মুনিগণ বৈশে বটবৃক্ষ তলে, মৃগপক্ষী বনজন্তু আছে কুতূহলে। নানা ফল মূল পাবে বড়ই সুস্বাদ, তপবন দেখি রাম ঘুচিবে বিষাদ। মুনি সকলের সঙ্গে থাকো সেই দেশ, ভরত তোমার তথা না পাবে উদ্দেশ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রামায়ণ থেকে পাঠ, এখন সঙ্গীতাঞ্জলি। শুরুতে সঙ্গীতাঞ্জলি সৌম্য বসুর কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে সৌম্য বসু এবং পরবর্তীতে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। জানিয়ে দিই আজ বৃহস্পতিবার 1 অক্টোবর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, প্রবীণদের ভালো থাকার উপায় এ বিষয়ে কথা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রাত্যহে কি 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়। জানা অজানা 8:00 বিষয় প্রজাপতির উড়ান বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল, শুনবেন প্রথম পর্ব। 8:05 আধুনিক গান শিল্পী শুভময় মুখোপাধ্যায়, উত্তরণ 8:20 বিশেষভাবে সক্ষম অলোক গায়নের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 9:00 গানে গানে 9:25 জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। 12:00 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে। 12:15 লোকগীতি শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক। 12:33 গ্রামের যুবদের অনুষ্ঠানে শুনবেন 2 অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে কথিকা বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস এ বিষয়ে বলবেন অনন্ত কুমার রায়, এবং পরে শুনবেন স্বচ্ছতাই সেবা এই বিশেষ অনুষ্ঠানটি। 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল আইনের তর্পণে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা পাল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে। 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য 8ম শ্রেণীর সংস্কৃত বিষয় আলোচনা করবেন সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষিকা তমালিকা ঘোষ এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি গুরুমণি টুডু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এই বিষয়ে বলবেন অনল হেমব্রম। এরপরে লোকগীতি শুনবেন মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দে এবং বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণবাণী দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এই বিষয়ে অধ্যাপক ডক্টর লোপামুদ্রা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ পাঠ পরিবেশনে রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা। 8:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা বিজ্ঞান সংবাদ জীবন সংক্রান্ত সাক্ষাৎকার অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা ইন্দ্রদীপ ঘোষ। 9:30 নাটক তৃতীয় ব্যক্তি রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান নজরুল গীতি তুলি রেখা দত্ত, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। ভোজপুরি লোকগীতি বন্দনা কুমারী, আকাশবাণী পাটনা কেন্দ্রের নিবেদন। 11:00 দোতারা সৌরেশ চন্দ্র প্রামাণিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাত্রা পরিবেশনায় পণ্ডিত মনোজিত মল্লিক। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস পর্ব 250। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী অপূর্ব পাল। 7:10 যুববাণীর অনুষ্ঠানে সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতির শিল্পী অসীমা দুবে। 8:50 লোকগীতির শিল্পী সৌরেশ চন্দ্র।

প্রামাণিক 9টা বেজে 10 মিনিটে রাস্থারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ আঞ্জুমান, 10টা বেজে 15 মিনিটে উপস্থাপনায় সাইস্তা নাজ, 11টায় পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12টায় সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাবরক্ষা দফতরের 279 বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 1939 সালের আজকের দিনে বিদেশি শ্রোতাদের জন্য প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে অল ইন্ডিয়া রেডিও। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে 6 যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুরুষদের ক্রিকেটে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 1926 সালে ইউপিএসসি প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিস অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাবরক্ষা দফতর ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 279 বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ডিএডির বিভিন্ন আইটি ভিত্তিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেমকে এই বিভাগের সক্ষম প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা, প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল কম্পাইলেশন সিস্টেম এবং প্রতিরক্ষা মন্ত্রকের ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট পেমেন্ট চালু করার জন্য পেমেন্ট রাউটিং অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
1: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए एमएसपी तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही एमएसपी में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। व्हीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है एमएसपी।
0: মন্ত্রিসভা দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা আইটিএমএস প্রকল্পে অনুমোদন দিয়েছে। এছাড়া গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবার পথে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেছেন। নতুন দিল্লিতে 4 দিনব্যাপী বিশ্ব গ্যাস্ট্রো এন্টারোলজি কংগ্রেসে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় 60 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন। 1990 থেকে 2023 সালের মধ্যে ভারতে প্রসূতি মৃত্যুর হার 86% কমেছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। বস্ত্রক্ষেত্রে উদ্ভূত নতুন প্রযুক্তির ওপর আলোচনার উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্রমেলার আয়োজন করা হচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে

অঞ্চলের দুটি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। মন্ত্রক আরও জানিয়েছে, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশবান্ধব শক্তিতে রূপান্তর এবং সুসংহত সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার ক্ষেত্রে অফশোর খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট 2026 আজ থেকে কার্যকর হতে চলেছে। গত 13 আগস্ট রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই আইনটি 1891 সালের সংশ্লিষ্ট আইনটিকে প্রতিস্থাপন করবে। বর্তমান সময়ের ব্যাংকিং কাজকর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে সাক্ষ্য হিসেবে ব্যাংকিং নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে এই আইনটি একটি আধুনিক কাঠামো প্রদান করবে। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। বিদেশি শ্রোতাদের জন্য অল ইন্ডিয়া রেডিও প্রথম পাস্তু ভাষায় এই সম্প্রচার শুরু করে। বর্তমানে প্রসার ভারতীর অন্তর্গত অল ইন্ডিয়া রেডিও বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে চলেছে। দিল্লি জল বোর্ড রাজধানীর জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য জল শোধনের ক্ষমতা জোরদার করার লক্ষ্যে 17,900 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। বোর্ড ওয়ান জোন ওয়ান অপারেটর মডেলের আওতায় নিকাশি ব্যবস্থার সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য 10 বছর মেয়াদি 17,969 কোটি টাকার একটি কর্মসূচির নীতিগত অনুমোদন দিয়েছে। এছাড়া বোর্ড দক্ষিণ দিল্লির জল সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্যে 6,044 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। যমুনা নদী পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সহায়তা করার লক্ষ্যে মোট 328 MGD ক্ষমতাসম্পন্ন 13টি নতুন বর্জ্য জলশোধন কেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে। জম্মু কাশ্মীরের লস্কর ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের এলইটি নেটওয়ার্কের কাছে একটি বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বদগাম জেলার খান সাহেব এলাকার গুরুত কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকেই খতম করা সম্ভব হল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাত করার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। গতকাল ওমানের ওই কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে এবং উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এই ঘটনাকে একটি গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় নাগরিক ও প্রধান পাইলট স্মিথ মাচ্ছারকে একজন নায়ক হিসেবেও বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে তারা ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারণ্ডেরা জেলায় 6 জন যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউই বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। সরকারি মুখপাত্র নিক মাংওয়ানা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে 4 জন যাত্রী ও 2 জন ক্রু সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে জানান, তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার নতুন উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পবেল, সাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ দলীয় রান। জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43 ওভার 3 বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল 223 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে রোহিত শর্মা 101 রান করেন। ম্যাচের সেরা

0: আবারও নির্বাচিত হন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে শনিবার নিউ চণ্ডীগড়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ, কলাই চাষের কথা। ভাদ্র মাস কলাই বোনার জন্য উপযুক্ত সময়। কলাইয়ের উন্নত জাতগুলি হল কালিন্দি B76, কৃষাণ, বসন্তবাহার PE1, পন্তিউ 19, গৌতম WB105, উত্তরা IPU94-1, শারদা WBU108, T9 WB110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সাথে ম্যানকোজে 75%, 3 গ্রাম বা থাইরাম 75%, 2 গ্রাম বা ক্যাপ্টন 75%, 2 গ্রাম হারে ভালোভাবে মিশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ শোধনের অন্তত 7 দিন আগে বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব রাখতে হবে 15 সেন্টিমিটার। একরে 10 থেকে 12 কেজি বীজ দরকার হয়। একর প্রতি 8 কেজি নাইট্রোজেন ও 16 কেজি ফসফেট ও 16 কেজি পটাশ সার প্রয়োগ করুন। এবার বলি অড়হর চাষের কথা। মরচি রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটালাক্সিলের সাথে ম্যানকোজে বা 0.75 মিলি প্রপিকোনা জল স্প্রে করতে হবে। সুটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান স্প্রে করতে হবে। খরিফ ভুট্টার ক্ষেত্রে এই সময়ে পাতা মোড়া পোকা দেখা যেতে পারে। পাতা মুড়ে দিয়ে তার থেকে সবুজ অংশ খেয়ে ফেলে এই পোকা। এক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিলি ফিপ্রোনিল বা 0.75 অ্যাসিফেট গুলে স্প্রে করতে হবে। শুয়োপোকার আক্রমণ হলে প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েট গুলে স্প্রে করতে হবে। পাতা ধসা দেখা যেতে পারে। লম্বাকার ও ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখা যায় এই সময়, এবং শেষে পাতা শুকিয়ে যায়। প্রতি লিটার জলে 2.5 গ্রাম জিনে বা 1.5 মিলি হেক্সাকোনা জল গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়াজনিত কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। কাণ্ডের মাটি সংলগ্ন অংশ নরম হয়ে পচে যায় এক্ষেত্রে এবং পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। বীজ শোধন করতে হবে ও জল নিকাশি ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, জানিয়ে দিই আউশ ধান চাষের কথা। মাজরা পোকা এই সময়ে দেখা দিতে পারে। স্বল্পমেয়াদি জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে ফিপ্রোনিল 5SC 1 মিলি বা ফ্লুবেনডিমাইড 20% WG 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসাবে একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G বা 4 কেজি 4-8-10G প্রয়োগ করা যায়। ধানের দানায় দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ দেখা দেয়। এই পোকা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দুই অবস্থাতেই ধানের ক্ষতি করতে পারে। যদি গড়ে প্রতি 5টি গুচ্ছিতে একটি পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ পোকা দেখা যায় তবে বেলা 11টার পরে ক্লোরোপাইরিফস 2.5% গুঁড়ো প্রয়োগ প্রতি লিটার জলে গুলে করা যেতে পারে। আমন ধানের ক্ষেত্রে আসি। মধ্যমেয়াদি আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে রোয়ার 15 থেকে 20 দিন পরে 14 কেজি নাইট্রোজেন সার চাপান হিসেবে মাটিতে মিশিয়ে দিন। রোয়ার 40 থেকে 45 দিন পরে আবারও দ্বিতীয় চাপান হিসেবে

0: হবে 7 কেজি নাইট্রোজেন সার মাটিতে মিশিয়ে দিন। জমি তৈরির সময়ে অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব না হলে বিশেষত নিচু জমির ক্ষেত্রে চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে রোয়ার 3 সপ্তাহ ও 6 সপ্তাহে প্রয়োগ করতে পারেন। এই সময়ে আমন ধানে খোলা পচা রোগ দেখা দিতে পারে, বন্ধুরা সতর্ক থাকতে হবে। রোগের লক্ষণ দেখা গেলে ভ্যালিডোমাইসিন 3% প্রতি মিলি বা প্রোপিকোনাজল 25% 0.75 মিলি স্প্রে করা যেতে পারে। পাতা মোড়া পোকা, মাজরা পোকা, পামড়ি পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য 0.75 গ্রাম অ্যাসিফেট বা 1 মিলি ট্রায়াজপস বা 1.5 মিলি ক্লোরোপাইরিফসের সঙ্গে সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া রোঁয়া জমিতে পাখি বসবার জন্য বাঁশের কঞ্চি বিঘা প্রতি 3 থেকে 4টি বসিয়ে দিলে পাখি লেদাজাতীয় পোকার পূর্ণাঙ্গ মথ খেয়ে পোকা নিয়ন্ত্রণ করবে। ধানে বাদামি দাগ, খোলা পচা, ব্যাকটেরিয়াজনিত ধসা ইত্যাদি রোগ দেখা দিলে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আখ চাষের কথা জানিয়ে দিই সবশেষে। বর্ষাকালে রোগ পোকার উপদ্রব বৃদ্ধি পায়। এই সময়ে রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। গাছের পাতা থেকে পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। আখের শুকনো পাতা ব্যবহার না করে সবুজ পাতা দিয়ে আখ গাছ বেঁধে দিতে হবে। পোকা নিয়ন্ত্রণে নিম জাতীয় ওষুধের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন করে সুপারিশ মতো ওষুধ প্রয়োগ করতে হবে। মাজরা জাতীয় পোকা নিয়ন্ত্রণে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান বা 3 গ্রাম ডাইফেনথাই ইউরন গুলে স্প্রে করা যেতে পারে। শোষক পোকা যথা সাদামাছি, দোয়ে পোকা ইত্যাদির জন্য প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েড বা 1 গ্রাম কারটাপ হাইড্রোক্লোরাইড বা 0.2 মিলি ইমিডাক্লোপ্রিড বা 0.1 গ্রাম ক্লোথাইনিডিন বা 0.2 গ্রাম অ্যাসিডামিপ্রিড ইত্যাদি প্রয়োগ করতে পারেন। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির 2-1টি অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার

0: আজ বিশ্ব প্রবীণ দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন প্রবীণদের ভালো থাকার উপায়, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
1: বয়স হলে সুস্থ ও ভালো থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত হালকা ব্যায়াম করা বা কিছুটা হাঁটাচলা করা, পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক চাপমুক্ত থাকা অত্যন্ত জরুরি। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রতিদিন তাজা শাকসবজি, ফল, পুষ্টিকর খাদ্য, যাতে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকবে প্রভৃতি খেতে হবে। মিষ্টি, অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। শরীর ও মন ভালো রাখতে প্রতিদিন সকালে বা বিকেলে 30 মিনিট হাঁটতে হবে। যদি পায়ে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে বসে বসে হালকা যোগব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস করতে হবে। বই পড়া, বাগান সাজানো, গান শোনা, বাড়ির অন্যান্য সদস্যদের সাথে বা পুরনো বন্ধুদের সাথে গল্প করা, বাড়িতে পেটস বা পোষ্য রাখা, টিভি দেখা প্রভৃতি করে মন ভালো রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। ধূমপান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল প্রভৃতি থেকে নিজেদের দূরে রাখতে হবে। নিয়মিত প্রেশার, সুগার, যার মধ্যে ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার, HbA1c, এছাড়া লিপিড প্রোফাইল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, থাইরয়েড প্রোফাইল, যার মধ্যে ফ্রি T3, T4, TSH, তারপর ভিটামিন ডি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি রক্ত পরীক্ষা করাতে হবে। রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকলে নিয়মিত মনিটরিং করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে রক্তচাপ কমানোর ওষুধ খেতে হবে। ব্লাড সুগার বেড়ে থাকলে ডায়াবেটিক ডায়েট খেতে হবে, অর্থাৎ অতিরিক্ত মিষ্টি খাবার বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না। এর সাথে উপযুক্ত ওষুধও খেতে হবে। কাঁচা নুন খাওয়া যাবে না, এতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কোলেস্টেরল বেড়ে থাকলে উপযুক্ত ওষুধ খেতে হবে। রক্তে HDL অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা উচিত এবং LDL বা VLDL অর্থাৎ ব্যাড কোলেস্টেরলের মাত্রা যত কম থাকে ততই ভালো। ইউরিয়া, ক্রিয়েটিনিন বেড়ে থাকলে কিডনির কোনো সমস্যা যেমন ক্রনিক কিডনি ডিজিজ ভাবা যেতে পারে এবং সেই ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিটামিন ডি লেভেল রক্তে কমে গেলে হাড়ের জোর কমে যাওয়া, হাতে পায়ে ব্যথা প্রভৃতি দেখা দিতে পারে। এক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে। বয়সকালে অনেক সময় রক্তাল্পতা দেখা দিতে পারে, এক্ষেত্রে তার মূল কারণটি বিশ্লেষণ করতে হবে, যেমন সেটি প্যারাসাইটিক ইনফেকশন নাকি ক্রনিক কিডনি ডিজিজ নাকি আয়রনের অভাবের জন্য হচ্ছে, পরীক্ষা করে তা দেখতে হবে। যদি কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট একেবারে খারাপ আসে, অর্থাৎ টোটাল লিউকোসাইট কাউন্ট যদি ল্যাক্সে চলে যায়, সেক্ষেত্রে কোনো ব্লাড ক্যান্সারের রিস্ক আছে কি না সেটি বিশ্লেষণ করে দেখতে হবে। হঠাৎ বুকে ব্যথা উঠলে বা মাঝে মাঝে বুকে ব্যথা হলে ECG-12 লিডস, ট্রপাই এই টেস্টগুলি করাতে হবে। শরীরের কোনো অংশ অসার হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিয়ে NCCT ব্রেন করাতে হবে। হার্ট অ্যাটাক, কোনো সমস্যা হার্টের এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বয়সকালে খুবই কমন। বিভিন্ন সাইকিয়াট্রিক ইলনেস যেমন মানসিক রোগ কিছু যদি থাকে, যেমন ডিপ্রেশন, সাইকোসিস, ডিমেনশিয়া প্রভৃতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ও কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং মাথায় রাখতে হবে। এছাড়া ত্বক ও দাঁতের যত্ন নিতে হবে। ত্বকে নিয়মিতভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং হাইড্রেটেড থাকুন। কোনো রকম দাঁতে ব্যথা বা মাড়ি থেকে রক্তক্ষরণ হলে অবিলম্বে দাঁতের ডাক্তার দেখাতে হবে, অর্থাৎ নিজে সুস্থ থাকলেই সকলকে ভালো রাখতে পারবেন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের ভালো থাকার উপায়, বললেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: কালো মেঘ সরে গিয়ে সাদা মেঘ ছবি আঁকছে শরতের ক্যানভাসে, আর মনের ক্যানভাস, হ্যাঁ সেখানেও তো তাই। জীবনের প্রতি মাকে কত ছবি, কত না বলা গল্প, সে গল্পেই সেজে ওঠে প্রাত্যহিকীর দরবার। আপনাদের লেখা গল্পগুলোই পড়ি আমরা, সঙ্গী থাকেন অজস্র শ্রোতা বন্ধু। এ যেন বেতারে মেধে থাকা একে অপরের সঙ্গে, মেধে বেঁধে থাকার সংকল্প নিয়ে শুরু করলাম প্রাত্যহিকীর আরও একটা নতুন পর্ব।
1: প্রাত্যহিকীর এই সকালে সবাইকে নমস্কার, সুপ্রভাত।

আজ পয়লা অক্টোবর, ফিরে যাব অনেকটা পিছনে আজকের এই দিনে। ফিরে যাব 1861 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন স্যার নীলরতন সরকার। চিকিৎসক হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল ডাক্তার সরকারের। একদা রাধাগোবিন্দ কর এবং সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে একযোগে বেসরকারি প্রতিষ্ঠান বেলগাছিয়া মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন এবং তার বর্তমান নাম আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। যাদবপুরে যক্ষ্মা হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রেও সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ক্যাম্বেল মেডিকেল স্কুল আজ কলেজে পরিণত হয়ে তাঁরই নামাঙ্কিত হয়েছে। তিনি অর্থাৎ স্যার নীলরতন সরকার। আজ তাঁর জন্মদিন।

1906-এর আজকের দিনে ত্রিপুরায় সজেন দেব বর্মনের জন্ম। পিতা নবদ্বীপ চন্দ্র ত্রিপুরার রাজ পরিবারের সন্তান, মা নিরুপমা দেবী মণিপুর রাজ পরিবারের মেয়ে। 5 ভাই 4 বোনের মধ্যে সজেন দেব ছিলেন সর্বকনিষ্ঠ। সজেন দেব বর্মন 1924-এ স্নাতক হন। পরবর্তী সময়ে বেতারে সঙ্গীত পরিবেশন শুরু করেন। গান শিখেছেন কৃষ্ণচন্দ্র দে, বাদল খাঁ, আলাউদ্দিন খাঁ এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে। 1932-এ প্রথম রেকর্ডে গাওয়া। 1938-এ মীরাদেব বর্মনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 1939-এ থেকে শুরু করেন সঙ্গীত পরিচালনা। 1946-এ প্রথম হিন্দি ছায়াছবিতে সুর দেওয়া। আর তারপর বাকিটা ইতিহাস।

শিক্ষা ও বিপ্লবী জীবনের শুরু ঢাকাতে। এখানে তিনি হেমচন্দ্র ঘোষের দ্বারা প্রতিষ্ঠিত বিপ্লবী গুপ্ত সমিতি মুক্ত সংঘ তথা পরবর্তীকালে

বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে যুক্ত হন। বহুবার গ্রেপ্তার হন এবং বিভিন্ন জেল ও ক্যাম্পে 7 বছর বন্দী থাকেন। পরের দিকে তিনি ফরওয়ার্ড ব্লক ও শরৎ বসু প্রতিষ্ঠিত সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টিতে যোগ দেন। শরৎচন্দ্র বসুর মহাজাতি পত্রিকার সম্পাদনাও করেন। তিনি সুবক্তা ও সুলেখক ছিলেন। জেলখানা, কারাগার, নেতাজি ও মার্ক্সবাদ ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। নিকুঞ্জ সেন, তার জন্ম হয় 1906 সালের আজকের দিন অর্থাৎ 1 অক্টোবর।

আজ 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। একদিন যে চোখ স্বপ্ন দেখেছিল বিশ্ব বিজয়ের, আজ সে চোখে ছানি পড়ে দৃষ্টি। একদিন যে শরীর অনায়াসে তুলে নিতে পারত ভারী বোঝা, আজ সে শরীর জড়ায় আক্রান্ত। হালকা একটা ব্যাগ হাতে হাঁটতেও কষ্ট হয়। আসলে দেহপট শনে নট সকলই হারায়। কথাটি মানুষের জীবনে সব থেকে সত্যি হয়ে দাঁড়ায় যখন মানুষ বয়োবৃদ্ধে পরিণত হন। পলিত কেশ, লোল চর্ম, অশক্ত মানুষের সংখ্যা পৃথিবীতে এখন কম নয়। কম বয়সীদের মধ্যে কায়িক পরিশ্রম এরা হয়তো করতে পারেন না ঠিকই, কিন্তু এঁদের জীবনের যে অভিজ্ঞতা তা দিয়েই পরবর্তী প্রজন্মকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন। আজ 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। আজ শ্রদ্ধায় আনত হওয়ার দিন জীবনবোধে অভিজ্ঞ ওইসব বয়োবৃদ্ধদের কাছে। আজ 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস।

পৃথিবীর মানবহিতৈষীদের মধ্যে অবিস্মরণীয় ব্যক্তিত্ব লর্ড স্যাপসবারির জীবনের সঙ্গে আজকের দিন জড়িয়ে আছে। 1801 সালের 28 এপ্রিল ইংল্যান্ডে স্যাপসবারির জন্ম। শৈশবে বাবা ও মার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে উপেক্ষিত ও নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়েছিল বালক স্যাপসবারিকে। মানুষ হয়েছিলেন বাড়ির এক বৃদ্ধা পরিচারিকার কাছে। সেই মমতাময়ী পরিচারিকার মুখে বাইবেলের মাধ্যমে যে ধর্মভাব তিনি শিক্ষা করেছিলেন, তার পরিণত বয়সে সেই ধর্মভাবই তাকে মানব দরদি করে তুলেছিল। হ্যারো ও অক্সফোর্ডে ছাত্রজীবন শেষ করে স্যাপসবারি তাদের পরিবারের প্রথা অনুযায়ী পার্লামেন্টে প্রবেশ করেন। জনপ্রতিনিধি হিসেবে তার প্রথম বিখ্যাত কাজ ছিল ইংল্যান্ডের দীর্ঘকালের লুনাসি লকে সংস্কার করা। তখন ইংল্যান্ডের উন্মাদ আশ্রমগুলিতে রোগীদের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করা হতো ও তাদের চিকিৎসার বিষয়ে প্রবল ঔদাসীন্য দেখানো হতো। বিভিন্ন উন্মাদ আশ্রম তিনি নিজে পরিদর্শন করে সেসব তথ্য সংগ্রহ করেছিলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলি যখন তিনি সভ্যদের সামনে পরিবেশন করতেন, তখন উন্মাদ আশ্রমের নারকীয় অবস্থা জেনে তারা আতঙ্কে শিউরে উঠতেন। ফলে সহজেই লুনাসি লকে সংস্কার করা সম্ভব হয়েছিল। ইংল্যান্ডের যারা সম্ভ্রান্ত ও ধনী লোক, তাদের বাড়ির চিমনির ধোঁয়াকালি পরিষ্কার করার কাজে ছোট ছোট ছেলেদের নিযুক্ত করার প্রথা ছিল তখন। সেই চিমনির অভ্যন্তরে নেমে এই দুঃসাধ্য কাজ সম্পন্ন করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু ঘটত সেই সব হতভাগ্য বালকদের। দাসত্ব প্রথার মতোই জঘন্য ও অমানবিক ছিল এই প্রথা। প্রায় 35 বছরের অনলস সাধনায় নিয়োজিত থেকে তিনি এই প্রথা বিলোপ সাধন করেছিলেন। 1885 সালের 1 অক্টোবর জীবনাবসান ঘটে মানবহিতৈষী লর্ড স্যাপসবারির।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আপনারা শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে।

0: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। হ্যাঁ, আশ্বিনের মাঝামাঝি তো বটেই, সেই সঙ্গে অক্টোবর মাসও শুরু। অর্থাৎ বাংলা কিংবা ইংরেজি দুদিক দিয়েই পুজোর মাসে পা রাখলাম আমরা। প্রকৃতি সেজে উঠেছে সাজো সাজো রবে, সেই সঙ্গে নিজেদেরও একটু সাজিয়ে নেওয়া। তবে সাজ মানে কি শুধুই বাইরেটুকুকে সাজিয়ে রাখা, আর ভিতরটা? শুনব আপনাদের পুজোর সাজের কথা, তাই এখন খুলব অক্টোবরের প্রথম পক্ষের চিঠির ঝাঁপি।
1: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আমারও বলতে ইচ্ছে করলো এই লাইন কটি, আপনাদেরও বলতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে বলেই তো সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে ঠিক এই লাইনগুলো দিয়েই শুরু করেছেন আজকের চিঠি। অক্টোবর মাস, প্রথম পক্ষ, প্রাত্যহিকীর বিষয়, পুজোর সাজ। আশ্বিনের প্রভাত বন্ধু, রবিকবির কথায় বলি, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। বছরের এই সময়টা পুজোর গন্ধ মাখতে বাংলার বাঙালি সহ বিশ্বে ছড়িয়ে থাকা সব বাঙালি কেমন নস্টালজিক হয়ে পড়ে। বাংলায় পুজোকে কেন্দ্র করে মাসখানেক কাটে পাড়ায় পাড়ায় পুজোর মিটিং, চাঁদা ধার্য করা ও আদায় এবং পুজোর সাজসজ্জা নিয়ে বিশেষ কমিটির সদস্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। সাবেক না থিম পুজো, ওরা ঠিক করুক। বাড়িতে পুজোর দিনগুলোতে সাফসুতর ব্যবস্থা আর ছোটদের নতুন জামা জুতোর সঙ্গে গিন্নির শাড়ির বায়না মেটানো, এসব তো থাকেই। বৃদ্ধ বাবা মায়েরা আবার না ভেবে বসেন আমাদের আবার পুজো কি, নতুন পুরনো কাপড় যা আছে তাতেই চলে যাবে। চৌকস গৃহস্থ বোঝেন এসব কথা বাবা মায়ের অভিমানের কথা, তাকে সবারটা মাথায় রাখতে হয়ই, নিজেরটাই হয়তো ভুলে যান। পুজো বছর বছর আসে, পাবলো নেরুদার কথায় তুমি গাছের সব ফুল ছিঁড়ে ফেললেও বসন্তের আগমন আটকাতে পারবে না। তেমনি প্রাকৃতিক ধ্বংসলীলা বা বন্যা বাদল কোনো কিছুই পুজোর নির্ঘণ্ট বদলাতে পারে না। বিদেশে মণ্ডপ বানিয়ে নিজেদের পুজো করার জায়গা থাকে না বলে বিভিন্ন স্কুল

0: ভবন শনি রবি ছুটির দিন দেখে ভাড়া নিয়ে পুজোর আয়োজন হয়। পরপর কয়েকটি শনি রবি ধরে পুজো চলে বিভিন্ন সংস্থার, তাই মণ্ডপ সাজগোজের বিষয় গুরুত্ব খুব একটা পায় না। বছরের ওই সময়টায় ছেলেরা ধুতি পাঞ্জাবি ও মহিলারা শাড়ি জোগাড় করে রাখেন পুজোয় পরবেন বলে। এর বাইরেও পুজোর একটা দিক থাকে, তা হল যাদের সব হারিয়েছে, কোনো কিছু প্রকাশ করার শব্দ যাদের জোগায় না মুখে, মণ্ডপের অদূরে দাঁড়িয়ে যারা দীর্ঘশ্বাস, শুকনো গালে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ ও শীতল হাসি মুখে মেখে অন্যের আনন্দের ভাগ পেতে কম্পিত হাত বাড়িয়ে দেয় ভিড়ের মধ্যে কিছু পাওয়ার আশায়, তাদের পুজোর সাজ ওইটুকুই প্রাপ্ত হয় কি। অপচয় কমিয়ে ওই সর্বহারাদের যদি সামান্য সাজ, মুখে দুমুঠো অন্নও তুলে দিতে পারি এই পুজোর দিনগুলোতে, অঙ্গীকার হোক, এটা সব বাঙালির আনন্দের দিনের আর এক সাজ। বিলাসিতার চেয়ে মানসিক তৃপ্তি এতে বহু গুণ বেড়ে যাবে। লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, টরন্টো, কানাডা থেকে।
1: এরপরের চিঠি লিখছেন অঞ্জন কুমার দাস, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর থেকে। আমার ঠাকুরমা শেষের দিকে চোখে দেখতে পেতেন না, কিন্তু বিশ্বকর্মা পুজো আসবার সময় হলেই বাবাকে ডেকে বলতেন, কই রে ভানু, মা তো এসে গেলেন, আমার পূজার শাড়ি আনবি না? দিদি ফিসফিস করে বলতো, বুড়ি চোখে দেখতে পায় না, তবু বুঝলো কি করে যে পুজো এসে গেছে? সে কথাটা আমিও ভাবতাম। প্রকৃতি যে নতুন করে সেজে উঠেছে সেটা তো ঠাকুরমা দেখতে পাচ্ছে না, তবে বুঝছে কি করে যে পুজো এসে গেছে। আসলে বাঙালির রক্তে পূজা আসার আকর্ষণ চিরন্তন। মনে মনে মায়ের আগমনের জন্য সে সেজে ওঠে, চর্মচক্ষে না হোক, তার মানুষ লোক মাকে আবাহনের জন্য প্রস্তুত হয়। এক বছরের পর মা আসেন, আর তার জন্য বাঙালি মন উদ্গ্রীব হয়ে থাকে। খুব ছোটবেলায় জামা কাপড়ের জন্য মনটা উসখুস করত, বন্ধুদের সঙ্গে আলোচনা হতো কার কটা জামা হয়েছে। আমার বাবা সীমিত আয়ের লোক ছিলেন, তাই হয়তো একটা জামাই কপালে জুটত, কিন্তু পূজায় নতুন জামা কাপড় পরা যেন একটা বিষয় ছিল। বড় হয়ে জামা কাপড়ের সঙ্গে প্রকৃতির রূপ দেখার আগ্রহ বাড়ল, ছুটে যেতাম নতুন প্রকৃতির রূপ দেখতে। আকাশে বাতাসে পূজার গন্ধ যেন ছড়িয়ে যেত। পটুয়া যখন প্রতিমা গড়ত, অবাক হয়ে দেখতাম কেমন করে মৃন্ময়ী প্রতিমা মাতৃ রূপ নিচ্ছে। এখন অনেক উৎসব, 12 মাসে 13 পার্বণ, তবুও পুজো আসলেই সেজে ওঠে প্রকৃতি, সেজে ওঠে মন। লিখলেন অঞ্জন কুমার দাস, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর থেকে।

গ্রামডিহা, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। আপনার লেখা এবারে। প্রভাত সাথী প্রাত্যহিকী। পুজোর সাজ মানেই আমরা বুঝি নতুন জামার গন্ধ, মণ্ডপের ঝকমকে আলো আর প্রকৃতির কাশবনে শরতের আলতো ছোঁয়া। কিন্তু এই চেনা উদযাপনের গভীরে লুকিয়ে থাকে আর এক রূপটান, তা হল আমাদের মনের সাজ। পুজো আসলে এক পরম মুক্তির উৎসব, যেখানে আমরা প্রতিদিনের ক্লান্তি, একঘেয়েমি আর জাগতিক মলিনতাকে ধুয়ে মুছে এক নতুন আলোয় নিজেদের অন্তরকে সাজিয়ে তুলি। আমাদের অন্তর্মহলের এই সজ্জা কিন্তু কোনো দামি প্রসাধনী বা রেশমি কাপড়ের চাকচিক্যে তৈরি হয় না। এই সাজের বুনন তৈরি হয় ক্ষমার চাদরে, ভালোবাসার চন্দনে আর সহানুভূতির অলঙ্কারে। সারা বছর ধরে মনের কোণে জমে থাকা ক্ষোভ, অভিমান, পরশ্রীকাতরতা আর অহংকারকে বিসর্জন দিয়ে মনটাকে এক আকাশ উদারতায় ফাঁকা করাই হল আসল পুজো। ঠিক যেমন মা দুর্গার আগমনে চারপাশের প্রকৃতি শুদ্ধ হয়ে ওঠে, তেমনি আমাদের ভিতরে চেনা মানুষটাও যেন এক অনাবিল শান্তিতে সেজে ওঠে। এই অন্তরের সাজে কোনো কৃত্রিমতা থাকে না, এতে থাকে ঢাকের আওয়াজে মন মেতে ওঠার এক আদিম আকুলতা, পুরনো বন্ধুকে বুকে টেনে নেওয়ার চেনা উষ্ণতা আর চারপাশের চেনা অচেনা মানুষের মুখে হাসি ফোটানোর এক অদম্য ইচ্ছে। যখন কোনো শিশুর মুখে নতুন জামার অনাবিল আনন্দ ফুটে ওঠে, তখন আমাদের মনের গভীরে যে পরম তৃপ্তির রং লাগে, সেটাই তো উৎসবের শ্রেষ্ঠ রূপটান। তাই এবারের পুজোয় শুধু শরীর আর বাহ্যিক রূপের প্রকাশ নয়, আসুন সাজিয়ে তুলি আমাদের মনকেও। এক বুক উদারতা, শুদ্ধ ভাবনা আর ভালোবাসার তুলিতে রাঙিয়ে তুলি আমাদের অন্তর্মহলকে। বাহ্যিক সাজ যদি উৎসবের শরীর হয়, তবে অন্তরের এই সুন্দর রূপই হল তার আসল প্রাণ। এবারের শরতে এই হোক আমাদের প্রকৃত পুজোর সাজ। নমস্কার জানিয়ে শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রামডিহা, জেলা বাঁকুড়া থেকে।

এরপরে সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন প্রদীপ বসাক। প্রিয় প্রাত্যহিকে, পূজোর সাজ মানেই শুধু নতুন জামা কাপড়, গয়না কিংবা বাহারি সাজসজ্জা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের স্মৃতি, আনন্দ, ঐতিহ্য আর আপনজনদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। দুর্গাপুজো এলেই যেন শহর থেকে গ্রাম সবখানেই এক অন্যরকম উৎসবের আবহ তৈরি হয়। ছোটবেলায় পুজোর আগে নতুন জামা পাওয়ার আনন্দ ছিল আলাদা। নতুন পোশাকের গন্ধ, মায়ের হাতে সাজিয়ে দেওয়া, বাবার সঙ্গে বাজারে যাওয়া, সব কিছুতেই ছিল নির্মল উত্তেজনা। আজ সময় বদলেছে, সাজের ধরনও বদলেছে। অনলাইন শপিং, ফ্যাশন ট্রেন্ড, মেকআপের নতুন কৌশল সবই পুজোর প্রস্তুতির অংশ হয়ে উঠেছে। কিন্তু সাজের আসল সৌন্দর্য এখনো আত্মবিশ্বাস ও স্বাভাবিকতায়। পুজোর সাজে শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া কিংবা আধুনিক পোশাক, যে যার পছন্দ মতো বেছে নিতেই পারেন। তবে পোশাকের চাকচিক্যের চেয়েও গুরুত্বপূর্ণ হল আরাম, রুচি এবং ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে নেওয়া। একই সঙ্গে নিজের সাজে বাংলার ঐতিহ্যকে একটু তুলে ধরলে উৎসবের আনন্দ কিন্তু আরও গভীর হয়। তাঁতের শাড়ি, ঢাকাই, গামছার নকশা, মাটির গয়না কিংবা শঙ্খপলার মতো উপকরণ সেই পরিচিত বাঙালিয়ানায় ফুটে ওঠে। আর পুজোর সাজ শুধু নিজের জন্য নয়, বাড়ি সাজানো, আলপনা দেওয়া, প্যান্ডেলের আলো, ফুলের গন্ধ সব মিলিয়ে চারপাশের পরিবেশও হয়ে ওঠে উৎসব মুখর। তাই পুজোর সাজক সুন্দর, কিন্তু অযথা প্রতিযোগিতার নয়, হোক আনন্দের, আত্মপ্রকাশের এবং ঐতিহ্যকে ভালোবাসার। কারণ শেষ পর্যন্ত পুজোর সবচেয়ে সুন্দর সাজ হল মুখের হাসি, মনের আনন্দ এবং প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্ত। লিখলেন প্রদীপ বসাক, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।

আসানসোল পশ্চিম বর্ধমানের অরূপ সরকারের লেখা আমার হাতে। প্রিয় প্রভাত সাথী প্রাত্যহিকী, দুর্বাঘাসের ডগা ভেজানো শিশির স্নাত ভোরবেলায় ঘর হতে দুই পা বাইরে বেরোলেই নজরে আসবে রেল লাইন অথবা প্রধান সড়কের ধারে কাশফুলের বিস্তীর্ণ ঝোপ, আর অনুভূত হবে শিউলি ফুলের সুবাসিত ঘ্রাণ। বুঝতে পারা যায় শরতের প্রকৃতি ক্রমে ক্রমে সেজে উঠতে শুরু করেছে। একটু গ্রামের দিকে যদি যাওয়া যায়, নজরে আসবে সরোবর মাঝে শালুক পদ্মকলির মন ভোলানো রূপের ছটা। আকাশের মাঝেও দেখা যাবে সাদা মেঘের টুকরো টুকরো আস্তরণ, যেন তারা পালতোলা নৌকোর ন্যায় ধীরে ধীরে এগিয়ে চলেছে। অপলক দৃষ্টিতে প্রকৃতির এই সাজ দর্শন করি আর ভেবে চলি,

0: মানব মনেও কি এর ইতিবাচক প্রভাব পড়তে পারে না? আমার মনে হয় যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির এই মন ভোলানো রূপ দেখে মুগ্ধ হতে বাধ্য। কিন্তু শরতের এই শিউলি ঝরা দিনগুলিতে শুধু তো প্রকৃতি সাজলেই হবে না, আমাদের হৃদয় অভ্যন্তরে যে সকল কলুষতা বা অন্ধকার গোপনীয় ডেরা বেঁধে রয়েছে সেগুলিকে যদি নির্মূল করে চিরতরে বিসর্জন না দিয়ে শুধুমাত্র বহিরঙ্গেই সেজে উঠি, তাহলে সেই সাজ কি সার্থক হবে? তাই আমরা যদি বহিরঙ্গে সাজগোজের পাশাপাশি আমাদের মন থেকেও ক্রোধ, হিংসা, অহংকার, লোভ, পরশ্রী কাতরতা ইত্যাদিকে চিরতরে বিদায় জানাতে পারি আর তার সঙ্গে অনুশীলন করতে পারি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যবোধ বজায় রাখার, তবে সেটাই হবে আমাদের প্রকৃত সাজ। আসন্ন দুর্গাপূজা সকলের খুব ভালোভাবে অতিবাহিত হোক এই প্রার্থনায় অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমানের।
1: খড়সরাই হুগলি থেকে লিখছেন উত্তম দালাল। প্রিয় প্রাত্যহিকী, পুজোর সময় চারদিকটা বড্ড সুন্দর হয়ে ওঠে। এ সময় আমার বহিরঙ্গের সাজ অন্তরকে সাজানোরই তাগিদ। পুজোর কেনাকাটা তথা বহিরঙ্গকে সাজানোর জন্য একটা নৈকট্য স্থাপনের বার্তা খুঁজে পাই। রাস্তা থেকে হাঁক পড়ে যাওয়া সবজিওয়ালা, ডাক পড়লি হাজির হয়ে যাওয়া রিক্সাওয়ালা, জঞ্জাল সাফাই করা রাজু, এদেরকেও সাজিয়ে গুছিয়ে দিতে ইচ্ছে করে। বৃষ্টি শেষের মেঘে ছেঁড়া আলোর ছটা এভাবেই কখন অজান্তে চারিয়ে যায় অন্তরের গভীরে। শরৎকালের শুদ্ধ ধৌত প্রকৃতির অমলিন সৌন্দর্য যেন এভাবেই প্রতিফলিত হয় আমাদের সক্ষ আত্মীয়তায়, উজ্জ্বল হয় আমাদের দৈনন্দিনতায় ক্লীণ্ণ মন। আমার পূজার সাজকে শুধু নিজের রূপকে প্রকাশ করার জন্যে না, এই যে সব ক্লান্তি ধুয়ে মুছে নতুন পাট ভাঙা ধুতি পরে মণ্ডপে গিয়ে দশভুজার পায়ে অঞ্জলি দেওয়া, এ তো মনের সব দ্বিধা, সব গ্লানি, অপমান, দুঃখ মায়ের কাছে অর্পণ করে আসা। আমার অঞ্জলির ফুলগুলো যখন দেবীকে স্পর্শ করছে, সেগুলোতে রোজকার আপোষ, অবহেলা, আক্ষেপ, আমার না পাওয়াগুলো মাখামাখি হয়ে থাকে। মা দুর্গাকে সেগুলো হ্যান্ডওভার করে মনকে তরতাজা করে হালকা মনে বাড়ি ফেরা। বাহিরের আলো ভেতরে এসে পড়ে, অনেকগুলো মরচে পড়া দরজা জানলা হাট করে খুলে যায়, আলো বাতাস খেলে মন ভালো হয়ে ওঠে, সেজে ওঠে। শরতের সোনার আলোয় আমাদের অন্তরের শক্তিকে জাগানোর উদ্যোগ থাকে। নিজের লুকিয়ে রাখা ধুলোয় ঢাকা সরিয়ে দিয়ে মনের সব দীনতা মলিনতা ধুইয়ে দিয়ে নতুন জীবনের আহ্বান, যা অশুভ অমঙ্গল তাকে পরাজিত করে শুভবোধের প্রতিষ্ঠা। তাই এই বাইরের সাজ অন্তর সজ্জাকে আলোকিত করে। উত্তম দালাল, খড়সরাই, হুগলি থেকে।

লিখেছেন বোলপুর বীরভূমের রাজেন্দ্র কুমার আচার্য। শিশির ভেজা শিউলি ছড়ানো পথে আগমনের সুর মনের ঘরখানি সাজিয়ে তুলতে চায়, সাজিয়ে তুলতে চায় ঘরের উঠোন। মন্দিরের চাতালে রঙের প্রলেপ, আলকাতরা দেওয়া দরজায় পুজোর গন্ধ, দীঘির জলে লাল পদ্ম কখন যেন ইশারায় জানান দেয় পুজো এসেছে। আকাশে পেঁজা তুলোর মেঘ আর মাঠের কাশফুলের যুগলবন্দি আমাদের আটপৌরে জীবনে একটুখানি নতুন সাজের স্বাদ এনে দেয়। ঘরের উঠোন জুড়ে আলপনা আঁকা, মাটির পাঁচিলে কাদা মাটি দিয়ে মেরামত, তারই মাঝে ইতিওতি নকশা আঁকা, উৎসবের আমেজ চেটে পুটে উপভোগ করতে চায় মন।

সব নতুন করে সাজিয়ে তোলার জন্য মন ব্যস্ত হয়ে ওঠে। মণ্ডপগুলোর সাজসজ্জা দেখে মন ছুঁয়ে যায়, যা চকচকে আলোর ছটায় চোখ ধাঁধিয়ে যায়। একটু নজর ঘোরালেই মন খারাপ হয়ে যায় যখন দেখি অক্লান্ত পরিশ্রম করে যারা সব সাজিয়ে তুলেছেন তারা কেউ আদুল গায়ে, কেউ বা পুরনো পোশাকে কর্তব্য পালন করছেন। জরুরি পরিষেবার কর্মীরা তো পুজোর সাজে সজ্জিত হতে পারেন না, ওদের জানাই কুর্নিস। জৌলুসের ছটায় বাইরের জগৎটাকে সাজিয়ে তুলছি, রংমশালের আলো বেশ রং ছড়িয়ে দেয়, কিন্তু মানবিক চেতনার ঘরখানি তো ঝুলিকালিতে ভরে আছে। একটুখানি ঝাড়পোছ করে মানুষ হয়ে ওঠার চেষ্টা করি, একটুখানি মানবিকতার আলোর মালা দিয়ে সাজিয়ে তুলি, অন্তরাত্মা নতুন সাজে সেজে উঠুক। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়েছেন রাজেন্দ্র কুমার আচার্য, বোলপুর, বীরভূম থেকে।

0: এবার জানিয়ে দিই আকাশ বাতাসের খবর সম্পর্কে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 59%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।
1: আরেকবার আপনাদের চিঠির পাতায়, বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, শরতের সোনাঝরা সকালটা যখন শিউলি সৌরভে স্নিগ্ধ হয়ে ওঠে, তখনই বোঝা যায় উমা ঘরের পথে রওনা দিয়েছেন। প্রকৃতির ক্যানভাসে তখন শুরু হয় এক অদ্ভুত পুজোর সাজ। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘেতের লুকোচুরি, মাঠের একপাশে দোলা লাগা শুভ্র কাশফুল, আর দিঘির জলে মৃদু বাতাসে দুলতে থাকা পদ্ম, সব মিলিয়ে ধরিত্রী দেবী যেন নিজে হাতে সেজে ওঠেন তার কন্যা সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। পাড়ার মোড়ে তখন ঢাকের আওয়াজে আগমনের সুর বেঁধে দেয় উৎসবের আবহ। এই মহাজাগতিক রূপটানের সমান্তরালে চলে মর্তের মানুষের বাহ্যিক সাজের প্রস্তুতি। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা আলমারি থেকে বারবার করে যখন দেখছে তাদের নতুন জামা প্যান্ট, ছোট মেয়েটির মাথায় রঙিন ফিতের বাঁধন যেন তার খুশিরই বহিঃপ্রকাশ। আর নারীদের সাজ, সে তো এক দীর্ঘ সাধনা। পুজোর দিনগুলোর জন্য তুলে রাখা নতুন সুতির শাড়ি, কাঁচের রঙিন চুড়ি আর আলতার লাল আভা, সঙ্গে যোগ হয় নানাবিধ প্রসাধনী স্পর্শ, যা তাদের রূপকে করে তোলে আরও মোহময়ী। অষ্টমীর অঞ্জলি হোক বা নবমীর আরতি, এই বাহ্যিক রূপই তো উৎসবের চেনা ছবি। কিন্তু পুজোর সাজ কি শুধু এটুকুই? উৎসবের আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে অন্তরের অলিন্দে। এ হলো ভিতরের সাজ। অষ্টমীর সকালের ভিড়ে অঞ্জলি দেওয়ার ফাঁকে যখন চার জোড়া চোখ এক হয়, তখন মনের সাজ রূপ পায় অন্য মাত্রায়। প্রেমিকা তখন প্রেমিকের মন জয় করতে নিজের মনকে রাঙিয়ে তোলে এক অদৃশ্য আবিরে। সারা বছরের মান অভিমান ভুলে মানুষ একে অপরকে আপন করে নেয়। এই যে হৃদয়ের পরিচ্ছন্নতা, ভালোবাসার চাদরে মনকে জড়িয়ে নেওয়া, এটাই হলো পূজোর সবচেয়ে সুন্দর সাজ। প্রকৃতির রূপ, মানুষের নতুন পোশাক আর মনের ভিতরের এই নির্মল আনন্দ, এই তিনের মেলবন্ধনে পূর্ণতা পায় এই উৎসব। বাহ্যিক সমারোহ আর অভ্যন্তরীণ ভালোবাসার এই অপূর্ব যুগলবন্দি প্রমাণ করে পুজো মানেই এক নতুন সৃষ্টির আনন্দ, এক পরম সার্থকতা। লিখেছেন বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রাত্যহিকে আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
0: সৌভিক শাসমল।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব রক্ষা দপ্তরের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী বিমানে ভারতীয় বিমান ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের এক পাইলট গ্রেপ্তার। এই ঘটনাকে গুরুতর নিরাপত্তা সংকট হিসেবে আখ্যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে 6 যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়ার ঘটনায় সকলের প্রাণহানির আশঙ্কা। 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। একদিনের ক্রিকেটে দ্রুততম 200 রান করার রেকর্ড ভারত অধিনায়ক শুভমান গিলের। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। 1926 সালে UPSC-র প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এ উপলক্ষে প্রধানমন্ত্রী UPSC-র শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিজ অফ UPSC অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনগুলির চেয়ারম্যান ও সদস্য, ভারত সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, শিক্ষাবিদ, UPSC-র আধিকারিক সহ সারা দেশ থেকে বিভিন্ন অংশীদার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব দপ্তর ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী DAD-র বিভিন্ন IT ভিত্তিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেমকে এই বিভাগের সক্ষম প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা, প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল কম্পাইলেশন সিস্টেম এবং প্রতিরক্ষা মন্ত্রক ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট পেমেন্ট চালু করার জন্য পেমেন্ট রাউটিং অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বিপণন মরশুমের জন্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্যে সব থেকে বেশি দাম বেড়েছে কুসুম ফুল বা স্যাফ্লাওয়ারের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মুসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলে অশ্বিনী বৈষ্ণব জানান। মন্ত্রিসভা দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় 789 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি 3 দফায় 24 মাসের মধ্যে বাস্তবায়িত হবে। এছাড়া গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP Nadda প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ জোর দিয়ে সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবার পথে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেছেন। নতুন দিল্লিতে বিশ্ব গ্যাস্ট্রোএন্টারোলজি কংগ্রেসে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় 60 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে 13 কোটিরও বেশি মানুষের চিকিৎসা করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, 1990 থেকে 2023 সালের মধ্যে ভারতে প্রসূতি মৃত্যুর হার 86% কমেছে। বস্ত্রক্ষেত্রে উদ্ভূত নতুন প্রযুক্তির উপর আলোচনার উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্রমেলার আয়োজন করা হচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে লঘু উদ্যোগ ভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওম প্রকাশ গুপ্ত বলেন, দেশজুড়ে টেক্সটাইল ক্ষেত্রে যুক্ত প্রায় 400টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এই কনক্লেভে অংশ নেবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কনক্লেভের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলে 2টি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। মন্ত্রক আরও জানিয়েছে, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশবান্ধব শক্তিতে রূপান্তর এবং সুসংহত সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার ক্ষেত্রে অফশোর খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও।

বিদেশি শ্রোতাদের জন্য অল ইন্ডিয়া রেডিও প্রথম পাশতো ভাষায় সম্প্রচার শুরু করে। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে কেন্দ্র জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন আজ গতকাল ভুয়ো ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে গতকাল নতুন দিল্লিতে বৈঠকে বসেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএমের জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিজোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট সংক্রান্ত গণতন্ত্র বাঁচানোর নাম আসলে কংগ্রেস ও তাদের সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক স্বচ্ছতাই সেবা 2026 অভিযানের অংশ হিসেবে গতকাল নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে সাফাই মিত্র সুরক্ষা ও সম্মান শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার বলেন, নমস্তে প্রকল্প কেবল কল্যাণমূলক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা, সম্মান এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির উপর আলোকপাত করে। অনুষ্ঠানে সাফাই মিত্রদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজ বিষয়ে স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে জানান, তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আরও জোরদার করার নতুন উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুবাই থেকে ইসরায়েলে তেল আভিভগামী একটি বিমানে পাইলটকে ছুরিকাঘাত করার অভিযোগে সৌদি আরবে কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেপ্তার করেছে। গতকাল ওমানের কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতর প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এই ঘটনাকে এক গুরুতর নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হিরো হিসেবে প্রশংসা করেছেন। রিয়াদে অবশিষ্ট ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছেন, তারা ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারণ্ডারায় জেলায় 6 জন যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউ বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। সরকারি মুখপাত্র নিক মাংওয়ানা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে 4 জন যাত্রী ও 2 জন ক্রু সদস্য ছিলেন। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 1 শিশুসহ 7 জন নিহত হয়েছেন, আহত 24 জন। জ্বালানি এবং শক্তি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে চালানো এই হামলার ফলে কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ দলীয় রান। জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43/3 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল 223 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে রোহিত শর্মা 101 রান করেন। শুভমান গিল ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা হিসাব রক্ষা দপ্তরের 279তম বার্ষিক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: রাজ্যে শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্প সম্প্রসারণ নিয়ে গতকাল রিলায়েন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। পুজোর আগে বেতন বাড়তে চলেছে শিক্ষাক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের, আজ থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে আগামীকাল আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়া হবে। 10ই অক্টোবর মেট্রোর অরেঞ্জ লাইন করিডোরে গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত শুরু হবে ট্রায়াল রান। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার সিইও সহ শীর্ষ কর্তাদের একটি প্রতিনিধি দল গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে। রিলায়েন্সের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের এই আলোচনায় ডেটা সেন্টার ও এআই ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই 6টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই রাজারহাটের সিলিকন ভ্যালিতে সংস্থার ডেটা সেন্টারের কাজ শুরু হয়েছে, দীঘায় আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, উত্তরবঙ্গে ফুড পার্ক এবং দেওচা পাচামি প্রকল্পেও রিলায়েন্সের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বৈঠকে ইতিবাচক মত বিনিময় হয়। উল্লেখ্য, গত 21শে সেপ্টেম্বর মুম্বাইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এদিনের বৈঠকে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থাগুলোর বিনিয়োগের আশ্বাসের ফলে শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগও এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই মন্তব্য করেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে, এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
0: সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের জন্মভিটেকে আদর্শ গন্তব্যস্থল করতে চান বলে জানান। বীরসিংহ গ্রামে বড় পুকুরের সংস্কার, নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, সেখানে নতুন রাস্তা, মার্কেট কমপ্লেক্স ও ভগবতী বিদ্যালয় নির্মাণের জন্য টাকা বরাদ্দ করেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য সভা থেকেই রাজ্য সরকারের তহবিলের 1,200 কোটি টাকা মঞ্জুর করেন তিনি।
1: ভারত সরকারের অনুমোদনে 50% টাকা দেবে, বাকি 50% টাকা রাজ্য সরকার দেবে। ট্রাস্টার ম্যানেজমেন্ট থেকেও খানিকটা টাকা আমরা পাবো, সেই টাকা দিয়ে জমি অধিগ্রহণের কাজ চলছে। আমরা এই বছর 1,200 কোটি টাকা মঞ্জুর করলাম ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। দ্রুত কাজ শুরু করে জুন মাসের মধ্যে যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে।
0: গরু মহিষ পাচারের বিরুদ্ধে রাজ্য সরকার একটি বড় সাফল্য পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বারোবিশা আউটপোস্টের কাছে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে তার ভিতর থেকে 50টি মহিষ উদ্ধার করে। গাড়ির চালক কোনো বৈধ কাগজ না দেখাতে পারায় সাকির আহমেদ ও খালাসি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো ওই নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের ইআরও বা এইআরও দফতরে হাজিরা দিতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন। পাশাপাশি গৃহহীন, শ্রমজীবী, দরিদ্র ও নাইট শেল্টারে বসবাসকারী মানুষের সুবিধার জন্য বিশেষ শিবির ও হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে, সেখানে ধারাবাহিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়া এবং প্রথমবার ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালানোরও নির্দেশ দিয়েছে কমিশন। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, আংশিক সময় শিক্ষক সহ

0: শিক্ষাক্ষেত্রে মোট ১৩টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। আজ থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। স্কুল শিক্ষা দপ্তর গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রাথমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে প্যারা টিচারদের বেতন বাড়ছে ৫,০০০ টাকা করে। এর ফলে প্রাথমিক প্যারা টিচারদের বেতন হচ্ছে ১৬,৯৪১টাকা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ২০,৫২৩টাকা। এছাড়াও শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সহায়ক, সম্প্রসারক, একাডেমিক ও এডুকেশন সুপারভাইজার এবং উচ্চ মাধ্যমিক স্তরের আংশিক সময় চুক্তিভিত্তিক শিক্ষকদের ৫,০০০টাকা করে বাড়ছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন। পরিকল্পিতভাবে তাকে হেনস্থা করা হয় বলে মুক্তির পর দাবি করেন শ্রী প্রধান। জামিনে ছাড়া পেয়ে তিনি নন্দীগ্রামের সবুথে প্রচার শুরু করেছেন বলে খবর। দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেক পড়ুয়া। আহত পড়ুয়া নবম শ্রেণী ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গড়িয়াহাট থানার পুলিশ এই দুর্ঘটনায় সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র আক্রান্ত ছাত্রের বই ছিঁড়ে দেওয়ায় শিক্ষক তাকে তিরস্কার করেন। আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শিক্ষকের তিরস্কারের পর তার ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ দমন জানিয়েছেন অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক, তবে সবকিছু বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয় বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হবে। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়। এবং এটা যেটা ভিশন, যে অন্তত ১০০ কোটি ভারতীয় এবং সারা পৃথিবীর মানুষকে এমন একটা জীবন চর্চা, যেটাকে আমরা টেকসই জীবন চর্চা বলতে পারি, সেরকম একটা জীবন কাটানোর যে মডেল, সেই মডেলটা করার জন্য এই মিশন লাইফ।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে বিহারের বাল্মীকি জঙ্গল থেকে বাঘটিকে গতকাল সকালে আলিপুরদুয়ারের বক্সায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, বক্সার জঙ্গলে বাঘ থাকার সকল পরিকাঠামো রয়েছে। এছাড়া জঙ্গলের আশেপাশে বনবস্তি বা গ্রামে বাঘ পৌঁছানোর আগেই বনকর্মীরা সেখানে পৌঁছে যাবেন, ফলে বাঘ ছাড়া হলে ভয়ের কোনো কারণ নেই। তবে সকলকে ইতিমধ্যে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে। মেট্রো রেলের অধীনস্থ রেল বিকাশ নিগম লিমিটেড আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরের চিংড়িঘাটায় নবনির্মিত উড়াল পুলের ওপর দিয়ে বেলেঘাটা সেক্টর ৫ সেকশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে মেট্রো রেল সূত্রে খবর জানা গেছে। উল্লেখ্য, নিউ গড়িয়া এয়ারপোর্ট করিডোরের গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ৫ স্টেশন এর ফলে সরাসরি যুক্ত হবে। এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ গতকাল রাতে কলকাতায় ফিরেছেন। দমদম বিমানবন্দরে সিএবির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্প সম্প্রসারণ নিয়ে গতকাল রিলায়েন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন কর্ম

0: কর্মসূচি প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাহানা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: হ্যালো হ্যালো হ্যালো,
4: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
5: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
6: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: বলছেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
1: প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। আমাদের চারিপাশে সবচেয়ে আকর্ষণীয় পতঙ্গ প্রজাপতি। এর উজ্জ্বল ও চমকপ্রদ রং, সূক্ষ্ম গঠন ও নকশা কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের বেঁচে থাকা, প্রজনন, শিকারীদের হাত থেকে নিজেদের প্রতিরোধ আরও অনেক কিছুর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাপতিরা খাদ্য শৃঙ্খলের একটি অঙ্গ, যার মধ্যে পোকামাকড়, পাখি, বাদুর ইত্যাদিরা আছে। কোনো জঙ্গল থেকে প্রজাপতি হারিয়ে যাচ্ছে মানে সেই জঙ্গলটি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তাই প্রজাপতিকে নিয়ে গবেষণা, প্রজাপতি সংরক্ষণ একটি বনের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। প্রজাপতি রসায়নের সম্পর্ক আসলে প্রকৃতির জটিল ভারসাম্যের একটি উদাহরণ। মনাক জাতীয় প্রজাপতি লার্ভা পর্যায়ে তাদের হোস্ট গাছগুলি থেকে বিষাক্ত পদার্থ নিজেদের দেহে তৈরি করে। ডানাইনি প্রজাতিরা অ্যালকালয়েড সংশ্লেষ করে, যেটা আবার স্তন্যপায়ীর জন্য বিষাক্ত। প্রজাপতির পাখনা আমাদের মুগ্ধ করে, সেই উজ্জ্বল রঙের উৎস পিগমেন্ট বা রঞ্জক এবং এদের গঠনগত শৈলী। এই পিগমেন্টের মধ্যে মেলানিন তৈরি করে কালো বাদামি রং, পটারিন্স সাদা হলুদ ও লাল রঙের কারণ, ক্যারোটিনয়েডস হলুদ লাল কমলা রং দিয়ে ভরিয়ে রাখে। প্রজাপতির নরম পাখনাগুলি যদি খুব সাবধানে মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তাহলে দেখা যাবে এদের নরম পাখনার পৃষ্ঠে টালির চালার মতো মাইক্রোস্কোপিক কাঠামোগুলির আলোর বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণের মাধ্যমে উজ্জ্বল রঙের বৈচিত্র্য তৈরি করে। মরফো প্রজাতির প্রজাপতির পাখনায় স্কেলগুলো এমনভাবে সাজানো থাকে যে তার উপর আলো প্রতিফলিত হলে চমৎকার নীল রঙের সমাহার দেখা যায়। পতঙ্গ এবং অন্যান্য বহু জীবজন্তু ফেরোমনের সাহায্যে বিপরীত লিঙ্গে স্ত্রী বা পুরুষকে আকর্ষণ করে। এই ফেরোমন আসলে এস্টার, অ্যালডিহাইড এবং টারপিনসের জটিল মিশ্রণ। প্রজাপতিরা শুধু মধু নয়, লার্ভার পরিপূর্ণ পুষ্টির জন্য খাদ্যের ব্যাপারে হোস্ট উদ্ভিদের উপর নির্ভরশীল। গাছের সেকেন্ডারি মেটাবোলাইটগুলির কেমিক্যাল মিক্সচার লার্ভা থেকে পিউপা, পিউপার ফিটনেস এবং প্রজাপতির রঙকেও প্রভাবিত করে। লার্ভাল অবস্থায় ক্যাটারপিলার প্রচুর পরিমাণে উদ্ভিদ পদার্থ খায়। যখন তারা মলত্যাগ করে, তারা সেই প্রয়োজনীয় পুষ্টি সার হিসাবে উদ্ভিদকে ফিরিয়ে দেয়। পরিবেশগত প্রভাব যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, একটি অঞ্চলের গাছপালার বৈচিত্র্য, জলবায়ু প্রজাপতির জীবনচক্র এবং শারীরিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। ফলে প্রজাপতি ক্রমাগত অভিযোজিত হতে থাকে। গরম অঞ্চলে ছোট পাখনা ও ঠান্ডা জলবায়ুতে বড় পাখনা প্রজাপতির দেহের তাপমাত্রা রক্ষা করতে সাহায্য করে। উত্তর আমেরিকায় একটি প্রজাপতি পাওয়া যায় যার নাম কমন বকই। তারা শরৎকাল পড়ার সাথে সাথেই তাদের পাখনা কালো, বাদামি বা অন্য কোনো ডার্ক কালারের করে নেয়, যাতে তাপমাত্রা কমলে তারা সুরক্ষিত থাকে। যেখানে প্রজাপতির পছন্দের ফুলের সমাহার বেশি, সেখানে প্রজাপতিরা সাধারণত উজ্জ্বল রং ও জটিল প্যাটার্নের হয়। আবার শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এরা চেষ্টা করে ক্যামুফ্লেজের মাধ্যমে লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে প্রজাপতি, মেটামরফোসিসের বিভিন্ন দশায় চেষ্টা করে পরিবেশের রঙের সাথে মিশে যেতে। আমাজন বনভূমিতে হেলিকোনিয়াস প্রজাতির মধ্যে ক্যামুফ্লেজ করার একটা প্রবণতা উৎকৃষ্ট উদাহরণ। আবার চলে আসি মনার্ক প্রজাপতির বৈশিষ্ট্যে। এই প্রজাপতিগুলি একটি উল্লেখযোগ্য মাইগ্রেটর। কড়া শীত থেকে বাঁচার জন্য কানাডা থেকে মেক্সিকো হাজার হাজার মাইল ভ্রমণ করে। এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এদের পাখনার আকার ও সহনশীলতার বৈচিত্র্য গবেষণা করবার মতো। অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের প্রজাতিরা বেশি দূর পরিভ্রমণ করে না। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য পরিযায়ী প্রজাপতিদের মধ্যে একটি হল কমন এমিগ্রান্ট। প্রজাতিটি ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশে বিরাট অঞ্চল জুড়ে ঋতুভিত্তিক পরিযানের জন্য পরিচিত। বর্ষাকালে এই প্রজাপতিরা বিপুল সংখ্যায় এক জায়গা থেকে অন্য জায়গায় দীর্ঘ পথ পরিভ্রমণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিযায়ী হল পেন্টেড লেডি। দীর্ঘ দূরত্ব পরিযানের জন্য পরিচিত এই প্রজাতি ভারতের বিভিন্ন অংশে ভ্রমণ করে। পেন্টেড লেডি একটি বিশ্বব্যাপী স্বীকৃত পরিযায়ী প্রজাপতি, যার পরিযান মহাদেশ জুড়ে বিস্তৃত।
0: প্রজাপতির উড়ান প্রথম পর্ব শুনলেন জানা অজানায়। বললেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী শুভময় মুখোপাধ্যায়, প্রথম গানের রচয়িতা বরুণ বিশ্বাস।

প্রথমে বরুণ বিশ্বাস, পরে পুলক বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে সলিল চৌধুরীর লেখা আধুনিক গান শুনলেন শুভময় মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
1: অসুস্থ থাকলে তখন আর মনের ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলেও কিছু করে না, কারণ শরীর তো টানে। তখন গ্রামের এলাকা তো, তখন তো আর আমাদের এখন যা বলো সুযোগ আছে, ট্রাই সাইকেল আছে, বেটাই ছেলেতে সাইকেল হয়ে গেছে, তখন তার অত কিছু ছিল না।

0: তখন তো মনের জোরে চলতে হতো। মনের জোর ছাড়া তো আমরা তো আর প্রতিবন্ধী মানুষ তো বাঁচতে পারি না, প্রতিবন্ধী মাত্রায় মনের জোর নিয়ে চলে, উঠতে না পারলেও মনের জোরটা ওরা খুব বিশাল ভাবে দেখে। মনের জোর না থাকলে আগের আমি এই জায়গায় আসতে পারতাম না, আর মনের জোর না থাকলে এই সংস্থায় থাকতেও পারতাম না।
1: আর্থিক সংকট আর শারীরিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। যা উপার্জন করেন তাতে খুবই সাধারণভাবে দিন চলে যায়। তবে হ্যাঁ, মনের শান্তিকে কখনো হারিয়ে যেতে দেননি অলোকবাবু। আর এই সদাহাস্যময় মানুষটির জীবনের বাকি রয়ে যাওয়া কথা শুনব আজকের উত্তরণ অনুষ্ঠানে। অলোক গায়েন,
0: তখন খুব গ্রামে থাকতাম, এখন ওই প্রতিবন্ধীদের পড়াশোনার কথা, এই পড়াশোনা শিখে কি হবে এরকম বলতো, আমাকেও কয়েকবার বলেছি, হ্যাঁ যে ইয়ে পড়াশোনা কি করবে, পড়াশোনা করতে যাচ্ছে এত কষ্ট করে কি করবে এরকম বলতো। কিন্তু আজের একটা আমি যে জায়গাটা এসে দেখেছি, পড়াশোনার একটা বড় মূল্য আছে, সেটা আগে গ্রামে মানুষ জানতো না বলে মনে হচ্ছে প্রতিবন্ধী মানে কি প্রতিবন্ধী শিখছে ওটা, সেইটা জায়গা ছিল। এখন কিন্তু আমি দেখতেছি সেই জায়গাটাতে অনেকটা এখন উন্নত, প্রতিবন্ধীদের আগে পড়াশোনার সুযোগ করে দাও, কিন্তু আগে এটা ছিল না। এই যেমন আমাদের, আমি এখানে এসে দেখেছি যারা ব্লাইন্ডদের কথা বললে, ব্লাইন্ডরা যেভাবে বলো মাস্টার ডিগ্রি নিচ্ছে, পিএইচডি করছে, এই যে দেখে আমার খুব ভালো লাগে, যে আমিও মাঝে মাঝে এখন ভাবি যে আমি যদি পড়াশোনা করতাম ভালো হয়ে যেত। নিজেদের কাছ থেকে অনেক শেখার আছে, কেউ যদি মনে হয় এরা পিছিয়ে আছে সমাজের থেকে, না এরা সমাজে অনেক এগিয়ে আছে, এরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ব্লাইন্ডরা আমার নিজের চোখে দেখা, ওদের ফুটবলের যে টিম খেলাধুলা করলে আমাকে ফোন করে যে দাদা তুমি এসো, এরকম বলে ওরা আমাকে খুব সম্মান দেয়। ওদের কিছু ছেলে আছে আমার সঙ্গে ভালো যোগাযোগ আছে, মানে খোঁজ খবর আছে, যারা ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, টিম টিম লাগাতে হবে, তুমি একটু সহযোগিতা করো এরকম বলে আমাকে।

হতাশ হয়ে পড়ার কারণ হচ্ছে যখন কিছু না পায় তখন সে হতাশ হয়ে পড়ে। চেষ্টাটা করতে হবে, সে চেষ্টা কোনো সময় করছে, সেটা চেষ্টা করে পাচ্ছে না, তখন সে হতাশ হয়ে পড়তেছে। কিন্তু হতাশ হলে হবে না, এগিয়ে আসতে হবে। আমি একবার না পারি, দুবার তিনবার চারবার চেষ্টা করি না, সেই চেষ্টা যদি সে যদি ঠিক মতো না করে, নিঃশ্বাস চেষ্টা করলে সে হতাশা থেকে উঠবে। যেমন আমিও তো জীবনে একদিন হতাশায় হতো যে আমি এই প্রতিবন্ধী, আমি চলতে পারি না, যে আমি কি ভয়ে বাঁচবো, আমার একটা কাজের দরকার, কাজ করে খেতে হবে, পাঁচজন মানুষের মধ্যে আমারও একজন হতে হবে, প্রতিবন্ধী বলে আমাকে পিছিয়ে থাকলে হবে না, আমাকে এগিয়ে যেতে হবে। এই যে এই মনের বলটা যে প্রতিবন্ধীদের মধ্যে আছে, তারা কোনোদিন ভাববে না যে আমি প্রতিবন্ধী। আর যে মনে করবে যে আমি প্রতিবন্ধী, তাহলে সে পিছিয়ে প্রতিবন্ধী দেখেও হতে পারে। অ্যাক্সিডেন্টে অনেকে প্রতিবন্ধী হয়ে যায়, বাইক চালাতে গিয়ে বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হচ্ছে। সে পড়ে গিয়ে যদি মনে করে আমি আর উঠতে পারবো না, আমি চলতে পারবো না, এই ভাবনাটা নিলে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তার ভাবনা নিয়ে আমার উঠতে হবে, আমি আগামী দিনে গেম ছিলাম কতটা না হতে পারি, আমাকে বাঁচতে হবে, এই চিন্তা ভাবনা যারা আছে সে উঠবে। আর যদি যদি মনে করে আমি কি উঠতে পারবো না, তা উঠতে পারবো না। আমি যেমন আমার নিজের উদাহরণ দেবো, আমি এরকম হতাশায় ভুগলাম যে কি করব, কোথায় যাব, কে দেখবে। এই যে বলতে বলতে আর এর যে পথ চলতে হবে, চিন্তা করতে হবে, এর দিয়ে এগিয়ে যেতে হবে। যদি আমি চুপ করে বসে চিন্তা করতাম আর সেই পথ যদি অবলম্বন না করি, তাহলে তো ওই চিন্তায় থেকে যাবে। চিন্তার মাধ্যমে পথ তৈরি করে নিতে হবে, ওই পথ দিয়ে যাবো কি অন্য পথ দিয়ে যাবো সেটা নিজে ঠিক করে নিতে হবে। তাহলে আমি ঠিক করতে পেরেছি, এবার আরো অনেক প্রতিবন্ধীরা ঠিক করতে পারতেছে, তারাও যাচ্ছে। এবার যে যেতে পারছে না, সে তো ভাগ্যের দোষ দিতে পারে, তো হতাশা বুঝতে পারে। আশা করবো সে মনের জোর নিয়ে এগিয়ে আসুক, একদিন না একদিন কিছু করতে পারবে।

পরিবারের একটা ভূমিকা থাকে, সেটা হচ্ছে ছোটবেলা ওরা কিভাবে লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে কিভাবে চলবে, সেটা পরিবারের উপর থাকে। যখন তার একটা নির্দিষ্ট বয়স হয়ে যাবে, তখন তাকে একা চলতে হবে। তাকে জানতে হবে যে বিনাল যদি একা চলতে পারে তাহলে আমারও একা চলতে হবে, তার থেকে আমার কম কিছু নেই। আমার একটা পায়ে প্রতিবন্ধী, কারোর চোখে প্রতিবন্ধী, কেউ কথা বলতে পারে না। ডেট যারা তারা ও অনেক প্রাইভেট কোম্পানিতে কাজ করে খায়, আমার সামনে আছে, তারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে খায়,

0: আমার ভালো লাগার বিষয় হচ্ছে যদি পারতাম কিছু মানুষের পাশে দাঁড়ানো, তো সেই সুযোগটা আমি পাই। কোনো আমার মতন দুস্থ মানুষ, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এইসব কাজ আমার করতে খুব সামাজিকমূলক যেসব কাজ, ওই কাজগুলো আমার করতে খুব ভালো লাগে। মাঝে মাঝে করেও থাকি, গরিব দুঃখী মানুষের যতটুকু পারি কাপড় জামাতে সাহায্য করি। কারো যদি ওষুধ লাগে সেটা কাউকে ধরে করে তাকে ওষুধ দা, ছোটখাটোর উপরে এগুলো করে। আমি তো আর বিশাল কিছু করি না, বিশাল কোনো চাকরি করি না, নিজের পকেটের পয়সাও দিয়ে যতটুকু পারি করি। কোনো সুবিধা বন্ধুর সঙ্গে কথা বলে তাদের যতটা হেল্প করা যায় সেটাও করে দিই। কোনো অসহায় মানুষের পায়ে থাকতে যদি পারতাম সেটাই সবচেয়ে আমার বড় আনন্দ ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি, করতে পারিনি। বাড়ি গাড়ি করবো এই সব আমার স্বপ্ন, এগুলো আমি বিশ্বাসী নয়। নেয়ার আনন্দ থেকে দেওয়ার আনন্দ সবচেয়ে বড়।
1: দুটি পর্বে শুনলেন রায়দিঘির অলোক গায়েনের জীবনের অনেক গল্প। এইভাবে আরো অনেক মানুষের গল্প নিয়ে আসব আগামী উত্তরণ অনুষ্ঠানগুলিতে। আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
5: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনোঁ হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
4: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
5: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায়ে অর ডক্টর কি সলাহ লে।
4: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন অর মচ্ছরোঁ কো পনপনে সে রোকেন।
5: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
6: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
7: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
8: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ আলাহিয়া বিলাওয়াল, তবলা সহযোগিতায় প্রীতম চক্রবর্তী।

বেহালায় শুনলেন রাগ আলাহিয়া বিলাওয়াল, বাজিয়েছেন ইন্দ্রদীপ ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রীতম চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
2: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
3: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে হংসরাজ ছবির গান। এ ছবির প্রথম দুটি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে শুনলেন হংসরাজ ছবির কয়েকটি গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

0: নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
4: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন পশ্চিমবঙ্গের মালদার রতুয়াতে, তলিয়ে গেল একাধিক বাড়ি। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের এক পাইলট গ্রেফতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহত পাইলটের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইরাক থেকে পাকাপাকিভাবে সেনা প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রের। তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের। একদিনের ক্রিকেটে দ্রুততম 200 রান করার রেকর্ড ভারত অধিনায়ক শুভমান গিলের। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 1926 সালে ইউপিএসসির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল, এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্টস শেপিং দ্য পলিসিজ অফ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনস ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন তিনি। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান সাগর অঞ্চলের 2টি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বরালের বেঞ্চ বলেছে, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার 2টি আবেদন নাকচ করে দিয়েছে। শীর্ষ আদালত ধর্মীয় অনুভূতি এবং বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। আদালত জানিয়েছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিওয়ালি উদযাপনকারী মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। আবার সারাদিন ধরে বাজি ফাটানোর অনুমতি দিলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বেরিয়ামযুক্ত আতশবাজি সংক্রান্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টটি পেশ করার জন্য 15ই অক্টোবর পর্যন্ত সময় চেয়েছেন। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। এখন অল ইন্ডিয়া রেডিও বেশ কয়েকটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে চলেছে। পশ্চিমবঙ্গের মালদার রতুয়া 1 ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মলিরামটোলা এলাকায় গঙ্গার পাড় ভেঙে প্রায় 20 থেকে 22টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে এবং মলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ গঙ্গায় তলিয়ে যায়। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও। অন্যদিকে রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী সময় থাকতে সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মেট্রো রেল আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরের চিংড়িঘাটায় নবনির্মিত উড়ালপুলের

0: ভর দিয়ে বেলেঘাটা সেক্টর 5 সেকশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ডিসেম্বরে বড়দিনের আগে এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর লক্ষ্যে এই ট্রায়াল রান শুরু হবে। এই সেকশন চালু হলে নিউ গড়িয়া সেক্টর 5 পর্যন্ত 14 কিলোমিটার অংশে ট্রেন চলবে। দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেকজন পড়ুয়া। আহত পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র আক্রান্ত ছাত্রের বই ছেড়ে দেওয়ায় শিক্ষক তাকে তিরস্কার করেন। এরপর স্কুলে ছুরি এনে সহপাঠীর উপর হামলা চালায় সে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ দমন জানিয়েছেন, অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক, তবে সব কিছু বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিহারের বাল্মীকি জঙ্গল থেকে একটি বাঘকে আগামীকাল সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও গতকাল আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজায়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকেই ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়। এবং এটা যেটা ভিশন, যে অন্তত 100 কোটি ভারতীয় এবং সারা পৃথিবীর মানুষকে এমন একটা জীবন চর্চা, যেটাকে আমরা টেকসই জীবন চর্চা বলতে পারি, সেরকম একটা জীবন কাটানোর যে মডেল, সেই মডেলটা করার জন্যই এই মিশন লাইফ।
1: কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিভগামী একটি বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। গতকাল ওমানের ওই কো পাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময়ে বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। পরে বিমানটির পথ পরিবর্তন করে উত্তর পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় অপরিসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে ISIS এর বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। রাজ্য সরকারের তরফে 2 দলকেই রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে এবং 2 দলকেই মাঠে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে

0: নেমে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পবেল, শাই হোপ এবং আমির জাঙ্গুর সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে 7 উইকেটে 405 রান করে। জবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 43 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শুভমান গিল অপরাজিত 223 রান করেন, রোহিত শর্মা 101 রান করেন। শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শনিবার নিউ চণ্ডীগড়ে হবে। এশিয়ান গেমসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। পুরুষদের হকি সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এদিকে মহিলা হকির ফাইনালে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। সেপাক টাকরোতে ভারত ভিয়েতনামকে কোয়ার্টার ফাইনালে 2-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন পশ্চিমবঙ্গের মালদার রতুয়াতে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। তিস্তা পাড়ের দুধারের সাদা কাশবন, দূরের পাহাড় আর নীলাকাশ ইতিমধ্যেই আসন্ন দুর্গাপূজার বার্তা দিয়েছে। সেই সঙ্গে সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও দুর্গাপূজার সাড়া পড়ে গেছে। বিভিন্ন সার্বজনীন পূজা উদ্যোক্তারাও প্যান্ডেল তৈরি শুরু করে দিয়েছে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দুর্গোৎসবের সূচনা হল প্রতিবারের মতো কাঠামো পুজোর মধ্য দিয়ে। 517 বছরে পদার্পণ করল রাজবাড়ির এই প্রাচীন দুর্গোৎসব। প্রাচীন রীতি ঐতিহ্য মেনেই রাজবাড়ি চত্বরে আয়োজন করা হল এবছরেও কাঠামো পুজোর। রাজবাড়ির দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ কাদু খেলা। ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করে। কাদার মধ্যে ডাব বা নারকেল রেখে সেই কাদা

0: আশায় বুক বেঁধেছেন অনেকেই। চা বাগানগুলিতে বোনাসের হার চলতি বছরে 20%, কেনাকাটা বাড়লে অতিরিক্ত রোজগার হতে পারে দুর্গাপূজায়। জেলার নানা এলাকা ও ডুয়ার্স থেকেও মানুষ কেনাকাটা করতে জলপাইগুড়ি শহরে আসেন। বিকশিত ভারত সংকল্পের ভাবনাকে সামনে রেখে সেবা, জনকল্যাণ ও জন অংশগ্রহণের বার্তা নিয়ে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। প্রায় এক মাস ব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে মাল ব্লকের ওদলাবাড়িতে অনুষ্ঠিত হল বিশেষ সাফাই অভিযান। খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলে এই পরিচ্ছন্নতা অভিযান। রাস্তার পাশের জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি হাসপাতাল চত্বরও সাফ করা হয়। বিধায়ক শুক্রা মুন্ডা জানান, গত 17ই সেপ্টেম্বর থেকে এই সাফাই অভিযান শুরু হয়েছে। যেখানে নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করে পরিবেশকে সুন্দর করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। আগামী দিনেও বিভিন্ন এলাকায় নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে বলে তিনি জানান। অন্যদিকে মালবাজারের বিডিও প্রগতি বন্দ্যোপাধ্যায় জানান, মাল ব্লকে এই কর্মসূচির সূচনা হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি স্থানীয় মানুষকে পরিচ্ছন্নতা রক্ষায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার বার্তাও দেওয়া হয়। এর মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মঙ্গল মিলন সেবা কর্মসূচি, স্বাস্থ্য পরীক্ষা থেকে সচেতনতা, নানা আয়োজনে শেষ হল 3 দিনের অনুষ্ঠান। শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হল 3 দিনব্যাপী মঙ্গল মিলন সেবা কর্মসূচি। 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিশুদের নিয়ে সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি শিশু, প্রসূতি এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। কর্মসূচির শেষ দিনে মেটিলি ব্লকের জীবনজ্যোতি ক্লাব এবং মাল ব্লকের রায়পাড়ার 122 নম্বর ICDS কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের জলপাইগুড়ি জেলা আধিকারিক সন্দীপ দে। মাল ব্লকের রায়পাড়া এলাকায় উপস্থিত ICDS-এর কর্মকর্তারা জানান, শিশু ও মায়েদের স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। তাদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শুধুমাত্র শিশুদের খাবার দেওয়ার জায়গা হিসেবে দেখার ধারণা সম্পূর্ণ সঠিক নয়। এই অনুষ্ঠানে শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিশু ও মায়েদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও সংবর্ধনা জানানো হয়। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন গানে গানের পরবর্তী পর্ব শুনবেন আনন্দ আশ্রম ছবির গান শ্যামল মিত্রের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছবির গান শুনছেন। শ্যামল মিত্রের পরে গানটি শুনবেন দ্বৈতকণ্ঠে আরতি মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন আনন্দ আশ্রম ছবির গান। ছবিটির শক্তি সামন্ত পরিচালিত এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দুটি ভাষাতে মুক্তি পেয়েছিল, আলাদা আলাদাভাবে হিন্দি এবং বাংলা ভাষায়। 1977 সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। অন্যান্য ভূমিকায় এই ছবিতে আমরা পেয়েছি অশোক কুমারকে, উৎপল দত্তকে এবং রাকেশ রোশন আর মৌসুমি চট্টোপাধ্যায়। আনন্দ আশ্রম ছবির গান। এরপরে দ্বৈত কণ্ঠে কিশোর কুমার ও আশা ভোঁসলে।

গানে গানের এই পর্যায়ে শুনছেন আনন্দ আশ্রম ছবির গান। এই ছবির সুরকার ছিলেন, সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

এবার শুনবেন অমানুষ ছবির গান। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1975 সালে এবং বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই মুক্তি পেয়েছিল, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল দুটি ভাষাতেই, কিন্তু অত্যন্ত জনপ্রিয় অমানুষ ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর, আর তার সঙ্গে আমরা পেয়েছি অনিল চট্টোপাধ্যায়কে এবং উৎপল দত্তকে। এই ছবির পরিচালক এবং প্রযোজক শক্তি সামন্ত, শক্তিপদ রাজগুরুর কাহিনী অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছিল, আর সুরকার ছিলেন শ্যামল মিত্র। আমরা অমানুষ ছবির গান শুনব দ্বৈত কণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানের ভেলা। উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ী।

আব্বাসউদ্দিন ছিলেন লোকসঙ্গীতের রাজা, বিশ্বদীপ চট্টোপাধ্যায় রাগ সঙ্গীতের রাজা। তাঁরা দুজনেই শ্রদ্ধা করতেন সঙ্গীতের একজন মহারাজাকে। তাঁর আবার মনোযোগ ছিল কাব্যগীতি, লোকগীতি এবং রাগ সঙ্গীতের মিশ্র সাধনের প্রতি। তিনি শচীনদেব বর্মণ। 1906 সালের আজকের দিনে তাঁর জন্ম হয়। ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক

ও রাজ পরিবারে তিনি জন্মেছিলেন। বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন, তাঁর কাছেই সঙ্গীতের শিক্ষাগ্রহণ শুরু। সেই সময় ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজ পরিবারে নজন সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মা নিরুপমা দেবী মণিপুরী রাজবংশের কন্যা ছিলেন। কুমিল্লা শহরের চর্থা এলাকায় গোলপুকুরের দানিপাড়ের ছিল সেই সময় ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর চন্দ্রমাণিক্য বাহাদুরের সৎভাই মহারাজা নবদ্বীপ কুমার দেববর্মন বাহাদুরের বাড়ি। ত্রিপুরার এই মহারাজার স্ত্রী ছিলেন বেশ কয়েকজন, তার মধ্যে পাটরানী পুত্র মহারাজা নবদ্বীপ রাজবাড়ির কর্মকর্তা শ্রী কৈলাস সিংহের পরামর্শে সপরিবারে তিনি কুমিল্লায় চলে এলেন। জানা যায় যে এই যে কৈলাস সিংহ, তিনি নাকি রাজমালা গ্রন্থটি রচনা করেছিলেন। যাই হোক, কৈলাস সিংহের পরামর্শে মহারাজ নবদ্বীপ সিংহাসনের দাবি ছেড়ে দিয়েছিলেন, এমনটা শোনা গেছে। কুমিল্লা শহরের পূর্ব চর্থায় অবস্থিত যে বাড়িটা, সেই বাড়িটা সেই সময় ইংরেজ আমলে তৈরি হয়েছিল, তাই সেই আমলের বাড়ির মতনই দেখতে ছিল। মানে সেটা যে রাজপ্রাসাদের মতো দেখতে নয়, সেটা যারা দেখেছেন সে বলেছেন। এই যে কুমার দেববর্মন বাহাদুর, তার পুত্রই কিন্তু শচীন দেববর্মন। বীরচন্দ্র মাণিক্যের অর্থানুকূল্যে কুমিল্লার চর্থায় 60 একর জমি নিয়ে প্রাসাদ নির্মাণ করেছিলেন কুমার বাহাদুর নবদ্বীপ চন্দ্র। এই প্রাসাদেই 1906 সালে 1 অক্টোবর তাঁর ছোট সন্তান শচীন দেববর্মনের জন্ম হয়। 1910 সাল থেকে 1920 সাল পর্যন্ত ঠাকুরপাড়ার সুরলোক, ইয়ংসম্যানস ক্লাব, এই সমস্ত কিছু গড়ে উঠেছিল। কান্দিরপাড়ের সবুজ সংঘ নাট্যদল, দি গ্রেট জার্নাল থিয়েটার দল, মানে সাংস্কৃতিক পরিমণ্ডল যে ছিল এটা কিন্তু বেশ বোঝা যায়। ত্রিপুরার মহারাজারা কুমিল্লায় তৈরি করেছিলেন টাউন হল, নাট্যশালা, লাইব্রেরি, এরকম আরও বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র। মানে শিল্প সংস্কৃতির অনুরাগী ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ বৃহস্পতিবার লোকগীতির অনুষ্ঠান, আজকের গানের ভেলায় আমরা শচীন দেববর্মনের কিছু লোকগীতি শুনবো।

1920 সালের কথা বলছি। সেই সময় শচীনদেব বর্মনের যাঁরা বন্ধু ছিলেন তাঁদের মধ্যে হিমাংশু দত্ত, অজয় ভট্টাচার্য, মোহিনী চৌধুরী, সমরেন্দ্র পাল, শৈলবালা দাম, ধ্রুপদিয়া সৈরেন দাস, এদের প্রত্যেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং নিয়মিত আসা যাওয়া ছিল। সেই দলে কিন্তু কাজী নজরুল ইসলামও ছিলেন। ছিলেন চলচ্চিত্র পরিচালক সুশীল মজুমদার, ননী মজুমদার, ব্রজেন বন্দ্যোপাধ্যায়, জিতু দত্ত, অরুণ মহলানবিশ, এরাও আসতেন। এত গুণীজন সমাবেশে গান বাজনা হবে না সেটা তো হয় না, গান বাজনা হতেই হবে এবং হতেও তাই। গানের ধরনটা কেমন ছিল জানেন? গানের ধরনটা ছিল ভোর কীর্তন, নগর কীর্তন, কবি গান, ঢপ যাত্রা, এই রকম। সাহিত্যিক, সুরকার, গীতিকার, কবি, সঙ্গীতজ্ঞরা সবাই ছিলেন ইয়ং মেন্স ক্লাবে। সেখানে আড্ডা চলত আর সেই আড্ডা থেকে ভেসে আসত কাজী নজরুল ইসলাম, শচীনদেব বর্মনের গান। নজরুল ইসলাম কুমিল্লায় এলে থাকতেন তালপুকুরের পশ্চিম পাড়ের এক জায়গায়। কুমিল্লা থেকে শচীনদেব বর্মন কলকাতায় চলে আসেন 1925 সালে। এরই মধ্যে 1923 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে শচীনদেব বর্মন প্রথম গান করেছিলেন। 1931 সালে পিতা নবদ্বীপ চন্দ্রদেব মারা যান, মৃত্যুকালে তিনি কিন্তু ত্রিপুরার প্রধানমন্ত্রী ছিলেন। শচীনদেব বর্মনও কিন্তু তখন থাকতেন কলকাতাতেই। আমরা পরের গান শুনিনি।

ত্রিপুরার বিখ্যাত রাজপরিবারের অংশীদার হয়েও জমিদারি নয়, তিনি বেছে নিয়েছিলেন সঙ্গীতকে। কৃষ্ণচন্দ্র দে, বিষ্ণুদেব চট্টোপাধ্যায়, ওস্তাদ বাদল খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, এত সব গুণী মানুষের এবং অবশ্যই কাজী নজরুল ইসলাম, এত সব গুণী মানুষের শিক্ষা, সান্নিধ্য এবং সংস্পর্শ তিনি পেয়েছিলেন এবং সেই সংস্পর্শে তিনি বড়ও হয়ে উঠেছেন। আজীবন প্রচুর জনপ্রিয় বাংলা এবং হিন্দি গানের তিনি জন্ম দিয়েছেন, সুর দিয়েছেন। গ্রাম বাংলাই ছিল তাঁর শিকড়, এত কিছুর মধ্যেও সঙ্গীতের শিকড় তার সেই গ্রাম বাংলা। জীবনের প্রায় ১৯ বছর তিনি কাটিয়েছেন সেখানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার জন্য তিনি কুমিল্লা ছেড়ে চলে আসেন। তাঁর যে লোকগীতি, সেই লোকগীতিগুলো শুনলে বোঝা যায় যে গ্রাম বাংলার রূপ প্রকৃতি কতটা তাঁর মনে গভীর দাগ কেটেছিল। দেখুন, আভিজাত্যের অহংকারে রাজপরিবারের যে নিয়ম থাকে, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা না করা, মানে সাধারণ মানুষ থেকে নিজেকে স্বতন্ত্র করা, কিন্তু এই সব আদর্শের তোয়াক্কা তিনি একেবারেই করেননি। তিনি ছোটবেলা থেকেই গ্রাম বাংলার মানুষের সঙ্গে চলাফেরা করেছেন এবং মাটির টানে তিনি ঘর থেকে বেরিয়েও পড়েছেন। শুনে নেব পরের গান।

0: একজন বন্ধু অপেক্ষা করে রয়েছেন, দেখি কে আছেন। নমস্কার।
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আজকে শচীন কর্তার জন্মদিন, আজ বিশেষ দিন। আমি ওনার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আজকে খুব ভালো লাগছে যে বৃহস্পতিবার পেয়েছি ওনার জন্মদিনকে। তার কারণ যে মানুষটির মানে পা থেকে মাথা পর্যন্ত লোকসঙ্গীত, লোকসঙ্গীতে থেকেছেন, লোকসঙ্গীতকে যাপন করেছেন, এবং যাপন করার ফলস্বরূপ আমরা ওনার গানের মধ্যে দিয়ে শুধু লোকসঙ্গীত মানে একদম যেগুলো আজকে শুনছি সেগুলো নয়, লোকসঙ্গীতকে আশ্রয় করে লোকসঙ্গীতকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন আমাদের বাংলার লোকসঙ্গীতকে। কিভাবে ওনার প্রত্যেকটা কম্পোজিশন, প্রত্যেকটা না হলেও বেশিরভাগ কম্পোজিশনে কিন্তু আমরা লোকগানের ছাপ পাই।
0: একদমই।
1: আমরা মানে রঙ্গিলা রঙ্গিলা শুনছিলাম, দেবদাস ছবির যদি গানটা শোনেন সেখানেও কিন্তু আমরা গিটার রাত্রির গাওয়া, সেখানে কিন্তু রঙ্গিলা রঙ্গিলার একটা ছায়া আমরা পাবো। এবং গ্রাম বাংলার প্রেক্ষাপটে কিন্তু সেই বাংলার লোকসুরকে নিয়েই কিন্তু উনি কাজ করছেন। বা আরো যে আরো গান আছে, আমি এই মুহূর্তে একটা গল্প বলে আজকের প্রসঙ্গতে আমি আমার বলাটা শেষ করব যে অবজারভেশন আর কি করে সৃষ্টি হয়। সৃষ্টির তো কোনো সময় থাকে না বা দিন থাকে না। একবার শচীন্দ্রদেব বর্মন, মীরাদেব বর্মন গিয়েছেন ওনাদের পৈতৃক বাড়িতে আগরতলাতে, সেখানে একজন বালিকা সে কান্নাকাটি করছে। মীরাদেব বর্মন দেখছেন যে নদীর ধারে বসে কাঁদছেন। তুমি কাঁদছো কেন মা? আমার আমার ভাই আসেনি, আমাকে আমার বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি, আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না, আমি কি করব আমি জানি না। সেইখান থেকে কিন্তু তৈরি হয়ে গেল যে একজন নিপীড়িত, একজন তথাগতিত খেতে খাওয়া মানুষ, তার যে যন্ত্রণাটা, একজন সাধারণ গ্রাম্য বালিকা বধু তার যে যন্ত্রণাটা, সেটাকে মীরাদেব বর্মন ধরলেন যে তোরা কে যাস রে হাটি গাং বাইয়া, আমার ভাই ধন্দে কয় নায়ক দিস বইলা, তোরা কে যাস। সেই কে যাস এর সুরটাও কিন্তু উনি হিন্দিতে পেয়েছি। হ্যাঁ, তো আবার আর একটা বিষয় আছে যে ওনার গানে লোকসঙ্গীতের প্রভাবটা এত বেশি, যেগুলো আমরা তথাগতিত আধুনিক গান বলে জেনে থাকি সেগুলো সেই গানের মধ্যেও কিন্তু লোকগানের একটা ছায়া আমরা দেখতে পাই। এটুকুই বললাম, ধন্যবাদ।
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, এবারে শচীন্দেব বর্মনের একটু নিজের কথায় আসি, যে তিনি বলছেন রাজবাড়ির নিয়ম অনুযায়ী জনসাধারণের থেকে স্বাতন্ত্র্য বজায় রাখতে গুরুজনেরা আমাদের শৈশব থেকেই সচেতন করে দিতেন। তাঁরা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন যাতে তাঁদের মতে যারা সাধারণ লোক তাদের সঙ্গে মেলামেশা না করি। আমি তাঁদের এই আদেশ কোনো দিনও মেনে চলতে পারিনি। কেন জানি না, জ্ঞান হবার সঙ্গে সঙ্গেই মাটির টান অনুভব করতাম। মাটির টান অনুভব করে মাটির কোলে থাকতে ভালোবাসতাম, আর আপন লাগত সেই সহজ সরল মাটির মানুষগুলোকে, যাদের গুরুজনেরা বলতেন সাধারণ লোক। যাই হোক, অসাধারণের দিকে না ঝুঁকে আমি ওই সাধারণ লোকেদের মাঝেই নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে তাদের সাথে এক হয়ে গেলাম শৈশব থেকেই। আমার এই আচরণ

রাজবাড়ির কেউ পছন্দ করতেন না। শচীন্দ্রেব বর্মন নিজে এটা লিখে গেছেন, বলেছেন শচীন্দ্রেব বর্মনের লোকগানের হাতেখড়ি এই সাধারণ মানুষের হাত ধরেই। কিন্তু বাড়ির দুই পরিচারক মাধব এবং আনোয়ার তারা ছিলেন। এই মাধব আর আনোয়ারের কাছেই শচীন্দ্রেব বর্মনের প্রথম গানের কানটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। গ্রাম্য সঙ্গীতের দিকে তার ঝোঁকটা গিয়েছিল। মাধবের কাছে তিনি শ্রুতিমধুর রামায়ণ শুনেছেন, আর আনোয়ারের সঙ্গে তিনি মাছ ধরতে যেতেন এবং সেই মাছ ধরে তাদের কাছে গান শুনে তাঁর কিন্তু সময় কেটেছে। শচীন্দ্রেব বর্মনের স্মৃতিকথায় আমরা জানতে পারি যে আনোয়ার ও আমি সুযোগ বুঝে ছিপ নিয়ে বসে যেতাম আর দুজনে মাছ ধরতাম। তারপর গান গাইতে গাইতে পুকুরের ধারে ধারে ও বাগানে দুজনে বেরিয়ে মনের কথা বলতাম। আনোয়ার রাত্রে তার দোতারা বাজিয়ে যখন ভাটিয়ালি গান করত, তখন আমার ব্যাকরণ মুখস্থ করার দফা রফা হয়ে যেত। নিজের গান সম্পর্কে শচীন্দ্রেব বর্মন এ কথা বলেছেন যে লোকসঙ্গীত ও ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের সংমিশ্রণে একটি নিজস্ব গায়কী সৃষ্টি করেছি যা বিদগ্ধজনের কাছে আদৃত হয়েছে। গ্রাম্য কথাগুলি রক্তের সঙ্গে মিশে আছে। এতদিন গ্রাম ছাড়া হয়ে থেকেছি, কিন্তু এখনও সেই কথাগুলি ঘুরে ফিরে মনে আসে। কলকাতায় একদিন গান শোনাতে এসে তিনি এই কথাগুলি বলেছিলেন। আমরা এবারে একটু পরের গান শুনে নেবো।

ত্রিপুরা সম্বন্ধে প্রবাদ আছে যে সেখানকার রাজবাড়িতে রাজা রানী কুমার কুমারী দাস দাসী প্রত্যেকেই নাকি গান জানতেন, গলায় সুর নেই গান গাইতে পারতেন না এরকম নাকি শোনা যেত না, বা সেখানে নাকি জন্মাত না, এমনটাই প্রবাদ আর কি। ত্রিপুরার

0: আর মজুর পরিশ্রম করতে করতে গান গায়। তাই এ কথা বলাই যায় যে বাবার কাছে ধ্রুপদী সঙ্গীতের তিনি শিক্ষা গ্রহণ করেছেন। বাবা ধ্রুপদী সঙ্গীত শিল্পী এবং সেতার বাদক নবদ্বীপ চন্দ্র দেব বর্মনের কাছে তিনি সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু শচীনদেব বর্মনের রক্তে মননে মিশেছিল মাটির মানুষের গান। আর এই প্রসঙ্গেই বলি যে ধ্রুপদ সঙ্গীত, সেতার বাজানো আর ভাস্কর্য তৈরিতেই ধ্যানজ্ঞান ছিল নবদ্বীপ চন্দ্রের। সিংহাসনের প্রতি কিন্তু তাঁরও কোনো আকর্ষণ ছিল না। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কি রয়েছেন। নমস্কার, হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন, আপনার নামটা বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদিভাই, দেখুন আপনারা আজকে শচীনকর্তাকে নিয়ে বসেছেন, সত্যি করে আপনাদেরকে শতকোটি প্রণাম দিদিভাই। কারণ আমরা আপনাদের মাধ্যমে কার কার জন্মদিন, কার কি হচ্ছে, এই রেডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি দিদিভাই। এবং আপনাদেরকে এই জন্য অজস্র ধন্যবাদ। এবং আমরা শচীনকর্তার যে গান ওনার কণ্ঠে শুনেছি এবং ওনার সুরারোপিত গানগুলো সত্যি করেই আমাদেরকে মুগ্ধ করেছে। গাইড বইয়ের একটা গান আছে, তারপরে কিশোর কুমারকে দিয়েও উনি অনেক সুরারোপিত গান করিয়েছেন। ওনাকে সত্যি করে আমার শতকোটি প্রণাম দিদিভাই। এবং ওনার কণ্ঠে আপনারা যে গানগুলো বাজাচ্ছেন তার জন্য সত্যি করে আমি এবং ধন্যবাদ। এবং দেখুন দিদিভাই, আজকে নদী থেকে তাঁতিদের থেকে এখানেই গান দেখবেন, সেখানেই কিন্তু শচীনকর্তার গান সত্যি করে আছে এবং আমরা শুনছি। এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
1: হ্যাঁ দিদিভাই।

0: এবারে একটু অন্য প্রসঙ্গে যাই, মানে শচীনদেব বর্মন যখন মুম্বাইতে গেছেন সেই সময়ের কথা একটু বলি। সদ্য সুর করে গান গাইছেন শচীনদেব বর্মন, সুরের সমস্ত লালিত্য ঢেলে তিনি গান শেষ করলেন। তাকালেন আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি শ্রোতা তাঁর দিকে, তিনি ফিল্মিস্তানের কর্ণধার এস মুখোপাধ্যায়। তিনি শুধু শ্রোতা নন কিন্তু বিচারকও, কেননা তাঁর রায় পেলেই মুম্বাইতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হিল্লে হয়ে যেতে পারে কলকাতা থেকে আসা এই সঙ্গীত পরিচালকের। কিন্তু তিনি গান শুনলে তো তিনি তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, কী করবেন। পরের দিন আবার তিনি হারমোনিয়াম নিয়ে বসলেন, তার সামনে শুরু হলো গান, গান শেষও হলো। গায়করা কী করেন, গান যখন শেষ হয় তারা শ্রোতাদের দিকে আগে তাকান, শ্রোতাদের কেমন লাগলো সেটাই কিন্তু বড় কথা, তারা সেই অপেক্ষায় থাকেন যে শ্রোতারা কি বলছেন। শচীনদেব বর্মনও তাই করেছিলেন, তিনি গান শেষ করে তাকালেন, কিন্তু সেই একই ব্যাপার এস মুখোপাধ্যায়, তিনি তো ঘুমোচ্ছেন। এইভাবে চলল পাক্কা দু মাস। চিন্তা করুন কতটা উদ্যোগী এবং কতটা গানের প্রতি নিষ্ঠা থাকলে এমন ধৈর্য থাকতে পারে। মুম্বাই মানে তখনকার বোম্বে, তো সেই সময় শচীনদেব বর্মন এরম দিনের পর দিন যখন এই ঘটনা ঘটছে, দু মাস হয়ে গেল, তিনি তো কিছুটা হতাশ কিন্তু হাল ছাড়েননি। একদিন রুটিন মাফিক তিনি গান শেষ করেছেন, ভাবছেন আর মনে মনে যে তিনি ভাবছেন না আর এখানে নয়, এবারে কলকাতায় ফিরতে হবে, যা হয় হবে। তখন তাঁর সেই ভাবনায় ছেদ টানলেন স্বয়ং এস মুখোপাধ্যায়, বললেন গানটা রেকর্ড করিয়ে ফেলুন না। শচীনদেব বর্মন যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিলেন না। তিনি আবার জানতে চাইলেন এস মুখোপাধ্যায়ের কাছে যে আমায় কিছু বললেন, তখন জবাব এলো হ্যাঁ আপনার গান আমার খুব পছন্দ হয়েছে, রেকর্ড করিয়ে ফেলুন। তারপর রেকর্ড করানো হলো। 1944 সাল থেকে মুম্বাইতে পাকাপাকিভাবে বসবাস শুরু করলেন শচীনদেব বর্মন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে তিনি আসন পেলেন। উপমহাদেশের সঙ্গীত ভুবন তাঁকে শচীনকর্তা বলে চিনলেন। রাজ পরিবারে তার জন্ম, ত্রিপুরার রাজকুমার হয়েও তিনি সাধারণ মানুষের গান, বিশেষ করে লোকসঙ্গীতকে তিনি ভালোবেসেছিলেন। সঙ্গীত জগতে রাজকীয় এই ব্যক্তি, তাঁর যে অসামান্য অবদান, সেই কারণেই তাঁকে সম্মান জানিয়ে আপামর ভারতবাসী তাঁকে শচীনকর্তা বলেই জানলেন। একজন শ্রোতা রয়েছেন, দেখি কে আছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি, নওদা থানা কিউনিটি গ্রাম থেকে। দেখুন এমন আমাদের একজনকে নিয়ে বসেছেন, তিনি আমাদের সব থেকে চাষি ভাইদের মন কেড়েছেন বেশি। এত সুন্দর সুন্দর গান আর শোনালেন, যেসব গানগুলো খুবই ভালো লাগছে। তুমি এসেছিলে পাখি শুনে কাজ নেই, আমি টুম টুম বাজে, এই যে গানগুলো এত সুন্দর মন পেয়েছে। আর আপনি যে অনুষ্ঠানটা নিয়ে বসেছেন, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি শুনে, খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে, মানে তুলনা নেই, খুব ভালো লাগছে অনুষ্ঠান।
0: ধন্যবাদ আপনাকে,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো থাকবেন আপনিও।
1: হ্যাঁ ঠিক আছে, নমস্কার।

0: আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: হ্যাঁ
1: আমি বহরমপুর থেকে বলছি, পলাশ সরকার দিদি ভাই, গুড মর্নিং। তো দিদি ভাই, আজকে যাকে নিয়ে বসেছেন তিনি যে লিজেন্ড মানুষ, এসব দেখে কোথায় পাওয়া যাবে বলুন তো? আমার বাবা মায়ের মুখে শুনেছি, আমরা তো শচীন দেব বর্মন গান খুব কম শুনেছি, বাবা মায়ের মুখে শচীন দেব বর্মন মানে একদম কি বলবো, এক কথা ইনাদের গান যেন মনের মধ্যে ছুঁয়ে থাকে দিদি ভাই। তো মা যখন বললেন যে শচীন দেব বর্মনের বিষয় আজকে দিয়েছেন যে ম্যাডাম, তো একটা গানের কথা বল যে তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের, ওই গানটা যদি একটু শুনি দেন খুব ভালো লাগে। এমনিতে শচীন দেব বর্মনের গলা কোনো তুলনা হয় না।
0: আচ্ছা, হ্যাঁ, আজকে যেহেতু লোকগীতির অনুষ্ঠান, আপনারা জানেন যে বৃহস্পতিবার তো লোকগীতির অনুষ্ঠান থাকে,
1: হ্যাঁ,
0: আর শচীন দেব বর্মন তো তিনি লোকগীতিকেই ভালোবাসতেন এবং তার গানের মধ্যে তিনি এত গান করেছেন, সুর দিয়েছেন, সেখানে কিন্তু লোকগানের ছোঁয়া রয়েছে। আজকে আমরা শুধুমাত্র তার গাওয়া যে লোকগীতিগুলো রয়েছে সেই নিয়েই অনুষ্ঠান করছি। আগেই আমরা বলেছি যে মান্নাদের কাছে, মান্নাদের কাকার কাছে শিল্পী কৃষ্ণচন্দ্র দে, তাঁর কাছে তালিম নেবার সৌভাগ্য হয়েছিল শচীন দেব বর্মনের। 1930 সাল থেকে প্রথাগতভাবে তিনি তালিম নেওয়া শুরু করেন মান্নাদের কাকা শিল্পী কৃষ্ণচন্দ্রদের কাছে। কৃষ্ণচন্দ্রদের শিক্ষা শচীন দেব বর্মনের জীবনে সফল শিল্পী, সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক হয়ে ওঠার পেছনে কিন্তু একটা বেশ বড় ভূমিকা ছিল, এ কথা বলতেই হবে। আর তার সঙ্গে বাংলার লোকগীতি, হিন্দি ছবির জনপ্রিয় বেশ কিছু গানে তিনি সুর করেছিলেন, একেবারে সেগুলো চিরদিনের সেই গান, সেই গানের মধ্যে তার একটা বিশাল ভাণ্ডার, কিন্তু সেই গানের মধ্যে আমরা লোকগানের ছোঁয়া পেয়েছি। মোহাম্মদ রফির গাওয়া অসংখ্য গান বাংলার

লোকগানের প্রভাব সেখানে খুব স্পষ্ট, শচীন্দ্রনাথ বর্মনের সুর করা। কিশোর কুমারের গাওয়া গানেও কিন্তু সেই লোকগীতির ছোঁয়া পেয়েছি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা বাংলার অন্য কোনো গানে যে সুর, সেখান থেকেও তিনি হিন্দি ছবির গানকে সমৃদ্ধ করেছেন। তিনি নিজে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন দীর্ঘদিন, ফলে শিল্পী হিসেবে নিজেকে এমন একটা উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন যে 1934 সালে অল বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। আর সেটা পেয়েছিলেন, সেখানে এমন এমন মানুষরা অংশগ্রহণ করেছিলেন, ফৈয়াজ খাঁ, আলাউদ্দিন খাঁ, বিশ্বদীপ চট্টোপাধ্যায়ের মতো সঙ্গীতগুরুরা। ভাবুন, তাদের সঙ্গে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং স্বর্ণপদক পেয়েছেন। আসলে সুর সৃষ্টিতে তিনি প্রাধান্য দিয়েছেন সাধারণ মানুষের মনে দোলা দেবে এমন সুরকে। সেই সময় মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে শচীন্দ্রদেব বর্মন এতটাই সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে এগিয়েছিলেন বা নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু সত্যি সত্যি বিস্ময়কর। সেই সময় প্রচলিত ধারার বিরুদ্ধে দাঁড়িয়ে যে কেউ এত সফল হতে পারে, সেটা সেই সময় একটা কল্পনাতীত ব্যাপার ছিল।

নির্বিবাগী পরাণ পাতি দেহের বাসা ভুলিতে চাই, নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চাই, বুঝি চাই চাই গো, নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চাই।

0: শ্যাম রূপ ধরিয়ায় এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মরণ যমুনায়।
1: একজন বন্ধু রয়েছেন, দেখি কি রয়েছেন। নমস্কার,
2: মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ বাণীপুর থেকে।
1: হ্যাঁ বলুন।
2: রফিকুল ইসলাম
1: বলুন।
2: অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, প্রত্যেক বৃহস্পতিবারই গানের ধলায় এই অনুষ্ঠানটা শোনা হয়।
1: আচ্ছা,
2: এবং বেশ যেটা প্রিয় গান সেগুলোই বাজে। আজকে ওই সচিন্দ্র বর্মনের কণ্ঠে ডাকাতিয়া বাসি এই গানটা যদি শোনাতে পারেন খুব ভালো।
1: আজকে শুধুমাত্র সচিন দেব বর্মনের যে লোকগীতিগুলো রয়েছে আমরা সেইগুলোই শোনাচ্ছি, তার তো অত্যন্ত অনেক।

0: মানে
1: দেখবে তো
0: জনপ্রিয় গান রয়েছে শুধুমাত্র আমাদের সংগ্রহে, যেগুলি মানে রয়েছে আজকে লোকগীতি যেগুলো আমরা সংগ্রহ করেছি, আজ শুধু সেইখান থেকেই শোনাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকুন।
1: ঠিক আছে।
0: সেই যুগে একটা নিয়ম ছিল যে গীতিকার আগে গান লিখবেন, সুরকার তাতে সুর দেবেন। শচীন্দ্রদেব বর্মণ সেই নিয়মটা কিন্তু উল্টে দিলেন। তার নানান রকম এক্সপেরিমেন্ট করার একটা অভ্যেস ছিল, এটা একটু আগেও একজন শ্রোতাবন্ধু বলছিলেন, কিন্তু সেই এক্সপেরিমেন্টটা কিন্তু সর্বজনের কাছে গ্রহণযোগ্য ছিল, এটা বলতেই হবে। নিয়ম ভাঙতে তিনি যতটা এক্সপেরিমেন্ট করুন না কেন, অযৌক্তিকভাবে বা বেপরোয়াভাবে কিন্তু কিছু করেননি, বরং এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা অন্য কেউ সেই সময় নিতে পারতেন কি না সন্দেহ আছে। কারণ সেই সময়ের থেকে শচীন্দ্রদেব বর্মণ অনেকটা এগিয়ে ছিলেন, তাই সাফল্য কখনোই, তার জীবনে সাফল্য তো এসেছে স্বাভাবিকভাবেই আমরা জানি, কিন্তু সেই সাফল্য কখনোই তার মাথা ঘুরিয়ে দেননি। যেহেতু তার কণ্ঠ চলচ্চিত্রের নায়কের কণ্ঠে মানাবে না, তাই কখনো নিজে গানও গাননি চলচ্চিত্রে, অন্য শিল্পীদের দিয়ে গাইয়েছেন, কি বাংলা গানে কি হিন্দি ছবির গানে। আমরা এবারে পরের গানে চলে যাই।

নিজের আত্মজীবনী জীবনের জলসাঘর বইতে কিংবদন্তি শিল্পী মান্না দে লিখেছেন, দুজন শিল্পীর প্রতি কেন জানি না ভীষণ দুর্বল আমি, একজন রফি সাহাব আরেকজন শচীন কর্তা। ছোটবেলায় কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে শচীনদেব বর্মন এসেছিলেন, আমি সেদিন বাড়িতেই, ফুটবল খেলতে যাইনি। কাকার

0: ঘরে শচীনকর্তা বসতেই আস্তে আস্তে প্রায় গা ঘেঁষে বসে পড়লাম। কি সুন্দর দেখতে, টকটক করছে গায়ের রং। আমি অত ফর্সা নই, রীতিমতো কালো, ফলে এক দেখাতেই শুধু ফর্সা রঙের জন্য কর্তাকে দারুণ পছন্দ হয়ে গেল। সেদিন কৃষ্ণচন্দ্রদের সঙ্গে শচীনদেব বর্মন অনেকক্ষণ কথা বলেছিলেন। মান্না দে এক মিনিটের জন্য ওঠেননি। এরপর কৃষ্ণচন্দ্রদের অনুরোধে শচীনদেব বর্মন গান করলেন, গান ধরলেন, আর মান্না দে সেই সমস্ত গান খুঁটিয়ে খুঁটিয়ে শুনছিলেন। মুম্বাইতে কাজের পর শচীনদেব বর্মনের প্রতি, যখন মুম্বাইতে তিনি কাজ করছেন মান্না দে, তখনকার কথা বলছেন যে তখন কাজের পর শচীনদেব বর্মনের প্রতি মান্নাদের দুর্বলতা আরও বেড়ে যায়, তিনি একথা স্বীকার করেছেন মান্না দে। আমরা দেখে নিই, একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন কথা বলে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে অশোকানন্দ রায় বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আপনাদের এই শচীনদেব বর্মনের প্রোগ্রামটা একমাত্র আকাশবাণী করতে পারে, এবং আমি বুঝলাম যে আকাশবাণী হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ, এখনো পর্যন্ত শ্রেষ্ঠ মিডিয়া, যার মাধ্যমে আমরা এইসব জিনিসগুলো পাই। শচীনদেব বর্মন নজরুলের বন্ধু হিসেবে আপনি বললেন, এটা নজরুলের গান যদি করেন, নজরুলের অনেক লোকসঙ্গীত আছে, শচীনদেব বর্মন গিয়েছিলেন, তো শচীনদেব বর্মনের শেষ যে সাক্ষাৎকারটা সেটা আমি শুনেছি রেডিওতে। উনি বললেন যে শচীনদার কাজীদার গান আমার গান বার করতে ছিল, কিন্তু শরীরটা আমার খুব খারাপ, তার জন্য গাইতে পারলাম না। তো কাজীদার গান আমি ওই ওনার কাছে, সঙ্গীত আপনার কাছে শুনতে চাচ্ছি, যে যেগুলো কাজীদার ওই নজরুলের যেগুলো লোকসঙ্গীত যেগুলো গেয়েছে, তার মধ্যে যদি একটা গান করেন তবুও ভালো হয়, যদিও সময় নেই আর।
0: শচীনদেব বর্মন আর মান্নাদের তো এরকম অনেক কথাও রয়েছে, অনেক গল্প রয়েছে। তো শচীনদেব বর্মন আর মান্নাদের ফুটবল খেলারও কিন্তু দারুণ সব গল্প রয়েছে। হয়তো অনেকেই সেটা জানেন যে ইস্ট বেঙ্গল দলের সমর্থক ছিলেন শচীনদেব বর্মন আর মান্না দে মোহনবাগানের। তো একসঙ্গে দুজনে মিলে খেলা দেখতে যেতেন। তা একবার হয়েছে কি, মোহনবাগান দুজনে মিলে একসঙ্গে খেলা দেখতে গেছেন, মোহনবাগান যদি গোল দিয়েছে তখন মান্না দেকে শচীনদেব বর্মন বলছেন, এই তাড়াতাড়ি গিয়ে চিনে বাদাম কিনে নিয়ে আসো। মান্না দে তো খুব খুশি, কারণ মোহনবাগান গোল দিয়েছে। শচীনদেব বর্মন মান্না দেকে, তারপরে আবার মোহনবাগান গোল দিল, তখন শচীনদেব বর্মন মান্না দেকে বলছে, চল আর খেলা দেখতে হবে না। মানে ইস্ট বেঙ্গল ক্লাবের অন্ধ ভক্ত ছিলেন নাকি শচীনদেব বর্মন। মুম্বাইতে থাকার সময়ও তিনি কান পেতে রাখতেন রেডিওতে, খেলার খবর নিতেন, আর ইস্ট বেঙ্গল হারলে এতটা দুঃখ পেতেন যে বাড়িতে নাকি রান্নাবান্না বন্ধ হয়ে যেত, আর জিতলে প্রচণ্ড আনন্দ। শুধু ভালোবাসতেন ফুটবল খেলা এমনটা নয়, নিজে ফুটবলারও ছিলেন, এবং একবার একজন ফুটবল রেফারি হয়েও তিনি নিজের দায়িত্ব পালন করেছেন খেলায়। আবার টেনিস খেলার প্রতিও কিন্তু তাঁর ঝোঁক ছিল। খেলা ভালোবাসার কারণে তাঁর বাড়িতেও তিনি আমন্ত্রণ জানাতেন নামী খেলোয়াড়দের। এরকম অনেক গল্প রয়েছে। আমরা একটু এর পরের গানে চলে যাই।

আজ মহান শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শচীন্দেব বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালাম গানের ভেলায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি, সুদীপ্তা ভাদুড়ী।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি। উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।

0: সত্যি ভারতের রেলওয়ে আমাদের দেশকে যেভাবে এক সুতোয় বেঁধে রেখেছে তা বোধ হয় আর অন্য কোনো কিছুই পারেনি।
1: তা তো পারেনি, কারণ সেই ছোটবেলা থেকে জানলার ধারে টয় ট্রেন থেকে শুরু করে বা ট্রেনের জানলার পাশের ওই লোয়ার বার্থে সিট, সব কিছুই মানে আমাদের সব কিছু জুড়ে আছে, মানে ঘোড়া জুড়ে আছে।
0: একেবারেই তাই। মানে তুমি ভেবে দেখো, জানলার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটা আর একটা নতুন কোনো সুন্দর জায়গা, আর তুমি বসে আছো সেই জানলার ধারে
1: একদম,
0: আর তোমার চোখের সামনে দিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে একটার পর একটা অচেনা স্টেশন।
1: একদম, কারণ এই যে কত অচেনা স্টেশন, কত নাম না জানা স্টেশন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ধরো রাতের ট্রেন জার্নি, তুমি অর্ধেক স্টেশন দেখতেই পাচ্ছ না।
0: একদমই তাই।
1: তো সেই রকম অনেক সেই ঝাপসা কাচের ওপারে ক্রমশ পিছিয়ে যাওয়া প্ল্যাটফর্মে ফেলে আসা কোনো এক অদ্ভুত মায়া। তুমি হয়তো খেয়াল করেছো যে ট্রেন জার্নিতে প্ল্যাটফর্মগুলো যেন একটা ছোট্ট ছোট্ট পৃথিবী।
0: সত্যি তাই, মানে কত না জানা গল্প, কত হাসি কান্না বেদনা ফেলে আসা, কখনো বা নতুন কিছুর আগমন কর জানানো, সবটা কেউ হাসি মুখে বিদায় জানাচ্ছে, কেউ বা চোখের জলে, আর কেউ বা এক বুক আশা নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে।
1: একদম। আর সেই ভোরবেলা ট্রেনের জার্নির কথা মনে পড়ছে অর্ণব? মানে
0: একদমই,
1: ধরো
0: ভোরবেলা ট্রেন তোমার
1: ঘুম নেই,
0: হ্যাঁ ঘুম, তোমার হয়তো ঘুমিয়েছো, ঘুম ঘুম চোখ আর পাশ থেকে বলে যাচ্ছে চায় গরম চায়।
1: একদম, এইগুলো তো মনে পড়েই। এবং মানে স্টেশনে যাওয়ার পর সেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট, যে হাওড়া স্টেশন বলো অন্যান্য স্টেশন বলো, সেখানে গিয়ে ট্রেনের অ্যানাউন্সমেন্টটা শোনা যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি লাগেজ গোছাও,
0: তাড়াতাড়ি যেতে হবে, কারণ এক্ষুনি হয়তো ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে ব্যাস গেল। না না, আজকে সেসব যাবে না, কারণ আজকে বেরিয়ে পড়ি আড্ডাতে তোমাদের সঙ্গে, কোনো ট্রেন মিস না করে এই স্টুডিওতে এসে পৌঁছেছে দুজন মানুষ যাদের নাম অর্ণব এবং প্রিয়সমা, তোমাদের বন্ধু অর্ণব এবং প্রিয়সমা। আর আমাদের সঙ্গে এই বন্ধুত্বকে আরও গাঢ় করতে এবং আড্ডা দিতে, ট্রেন জার্নি নিয়ে তোমার মনের গল্প বলতে, তোমরা চলে আসতে পারো 03322107325 নম্বরে, কিংবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে
1: YUVAVANIKOLKATA জোবানী কলকাতা, সেখানে আজকের যে পোস্টার রয়েছে বেরিয়ে পড়ি, সেখানে আমার আর অর্ণবের মানে অর্ণব প্রিয়সমার ছবি দেওয়া রয়েছে, সেখানে এসে কমেন্ট করে জানাও তোমার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন, মানে ট্রেনে করে কোন জায়গাটা যেতে তোমার সব থেকে বেশি ভালো লাগে এবং কোন জায়গাটা যেতে তোমার সব থেকে বেশি পছন্দ।
0: সো ঝটপট করে জানাও, আর তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই আজকের আড্ডায়, এই বেরিয়ে পড়ির আড্ডায়। আজকে কথা হবে ভারতের সমস্ত সুন্দর সুন্দর সিনিক রেল রুট নিয়ে।
1: চলো বেরিয়ে পড়ি।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, বেরিয়ে তো পড়লাম, মানে ট্রেনে উঠে পড়লাম। তবে যেটা বললাম যে আজকে কিন্তু কথা হবে অনেক অনেক সুন্দর সুন্দর সিনিক ট্রেন রুট নিয়ে, এবং সেই সমস্ত ট্রেন রুটের মধ্যে যেমন একদম আমাদের উত্তর প্রান্ত থেকে শুরু করে দেশের দক্ষিণ প্রান্ত পর্যন্ত অনেক ট্রেন রুট রয়েছে যেগুলো সুন্দর, যেখানে বহু জায়গা থেকে পাহাড় দেখা যায়, বহু সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যায়, মানে সর্বত্র তুমি এমন এমন জার্নি পাবে যেগুলো তোমার মনের মনি কোঠায় চিরজীবন রেখে দিতে পারো।
2: শুধু সিনিক বিউটি কিন্তু নয় অর্ণব, মানে আমার ট্রেন জার্নির একটা মূল উদ্দেশ্য ছিল, মানে এবং মূল আগ্রহ ছিল যে খাবার, মানে ট্রেনে উঠলেই বিভিন্ন রকম খাবার। এই যে তুমি চায়ের কথা বললে, চা ছাড়াও ট্রেনে কত রকম খাবার ওঠে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছোটোবেলায় মানে মেন অ্যাট্রাকশন ছিল, সেটা হচ্ছে মা বা বাড়ির লোকেরা লুচি আলুর দম করে নিয়ে যাবে।
1: একদমই তাই। এবং আরও আমি চায়ের সঙ্গে সঙ্গে না এখন কম্পিট করতে পারে একটা মাত্র জিনিস আমার মনে হয় ট্রেনের খাবার, সামোসা। সামোসা, সামোসা চাট, সামোসা, এইটা মানে আমার মনে হয় মানে ওয়েস্ট বেঙ্গলের গন্ডি যেই পেরোই সঙ্গে সঙ্গে মনে হয় মানে জুড়ি দিয়ে বাড়তে থাকে। ঝালমুড়ি আছে, ঝালমুড়িটা আবার ওয়েস্ট বেঙ্গল স্পেশাল না? ঝালমুড়িটা ওয়েস্ট বেঙ্গল স্পেশাল, কিন্তু ঝালমুড়িটা ওই ওয়েস্ট বেঙ্গলে বাইরে গেলে আর খুব একটা বেশি পাওয়া যায় না। তখন আমরা যাকে ছোলা বলি তাকে তারা চানা বলে, আর আমরা যাকে চানা বলি তাকে তারা ছোলে বলে। সেই মজার কম্বিনেশনগুলো এবং তার সঙ্গে সঙ্গে কত কিছু সামোসা এবং আরও ইডলি যখন সাউথের দিকে যাই সব কিছু পাওয়া যায়। সব কিছু পেট পুজো সেরে নিয়ে অপরূপ সুন্দর দৃশ্য জানলা দিয়ে দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রিয় ডেস্টিনেশন।

0: উদ্দেশ্যে।
1: এবং ডেস্টিনেশন বলতেই প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের মতো সৌন্দর্য, পাহাড়ের ওই মানে ট্রাভেল জার্নির মতো সৌন্দর্য আর কিছুতে বোধহয় মানে আমি আমি তো খুঁজে পাইনি।
0: আমি তো কখনোই পাই না, কারণ আমি পাহাড়ের প্রেমী একজন।
1: হ্যাঁ, কারণ যদি পাহাড় বলতে হয় প্রথমেই যেটা মানে ছোটবেলা থেকে যেটা সবসময় অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে টয় ট্রেন।
0: হ্যাঁ,
1: টয় ট্রেন মানে আমাদের কাছে তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এখন পড়ে এই দার্জিলিং এর টয় ট্রেন। এবং সেই টয় ট্রেনে যাওয়ার সময় আমি বিশ্বাস করো আমি দার্জিলিং এর ওই টয় ট্রেনে আমি কখনো চড়িনি, আমি শুধু গাড়ি করে যাওয়ার সময় ওই চু ঝিক ঝিক ঝিক ওই শব্দটা শুনেছি। হ্যাঁ, আর প্রত্যেকবার ভিডিও করেছি, কারণ সেখানে টিকিট পাওয়াটা খুব একটা লাকের ব্যাপার।
0: হ্যাঁ, আগে থেকে কেটে রাখতে হয় না তো পাওয়া যায় না,
1: কারণ সেই টিকিট পাওয়ার মানে মানে সমস্যার জন্য অনেকবারই গেছি কিন্তু চড়া হয়নি। তবে ওই ওই যে মানে রুটটা মানে ধরো ঘুম স্টেশন থেকে যখন যাচ্ছে ওই যে রাস্তাটা, এবং যদি সেটা হয় আরো স্টিম ইঞ্জিন
0: একেবারেই
1: আরো মজাই আলাদা।
0: এবং তুমি ঘুম অবধি চলে গেলে, আমি যদি তার আগের জায়গাটায় আসি, মানে ট্রেনটা যখন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি সুকনা ফরেস্ট হয়ে রং টং হয়ে কার্শিয়াং এর দিকে ওঠে, মানে মনে হয় যেন কোথায় যাচ্ছি, রূপকথার দেশে যাচ্ছে।
1: সত্যি তাই,
0: নর্থ বেঙ্গল সত্যি আমাদের কাছে রূপকথার দেশের মতো। তা সে মানুষ যতবার যাক, নর্থ বেঙ্গল কখনো পূরণ হয় না।
1: নর্থ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের মানে আমরা তো মানে কত জায়গা যে দেখিনি, মানে কত যে অফবিট লোকেশন আছে,
0: এখনো নতুন নতুন লোকে এক্সপ্লোর করছে আর সেখানে একটা করে হোমস্টে গুজিয়ে উঠছে।
1: হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে অফবিট যাব মানে এবারে কিন্তু মানে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে অফবিট লোকেশনে যাওয়া ইটস আ ট্রেন্ড
0: অফকোর্স। তো এমন অনেক ট্রেন অনেক যেগুলো ট্রেন নয় সে কথা বলবো, এবং অনেক সুন্দর সুন্দর ট্রেন জার্নির কথা বলবো। যেমন প্রিয়সময় মাত্র বললো যে আমাদের ঘরের কাছের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে টয় ট্রেন সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মুকুট পেয়েছে। তেমনি আরও অনেক অনেক সুন্দর সুন্দর ট্রেন রুট রয়েছে যেগুলো নিয়ে আড্ডা দেবো। এছাড়াও আড্ডা দেবো একটা বিশেষ বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের দেশের অন্যতম আর একটা গর্ব, এই যে ইন্ডিয়ান রেলওয়ের গর্ব বন্দে ভারত, যে অত্যন্ত আধুনিক অত্যাধুনিক একটি ট্রেন, একটি না অনেকগুলি ট্রেন যার নাম, যে মডেলটার নাম হচ্ছে বন্দে ভারত। সেই বন্দে ভারত কীভাবে আমাদের দেশকে জুড়ছে মাথা থেকে ওমাথা পর্যন্ত সে কথাতেও আসবো, কারণ ওই যত দিন যাবে আধুনিকতার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, এবং যদি সেগুলো হয় আমাদের জার্নির সঙ্গী তার চেয়ে ভালো কি হতে পারে,
1: আর কিচ্ছু হতে পারে।
0: তবে ভালো হতে পারে এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে একটা দারুণ গান শোনা, যে কথা, যে নস্টালজিয়া, যে পুরনো স্মৃতি প্রিয়সম উস্কে দিল, সেটাই আর একবার উস্কে দেবে অনুপম রায় তার গান দিয়ে। গানের নাম কি?
1: টয় ট্রেন।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, বেরিয়ে তো পড়া গেল, বেরিয়ে পড়লাম কোথায়? অবশ্যই আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আমাদের গর্ব, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রাপ্ত। এবং সেখানে বেরিয়ে পড়লে, এই যে বললাম সুন্দর রুট, শুকনা ফরেস্ট হয়ে যখন উঠছি আমরা, তখন মনটা মনে হয় যে রূপকথার দেশে পাড়ি দিচ্ছে। এইসব কিছু বলে ফেলেছি, তবে যেগুলো বলিনি কিছু ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো আমাদের বলতেই হবে। যেমন এই যে ধরো আমরা যে উঠছি, এই যে ধোঁয়ার গন্ধ নিয়ে উঠছি, মানে যদি ডিজেল ইঞ্জিন হয় তাহলে মোটামুটি 2200 মিটার উচ্চতা সমতল থেকে।
2: একদম,
1: এই যে সেই 2200 মিটার উচ্চতায় উঠছি আমরা কিন্তু এই ট্রেনটা,
2: এবং 88 কিলোমিটার।
1: হ্যাঁ,
2: এবং 88 কিলোমিটারের যে এই পুরো জার্নিটা, সেই জার্নিটা কিন্তু তোমরা পুরোটাই এনজয় করবে ওই পাহাড়ের সিনিক বিউটির সঙ্গে, মানে পুরোটাই পাইন, ভার, সমস্ত কিছুর গন্ধ নিচ্ছ। আর সব থেকে বেশি মানে অ্যাডভেঞ্চারাস যেটা হলো, সেটা হচ্ছে জিগজ্যাগ আর লুপ হোল গুলো, মানে ওগুলো মানে সাংঘাতিক, মানে জিগজ্যাগ ওই 5টা লুপ। এবং যেটা হয়, ওই যে বাঁক, পাহাড়ের বাঁক গুলো যখন ঘোরে তখন দেখবে গাড়ি থেকে সবাই হাত নাড়ে, বাই বলে, ওইটা খুব ইন্টারেস্টিং, খুব খুব সুন্দর একটা মোমেন্ট।
1: কিংবা কখনো ওই টয় ট্রেনের ওই ধারে এসে গেটটা ধরে কায়দা করে একটা ছবি তোলার, তুমি বললে ছবিটা, তুমি না উঠে দেখলে ছবি তুলেছো, আর কেউ কেউ উঠেও ছবি তোলে।
2: হ্যাঁ, এবং কাঞ্চনজঙ্ঘা যখন দেখতে পাও, মানে জাস্ট ওই দার্জিলিং এর ঘুম থেকে যখন বাঘটা নিচ্ছে, এবং যদি আকাশ পরিষ্কার থাকে অবশ্যই, কারণ সবার লাক থাকে না কাঞ্চনজঙ্ঘা দেখার, তো যখন আকাশ পরিষ্কার থাকে জাস্ট বাঘটা ঘুরলেই যে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা, যার লাক ভালো ভাই, সে মানে সত্যি মানে সে সেটা পূর্ণ করে এসছে এরকম একটা ব্যাপার। ওই ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ,
1: অসাধারণ, মানে ওই ঘুম, ঘুমের কাছে গেলে তোমার ঘুম উড়ে যেতে পারে, এত সুন্দর ভিউ,
2: সত্যি তাই। তবে ঘুম স্টেশনটাই এত সুন্দর,
1: সত্যি তাই, ভীষণ সুন্দর, এবং এত সুন্দর অনেক স্টেশন, অনেক জার্নির গল্প বলবো। ফিরছি এক্ষুনি কোথাও যাও না, একটা ছোট্ট ছোট্ট মাইক্রো ব্রেক, ফিরছি কোথাও যাও না, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিয়ে ফিরছি, আর অনেকগুলো সুন্দর সুন্দর রেল রুটের কথা নিয়ে।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, বেরিয়ে অনেকক্ষণ আগে পড়েছি, আজকে অর্ণব প্রিয়সমা রয়েছি তোমাদের সঙ্গে বেরিয়ে পড়ির আড্ডায়। আর বেরিয়ে প্রথমেই পড়েছিলাম ওই আমাদের প্রিয় নর্থ বেঙ্গল, প্রিয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যেখানে আমরা দেখেছি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের কথা, এবং সে কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এখানে আরও কিছু কথা শেয়ার করার আছে, যেমন ধরো এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটার একটা কিউট নাম রয়েছে,
2: রেড পান্ডা।
1: রেড পান্ডা,
2: এবং ট্রেনের নাম্বার, দুটো ট্রেনের নাম্বার আছে, একটা হচ্ছে দার্জিলিং প্যাসেঞ্জার বা কিউট রেড পান্ডা। দার্জিলিং প্যাসেঞ্জারের নাম্বার হচ্ছে 52541, আর রেড পান্ডার হচ্ছে 52570। ঠিক আছে, এই দুটো ট্রেন নাম্বার মনে রাখবে। এবং আর হচ্ছে স্টিম ইঞ্জিনের ওই ঠুকঠুক শব্দ শুনতে চাইলে, তাহলে জয় রাইডের স্টিম ইঞ্জিন সার্ভিস তো আছেই, কারণ স্টিম ইঞ্জিন সার্ভিস কিন্তু সবার আগে বুকড হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে।
1: একদমই তাই, খুব কম চান্স ওটা পাওয়ার, টিকিটটা পাওয়ার, তবে পেতে পারো। এবং ওই জয় রাইড যেটা রয়েছে বাতাসিয়া লুপের ওইখান দিয়ে সুন্দর করে এটাকে এনজয় করতে পারো।
2: হ্যাঁ,
1: এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ঘুম স্টেশনে নেমে এক কাপ চায় চুমুক দিতে পারো, এবং তোমার জীবনের সমস্ত স্ট্রেসকে এক ধাক্কায় উড়িয়ে দিতে পারো।
2: ঘুম স্টেশনের সামনে খুব ভালো একটা মোমোর দোকান আছে, সেটাও খেতে পারো। তো সেইগুলো ছাড়িয়ে এবার যদি আমরা আরেকটু এগিয়ে যাই, মানে আরেকটু অন্যদিকে চলে যাই, সেখানে আরেকটা ট্রেন রুটের কথা আমাদেরকে বলতেই হবে। সেটা হচ্ছে, যদি টয় ট্রেনেই আমরা এখন থাকি, মানে টয় ট্রেনের বিষয়েই থাকি, সেটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস।
1: ওহো,
2: শিবালিকের যে জার্নি,
1: হাঁটাফাটি, মানে এই যে
2: সিমলা থেকে কালকা থেকে
1: কালকা থেকে সিমলা, মানে যারা ভাবছো, যারা এখনো এই বলে দিলে কালকা থেকে সিমলা, যারা শিবালিক শুনে ভাবছিল এই কোন দিকেটা, হয়তো জানো না, তাদেরকে বলি ওই কালকা সিমলা যে টয় ট্রেনটা রয়েছে আমরা সেটার কথা বলছি, বুঝতে পারলে? এই টয় ট্রেনের যে রুটটা, এটা আমার মনে হয় বহুগুণ, মানে আমার অবশ্যই এটা ভালো, দার্জিলিংয়ের টয় ট্রেনের রুটটা ভালো, কিন্তু এটা তাকে অনেক গোল দিতে পারে। তার অনেকগুলো কারণ রয়েছে, তার কারণ এটার উচ্চতা অনেকটা, তার কারণ এটার ডিস্টেন্স অনেকটা, এবং তার কারণ এটা যে সিনিক বিউটি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, সেটা হচ্ছে কি, হাতের পাশে হাত বাড়ালেই বরফ।
2: একদম। কিন্তু আরেকটা জিনিস, মানে এই কালকা সিমলা যে টয় ট্রেনটা, সেটা তো শিবালিক খুব ফেমাস, মানে শিবালিকই মোস্ট অফ দ্য টাইম থাকে, কিন্তু শিবালিকের আরও একটা ফর্ম আছে, মানে শিবালিক টু আছে। তো শিবালিক টু কিন্তু সাধারণ টয় ট্রেন যে শিবালিক, তার থেকে হালকা একটু বড়, মানে উচ্চতা একটু বড়। তো সেই যে কোনো শিবালিক তোমরা বুক করতে পারো, সেটা তোমরা কালকায় গিয়ে করতে পারো, বা আগে, এখন তো আগে থেকে বুক করার সব কিছুই হয়ে গেছে,
1: যখন তোমার ট্যুর প্যাকেজ আগে থেকে বুক করার অপশন নয় প্রিয়সমা, তুমি এখন আগে থেকে বুক না করলে গিয়ে তুমি টিকিট পাবেই না।
2: হ্যাঁ, পাবে না,
1: এটা ভীষণ কম চান্স গিয়ে টিকিট পাওয়ার।
2: একদমই একদমই, কারণ আমরা যখন গেছিলাম, তখন আমাদের মোটামুটি ধরো গিয়ে আমরা টিকিট পেয়েছিলাম 3-4 জনের, ঠিক আছে, তা পেয়ে গেছিলাম। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু অনলাইন পোর্টাল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে,
1: একদমই তাই, এবং ওই সবচেয়ে বেশি দেখবে সকাল মোটামুটি ভোর 4:30 নাগাদ কালকায় ঢুকিয়ে দেয় ট্রেন। এদিক থেকে যদি নেতাজি এক্সপ্রেসে যাও, আচ্ছা বলে রাখি, এখান থেকে সরাসরি কালকা যাওয়ার একটাই ট্রেন রয়েছে, সেটা হচ্ছে কি, হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস, যেটা আগে নাম ছিল কালকা মেল, সেটা এখন
2: কালকা মেল পাল্টে গেছে।
1: এবার সেই নেতাজি এক্সপ্রেসে করে তুমি সরাসরি গিয়ে পৌঁছতে পারো কালকায়, চণ্ডীগড় পেরিয়ে কালকায়। এবার কালকাতে নেমেই ওই কালকা থেকেই কিন্তু টয় ট্রেনটা ছাড়ে।
2: একদম। আর অনেকে কি করে, কালকা থেকে গাড়িও নিয়ে নেয়, কিন্তু যদি টয় ট্রেনের এই দৃশ্যটা উপভোগ করতে যাও, মানে মেন যে বিষয়টা, কালকা থেকে সিমলা যাওয়ার যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই কালকা থেকে সিমলা টয় ট্রেনের ওই টানেলগুলো, ঠিক আছে।
1: একটু হয়তো সময় বেশি লাগবে সড়ক পথের থেকে তোমার।
2: হ্যাঁ, মোটামুটি 6.5 ঘন্টা টাইম লাগে,
1: কিন্তু তুমি যেটা পাবে সেটা কিন্তু ওই গাড়ি রুটে গেলে পাবে না। হ্যাঁ, গাড়ি রুটে যাওয়ার পথে তুমি সুন্দর পাহাড়, মানে পাহাড়ি রাস্তায় ঢুকছো, ওই ফিলটা পাবে, কিন্তু ওই টয় ট্রেনটা যে পাহাড়ের কোল দিয়ে যাবে,
2: এবং মানে যদি তুমি বর্ষাকালে যাও, বর্ষাকালে গেলে ওই টানেলগুলো দিয়ে যখন ঢুকছে, পাশে যে পাহাড়ের খাদ দিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর জলপ্রপাত থাকে, প্রচুর ছোট ছোট ঝর্ণা দেখতে পাবে, একটা সিনিক বিউটি দেখতে পাবে। এবং ওই টানেলগুলো, মানে লংগেস্ট টানেল নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু 103টে টানেল আছে টোটাল,
1: 103খানা টানেল, একটা দুটো টানেল নয়,
2: এবং 917খানা বাঁক, মানে টার্ন আছে হচ্ছে 917খানা,
1: 988টা ব্রিজ রয়েছে এই রুটটার মধ্যে, মানে ভাবতে পারছো কি নেই।
2: এবং এখানে একটা, মানে একটা ভৌতিক ঘটনাও আছে, মানে বলা হয় যে এই টানেলগুলোর মধ্যে নাকি কোন 3টে টানেলে কিছু ভৌতিক ঘটনা, মানে লংগেস্ট টানেলগুলো
1: সব গপ্পটা পড়ে রয়েছে, সেই সমস্ত গপ্পে যারা বিশ্বাস করে থ্রিল ফিল করতে ভালোবাসো, তাদের জন্য এটা ভালো গপ্প।
2: এবং সত্যি যখন টানেলে ঢোকে না, মানে পুরো অন্ধকার হয়ে যায় পুরো জায়গাটা, সেই টানেলে ঢুকলে যায় পুরো অন্ধকার, ট্রেনের মধ্যে সবাই করে চেঁচাচ্ছে, তো সেটা দুর্দান্ত একটা ফিলিংস। এবং ছোট ছোট স্টেশনগুলো, মানে সবাই একটা, মানে যারা স্টেশন মাস্টার হয় তারা একটা লাল পতাকা, মানে ছোট রঙিন পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে,
1: লাল বা সবুজ,
2: মানে যখন ট্রেন ছাড়ে তখন সেটা হচ্ছে সবুজ দিয়ে দেয়, আর যখন ট্রেন দাঁড়াতে হয় সেখানে তখন সেটা লাল দেয়,
1: মানে পুরোটা হচ্ছে পিকচার পারফেক্ট, সবটাই যেন সিনেমাটিক লাগে ওখানে।

0: তো যারা এটা এনজয় করনি তারা কি করছো, করো, সময় বের করো এবং ছুটে পালিয়ে যাও আমাদের প্রিয় হিমাচল এবং সেখানে গিয়ে কালকা শিমলা হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে চড়তে। আর এই মুহূর্তে ফোন লাইনে বন্ধু কিন্তু এসে অনেকক্ষণ অপেক্ষা করছে, আর করাবো না অপেক্ষা, কে রয়েছে আমাদের সঙ্গে?
1: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মঙ্গল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আসলে অনেক সফর হলো, অনেক জায়গা ঘোরা হলো, খুব ভালো লাগলো। তো আমি একটা ব্যতিক্রমী ট্রেন লাইনের কথা বলবো, যেটা হলো বাঁকুড়া মশাগ্রাম। 118 কিলোমিটার দৈর্ঘ্য, এর 32টা প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে আপনি যদি বাঁকুড়া থেকে আসেন 18 নম্বর প্ল্যাটফর্ম, কিংবা মশাগ্রাম থেকে এলে সেটা পড়বে 15 নম্বর। স্টেশনটার নাম হচ্ছে সাহসপুর রোড।
0: আচ্ছা,
2: ব্যতিক্রমী একমাত্র এই স্টেশনটাই ডান দিকে, বাকি 31টা প্ল্যাটফর্ম বাম দিকে।
1: আচ্ছা
0: ঠিক, এটা কি সিঙ্গেল লাইন নিশ্চয়ই ওখানটায়?
2: এখন আগে তো ব্রডগেজ ছিল, এখন সিঙ্গেল লাইনই, তবে ওই বাঁকুড়া মশাগ্রাম রুটে চলে এবং পুরুলিয়া হাওড়াও একটা এক্সপ্রেস ট্রেন চলে।
0: একেবারে শুনতে থাকুন, এই যে রুটটার কথা বন্ধু বললো, আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক, তার কারণটা হচ্ছে এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, জানো ওই রুটটা, এগুলো খুব আন্ডার রেটেড আসলে, মানে আমরা আমাদের বাংলার যে সৌন্দর্য সেটা খুঁজে পেতে পারি, তার কারণ ওই দুদিকে কোথাও তুমি দেখতে পাবে খোলা মাঠ, কোথাও দেখতে পাবে ধানের জমি, আর কোথাও দেখতে পারবে ঘন জঙ্গল, এই সবটা কিন্তু এই রুটটায় পাওয়া যায়। এবং এই স্টেশনগুলোর কথা বললো বন্ধু, সেই স্টেশনগুলো খুব ইন্টারেস্টিং, পুরো ফাঁকা স্টেশন, একটা সিঙ্গেল লাইন, ফাঁকা স্টেশন, কিচ্ছু নেই, একটা টিকিট কাউন্টার তাও বহুদিন বন্ধ, চারদিকে জঙ্গলা এবং পুরো ওই জঙ্গলের পরিবেশ, পুরো গাছঞ্ছমে পরিবেশ, একদম আমাদের ভূতের গল্পে পড়া যে রাতের রেল স্টেশন যেমন হতে পারে,
1: একদম একদম
0: ঠিক তাই। এবং রাতে তেমনই ঝিঝির শব্দ এবং তেমনই নিস্তব্ধতা, যেখানে গেলে তোমার পিলে চমকে তুমি বুকে হাতে নিয়ে বসেও পড়তে পারো ওখানে। যাকে অত রিস্ট্রিক্স নিয়ে লাভ নেই, তুমি সকালবেলা যাও, সকালবেলা গিয়ে ঘুরে এসো সেই ভালো। আর আমরা যেটা করতে পারি, এমন অনেক সুন্দর সুন্দর রুটের কথা তোমাদেরকে বলতে পারি, তোমার বাড়ি ছেড়ে তুমি যেখানে যেতে পারো এবং সুন্দর সুন্দর নানান দৃশ্য জানলা দিয়ে দেখতে দেখতে পৌঁছে যেতে পারো তোমার প্রিয় ডেস্টিনেশনে। আজকে সেই সমস্ত গল্পই তোমাদের সঙ্গে ভাগ করছি। অর্ণব আর প্রিয়সমা রয়েছি বেরিয়ে পড়ির আড্ডায়, আর এই মুহূর্তে তোমার জন্য থাকবে একটা দারুণ গান, যে গানটা শোনাবে অন্বেষা, গানটার নাম আমি বলবো
1: না, বলতে হবে না,
0: আমি বললাম না,
1: শুনে নেবে,
0: গানটা শুনে নাও, কারণ আমাদের খুব প্রিয় গান, আশা করি তোমারও পছন্দ হবেই হবে।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এই মুহূর্তে আমরা
2: বেরিয়ে আমরা মোটামুটি কালকা, সিমলা, দার্জিলিং সবকিছু ঘুরে চলেও এসেছি। এবার আমরা অন্য একটা রুটে যাব।
1: এবার একটা ছোট ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে কি, আমরা যেমন অন এয়ারে এতক্ষণ আড্ডা দিচ্ছি তোমাদের সঙ্গে, এবার আর একটা বোনাস, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ। সো তোমরা সেখানেও কিন্তু জয়েন করতে পারো আমাদের সঙ্গে, এবং সেই আড্ডায় সরাসরি যোগ দিতে চলে এসো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়।
2: একদম,
1: সেখানে দেখতে পাবে দুজন কিন্তু আড্ডা দিচ্ছে তোমাদের সঙ্গে, যেমন অন এয়ার তেমন আমাদের ফেসবুক লাইভে। এবার আমরা যেটা বলছিলাম যে অনেকগুলো রুট নিয়ে কথা বলবো, তো অনেকগুলো রুটের এবার ফেরা যাক।
2: বেশ কিছু রুটের কথা আমরা বলছিলামই, এবং যেটা নিয়ে নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে। মানে সেইটাও, মানে সেটা ওই উটি টয় ট্রেন মতো, আমাদের মানে আমাদের উটি টয় ট্রেন যেটা আমরা বলে থাকি, সেটা টয় ট্রেনেই আমরা যখন আছি, তো সেই উটির দিকে যে টয় ট্রেন যায় সেইটা নিয়ে কথা বলবো। তো এইটা সম্বন্ধে অনেকেই হয়তো দেখেছে এই উটি টয় ট্রেনটা, কারণ আমরা এই চল ছাইয়া ছাইয়া ছাইয়া ছাইয়া সবাই শুনেছি। তো সেই ছাইয়া ছাইয়া গানের যে জায়গা, যে রুটটায় শুটিং হয়েছিল, তোমরা সবাই জানো সেই অদ্ভুত সিনিক বিউটি, মানে অদ্ভুত একটা ভাইব ওই জায়গাটা। মানে যখন টয় ট্রেনটা উটির দিকে ঢোকে, তখন যে একবার চোখ বন্ধ করে ভাবো চারিদিকে ঘন সবুজ পাহাড়, আর থরে থরে সাজানো চা বাগান, আর মেঘে ঢাকা উপত্যকা, তার মাঝখান দিয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা,
1: আর তার মাঝখান দিয়ে যাচ্ছে তুমি তোমার টয় ট্রেনে করে।
2: একদম,
1: এই যে মেট্টুপালায়াম থেকে কুনুর হয়ে এই যে যাওয়ার রুটটা, এই রুটটা অপরূপ সুন্দর। কেন সুন্দর আর কি কি বিশেষত্ব এতে রয়েছে, সে কথায় আসবো আমরা, এত সহজে ছেড়ে যাব না।
2: একদম,
1: তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, একদম ছোট্ট, বিশ্বাস করো ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছে আজকে বেরিয়ে পড়ি নিয়ে অর্ণব আর পিয়ুষমা।
3: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, বেরিয়ে পড়িতে আজকে যেমনটা বললাম, অর্ণব আর পিয়ষ্মা রয়েছি তোমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু লাইভেও রয়েছি। আর সেখানে অলরেডি অনেকে কমেন্ট করছো, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। যেমন রিমো লিখছো, গুড মর্নিং, গুড মর্নিং রিমো। শ্রীতমা লিখছে, কি সুন্দর গল্প করছে দুজনে। আসলে সুন্দর সুন্দর টপিক হলে গল্প করতে আমাদের বড্ড ভালোই লাগে,
2: একদমই। কারণ এটা আমাদের মোটামুটি সেম টপিকটাই দুজনের প্রিয়। কারণ আমাদের দুজনেরই ট্রাভেলিং খুব ভালো লাগে, আর পাহাড়ে যেতে কার না ভালো লাগে। মানে মোটামুটি আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি বেশিরভাগটা।
1: এবং এই যে টয় ট্রেন গুলো, টয় ট্রেনের জার্নি গুলো এত সুন্দর যে সেগুলো নিয়ে আড্ডা দিতে বড় বেশি ভালো লাগে।
2: হ্যাঁ,
1: এছাড়া আর একটা কমেন্টের কথা বলতেই হবে, সেটা হচ্ছে গিয়ে সন্তু বলছে, সন্তু বসাক, তোমরা সঞ্চালনা করো, আমরা শুনি, অনেক কিছু জানাও, তাই আমরা তোমাদের অনেক জ্ঞান, তাই আমরা মানি। আচ্ছা, আজকে অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, একটু গুছিয়ে লেখাটা নেই বটে,
2: কথা বুঝলাম। আমরা চেষ্টা করি যেগুলো আমরা অভিজ্ঞতা করেছি বা যেগুলো সম্বন্ধে আমরা অল্প একটু
1: জানি সেগুলো শেয়ার করব।
2: ধরো আমরা

0: যেগুলো জানি সেগুলো তোমরা হয়তো কোন রকম ভাবে হয়তো জেনে উঠতে পারোনি, বা তোমরা যেগুলো জানো সেগুলো হয়তো আমরা আবার জানি না।
1: হ্যাঁ, এবং হতেই পারে তেমনই ইন্টারেস্টিং কিছু কথা হয়তো সৌভিকও লিখছে। সৌভিক লিখছে, অনলাইনে টিকিট কেটে দার্জিলিং থেকে ঘুমের উদ্দেশ্যে টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা সত্যি অসাধারণ।
0: হ্যাঁ,
1: ধীরে ধীরে পাহাড়ের বুক ছিঁড়ে এগিয়ে চলা ট্রেন, আর তার দুপাশে সবুজ পাহাড়, পাশে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর কুয়াশায় মোড়া পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর দিয়ে যাত্রা করছি। মাঝপথে বিখ্যাত সেই বাতাসিয়া লুপ, সেখানে ট্রেন দাঁড়াতেই চারপাশের সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ পেলাম। টয় ট্রেনের সেই ধীর গতি যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল জীবনে সবসময় দ্রুত কোথাও পৌঁছানোর দরকার নেই, কখনো কখনো পথটাকেও উপভোগ করতে হয়। দার্জিলিং থেকে ঘুমের এই ছোট্ট যাত্রা তাই আমার কাছে শুধু ট্রেন জার্নি নয়, পাহাড় কুয়াশা আর প্রকৃতির সঙ্গে কাটানো একটা অসাধারণ স্মৃতি।
0: এবং এই কথাটা কি ভীষণ সুন্দর বললে যে সব জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে নেই, মানে জার্নিটা উপভোগ করতে হয়। তো সেই ট্রেন জার্নিগুলো, টয় ট্রেনের জার্নি অবশ্যই সেটা, কারণ টয় ট্রেনে সেই জন্যেই মানুষ যায়। টয় ট্রেনে যেতে অবশ্যই একটু দেরি হয়, একটু হয়তো ল্যাক হয়, কিন্তু সেই জার্নিটার যে সিনিক বিউটিটা সেটা কিন্তু তোমরা আর কোথাও
1: সেটা এটা কম্পেয়ার করা যাবে না অন্য কিছুর সঙ্গে। তো সেটা যারা এনজয় করেছো দে আর ব্লেসড, আর যারা করনি তারা ভেবে দেখো কবে করবে, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো।
0: হ্যাঁ, আর আমরা আরেকটা টয় ট্রেন রুটের কথা বলছিলাম, সেটা হচ্ছে উটি টয় ট্রেন, যেটা নীলগিরি মাউন্টেন রেলওয়ে। তো সেখানে ওই ছাইয়া ছাইয়া গানের জন্যই সেই রুটটা কিন্তু আরো বেশি বিখ্যাত হয়েছিল। এবং এই ট্রেনটার একটা মানে বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পাহাড় থেকে যে খাড়াই জায়গাটায় ওঠা সেটার এই র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম, সেটা কিন্তু এই ট্রেনটাকে ওই খাড়াই রুটটায় উঠতে খুব হেল্প করে। এবং সেটার জন্য ওই কুনুর থেকে উটি অংশটায় সৌন্দর্য যে এত অভাবনীয় সুন্দর।
1: এবং মজার বিষয় তুমি বললে না একটু আগে যে বর্ষার সময় যদি কালকা সিমলা রেলওয়ে যাওয়া যায় খুব সুন্দর, বর্ষার সময় কিন্তু এই রুটটা আরো বেশি সুন্দর, কারণ তখন তোমার মনে হবে তুমি যেন মেঘের ভেতর দিয়ে ট্রেন নিয়ে উড়ছো।
0: এরকম একটা ফিল দেবে তোমার, পুরো চা বাগান,
1: হ্যাঁ
0: মানে দুদিকেই পুরো চা বাগান, এবং ঝর্ণা পাবে কিছু কিছু জায়গায়, অনেক রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। তো সেই জন্যে মানে যদি যে কোনো একটা টয় ট্রেন রুট মানে জীবনে একবার হলেও আমার মনে হয় যে কোনো একটা টয় ট্রেন রুটে যাওয়া উচিত, কারণ সেই ছোট ছোট এবং মানে আমাদের জীবনে যে কত ছোট ছোট জিনিস কত সুন্দর হতে পারে সেগুলো একটু দেখা উচিত।
1: সেগুলো মিস করে গেলে তো অনেক কিছু মিস হয়ে গেল, সেগুলো মিস করা চলবে না, আর সেগুলো মিস করতে আমরা দেব না তোমাদেরকে। সেই জন্য আমরা তোমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু রুটের কথা বলছি, আরো সুন্দর সুন্দর রুট, সুন্দর সুন্দর ট্রেনের কথা আমরা বলবো। তার কারণ আজকের আড্ডাতে তো সেগুলো নিয়ে আড্ডা দিচ্ছি আমরা, তবে এই আড্ডায় তোমরা যোগ দিতে পারো, যেমনটা আগেও বলেছি 0332107325 নাম্বারে তোমরা কল করো, আর তোমাদের পছন্দের ট্রেন জার্নির গল্প আমাদের সঙ্গে ভাগ করো। আর এইবার এক বন্ধু কমেন্ট করেছে যে এবার সমুদ্রটাও দেখুন প্লিজ, বলছে অর্ণব কান্তি শীল।
0: দেখবো
1: নিশ্চয়ই দেখবো,
0: তোমার কথা রেখে এক্ষুনি
1: আসছি, এক্ষুনি আসছি। আর বললোই যখন আমার নেমসেক অর্ণব কান্তি দাস, তাহলে চলো সমুদ্রের পথে পাড়ি দেওয়া যাক। এবং সমুদ্র বললে আমাদের মানে দীঘা পুরীর পরে বাঙালি যেটার কথা ভাবে বা ভাবতে অনেকটা সময় নেয়, কিন্তু হ্যাঁ একটু সময় নিলেও ভাবে, সেটা হচ্ছে গিয়ে গোয়া। অনেক দূর কিন্তু বহু দূর নয়, চলে যাওয়া যায়। এবং চলে যেতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ট্রেনে উঠে পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি ভাস্কো দা গামা ট্রেন রয়েছে
0: একদম।
1: তো সেই ভাস্কো দা গামা ট্রেনে যদি তুমি ওঠো তাহলে যেটা পাবে একটা মজার বিষয়, অনেকটা সময় তোমায় কাটাতে হবে ঠিকই, প্রায় দুদিনের কাছাকাছি হয়তো ওখানে তোমার ট্রেনে কেটে যাবে।
0: হ্যাঁ মোটামুটি মানে 30-35 ঘন্টা টাইম লাগে
1: অন্তত, তার বেশি লেগে যায়। এবার লেগে গেলেও যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তুমি ট্রেনে গেলেই এটা একমাত্র পেতে পারো। কেন এতবার অপেক্ষা করেছি, কেন এত ভনিতা করছি, কারণ অনেকগুলো টানেল পেরোনোর পর তুমি দেখতে পাবে সেই বিখ্যাত দুধসাগর ওয়াটারফলস
0: একদম। আর মানে ওয়েস্টার্ন ঘাটসের বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে পাবে, এবং এই ট্রেন জার্নি, এই ট্রেন রুটটা কিন্তু সেই জন্যই ফেমাস। এবং আরেকটা ট্রেন রুট মানে ফেমাস, সেটা হচ্ছে এই কেরলের মানে কেরলের দিকে যাওয়ার সময়, গোয়া থেকে ম্যাঙ্গালোর হয়ে কেরলের দিকে যাওয়ার সময়ও যে ট্রেনের সিনিক বিউটিটা রয়েছে সেটাও অবশ্যই কোনো না কোনো কখনো তোমরা ট্রাই করে দেখো, কারণ এই রুটটাও কিন্তু ভীষণ সুন্দর। এবং মানে সত্যি সিনিক বিউটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একদম প্রপার বিউটি, কোটন
1: মুম্বাই থেকে মারগাঁও যাওয়ার পথে বাইরের ল্যান্ডস্কেপটার দিকে তাকাও, মানে এটা কিন্তু আমি কথা বলছি মুম্বাইয়ের দিকে রুটটা, ঠিক আছে, মানে ওটাও ওই মারগাঁও মানে বুঝতেই পারছো ওই গোয়ার দিকেই যাচ্ছি। তো তখন যদি জানলার বাইরে তুমি তাকাও ওই মহারাষ্ট্র আর গোয়ার বর্ডার পেরোনোর পরেই, তখন তুমি যেটা দেখতে পাবে অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ। তুমি দেখতে পাবে রত্নগিরি, মারগাঁও, কারওয়ার এই এক একটা স্টেশনে দাঁড়াবে যখন ট্রেনগুলো, তখন সেখানে গরম গরম বড়া পাও দেখতে পাবে।
0: বিশেষ করে মারগাঁও স্টেশনে।

0: মারগাঁও স্টেশনের এরকম একটা এত চওড়া ভাড়ে চা দেয়, এটা আমি জানি। তো চওড়া একটা ভাড়ে চা দেয় এবং সেটা হচ্ছে মানে খাঁটি দুধের চা।
1: চওড়া ভাড় বলতে আমরা যেটাতে দেখবে অনেক সময় দই, হ্যাঁ
0: দইয়ের যে ভাড় হয় সেই দইয়ের ভাড়ে এই চাটা কিন্তু আরেকটা জায়গাতে বাজে, সেটা হচ্ছে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে এরকম চওড়া ভাড়ে চা দেওয়া হয় এবং পরবর্তীকালে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই মারগাঁও স্টেশনেও কিন্তু এরকম চওড়া ভাড়ে চা দেওয়া হয়। এবং মুম্বাইয়ের যেহেতু জায়গা, মহারাষ্ট্রিয়ান যেহেতু জায়গা, সেখানে বড়াপাও ফেমাস হবে না, এটা হতেই পারে না।
1: সেরকম বড়া পাও খেতে খেতে এত সুন্দর জার্নির সঙ্গী হতে পারো তুমি, সঙ্গী করতে পারো আমাদেরকে, আমরা হয়তো কানে কানে থাকবো, তোমাদেরকে গাইড করে দেবো কিভাবে যাবে কোথা দিয়ে যাবে, কিন্তু এই সঙ্গী হতে হবে তোমাকেই। তো সঙ্গী হও এবং সঙ্গী বানাও, বেরিয়ে পড়ো তোমার পছন্দের ডেস্টিনেশনের দিকে, আর কানে থাকুক এত সুন্দর সুন্দর গান যেগুলো আমরা সাজেস্ট করছি তোমাদেরকে,
0: এবং ছিল ট্রাভেল ফ্রেন্ডলি গান কিন্তু।
1: এবং এই মুহূর্তে যে গানটা তোমাদের শোনাবো সেইটা না রাখলে মিস করে যাবো অনেকটা।
0: একদম
1: থাকবে তোমাদের জন্য অরিজিৎ সিং এবং আকৃতি কক্করের কণ্ঠে ওরে মনবারে।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: চলো বেরিয়ে পড়ি। ফিরলাম আবারও আড্ডায়। আজকে বেরিয়ে পড়ি নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পিয়ষমার। তোমাদের থেকে এত ব্লেসিংস পাচ্ছি যেটা খুব ভালো লাগছে। যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিলাবতী বারুই বলছেন খুব সুন্দর আলোচনা পুরুলিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। শম্ভু দাস বলছে ফলতা থেকে সঙ্গে রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর সৌভিক কিছু ইনফরমেটিভ কমেন্ট করেছে এবং কিছু মজার কমেন্টও করেছে।
1: আচ্ছা,
0: যেখানে আগে ইনফরমেশনটা পড়ে নি, ও আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, বলছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে মেটুপালায়াম থেকে উটি, এটা কথা আমরা বলেছি কিন্তু এটা বলিনি তা নয়, তামিলনাড়ু চা বাগান এবং পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে যায়, এটা আমরা বলে দিয়েছি অলরেডি। আর একটা বলেছে কাংড়া ভ্যালি রেলওয়ে,
1: আচ্ছা
0: সেটা হচ্ছে পাঠানকোট থেকে যোগীন্দ্রনগর,
1: বেশ এটা জানতাম না কিন্তু।
0: এবং এটা হচ্ছে ধৌলাগড় পর্বতমালার দৃশ্য, উপত্যকা এবং গ্রাম চারদিকে শান্ত পরিবেশকে ভেদ করে মাঝপথ থেকে এগিয়ে চলে।
1: বেশ মানে এটা বেশ ইন্টারেস্টিং একটা রুট। মানে আরো কিছু রুটের কথা তো আমরা বলবোই, কারণ আমরা আজকে রুটের কথা বলতেই এসেছি।
0: তবে তার আগে দাঁড়াও, সৌভিকের ওই মজার কমেন্টটাও পড়েনি,
1: যে
0: মজার বিষয়টা এটা খুব রিলেটেবল। সৌভিক বলছে আসলে ট্রেন জার্নি ঠিক আছে, মাঝরাতে নাক ডাকার যা শব্দ হয় নানান দিক থেকে, যেন সানাই বাঁশি ভেপু সব রকম শব্দ হতে থাকে। কারেক্ট ভাই, কারেক্ট, একদম ঠিক বলেছো,
1: সব বাজে।
0: তখন ঘুমে দফারপ হয় কিন্তু তবু দেখো ওটার মধ্যে একটা মজা আছে তো, না এটা মজা করে নিতে হবে।
1: মজা তো আছে এবং সেই মজার মধ্যে সাজাও আছে, ঘুমটা হয় না ভাই। তো সেই সব ছাড়াও মানে ট্রেন জার্নি একটা অদ্ভুত সুন্দর জার্নি, মানে ট্রেন জার্নি কখনো মিস করা যায় না। এবং সেই ট্রেন জার্নি নিয়ে যখন আড্ডা হচ্ছে, বন্ধু আছে ফোন লাইনে, বন্ধু কথা শুনে নেব,
0: দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে 0332107325 নম্বরে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? না কোনো কারণে শোনা গেল না, আমরা ওয়েট করব। তবে তোমাদেরকে বলবো যে তোমরা ঝটপট করে চলে এসো আমাদের সঙ্গে আড্ডা দিতে। ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 0332107325 এই নম্বরে। আর আমরা এবার কথা বলবো আর একটা নতুন রুটের কথা, সেটা হচ্ছে গিয়ে আসামের ব্রহ্মপুত্র ভ্যালি রেলওয়ে।
1: আচ্ছা এইটাও একটা
0: আচ্ছা, ফোন লাইনে বন্ধু এসে আগে তার থেকে শুনে নি কে ওয়েট করছে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। নমস্কার,
1: হ্যালো,
0: নমস্কার। না আচ্ছা, রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করতে হবে, তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না। আদারওয়াইজ তোমরা কমেন্টও করতে পারো। আর আমরা যেটা বললাম যে আসামের ব্রহ্মপুত্র ভ্যালি রেলওয়ের কথা এবার আমরা বলবো, যে রুটটা হচ্ছে গুয়াহাটি থেকে শুরু করে জোরহাট বা ডিব্রুগড়ের দিকে যে জার্নিটা, সেটা কিন্তু অসাধারণ সুন্দর। আমরা সেখানেও পাহাড় দেখতে পাই, সবুজ সমতল এবং দূরে পাহাড়ের আবছা দৃশ্য, আদি মানে আদিগন্ত চা বাগান দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে বয়ে চলে ব্রহ্মপুত্র নদী। মানে এত সুন্দর যে তোমার মনে হবে যে ওই রুটটাতে আসলে, ওখানে তো হাতির আনাগোনা বেশ অনেকটা, তোমার চলতে চলতে মনে হবে যে এই বুঝি একটা হাতির পাল আমার চোখে পড়লো, এই বুঝি একটা গন্ডার আমার চোখে পড়লো, পড়তেই পারে কিন্তু।
1: হ্যাঁ পড়তেই পারে, কারণ পুরো ট্রেন জার্নিটাই কিন্তু পুরো বনাঞ্চলের মধ্যে দিয়েই, কারণ এই বনাঞ্চলের মধ্যে দিয়ে সুন্দর ট্রেন জার্নিটা তোমরা যদি উপভোগ করতে চাও, তাহলে আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে তোমরা অবশ্যই এটা বর্ষাকালে যাও বা শীত

0: শীতকালে যাও তাহলে এই জার্নিটা অনেক বেশি ভালো ফুলফিলিং ভাবে উপভোগ করতে পারবে।
1: ইয়োশমানা বর্ষাকালের পাহাড়ের প্রতি একটু বেশি বায়াস, এটা আমি বরাবর দেখেছি, শুধু আজকে নয়। ও সবাইকে সাজেস্ট করে যে বর্ষাকালে পাহাড় যাও, যে সময় কেউ যায় না।
0: সত্যি মানে আমি আমি বর্ষাকালে পাহাড় গেছি দুবার, ঠিক আছে, তার আগে পর্যন্ত আমি কখনো বর্ষাকালে কোথাও ঘুরতে যাইনি। কিন্তু আমি এই ধরো নর্থ বেঙ্গল যে কোনো ফরেস্টি মানে ফরেস্টের জায়গা বা যে কোনো এই যে ধরো পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলো তোমরা যদি সত্যি এই জায়গাটার সুন্দর একটা মানে সিনিক বিউটি উপভোগ করতে চাও, আমার মনে হয় যে এই সময়টা কিন্তু বর্ষাকালে সবথেকে বেশি উপভোগ্যযোগ্য। কারণ এই সময়টা মানে ধরো দার্জিলিংয়ে গেলে, দার্জিলিংয়ে যদি তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, আমার আর দেখার আশা নেই হয়ে গেছে। সেই জন্যে মানে দার্জিলিংয়ে যাও, এবং দার্জিলিংয়ে ওই যে বর্ষাকালে মেঘের ভেতর দিয়ে যে গাড়িটা যায় দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা, যে লেপচা জগৎ থেকে শুরু করে লামাহাটা এই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মানে সত্যি মানে স্বর্গীয় সুন্দর লাগে। এবং যে ট্রেন রুটের কথা আমাদের বন্ধু একবার জানিয়েছিল, বাঁকুড়ার যে ট্রেন রুটের কথা, ওই বাঁকুড়া ট্রেন রুটটা এবং পুরুলিয়া যাওয়ার যে রাস্তাটা,
1: মশাগ্রামের রুটটা বলল,
0: হ্যাঁ ওই রাস্তাগুলো কিন্তু মানে এই যে বর্ষাকাল অথবা মানে গরমকালেও যেতে পারো, কিন্তু প্রচন্ড গরম থাকে গরমকালে বাঁকুড়া পুরুলিয়ায়। তো চেষ্টা করবে বর্ষাকাল বা শীতকালে যাওয়ার, কারণ সেই এই দুটো সময় কিন্তু এই ট্রেন রুটগুলো মানে সিনিক বিউটি যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই বর্ষাকাল এবং শীতকাল হচ্ছে পারফেক্ট।
1: হ্যাঁ তুমি ওই সময় যেতে পারো। আর এইবার আমরা তো বললাম আসামের একটা রুটের কথা বললাম, এইবার কিন্তু আমাদের ভারতীয় রেলওয়ে যে কিভাবে তার স্পিডকে গ্রো করেছে তার কথা বলতে হয়।
0: এবং আমাদের ভারতীয় রেলওয়ের গর্ব সেই মানে সেই ট্রেনটি,
1: একেবারেই যে ট্রেনটির নাম অবশ্যই বন্দে ভারত,
0: একদম।
1: এবং বন্দে ভারতের কথা বলতেই হবে, কারণ বন্দে ভারত আমাদের রেলওয়ের জার্নিকে অনেকটা নতুন গতি দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 1 অক্টোবরের সর্বশেষ যে তথ্য সেখানে জানতে পাচ্ছি যে 81 জোড়া অর্থাৎ 162টি বন্দে ভারত চেয়ার কার পরিষেবা চলছে। এর সঙ্গে সঙ্গে নতুন সংযোজন, বন্দে ভারতের স্লিপার পরিষেবাও কিন্তু 2 খানা ট্রেন চলছে,
0: শুরু হয়ে গেছে।
1: তো সব মিলে কিন্তু বন্দে ভারত এখন গোটা দেশে ছড়িয়ে পড়ছে। শুরুতেই বললাম যা সমুদ্র হিমাচলকে জোড়ার যাত্রায় কিন্তু বন্দে ভারত এগিয়ে চলেছে।
0: এবং বন্দে ভারতের যে ট্রেন রুটটা, যেটা আমাদের কাছে মূল এ ছিল যে তাড়াতাড়ি করে সব জায়গায় ট্রাভেল করব, তো সেরকম অনেকগুলো রুট আছে। যেমন ধরো পুরী যাওয়া, বাঙালিদের কাছে পুরী যাওয়া তো একটা মানে সাংঘাতিক প্রিয় ব্যাপার।
1: এখন পুরী তো ম্যাক্সিমাম লোকে সবার আগে চেষ্টা করছে একটা কমফোর্টেবল জার্নি, যদিও সেটা একটু টাইমটা অড টাইম, রাতের টাইম নয়,
0: সকাল 6টার টাইম।
1: হ্যাঁ কিন্তু তবুও একটা সুন্দর জার্নি হবে বন্দে ভারতে গেলে, অনেক তাড়াতাড়ি পৌঁছাবে।
0: হ্যাঁ কারণ 6 ঘন্টা 50 মিনিটে তুমি পুরী পৌঁছে যাচ্ছ হাওড়া থেকে,
1: ভাবতে পারছো ওখানে একটা গোটা রাত লেগে যায় আমাদের।
0: হ্যাঁ তো 6 ঘন্টা 50 মিনিটে যদি তুমি পুরী পৌঁছাতে চাও তাহলে অবশ্যই বন্দে ভারতে ট্রাভেল করবে। এবং বন্দে ভারত মানে আরো অন্যান্য জায়গা তো অবশ্যই আছে, মানে হাওড়া থেকে পাটনা, রাঁচি, রাউরকেল্লা, গয়া সব জায়গাতেই এখন বন্দে ভারতের স্পিড কানেকশন।
1: একটা খুব ইন্টারেস্টিং ট্রেন রুটের কথা বলি, সেটা হচ্ছে বললাম বন্দে ভারতের দুটো স্লিপার ট্রেন, সেটাও কিন্তু আমাদের হাওড়া থেকে একটা রয়েছে, সেটা হচ্ছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস,
0: স্লিপার
1: যেটা নাম্বার 27575, নাম্বারটা খুব সুন্দর
0: সুন্দর কিন্তু।
1: হ্যাঁ হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার, মানে এটা এত সুন্দর, হাওড়া কামাখ্যা মানে বুঝতেই পারছো কোন রুট দিয়ে যেতে পারে। তো সেটা অবশ্যই তোমার অনেক মানে এমন নয় যে হাওড়া কামাখ্যা পুরো তোমায় যেতে হবে, তুমি নর্থ বেঙ্গলের কোনো একটা স্টপেজে নামতে পারো। সুতরাং খুব ইন্টারেস্টিং রুট এটা, এবং এই রুটটা ভীষণ টিকিট পাওয়া কষ্ট হয়ে যায় জানি, কারণ সবাই অ্যাভেল করার চেষ্টা করে। তো এটা খুব সুন্দর রুট। এছাড়া আরও কিছু সুন্দর রুটের কথা বলি,
0: এবং বন্দে ভারতের টিকিট সব থেকে আগে সেল হয়ে যায়।
1: হ্যাঁ এছাড়া কিছু রুটের কথা বলি, বারাণসী থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী কাটরা, মুম্বাই সেন্ট্রাল থেকে গান্ধীনগর ক্যাপিটাল, আবার নয়াদিল্লি থেকে আহমদাবাদ, এছাড়া দেখতে পাচ্ছি যে চেন্নাই সেন্ট্রাল থেকে মাইসুর, এরকম অনেকগুলো সুন্দর সুন্দর রয়েছে। আবার হাওড়া নিউ জলপাইগুড়িও কিন্তু একটা রয়েছে, তো সেটাও তোমরা অ্যাভেল করতে পারো। হাওড়া পুরীর কথা বললাম, পাটনা রাঁচি একটা ভালো ট্রেন রয়েছে, খুব তাড়াতাড়ি যায়। তো এছাড়া অনেকগুলো এরকম ট্রেন রয়েছে, মোট ট্রেনের সংখ্যা তো বলেই দিলাম। এবার কিন্তু এই যে হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসের কথা বললাম, এটাকে ছেড়ে যাওয়া যায় না, এটা কিছু বিশেষত্ব রয়েছে। সেটা হচ্ছে এটা কিন্তু ক্র্যাশওয়ার্দি কোচ ডিজাইন দিয়ে তৈরি হয়েছে, যেখানে কোনো রকম অসুবিধা হবে না, কোনো বিপদের পরিস্থিতি তৈরি হলেও ফায়ার ডিটেকশন এবং সাপ্রেশনের যথেষ্ট উপযুক্ত সিস্টেম রয়েছে, সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে পুরো ট্রেনটা, এছাড়া ইউভিসি এয়ার ডিসইনফেকশন ব্যবস্থা রয়েছে, যেখানে তুমি পরিবেশ বান্ধব একটা পরিবেশের মধ্যে দিয়ে তুমি যেতে পারবে। ওই যে এয়ারটা, এসির এয়ারটাও কিন্তু একটা পরিবেশ বান্ধব তুমি পাবে,
0: মানে এয়ার পিউরিফায়ার লাগানো আছে
1: একেবারে। এছাড়া কিন্তু কোচ মনিটরিং সিস্টেমটা অত্যন্ত উন্নত, এবং এই ট্রেনের স্পিড যদি বলি, সরকারি তথ্য অনুযায়ী স্লিপারের জন্য 180 কিলোমিটার পার আওয়ার ডিজাইন

0: স্পিড তৈরি করা হয়েছে এবং এর অপারেশনাল স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার।
1: আচ্ছা, এবার তাছাড়াও আরেকটা যেটা রুটের কথা, মানে এই পুরো তথ্যগুলো যেহেতু তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল থ্রু বিভিন্ন জায়গা, তো সেখানে আরেকটা রুট যদি বলি বন্দে ভারতে, সেটা হচ্ছে যদি মুম্বাই থেকে গোয়া, মানে গোয়া যাও, সেখানেও কিন্তু এই কোঙ্কন রুটে বন্দে ভারত এখন চলছে নতুন, মানে নতুন এটা ইনক্লুশন বন্দে ভারতের। এবং সেখান থেকে যেটা সুন্দর যেটা দেখতে পাবে, সিনিক বিউটি যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস এর সৌন্দর্য।
0: একেবারে, মানে বুঝতে পারছো মুম্বাই থেকে গোয়া তো অনেকেই যাতায়াত করে, সেই রুটটাও কিন্তু অনেকটা স্পিড বেড়ে গেছে এই বন্দে ভারত আসার ফলে।
1: এবং তাছাড়া তুমি ধরো কাশ্মীর থেকে জম্মু, তাওয়াই থেকে শ্রীনগর, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন খুব সহজেই তোমরা বন্দে ভারতের থ্রু ট্রাভেল করতে পারবে।
0: এই রুটটার কথা তুমি বললে, জম্মু তাওয়াই থেকে শ্রীনগর, এটা কি সুন্দর রুট বলতো, শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতে করে তুমি পৌঁছতে পারছো, এর থেকে সুন্দর কি হতে পারে?
1: সত্যি তাই। এবং মানে এই যে সিনিক বিউটির কথাগুলো আমরা বলছিলাম, ধরো বন্দে ভারতের কিছু বেশ কিছু রিলস দেখবে এখন ভাইরাল হয়েছে, যে যখন এই কামাখ্যা এক্সপ্রেস বলো, মানে যে কামাখ্যা যেটা যাচ্ছে বন্দে ভারত, বা জম্মু থেকে শ্রীনগর যে পুরো যে ওই গোয়া যাওয়ার যে জার্নিটা, সেখানে কিন্তু যে জঙ্গলের, মানে ওয়েস্টার্ন ঘাটসের যে সৌন্দর্যটা দেখতে পাবে, সেখানে কিন্তু বন্দে ভারতকে অনেকটা সেই অরেঞ্জ স্নেকের মতো দেখতে
0: লাগে। একেবারে, ওই ট্রেনটার কথা তুমি বললে, ওখানে তুমি ওয়েস্টার্ন ঘাটস দেখতে পাবে, সবুজ পাহাড় পাবে, অনেক ছোট বড় নদী পাবে, ভ্যালি পাবে, টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাবে, একটা অসাধারণ সুন্দর
1: দৃশ্য। সবথেকে সুন্দর জার্নি কিন্তু বন্দে ভারতের এই রুটটাই, মানে গোয়ার যে রুটটা পুরো ওয়েস্টার্ন ঘাটস এর। না,
0: তার সঙ্গে সঙ্গে জম্মু তাওয়াইটাও অবশ্য,
1: জম্মু তাওয়াইটা
0: কেন স্পেশাল আরো একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু বিশ্বের অন্যতম উচ্চ রেলওয়ে ব্রিজ, যেটা যেটা আমরা জানি যে চেনা ব্রিজ এবং আঞ্জি ব্রিজ, এই দুটো কিন্তু দেখা যায় এবং এই দুটোর উপর দিয়ে যেতে আমরা দেখতে পাই। এবং তারপর 2026 সালের মে মাসে, মানে একদম টাটকা খবর এটা, একদম সবে শুরু হয়েছে জম্মু তাওয়াই পর্যন্ত যাত্রাটা। সুতরাং এটা একটা দারুণ রুট, যারা ভাবছো যাবে তারা আর অপেক্ষা করো না, তারা টিকিট কেটে ফেলো, কারণ টিকিট পাওয়া খুব কষ্টকর। তো বেশি ওয়েট করো না, বন্দে ভারতের মজা নাও। বন্দে ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলওয়ের, যেখানে দেখতে পাচ্ছি শম্ভু একটা সুন্দর কমেন্ট করেছে, বলছে বন্দে ভারত ভারতীয় রেলওয়ের এক বিপ্লব, একটা বিপ্লব এনেছে ভারতীয় রেলওয়েতে এবং সম্পূর্ণ ভারতীয় টেকনোলজিতে প্রস্তুতি। ইয়েস, এটা আর একটা ইম্পর্টেন্ট
1: পয়েন্ট যে পুরোটাই, পুরো সবকটা ট্রেন, বন্দে ভারতের যতগুলো ট্রেন রয়েছে এখনো পর্যন্ত, প্রত্যেকটা ট্রেন কিন্তু ইন্ডিয়ান টেকনোলজি দিয়ে বিল্ড আপ। কারণ মানে আমরা, মানে যেহেতু ভারতীয় গর্ব হিসেবে আমরা প্রেজেন্ট করছি বিষয়টাকে, সেখানে ভারতের জিনিসপত্র দিয়ে তৈরি হওয়াটা কিন্তু আবশ্যক। সেই দিক থেকে আমাদের ভারতীয় সরকার অবশ্যই সেই দিকে খেয়াল রেখেছে এবং আমরা চাইবো যে এই বন্দে ভারতের রুট আরও ছড়িয়ে পড়ুক, আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ুক আমরা চাই। আর বন্দে ভারতে যারা যারা ট্রাভেল এখনও পর্যন্ত করনি, পারলে একবার করে দেখো যেখানেই যাও, কারণ বন্দে ভারতের ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল, কারণ অনেক আগে থেকে বুক হয়ে যায়। চেষ্টা করো তাড়াতাড়ি, মানে তৎকালে কাটার বা যেদিকে যেখান থেকে পাবে কেটে নেওয়ার, কারণ বন্দে ভারতের টিকিট পাওয়া সত্যি সত্যি দুষ্কর ব্যাপার,
0: বেশ টাফের, বেশ টাফ ব্যাপার। তো আসমুদ্র হিমাচলকে জোড়ার যাত্রা, যেমনটা বললাম ওপরে আমাদের জম্মু তাওয়াই থেকে শ্রীনগর, এদিকে নিচের দিকে গোয়ার রুট বললাম, দক্ষিণ ভারতেও রয়েছে, দক্ষিণ ভারতে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি রুট। তার মধ্যে আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের মরুভূমির অঞ্চল রাজস্থানের দিকেও কিন্তু বন্দে ভারত চলছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা বিকানের দিল্লি ক্যান্টনমেন্ট যে বন্দে ভারত এক্সপ্রেস, যোধপুর সবরমতি বন্দে ভারত এক্সপ্রেস, সবটাই তোমরা পাবে। সুতরাং বেরিয়ে পড়ো এবং শেষ পাতে ওই চটজলদি খবরের মতো, চটজলদি যাওয়ার একটা ট্রেনের খবর তোমাদের দিলাম। আজকের মতো তো এবার র‍্যাপ করতে হবে, কারণ সময় বলছে সময় শেষ, সময় বলছে সময় শেষ, আমাদের বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই একটা সুন্দর গান শুনিয়ে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ততক্ষণ আমরা ঠিক করিনি, তোমরা ভাবো কি গান শুনতে চাও, তবে অবশ্যই একটা রিলেভেন্ট গান শোনাবো আজকের আড্ডার সঙ্গে, যেটা খুব সুন্দরভাবে যায়। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, দেন ফিরছি একটা সুন্দর গান নিয়ে আজকের র‍্যাপ আপ করতে।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আরেবার র‍্যাপ আপ করার পালা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, বেরিয়ে পড়ি আড্ডায় আবার আমাদের সঙ্গে জড়ো হয়েও, তোমার প্রিয় রুট, তোমার প্রিয় ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের গল্প বলতে। আজকের মতো টাটা বলছি আমরা, আর কানে কানে রেখে যাচ্ছি অঞ্জন দত্তের একটা সুন্দর গান, আমাদের প্রিয় গান

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে।

নজরুলগীতি শুনলেন অসীমা দুবির কণ্ঠে। এরপর লোকগীতি শুনবেন সৌরেশ চন্দ্র প্রামাণিকের কণ্ঠে।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: লোকগীতি শুনছেন সৌরেশচন্দ্র প্রামাণিকের কণ্ঠে।

0: লোকগীতি শুনলেন সৌরেশচন্দ্র প্রামাণিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গী অনুষ্ঠান শুনছেন। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। তিন দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল। কলকাতা সহ রাজ্যের সব ব্লক ও পুরসভা এলাকায় এজন্য বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির খোলা থাকবে। অন্নপূর্ণা যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি সহ রাজ্য ও কেন্দ্র সরকারের প্রায় ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর সমর্থনে আজ প্রচারে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে সড়ক পথে রওনা হয়ে প্রথমে রেজিনগর পৌঁছবেন তিনি। শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সভাস্থল এবং সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জনসভা শেষে মহাতীর্থ কপিলেশ্বর মন্দিরে যাবেন তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রী একটি রোড শোয়ে অংশ নেবেন। আজই তাঁর কলকাতা ফেরার কথা। উল্লেখ্য, রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় মুর্শিদাবাদ সফর। এদিকে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অন্যান্য দলের প্রচারও জোরদারভাবে চলছে। ভারত চীন সীমান্তে হিমালয় দুর্গম গিরিপথ চৌলায় ভারতীয় সেনাদের কৃতিত্বের সম্মানে পালিত চৌলা দিবসের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ বাইক র্যালির আয়োজন করেছে ভারতীয় সেনা। দার্জিলিং এর সুকনা মিলিটারি স্টেশন থেকে আজ এই বাইক র্যালির সূচনা হয়। র্যালিটি সিকিমের ঐতিহাসিক চৌলাতে গিয়ে শেষ হবে। ১৯৬৭ সালে চৌলা সংঘর্ষ ভারত চীন সীমান্তের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। সেই সংঘর্ষে ভারতীয় সেনার সাহসিকতা ও দৃঢ়তা স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয়ে থাকে। মুর্শিদাবাদের জলঙ্কিতে গত সন্ধ্যায় স্পোর্টস বাইকের সঙ্গে সংঘর্ষে এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। পাকুড়দিয়ারে গ্রামের রাস্তায় একটি দ্রুতগতিতে আসা স্পোর্টস বাইকের সঙ্গে অপর একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হলে স্কুটিতে থাকা বছর ২৮ মেহবুব আলম ও তার স্ত্রী তামান্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ১৭ বছর বয়সী শাহিদ শেখ এবং অন্য একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শাহিদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশেপাশের এলাকাতে আজ আকাশ মেঘলা থাকবে। ইতিমধ্যেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে চলছে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে আগামী ২-৩ ঘণ্টায় হাওড়া, কলকাতা, হুগলি এবং দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুজোর মুখে এখনও জলবন্দী হুগলির খানাকুল ও গোঘাটের একাধিক এলাকা। দ্বারকেশ্বরের জলে ভাসছে খানাকুলের মারোখানা, ধান্যঘেরি, পানিশিউলি এবং গোঘাটের বালি ও সাওড়া এলাকা। ছোট ডিঙি বা বুক অব্দি জল ভেঙে যাতায়াত করছেন বাসিন্দারা। গতকাল খানাকুলের বিধায়ক উঁচু এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সাহায্য তুলে দেন। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। কৃষি কাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই জানাই জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শুনে নেব তার প্রসঙ্গে কিছু কথা। বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস, বলছেন অনন্ত কুমার রায়।
2: দোসরা অক্টোবর বললেই ইতিহাসের পাতায় উঠে আসে এক আদর্শবাদী দার্শনিক, জননেতা, সংগ্রামী তথা সমাজ সংস্কারকের কথা। তার সেদিন জন্ম হয়েছিল, যিনি একসময় বলেছিলেন, মাই লাইফ ইজ মাই মেসেজ, অর্থাৎ তাঁর জীবনী আলাদা বার্তা বহন করে। আমি বলছি জাতির পিতা গান্ধীজির কথা, যিনি ১৮৬৯ সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু তিনি জৈন প্রভাবিত এলাকায় থাকতেন, তাই সেখানকার পরিবেশ পরিস্থিতি তাকে প্রভাবিত করে। দেখা যায় অহিংস আদর্শের প্রতি তিনি ধীরে ধীরে অনুগত হয়ে ওঠেন। তার মা এবং পরিবারের সদস্যরাও সেই অহিংসবাদী ভাবধারাকে লালন পালন করতেন। নিরামিষ ভোজন, উচ্ছৃঙ্খল আচরণ বর্জন করে পুরোপুরি সত্যবাদী জীবন দর্শনের প্রতি নিষ্ঠাবান হয়ে ওঠেন বাপুজি। মাত্র ১৮ বছর বয়সে ১৮৮৮ সালে ইউনিভার্সিটি কলেজে ল পড়ার জন্য তিনি লন্ডন চলে যান এবং ১৮৯১-এ লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেন। তারপর ২ বছর পর চলে যান দক্ষিণ আফ্রিকায়। ১৮৯৩ থেকে ১৯১৪ পর্যন্ত সেই দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন। ২১ বছর বয়সে তিনি সেখানে অহিংসার ভাবধারা প্রচার করা শুরু করেন। নিপীড়িত ভারতীয়দের অধিকার আদায়ে তিনি অস্ত্র করে নেন অহিংস আন্দোলনকে। দক্ষিণ আফ্রিকাতে অবস্থানের সময় ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তাকে বের করে দেওয়া হয়, যার একমাত্র কারণ ছিল তার গায়ের রং। ভারতীয়দের প্রতি এই ধরনের আচরণ তাকে হতবাক করে, ক্ষুব্ধ হন তিনি আর নিপীড়নের বন্ধের জন্য তিনি লড়াই শুরু করেন। সাদা চামড়া স্পর্ধা, দম্ভ আর অত্যাচারের বিরুদ্ধে তিনি কিন্তু কোন হিংসাশ্রয় প্রতিবাদ করেননি, শান্তিপূর্ণ পথে প্রতিরোধ গড়ে তোলার কাজ করেন। সেই সময়ে ভারতীয়দের দক্ষিণ আফ্রিকায় কোন ভোটাধিকার ছিল না। বন্ধুরা বুঝতেই পারছেন, ভারতীয়রা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য আরও কিছুদিন তিনি সেখানে থেকে গেলেন এবং ১৮৯৪ সালে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করলেন দক্ষিণ আফ্রিকাতেই। সেই সংগঠনের ছত্রছায়ায় ভারতীয়দের ঐক্যবদ্ধ করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপর তিনি ভারতে ফিরে এলেন। পাঞ্জাবে শিখদের তীর্থস্থান অমৃতসরে ভারতীয়দের গণহত্যার অভিযোগ ওঠে ইংরেজ সরকারের বিরুদ্ধে। সেই গণহত্যার বিরুদ্ধে গান্ধীজি প্রতিবাদ মুখর হইলেন, কারণ ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল তখন ৪০০-র ওপর মানুষের, আহত হয়েছিলেন ১৩০০-র কাছে মানুষ। গান্ধীজি মর্মাহত হলেন, অহিংস আন্দোলন শুরু করে ব্রিটিশদের রাওলাট আইনের বিরুদ্ধেও তিনি আন্দোলন শুরু করলেন। তখন রাওলাট আইনে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বললে তাকে রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত করা হতো, জেলবন্দী করে রাখা হতো। ভাবতে পারছেন কত কঠিন কঠোর আইন ছিল সেই রাওলাট আইন। তাই ১৯২১-এ ভারতীয় জনগণের মধ্যে এক নজিরবিহীন রাজনৈতিক সামাজিক আন্দোলন তিনি শুরু করলেন এবং সেটা একটা নতুন গণ আন্দোলন জন্ম দিল। গান্ধীজির ডাকা অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত হয়ে তা এক অন্য চেহারা নেয়। সেই সময় গান্ধীজি বুঝেছিলেন ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ কৃষকরা হিংসার আশ্রয় নিতে পারেন, তাই তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার বার্তা দিয়েছিলেন। ১৯২১-এর নভেম্বরে সংগ্রামীরা একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন, যাতে স্পষ্ট করা হয় তাদের আন্দোলন অহিংসার পথেই চলবে, বিদেশি পণ্য বয়কট করা হবে, ঈশ্বরের নামে শপথ নিয়ে তারা খদ্দর পরার প্রতিও ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ১৯২২-এর ফেব্রুয়ারি

0: বৃষ্টিতে উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরি চৌড়ায় ঘটে গেল একটা নজিরবিহীন নেতিবাচক ঘটনা। সেখানে পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালালো, তাতে জনতা ক্ষেপে উঠল। প্রবল আক্রোশে ক্ষিপ্ত জনতা থানা ঘিরে ফেলল এবং ভীত পুলিশ কর্মীরা তখন প্রাণ বাঁচাতে থানার ভেতরে ঢুকে পড়লেন। জনগণ থানার দরজার বাইরে থেকে তালা আটকে দিয়ে বাজার থেকে কেরোসিন এনে থানায় আগুন লাগিয়ে দিল। স্টেশন অফিসার সহ 23 জন পুলিশকে চালিয়ে দেওয়া হয়। ঘটনার কথা জানার পর গান্ধীজি মর্মাহত হলেন। হিংসাশ্রয়ী জনতার আচরণে ক্ষিপ্ত হয়ে আন্দোলন প্রত্যাহার করলেন, অর্থাৎ অহিংসা আন্দোলন তিনি বন্ধ করে দিলেন। তিনি বুঝিয়ে দেন, অহিংসা অসহযোগ নীতির সঙ্গে তিনি কোন সমঝাতা করবেন না। ইংরেজ শাসকরা বর্বরোচিত আচরণ করলেও ভারতীয়রা প্রকৃত সত্যের প্রতি বিশ্বকে শান্তি অহিংসার যে আলো ছড়াতে চায় সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। আসলে গান্ধীবাদী দর্শন সত্যি বিশ্বকে পথ দেখায়, তাই বিশ্বজুড়ে হিংসার দাপাদাপি দেখে শান্তিকামী রাষ্ট্রনেতারা তাকে শান্তির পথের অগ্রদূত বলে সম্মান দেন। রাষ্ট্রসংঘ গান্ধীজির অহিংসা, সহনশীলতা, শান্তিকামী আদর্শকে সম্মান জানাতে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করেছে। জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন গান্ধীজি। ব্রিটিশ শাসনের অত্যাচার অপশাসনের বিরুদ্ধে যিনি গণ আন্দোলন গড়েছিলেন, না কোন হিংসাশ্রয়ী পথে নয়, অহিংসা অসহযোগের মন্ত্রী ভারতবাসীকে দীক্ষিত করে ব্রিটিশের দুঃশাসনের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। গান্ধীবাদী সেই আন্দোলন ভারত জুড়ে উত্তাল আকার নেয়, যার নাম দেওয়া হয় নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেসিস্টেন্স। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে গান্ধীজি ত্যাগ, তিতিক্ষা, মানব সেবার মাধ্যমে সমাজ বদলেরও ভাবনা নিয়েছিলেন। তিনি বলতেন, নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। সেবার মতো মহান কাজে ভারতীয়দের এগিয়ে আসার বারবার তিনি আহ্বান জানিয়েছিলেন। অস্পৃশ্যতা, জাতপাতের বজ্জাতি ছেড়ে মানুষকে সুস্থ সংস্কৃতি বিশ্বাসের জন্য দীক্ষিত করেন মহাত্মা। তিনি বলেন, আমি পুনরায় জন্মাতে চাই না, যদি জন্মাই তাহলে যেন অস্পৃশ্যদের মধ্যেই জন্মাই, যাতে তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার সমব্যথি হতে পারি। গান্ধীজি স্বাধীন ভারতের মতোই স্বচ্ছ ভারত করার পক্ষপাতী ছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বাধীনতার চেয়ে পরিচ্ছন্নতা ও স্যানিটেশনকে জীবনযাপনের একটি অঙ্গ করা উচিত। স্যানিটেশন বেশি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ বলে সমাজের মনে করতেন। তাঁর স্বপ্ন ছিল সবার জন্য সম্পূর্ণ স্যানিটেশন, শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন। সমাজকেও সে কথা বারবার বলতেন, কারণ তিনি মনে করতেন এটি জনসাধারণের এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপর দারুণভাবে প্রভাব ফেলে। পরিচ্ছন্নতা প্রত্যেকের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে বিভিন্ন রোগ যে হতো সেগুলো সম্পর্কে তিনি মানুষকে সচেতন করেন। অল্প বয়সে যে সমস্ত শেখা অভ্যাসগুলো একজনের ব্যক্তিত্বের মধ্যে যেটা গেঁথে যায়, যেমন খাওয়ার সঙ্গে হাত ধোয়া, নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়মিত স্নান করার মতো কিছু অভ্যাস গড়ে তোলা এবং সমাজের যা যা স্বচ্ছতার জন্য দরকার সেগুলো তিনি শিক্ষা দিতেন তার সেই সবরমতী আশ্রমের সমস্ত শিষ্য থেকে তার সমস্ত অনুগামীদের। দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন জীবনবোধ, মূল্যবোধের শিক্ষা ছাড়া সমাজে আলো যে ছড়াবে না, তা বাপুজি ছাড়া বোধ হয় আর কেউ ভালো বোঝেননি। গান্ধীজি সমাজবাদী ভাবনা, দর্শন, মানব সেবার প্রতি দায়িত্বশীল হওয়ার ডাক আজ অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান অসহিষ্ণু সময়ে জাতির জনকের অহিংসার আদর্শ, শান্তিপূর্ণ পথে অধিকার আদায়ের উপায় ও স্বচ্ছ সমাজ গড়ার কাজকে সঠিক দিশা দেওয়াই আমাদের এখন কর্তব্য। তাই হিংসার মাধ্যমে যারা দাবি আদায় করতে চান তাদের বলব, অহিংসার মাধ্যমে আপনারা অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করুন, তাহলে সুস্থ সমাজ গড়া সম্ভব হবে, শান্তিপূর্ণ ভারতবর্ষ গড়ার স্বপ্ন সার্থক হবে।
1: এতক্ষণ বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস প্রসঙ্গে বললেন অনন্ত কুমার রায়। এবারে শুনবেন স্বচ্ছতাই সেবা বিষয়ক সচেতনতামূলক একটি বিশেষ অনুষ্ঠান। নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: চৈতি, এই চৈতি, কোথায় চললি?
3: একটু মাঠে যাচ্ছি গো রাম ভাই।
2: আরে বেশ বেশ, শোন শোন, একটু কাছে আয়।
3: হ্যাঁ হ্যাঁ, বলো বলো।
2: বলছি কি, ওই করিম চাচা, গণেশ, পুষ্কাকাদের খবর দিবি তো? মাঠের কাজ সেরে ফেরার পথে ওদেরকে নিয়ে চলে আসবি সোজা আব্দুলের চায়ের দোকানে।
3: কেন গো রাম ভাই?
2: অত প্রশ্ন করিস না, যা বলছি তাই কর।
3: আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো সবাইকে ডেকে নিয়ে। আব্দুল ভাই, চা দাও চা দাও, চা দাও, সকলে এসে গেছে দেখো না।
2: আব্দুল তো আমাদের নিজেদের লোক।
4: হ্যাঁ।

0: করিম চাচা, গণেশ, কুষ্কাকা, কেন তোমাদের ডেকে পাঠালাম বলো তো?
1: আরে তোরা কি মজা করছিস নাকি রামা? তুই ডাকলি বলে কিন্তু আমি সাত তাড়াতাড়ি আমি কিন্তু এলাম, বল কি বলবি বল আমাকে।
0: বেশ বাবা, রাগ করো না, আমি কিছু বলার আগে শোনো। আচ্ছা একটা চলো, একটা চলো।
2: হ্যাঁ দাও দাও দাও। এই যে এই তো
3: শুরু হচ্ছে পুতুল নৃত্য নাটক স্বচ্ছ ভারত অভিযান।

0: কে তাহলে কি বুঝলে? তোমরা কি জানো স্বচ্ছতাই সেবার কথা?
1: বটা
2: কিরে গনসা বল, এবার তুই বল, তুই তো আজকাল সব খবর রাখিস নাকি? আমার গনসা বাবা
3: রাম ভাই কুসকাটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, এই চৈত্রের দিকে সামলাও, খালি শুধু আমার পিছনে
1: রাখবে। তুই যে কি করিস না,
0: কাজের সময় চৈত্রি তুই সব সময় এরকম করিস।
2: আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সরি গণেশ বাবা।
0: শোনো তোমরা, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে তার ভাষণে স্বচ্ছতাকে সারা দেশব্যাপী অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় প্রকল্প হিসেবে জনসাধারণের অংশগ্রহণের ডাক দেন। সে বছর 2 অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিন থেকে চালু হয় স্বচ্ছ ভারত অভিযান। প্রধানমন্ত্রী নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে নেমেছিলেন। তোমরা সকলে টিভিতে দেখেছ বা পত্রপত্রিকায় পড়েছ, তাই তো? সারা বিশ্বের চোখে ভারতের এই স্বচ্ছ ভারত অভিযানে মানুষের অংশগ্রহণ এক জনজাগরণের রূপ পায়। 2 অক্টোবর দিনটি স্বচ্ছ ভারত দিবস হিসেবে চিহ্নিত হয়।
2: একদম ঠিক কথা বলেছ রাম ভাই।
0: আরে আরেকটু কথা বলতে দিদি।
2: বলো বলো বলো, শুনছি তো।
0: তারই অঙ্গ হিসেবে

0: 2017 সালে চালু করা হয় স্বচ্ছতাই সেবা।
1: আচ্ছা,
0: এই বছর অর্থাৎ 2024 সালে এই স্বচ্ছ ভারত অভিযান এক দশকে পা রাখল। গ্রাম শহরে এ নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে, ধরা পড়েছে, প্রগতিও হয়েছে অনেক, কিন্তু খামতিও আছে, কাজ অনেক বাকিও আছে। সঙ্গে না হয় পরে আসছি, তার আগে বলি স্বচ্ছ ভারত দিবস উদযাপনের প্রাক্কালে এবছর 17 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা প্রকল্পে মূল ভাবনা স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা।
2: দেখলাম বয়স তো আমার আর কম হল নি, তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে। আমার মা দিদিমা বাপ দাদা ঠাকুর এমনকি তোদের ওই কাকিমাকেও দেখেছি সকালবেলাতে ঘুম থেকে উঠে সাত তাড়াতাড়ি চোখে মুখে জলটু দিয়ে উঠোন পরিষ্কার করে যত ওই কুড়ো আবর্জনা এই সবগুলো ওই সার কুড়েতে গিয়ে ফেলত।
0: আচ্ছা,
2: তো মা কি বলতেন জানিস? মা বলতেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কোন রোগ জ্বালা ওই সব আমার বাড়ির ত্রিসীমানাতে কোনদিন ঘেঁষতে পারবে না। আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই মনটাও কেমন চাঙ্গা থাকে বল।
1: ঠিক বলেছ, তবে কি জানো তো সেই সময় কিন্তু এই পয়ঃ প্রণালী বলো স্যানিটেশন উন্নত ছিল কি? ছিল না।
2: বটে বটে,
1: বাড়িতে কোনো পায়খানা ঘরই ছিল না, আর যদি বা কারোর বাড়িতে ছিল সেটাও সেই বাড়ির এক কোণে, সেটা আবার খাটা পায়খানা, তাই তো? সকলেই প্রায় গ্রামের লোকে খোলা মাঠে যে মল ত্যাগ করতে অভ্যস্ত ছিল। এখন কিন্তু অনেক উন্নত হয়েছে বলো, আমাদের গ্রামীণ ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে, গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে স্যানিটারি পায়খানা হয়েছে সরকারি সহায়তায় এই স্বচ্ছ ভারত অভিযানে। আর আমাদের মতো গ্রামের মা বোনেদের কিন্তু সম্ভ্রম রক্ষা পেয়েছে, কি বলো?
2: বটে তো বটে,
1: এখন তো আর ওই আমাদের ওই পথে ঘাটে যে মল ত্যাগ করতে হয় না।
2: তা যা বলেছিস, এখন আর কে ওই মাঠ বিরেতে হাঁকতে যায় বলতো?
3: মাস্টার, ও মাস্টার, আরে শোনো শোনো।
4: আরে রাম ভাই যে, আরে কি ব্যাপার, নিশ্চয়ই কোনো পরিকল্পনা চলছে?
0: আরে মাস্টার, আগে তো ভেতরে আসবে। আব্দুল, এই মাস্টারকে চা দে।
1: আব্দুল ভাই, এই তোমার যা ভুলো মন না, শোনো মাস্টারদা কিন্তু দুধ চা খায় চিনি দিয়ে।
4: আচ্ছা
0: মাস্টার, শোনো আমরা না ওই স্বচ্ছতাই সেবা এই নিয়ে কথা বলছি।
4: আচ্ছা আচ্ছা,
0: তুমি যখন এসেই পড়লে তোমাকেও কিন্তু দু চার কথা বলতে হবে, ছাড়বো না।
1: আমি বলছি কি দেখো না, একটা ভালো কাজ তো হয়েছে এই যে স্বচ্ছ ভারত অভিযানে, আমাদের কিন্তু আর বাইরে ওই পথে ঘাটে মাঠে আর বাজে করতে যেতে হয় না বাড়ির বাইরে, তাই তো?
4: ঠিক ঠিক, তুমি ঠিক কথাই বলেছো একদম।
2: তবে কি জানো মাস্টার, একটা কথা কিন্তু আমরা না বলে পাচ্ছি না।
4: বলো বলো,
2: আমরা কি এর ঠিক সুফলটা নিতে পাচ্ছি বলো তো? আমরা কি এই নিজেদেরকে পাল্টাতে পেরেছি মাস্টার?
0: কুশকাকা, তুমি কি বলতে চাইছো?
2: আরে আমি এই বুড়ো বয়সটাতে যদি নিজেকে একেবারে পাল্টে ফেলতে পারি, তাহলে তোরা যারা আমার হাঁটুরও বয়সী, তোরা কেন নিজেদেরকে পাল্টাতে পারবি না বাবু?
1: হ্যাঁ কথা,
2: আমরা যদি এখানে এই দেখেছি তো, আমরা তো দেখেছি এই অনেক বাড়িতে এখনো এই স্যানিটারি পায়খানা ঘর আছে, তবু যদি বাহ্য করতে এই হতচ্ছাড়া গুলো বাইরে যায়, তো কাকে দোষ দিবি?
1: ঠিক কথা বলেছ,
2: হতচ্ছাড়া গুলো ওলা উটো গুলোর এইটুকু মনে হয় না, এই বাইরে বাহ্য করতে গেলে রোগ জ্বালা সব বাইরে থেকে ঘরে ঢুকবে।
0: যদি আমি একটু বলে নি, হচ্ছে এই যে কাকা বললেন, আমরা না এর ব্যবহারটা ঠিক করে করে উঠতে
2: পারছি।
1: সেই মাঠে ঘাটে চলে যায় অভ্যাসে মাস্টার দা, এই কুশ কাকা কিন্তু একদম খাঁটি কথাটা বলেছে। তুমি একটু আমাদের একটু বুঝিয়ে বলো না, আজকাল তো কত ধরনের সংক্রামক রোগ ব্যাধি হচ্ছে, সব রোগ জীবাণুর আক্রমণ, একটু বুঝিয়ে বলো তো।
2: বলো বলো মাস্টার বলো, আমিও একটু শুনি।
4: আচ্ছা বলি কি, একটা জিনিস তোমরা সকলে নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমাদের এই গ্রামীণ হাসপাতালে ম্যালেরিয়া আর ডেঙ্গু

0: রোগী রোগী কি পরিমাণে বেড়ে গেছে। আর তার অনেক কারণ হতে পারে। আপাতভাবে বললে রাত বিরেতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে খোলা মাঠে গিয়ে মশার কামড় খেয়ে এই রোগ আজকাল বেশি করে ছড়াচ্ছে। তাই বলি কি, কুশকাকা যেমন বললেন, চাই আমাদের নিজেদের স্বভাব পরিবর্তন করা।
1: একদম
2: কথা।
0: শোনো, নালা নর্দমা খাল বিল আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখার কথাও তো কাকা বললেন, তাই না? ওখানে কিন্তু জানো তো মশাদের আঁতুর ঘর। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা নানান ধরনের জীবাণুঘটিত রোগ থেকে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি পেট খারাপ ইত্যাদি প্রতিহত করে।
1: একদম মাস্টার। আসলে মুদ্রা কথা দাঁড়ায় আমাদের যে স্বভাব অভ্যেস তা পরিবর্তন করতে হবে, স্বচ্ছতাকে নিজের জীবনে সংস্কার করে গড়ে তুলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, উন্নত পয় প্রণালী ব্যবস্থাপনা এবং উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বচ্ছতা শুধু বাইরে হলে হবে না, চাই মনেও স্বচ্ছতা।
3: লজ্জ কথা বটে কিন্তু এটা।
0: হ্যাঁ রাম ভাই, এই স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা পয় প্রণালী ব্যবস্থাটা কিভাবে করতে হয় বলো তো, একটু আমাকে বুঝিয়ে বলো তো।
2: গণেশ বুঝলি না? বুঝি
0: জানে না কিচ্ছু।
2: চুকার শোন, আমি বলি এবার ভালো করে শোন। এক নম্বর আগে মনে রাখবি, মাঠে ঘাটে পায়খানা শুধু নয়, মল মূত্র ত্যাগও তুই করবি না, তাতে কিন্তু সংক্রমণ হতে পারে, বুঝলি তো। দু নম্বর হচ্ছে, পায়খানা করার পর কিন্তু ভালো করে সাবান জল দিয়ে হাত পা ঘষে ঘষে ধুবি, যা নোংরা তুই পরিষ্কার করে হাত পা ধুবি। তিন নম্বর, হাতের নখ সব সময় ছোট রাখবি আর পরিষ্কার রাখবি, তা না হলে কিন্তু ওই নখে কাজ করতে যে ময়লাগুলো যায় না, সেই ময়লাগুলো নখের ভেতর থেকে আমাদের খাবার সময় পেটে চলে যাবে, আর অমনি পেট খারাপ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পেটের নানান রোগ যেমন ডায়রিয়া, উদরাময়, আমরা গ্রামে যাকে ওলা উঠা বলি, মানে পেট খারাপ, পেট ব্যথা ইত্যাদি সমস্ত সমস্যা হবে কিন্তু। চার নাম্বার, ভালো করে মনে রাখবি, মাঠে কাজ করে এসে বাড়ি গিয়ে সাবান দিয়ে ভালো করে স্নান করবি নিয়মিত, কিন্তু ভালো করে চান করাটা চায়। আর পাঁচ নাম্বার, তুই ধর এই কৃষি জমিতে বিষ অর্থাৎ ওষুধ দিচ্ছিস, কিন্তু খুব সাবধানে থাকবি, হাত মুখ ভালো করে ঢেকে রাখবি, আর বাতাসটা কোন দিক থেকে আসছে বুঝতে হবে, সেই বাতাসের মুখ দেখে ওষুধ দিবি, এই সব আর কি।
0: আচ্ছা আচ্ছা। শোনো, গ্রামের রাস্তাঘাট নর্দমা চারপাশ পরিষ্কার রাখতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না, আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা থাকা চাই। তবে অবশ্য এই ব্যাপারে পঞ্চায়েতের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
1: তা ঠিক বলেছ মাস্টার, তবে জনগণের অংশগ্রহণ ছাড়া এ কাজ কি সম্ভব?
0: না না, একদম নয়।
1: সকলকে সচেতন হতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, তবে না ঠিক প্রগতি হবে।
3: হ্যাঁ তো আমি বুঝলাম, এটাও একটা হক কথা, কিন্তু তোদেরকে আমি বলি শোন, এই যেভাবে তোরা চারিদিকে একেবারে বন বাদার কেটে একেবারে সাফ করে দিচ্ছিস, তোরা নাকি বলছিস যে একেবারে উন্নয়ন হচ্ছে, সভ্যতা হচ্ছে, এটা কি হচ্ছে তুই আমাকে বল? চারিদিকে পরিবেশ দূষণ ঘটেছিস তোরা, মাটিটাও তো দূষণ হচ্ছে রে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, খাদ্য দূষণ হচ্ছে, তো খাবি কি দুদিন পরে?
2: ঠিক কথা।
3: হ্যাঁ, আরে বাঁচার উপায় কি তাহলে? যদি বৃক্ষরোপণ তো না করিস, তোরা না হলো তোদের পরবর্তী যে ওই ছেলে পিলেরা হবে, ওরা তো বাঁচার জন্য ওই নিঃশ্বাস টুকুও নিতে পারবে না।
2: একদম ঠিক ঠিক কথা বলেছো তুমি। তাহলে কিন্তু আমাদের সবাইকে গাছ লাগাতে হবে, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও।
1: শোন চৈতি, আর তোদের সকলকে বলি, কাকা তুমি খুব ভালো কথা বলেছো, আমাদের প্রধানমন্ত্রীজি কিন্তু এ ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তা কিরকম? এক পেড় মাকে নাম।
2: আচ্ছা,
1: তার মানে কি, আমাদের এই ধরিত্রী মায়ের জন্য প্রত্যেকে অন্তত একটা করে গাছ লাগালেই আমাদের পরিবেশ সুন্দর হবে এবং পরবর্তী প্রজন্মকে আমরা বাসযোগ্য করে তুলতে পারবো।
0: তবে একই সঙ্গে রাম ভাই আমি একটু যোগ করি যে, এবছরের ভাবনা যেমন স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, স্বচ্ছতা শুধু বাহ্যিক নয়,

0: স্বচ্ছতা চাই আমাদের অন্তরেও, আমাদের সু অভ্যাস গড়ে তুলতে হবে, প্রয়োজনে পুরনো খারাপ অভ্যাস গুলোই পরিত্যাগ করতে হবে। আর সংস্কার কথাটা খুবই তাৎপর্যপূর্ণ, এটা অন্তর্নিহিত ব্যাপার। আসল কথা হল পরিবর্তন জগতের নিয়ম, টিকে থাকার জন্য সুস্থায়ী লক্ষ্যে আমাদের নিজেদের আমূল পরিবর্তন করা দরকার।
1: একদম সঠিক কথা মাস্টার বেবু। তাহলে বরং শেষে একটা গান শোনা যাক।
2: একটা গান
0: চালাও।
2: হ্যাঁ দাঁড়াও।
3: গায়ের মাটি ঘাটে যত ময়লা করি সাফাই রে, গায়ের মাঠে ঘাটে যত ময়লা করি সাফাই রে, হাসতে হাসতে

0: 기대 건사 빛이 못린다게야 아, 람바이나 몰래도 또 이렇게 조이 보시나, 마타이 이렇게 조이 벽에나.
1: 맞지기도.
0: 맞아라, 기도.
2: 맞아요.
3: এতক্ষণ শুনলেন সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান স্বচ্ছতাই সেবা। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রামভাই রামরঞ্জন দাসরায়, চৈতি চৈতালী মল্লিক, কুশ কাকা ডক্টর অঙ্কুশ দাস, গণেশ ও মাস্টারের ভূমিকায় সুব্রত চক্রবর্তী, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রামরঞ্জন দাস রায়।
4: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, প্রথমে সমবেত কণ্ঠে।

0: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
1: শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটি শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।
2: শরৎ তোমার অরুণালো রঞ্জলি।

পানি গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল।

এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসাবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার উপর জোর দিয়েছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানের আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাঁকে ছুরিকাঘাতের অভিযোগে সহকারী পাইলট গ্রেপ্তার। দেশে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কো রৌপ্য পদক পেয়েছেন। কম্পাউন্ড আর্চারিতে ভারতের গণেশমণি রতন ব্রোঞ্জ পদক পেয়েছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের ব্রোঞ্জ পদক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসির শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
2: आजादी के बाद उनके सामने केवल एक देश को आजाद रखने की चुनौती नहीं थी, उनके सामने एक राष्ट्र को चलाने की चुनौती भी थी। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
1: प्रधानमंत्री दुबई थे इसराइलगामी विमान ছিনতাই বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের প্রশংসা করেন। তিনি বলেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছর অন্যদের জীবন রক্ষায় সাহস এবং সংকল্পের পরিচয় দিয়েছেন।
2: ভারতকে ক্যাপ্টেন স্মিথ নে জিস প্রকার সে ধৈর্য সুঝবুঝ আর সাহস কা পরিচয় করবায়া আর জেসে আজ ইসরায়েল কে প্রধানমন্ত্রী নে কাহা কি ইস হিন্দুস্তানি নে 9/11 হোনে সে বাচা লিয়া। हर देशवासी के लिए स्मिथ का ये पराक्रम हमें गौरव से भर देता है।
1: 1926 সালের পয়লা অক্টোবর ইউপিএসসির যাত্রা শুরু হয়েছিল। গত বছর থেকে এক বছর ধরে এই সংস্থার শতবর্ষ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি বড়ালের বেঞ্চ বলেছেন, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার দুটি আবেদন নাকচ করে দিয়েছে। কেন্দ্রীয় খনি মন্ত্রক আজ অফশোর বা সমুদ্রবক্ষের খনিজ ব্লকের নিলাম প্রক্রিয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, ভারতের দীর্ঘমেয়াদী খনিজ সম্পদ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিলামে আন্দামান

সাগর অঞ্চলে দুটি অফশোর খনিজ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি কম্পোজিট লাইসেন্স প্রদানের জন্য নিলাম করা হবে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তাঁর স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মচ্ছারের প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মচ্ছারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী এক যাত্রীবাহী বিমানের ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানেরই সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত কনসাল জেনারেল জানিয়েছে, তারা ক্যাপ্টেন মচ্ছরের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তাঁর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2025 সেপ্টেম্বর মাসে এই পরিমাণ ছিল 1,77,000 কোটি টাকা। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় GST পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা। রাজ্য GST পরিমাণ 45,363 কোটি টাকায় পৌঁছেছে। সুসংহত IGST পরিমাণ 1,20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আফগানিস্তানের হেলমন্দ এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশুসহ 9 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, গতকাল পাক বিমান বাহিনী সুলতান জেলার কুনার ও গামসের জেলার হেলমন্দে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে পাক বাহিনীর হামলায় 3 আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তান সরকার এই হামলার কঠোর নিন্দা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করছে, এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে ISIS বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটল। উল্লেখ্য, এই সৈন্য প্রত্যাহারের পরিকল্পনাটি 2024 সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনহা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। এশিয়ান গেমসের দ্বাদশ দিবসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলছেন। পুরুষদের হকির সেমিফাইনাল ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে ভারত 1-0 গোলে এগিয়ে গেছে। এদিকে মহিলা হকিতে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। কম্পাউন্ড আর্চারিতে আজ ভারতের গণেশমণি রতন 194-144 গেমে কং ডুক ড্যাংকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে ভারতের অনিশ ভানোয়ালা ফাইনালে উঠেছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের মহিলারা ব্রোঞ্জ পদক পেয়েছেন। সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কল রৌপ্য পদক পেয়েছেন। ক্রিকেটে শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ফাইনালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এদিকে পুরুষদের সেপাক টাকরোয় ভারত বিশ্ব চ্যাম্পিয়ন মায়ানমারকে হারিয়ে ফাইনালে উঠেছে। পাশাপাশি শুটিং, জুডো, ভলিবল, ট্রাক সাইক্লিং, গলফ, তাইকোয়ান্দো, টেনিস, রাগবি সেভেন্স এবং স্পোর্ট ক্লাইম্বিং সহ বিভিন্ন ধরনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় অ্যাথলিটরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে

বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার ওপর জোর দিয়েছেন। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী বিমানের আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাকে ছুরিকাঘাতের অভিযোগে সহকারী পাইলট গ্রেপ্তার। দেশে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে সেলিংয়ে ভারতের মনু ফ্রান্সিস এবং নোবেল কুরিসেঙ্কল রৌপ্য পদক পেয়েছেন। কম্পাউন্ড আর্চারিতে ভারতের গণেশমণি রতন ব্রোঞ্জ পদক পেয়েছেন। মহিলাদের স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতের ব্রোঞ্জ পদক। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে 5,549 কোটি টাকা। গত বছর একই মাসে এর পরিমাণ ছিল 5,229 কোটি টাকা। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, একটি প্রতিবেদন।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলায় মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনার আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। 3 দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল। কলকাতা সহ রাজ্যের সব ব্লক ও পুরসভা এলাকায় এজন্য বিশেষ শিবিরের আয়োজন করা হবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর সমর্থনে আজ প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে এক জনসভায় যোগ দিচ্ছেন তিনি। জনসভা শেষে মহাতীর্থ কপিলেশ্বর মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁর একটি রোড শোয়ে অংশ নেওয়ার কথা। আজই তিনি কলকাতায় ফিরবেন। উল্লেখ্য, রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় মুর্শিদাবাদ সফর। অন্যান্য দলের প্রার্থীরাও আজ জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও চলছে প্রচারাভিযান। দলীয় প্রার্থীরা নিজেদের মতো করে জনসংযোগে অংশ নিয়েছেন। ইভিএম এর অপ্রতুলতার কারণে আসন্ন পুনর্নির্বাচনে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান বিচারপতির দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। এর আগে বিভিন্ন মামলা সূত্রে ইভিএম সংরক্ষণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। কালীঘাট তৃণমূলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় দায়ের হওয়া আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে সক্রিয়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক সংক্রান্ত বিষয়টি কমিশনের বিচারাধীন। এ সংক্রান্ত মামলার শুনানিও চলছে হাইকোর্টে। এর প্রেক্ষিতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে তাতে

0: হস্তক্ষেপ করতে রাজি নন দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও পি ভি ভারালের বেঞ্চ। হুগলির জাঙ্গিপাড়ায় একটি সমবায় ব্যাংক থেকে বেআইনিভাবে ঋণ নেওয়ার অভিযোগে প্রাক্তন পরিবহনমন্ত্রী ও স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। খুব শীঘ্রই তাকে তলব করা হতে পারে। অন্যদিকে ইউনেস্কোর নামে পুজোর পাস বিক্রির তদন্তে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী 7 তারিখ তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে মাস আর্ট সংস্থার সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। এই সংস্থাই নিজেদের ওয়েবসাইটে এবছর পুজোর পাস বিক্রির ঘোষণা করেছিল। ইডি তদন্ত শুরু করতেই অবশ্য পাস বিক্রি বন্ধ করে দেয় তারা। বেআইনি ব্যবসা তদন্তে ইডির আধিকারিকরা আজ সকাল থেকে দার্জিলিং এবং কোচবিহারের একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছেন। দার্জিলিংয়ের বাগডোগরা, শিলিগুড়ির বর্ধমান রোড এবং কোচবিহারের বকশিরহাট জুরাই মোড় এলাকায় 3 সুপারি ব্যবসায়ীর বাড়ি অফিসে পৌঁছেছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে উপস্থিত রয়েছেন। কোচবিহারের একটি ফ্ল্যাটে ইতিমধ্যেই টাকা গোনার মেশিন আনা হয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3 অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনহা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
3: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার বন্ধুরা, আমি সোমা মুখোপাধ্যায়, আপনাদের সঙ্গে আজকে মহিলা মহলে। আর মহিলা মহলে আজকে যে বিষয় তা কিন্তু আইনের দর্পণে। এখন আইনের দর্পণে আজকে আমরা কি দেখব, সেটা যিনি দেখাবেন তিনি আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে অতিথি হিসেবে রয়েছেন, তাই তাঁর কাছে চলে যাব। আজকে যে বিষয় অর্থাৎ খোরপোষ, সেই নিয়ে তিনি কি বলছেন, কোন কোন দিকের কথা উল্লেখ করছেন এবং কি কি বিষয়গুলোকে আমাদের পরবর্তী সময় মাথায় রাখতে হবে, সেই নিয়েই তিনি কথা বলবেন। তবে তাঁর সঙ্গে কিন্তু আলাপচারিতায় ছিলেন অঙ্কিতা পাল। তাই চলে যাই সরাসরি আজকের অতিথি আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়ের কথায়।
1: আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে খোরপোষ বিষয়টি কি এবং কে কাকে দেয়?
2: দেখুন, খোরপোষ হচ্ছে আমাদের ভারতীয় যে আইন ব্যবস্থা, আমাদের ভারতীয় আইন ব্যবস্থায় দুটি আইনে, এক সিআরপিসি তে 125 সেকশন 125, সেই সেকশন 125 এর ভিত্তিতে, এবং আরেকটি যে অ্যাক্ট ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী বিবাহিত স্ত্রী তারা তাদের হাজবেন্ডের কাছে খোরপোষ চাইতে পারে।
1: আচ্ছা,
2: এইটা হয় সেকশন 18 থেকে টানা 21-22 অব্দি অনেক প্রভিশন আছে, কিন্তু মূলত এই দুটো যে আইন, এই দুটো আইনের উপর বেস করে কিন্তু খোরপোষ চাওয়া হয়।
1: বেশ, আচ্ছা, কোন পুরুষ কি তার স্ত্রীর কাছ থেকে খোরপোষ চাইতে পারেন?
2: এটা বললেন যে এই যে মেইনটেন্স শুধু যারা বিবাহিত স্ত্রী তারা চাইতে পারেন কিনা। দেখুন, আমি যে আইন দুটোর কথা বললাম এই দুটো আইনে নয়, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেখানে সেকশন 24 যেটি আছে সেটা কিন্তু বলছে যে মেইনটেন্স পেন্ডেন্ট লাইটের কথা, এবং সেখানে কিন্তু ইদার অব দ্য স্পাউস অর্থাৎ যিনি হাজবেন্ড বা যিনি স্ত্রী

0: ইদার অফ দেম তারা কিন্তু এখানে মেইনটেনেন্স চাইতে পারেন। এবং সেক্ষেত্রে যেটা আদালতের মেইন বিচার্য বিষয় হবে সেটি হচ্ছে যে কে নিজেকে সাফিসিয়েন্টলি সাপোর্ট করতে পারে তার লাইভলিহুডে, যদি সে না পারে তাহলে ইদার অফ দ্য স্পাউস ক্যান ক্লেম ফর মেইনটেনেন্স ফ্রম দি আদার পার্টি।
1: আচ্ছা, সেক্ষেত্রে একজন পুরুষও তার স্ত্রীর কাছ থেকে খোরপোশ পেতে পারেন।
0: একদম একদমই।
1: বেশ, আচ্ছা, এই মেইনটেনেন্স বা এই খোরপোশ যে বিষয়টি সেটা কি এককালীন হয় নাকি প্রত্যেক মাসেও দেওয়া হয়?
0: হ্যাঁ হ্যাঁ, এটার আপনার অনেক রকমের জিনিস আছে। আপনি প্রথমে যখন কোর্টে মামলা করছেন তখন একটা ইন্টারিম মেইনটেনেন্স এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। হ্যাঁ, এবং সেই ইন্টারিম মেইনটেনেন্স এর একটা হিয়ারিং হয় এবং অবশ্যই সেটা অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি মেসেজ অ্যাজ পার রজনীশ ভার্সেস স্নেহা জাজমেন্ট, যখন অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি মেসেজ জমা পরে কোর্টের কাছে, যখন দুপক্ষ অর্থাৎ যিনি হাজবেন্ড এবং যিনি ওয়াইফ দুজন পক্ষে যখন অন অ্যাফিডাফিট অন ওথ যখন তারা বলেন যে হ্যাঁ আমরা এই এই আমাদের অ্যাসেটস আছে, এই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এই আমাদের মান্থলি খরচ, এটা যখন তারা হলফনামা দিয়ে কোর্টে বলেন তারপরেই একটি ইন্টারিম হিয়ারিং হয় মেইনটেনেন্স এর। প্রত্যেক মাসে মাসে যখন রজনীশ ভার্সেস স্নেহা জাজমেন্ট অনুযায়ী অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি অ্যাসেট জমা হলো, প্লাস তার সঙ্গে যদি কখনো ডিভোর্স হয়ে যায় সেটাকে হয়তো আমরা ডিরেক্ট মেইনটেনেন্স বলবো না, সেটাকে আমরা অ্যালিমনি বলতে পারি। যখন এককালীন একটা অ্যালিমনি দিয়ে ডিভোর্স হয়ে যায় এরকমও আমরা ইনস্ট্যান্সেস দেখতে পাই।
1: আচ্ছা, সেক্ষেত্রে যদি ডিভোর্স না হয় তাহলে কি তার সেখানে মাসে মাসে খোরপোশের একটা বিষয় আছে?
0: হ্যাঁ, খোরপোশ মাসে মাসে কত টাকা তার এক্সপেন্স হয় সেই এক্সপেন্স অনুযায়ী এবং মাসে মাসে আদার সাইড এর ইনকাম কতটা, এই দুই বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে সেখানে একটা মেইনটেনেন্স এর অর্ডার দেয়।
1: আচ্ছা, সেটা কিভাবে নির্ধারিত হয়? মানে ধরুন কোন একজন যে স্বামী তার ইনকাম কত পার্সেন্ট তার স্ত্রী পেতে পারেন?
0: না দেখুন, এইটা কখনো পার্সেন্টেজ বা অ্যাজ সাচ ওরকম ভাবে হয় না। যেটা হয় ওই যে আমি বললাম যে হলফনামা স্নেহা অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটস।
1: আচ্ছা,
0: দুটো জিনিস আছে। এক হচ্ছে ধরুন আজকে যিনি ওয়াইফ তাকে তার অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটস বলতে হচ্ছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, তাকে বলতে হচ্ছে তার কি কি অ্যাসেটস আছে এবং তাকে বলতে হচ্ছে যে সে কি চাকরি করে বা সে কি চাকরি তার প্রসপেক্টিভ আছে, সে কি কি তার নামে কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার ইনকাম ট্যাক্স রিটার্ন আছে কিনা, সেখানে সে কত টাকা করে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে, তার যে কোয়ান্টাম, এইসব জিনিসপত্র কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে এই অ্যাফিডাফিটটির ওপর।
1: আচ্ছা,
0: একজন হাজবেন্ড যার আমি আজকে আমি একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি আজকে কারোর ১ লক্ষ টাকা তার যদি মাইনে হয় এবং তার ওয়াইফ তিনি যদি সম্পূর্ণভাবেই কোন রকম ভাবে তিনি যদি কোনো চাকরি না করে এবং আমি আইডিয়ালি ধরে নিলাম তার সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, তিনি চাকরি করছেন না, তার মা বাবার কোনো প্রপার্টি নেই বা তার কোনো শেয়ার বা তার এমন কোনো জায়গা নেই যেখান থেকে আর কি তিনি টাকা পয়সা ক্লেম করতে পারে, কোনো শেয়ার বা কোনো রকমের মিউচুয়াল ফান্ড এরকম কোনো জিনিস নেই, তাহলে সেক্ষেত্রে কোর্ট বিচার করে দেখবে যে তিনি কত টাকা মেইনটেনেন্স ক্লেম করেছেন।
1: আচ্ছা,
0: তো সাপোজ তিনি যদি লেটস সে ২০,০০০ টাকা ক্লেম করে থাকে, তাকে জাস্টিফাই করতে হবে যে কেন ২০,০০০ টাকা, তার বাড়ির রেন্ট বাবদ হয়তো ৫,০০০ টাকা, তার ডাক্তারের খরচ হয়তো মাসে ৩,০০০ টাকা, তার ডেইলি নিডস পকেট খরচ হাত খরচা এইসব হয়তো ৪,০০০টাকা করে এরকম ভাবে তাকে কোয়ান্টিফাই করতে হবে, ইলেকট্রিসিটি বিল তার গ্রসারির বিল সবকিছু দিয়ে হয়তো তিনি কোয়ান্টিফাই ২০,০০০এর মধ্যে হয়তো উনি ১৫,০০০ কি ১৭,০০০ টাকা কোয়ান্টিফাই করতে পারলেন।
1: আচ্ছা,
0: তখন কোর্ট আদালত যিনি আছেন তখন হিয়ারিং হবে বোধ পার্টিদের, তখন আদালত বলবেন আচ্ছা ঠিক আছে উনি ২০,০০০ টাকা উনি বলছেন যে ওনাকে দিতে হবে, কিন্তু ওনার অ্যাফিডাফিট অনুযায়ী উনি যা হিসেব দেখিয়েছেন সেইটা দেখানো হয়েছে হয়তো ১৫,০০০ থেকে ১৭,০০০, আমরা মনে করছি যে না এইটা না হয়তো ১০,০০০ কি ১২,০০০ গ্রান্ট হবে।
1: আচ্ছা,
0: আবার অনেকটা অনেক সময় উল্টো জিনিসটা হতে পারে, ধরুন সেই জায়গায় দেখা যাচ্ছে যে যিনি ওয়াইফ আছেন তিনি হাজবেন্ড হয়তো ১,০০,০০০ টাকা তিনি মাইনে পাচ্ছেন, ওয়াইফ ইন দ্যাট কেস ২,০০,০০০ টাকা মাইনে পাচ্ছেন, তিনি মোর এডুকেটেড দ্যান দি হাজবেন্ড এবং তিনি অ্যাফিডাফিট অফ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটস, তুমি যদি বলেন যে আমার হাজবেন্ড ১,০০,০০০ টাকা মাইনে পাচ্ছে আমি ২,০০,০০০ টাকা মাইনে পাচ্ছি এবং আমার এই হচ্ছে আমার লাইভলিহুড, এই আমার হচ্ছে মান্থলি খরচ, সেই

0: জন্য আমি আমার হাজবেন্ডের 1 লক্ষ টাকা মাইনে থেকেও আমি আরো 50,000 টাকা ক্লেম করছি। তখন কিন্তু কোর্ট আবার এটাও হোল্ড করতে পারে, তার অ্যাফিডেভিট দেখে যে না, যেহেতু উনি সাফিসিয়েন্ট এবং উনি হচ্ছেন কেপেবল টু সাপোর্ট হারসেলফ, সেক্ষেত্রে কিন্তু তাকে কোন রকমের মেইনটেনেন্স নাও দেওয়া হতে পারে। এই একটা অ্যাঙ্গেল গেল। এখানে আরো কয়েকটা অ্যাঙ্গেল আছে, যেটাকে আমরা বলি মানে 125 এর গোল্ডেন রুল, টিকেটার গোল্ডেন রুলস আছে, কখন কখন মেইনটেনেন্স দেওয়া হবে, কখন কখন মেইনটেনেন্স দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি মাইনর চাইল্ড থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হলে 18 বছর পর্যন্ত এবং মেয়ে হলে ইন জেনারেল 18 বছর পর্যন্ত বা যতদিন না পর্যন্ত তার বিয়ে হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তার কিন্তু মেইনটেনেন্স আলাদা করে দিতে হতে পারে।
1: আচ্ছা, মানে সেক্ষেত্রে সন্তানের একটা আলাদা মেইনটেনেন্স হবে, প্লাস তার স্ত্রীকেও যেরকম দিচ্ছেন দেবেন তার সঙ্গে সন্তান।
0: একদম একদম, মেইনটেনেন্স হতে পারে এবং যখন হয়ে গেল আলটিমেটলি সেটা হতে পারে। ঠিক আছে, আর যদি গোল্ডেন রুল গুলো আমি বলেছেন কোন কোন জায়গায় দেওয়া হবে না, ইফ শি হ্যাজ ডেজার্টেড দ্য ম্যাট্রিমোনিয়াল হোম ইন হার ওন অ্যাকর্ড ওন উইল, সেক্ষেত্রে নাও দেওয়ার একটা যে কোর্টের কাছে আবেদন সেটা রাখা যেতে পারে। তবে অবশ্যই সেটি কোর্ট বিচার করে দেখবে। এবং যদি কোনো অ্যাডাল্টারাস রিলেশনশিপ থাকে সেখানেও মেইনটেনেন্স ডিনাইড হতে পারে ফ্রম দ্য কোর্ট, বা যদি সে আবার বিবাহিত হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ডিনাইড হতে পারে। তার যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে সেখানে হতে পারে, সে যদি সাফিসিয়েন্টলি কেপেবল হয় টু প্রোভাইড ফর হিমসেলফ অর হারসেলফ সেক্ষেত্রে মেইনটেনেন্স ডিনাইড হতে পারে। এরকম অনেক কিছু ওয়ে আছে, সেই হিসেবে কিন্তু হতে পারে।
1: আচ্ছা বেশ। আচ্ছা, আরেকটি বিষয় যে বর্তমান যুগে অনেক যুগলই দেখা যাচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আগ্রহী একেবারেই হচ্ছে না, সেক্ষেত্রে তারা লিভ ইন রিলেশনে রয়েছে, তারা রয়েছেন, তো সেক্ষেত্রে যদি তাদের মধ্যে ব্রেকআপ হয় তাহলে মহিলাটি কি খোরপোশের দাবি করতে পারেন?
0: খোরপোশের দাবি না, রিলেশনশিপে যদি এখন লিভ ইন রিলেশনশিপ হয় এবং খুব রিসেন্টলি একটা বড় জাজমেন্ট এসছে সেখানে কিন্তু 498 এর মামলা হতে পারে।
1: আচ্ছা,
0: লিভ ইন রিলেশনশিপ এর ক্ষেত্রে এবং খুব কয়েকটা ল্যান্ডমার্ক জাজমেন্টও আছে, যে জাজমেন্ট গুলো বলছে যে যেহেতু তারা একসঙ্গে আছে এখন স্পাইট অফ নট গেটিং ম্যারিড, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে যদিও তারা মানে আমাদের আইন অনুযায়ী তারা বিবাহিত নয়, তাও কিন্তু সেখানে 498 এ অ্যাট্রাক্টেড হতে পারে।
1: আচ্ছা, সেক্ষেত্রে খোরপোশের বিষয়টা আসছে না।
0: খোরপোশের যেটা আলাদা, মানে 498 এ হচ্ছে আপনার বধূ নির্যাতন একপ্রদে সিআরবিসি মেকুনের কোচিং, এখন যেটা বিএমএস হয়েছে আপনার।
1: আচ্ছা,
0: তো সেইখানে কিন্তু আপনার তাকে প্রসিকিউট করা হতে পারে, কিন্তু একদম আপনি মানে আমি যে আপনাকে তথাকথিত ভাবে ডিভি অ্যাক্ট বা 125 এর যে সিআরপিসি যে আপনি মেইনটেনেন্স ক্লেম করতে পারেন, এই জিনিসটা হয়তো লিভ ইন রিলেশনশিপে খোরপোশ হিসেবে সে দাবি করতে পারে না, যদিও কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট মেন্টাল অ্যাগানির জন্য সেই জিনিসপত্র কিন্তু সে ক্লেম করতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: 125 সিআরপিসি বা ডিভি অ্যাক্ট এইগুলো কিন্তু আপনার স্পেসিফিক্যালি আমরা যদি ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখি, দিজ আর স্পেসিফিক্যালি ফর দ্য ওয়াইফ, মানে লিগালি এডেড ওয়াইফ, আপনি সরাসরি সেখানে এখানে গিয়ে কিন্তু আপনি ভাষাটা হয়তো আলাদা, বাট হ্যাঁ আপনি যদি একদিক থেকে বলতে চান যে ভাষাগত দিক থেকে সে খোরপোষ নয়, হ্যাঁ আমি বলবো ফিনান্সিয়াল সাপোর্ট সে ক্লেম করতে পারে, মেন্টাল অ্যাগানির জন্য একটা ফিনান্সিয়াল ক্লেম সে করতে পারে, বাট হয়তো আক্ষরিক ভাষায় এটাকে খোরপোষ বলা চলে।
1: আচ্ছা বেশ, একজন হাজবেন্ড ওয়াইফ তাদের ডিভোর্স হচ্ছে, সেক্ষেত্রে মহিলা যদি চান তিনি মাসে মাসে তার স্বামীর কাছ থেকে মেন্টেনেন্স নেবেন, সেটা কি নিতে পারেন নাকি এককালীন টাকা তার কাছ থেকে নিয়ে ডিভোর্সটা করে দিলেন, কোনটা হবে? মানে সেটা কি মহিলা সিদ্ধান্ত নিতে পারে নাকি কোর্ট অর্ডার দেবে?
0: না না, এটা দুটোই হতে পারে, ডিপেন্ডিং অপন দ্য সিচুয়েশন। মেইনটেনেন্স জেনারেলি আপনার মান্থলি ওয়াইজই হয়, ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে করে আমি একটা মেইনটেনেন্স এর মামলা করলাম বা একটা ডোমেস্টিক ভায়োলেন্স এর মামলা করলাম, তারপরে আমাদের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা একটা এককালীন টাকা নিয়ে একটা সেটেলমেন্ট করে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল বা মামলাটা উঠিয়ে নিলাম, এটাও হতে পারে। দ্যাট ডিপেন্ডস অপন দ্য সিচুয়েশন, অন দ্য কনসেন্ট অফ বোথ দ্য পার্টিস অ্যান্ড উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট।
1: বেশ, সেক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি কি পেতে পারেন, মানে সেক্ষেত্রে গয়নাগাটি আছে বা অন্যান্য কিছু, সেরকম কি কোনো বিষয় আছে?
0: হ্যাঁ একদম,
1: সেটা একটুখানি যদি বলেন।
0: একদম, যেটা আপনার যেটা বললেন যে গয়নাগাটি, শুধু গয়নাগাটি নয়, একজন স্ত্রী যখন তার বিয়ে হয় তিনি যে যে গিফট পান, সেই গিফট সব

0: কিছু কিন্তু স্ত্রীধনের মধ্যে চলে আসে, এবং এই স্ত্রীধনটা কিন্তু সবসময় এনফোর্সেবল টু বি রিটার্ন টু দি ওয়াইফ। সেক্ষেত্রে স্ত্রীধন যদি তিনি ক্লেম করেন আন্ডার সেকশন 406, সেখানে তিনি পুলিশ প্রোটেকশন পাবেন, এবং থানা থেকে পুলিশ অফিসাররা গিয়ে যদি তাকে নির্যাতন করে বাইরে বার করে দেওয়া হয়, তিনি সেখানে পুলিশ প্রোটেকশন নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে তিনি যা যা কিছু তার স্ত্রীধন আছে, তিনি যা যা গিফট পেয়েছিলেন, সোনার গয়না বলুন বা তার নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য জিনিসপত্র আছে, তার জামা কাপড় বেনারসি শাড়ি এবং যে কোনো বহুমূল্য জিনিসপত্র, আলমারি খাট বিছানা মাইক্রোবেল যাবতীয় যাদের কিছু তিনি পেয়েছিলেন স্ত্রীধন হিসেবে, সেগুলো কিন্তু তিনি ক্লেম ব্যাক করতে পারেন। এবং ক্লেম ব্যাক করলে তাকে একটা অ্যাপ্লিকেশন করে যখন তিনি 490 এর অ্যাপ্লিকেশন দিচ্ছেন বা তিনি একটা কমপ্লেন করছেন, লিখিত ভাবে তিনি যদি থানাকে জানান তাহলে থানাও সেখানে বা ওনাকে এটা করতে বাধ্য, বা আপনার সেখানে উনি যদি কোর্টের কাছে পিটিশন করে বলেন, কোর্টের কাছে পিটিশন করলেও কোর্ট সেখানে একটা অর্ডার করে দেবে যে হ্যাঁ স্ত্রীধনটাকে রিকভার করতে হবে ইন ডিউ কোর্স অফ টাইম উইথ পুলিশ প্রোটেকশন।
1: আচ্ছা বেশ। আচ্ছা আরেকটি বিষয়, এই যে কোন মহিলা যদি নিজে থেকে মানে মহিলার তরফ থেকে যদি তাকে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়, তারপর একটা মেইনটেনেন্সের মামলা করা হলো, এবার এই মামলাটা করার কতদিন পর থেকে তিনি মেইনটেনেন্সটা পেতে পারেন? আর এটাও কি হয় যে মেইনটেনেন্স যেদিন এই মেইনটেনেন্সের মামলার যে পিটিশনটা সেটা তার হাজবেন্ড পেলেন সেই দিনের সেই দিন থেকে কি কাউন্টটা হয় যে আপনার যে টাকাটা পাওয়ার সেই ডিউরেশনটা আমি জানতে চাইছি, সেটা কি 6 মাস নাকি 1 বছর? এই যে 6 মাস বা 1 বছরের যে ডিউরেশনটা সেটার যে টাকাটা সেটাও কি ফ্রি প্রাপ্য, মানে স্ত্রী কি পাবেন সেটা?
0: না না, এটা খুব ভালো প্রশ্ন আপনার। কথাটা হচ্ছে যে ধরুন কেউ মেইনটেনেন্স এর জন্য মামলা করলো, মামলা করার পরে আমি বললাম যে অ্যাফিডেভিট জমা দিতে হবে অ্যাজ পার রাজীব ভার্সেস নেহা, এবং তারপরে একটা ইন্টারিম মেইনটেনেন্স এর হিয়ারিং হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের কোর্টের বিচার ব্যবস্থা বা ডেট পেতে অনেক দেরি হয়, আর সেখানে অনেকটা সময় লেগে যায় শুধু ইন্টারিম মেইনটেনেন্স এর হিয়ারিং হতে, কখনো 6 মাস, কখনো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লাগতে পারে ইন্টারিম মেইনটেনেন্স। যদিও বিভিন্ন গাইডলাইন আছে কিন্তু সবসময় গাইডলাইন শুধু বইয়েই থেকে যায়, সেগুলো কেউ মানে আর না। কিন্তু যেটা আইন সেটা হচ্ছে যখনই ইন্টারিম মেইনটেনেন্স এর হিয়ারিং হোক বা অর্ডারটি হোক, সবসময় কিন্তু ফ্রম দ্য ডেট অফ ফাইলিং অফ দ্য কেস, মানে ধরুন আপনি আজকে একটা মামলা ফাইল করলেন সেটা হিয়ারিং 10 বছর পরে গিয়ে হতে পারে, 3 মাস পরে হতে পারে, কিন্তু আপনি লায়াবল টু গেট দ্য মেইনটেনেন্স ফ্রম দি ডেট অফ ফাইলিং। এবং সেক্ষেত্রে ধরুন যখন অর্ডারটা হলো, সেই অর্ডারটা হওয়ার পরে যিনি হাজবেন্ড, হয়তো 5,000 টাকার একটা অর্ডার হলো, এই অর্ডারটা হলে গিয়ে 5 বছর পরে, তো 5 বছর 1 নম্বর মাস থেকে তাকে 5,000 টাকা তো দিতেই হবে। তার সঙ্গে কিন্তু এই যে আগে 5 বছর যে মামলাটা ফাইল হয়েছিল, ফাইলিং ডেটের যে যত টাকা জমে আছে সেই জমে থাকা টাকার উপরে কিন্তু এরিয়ার যে ব্যাপারটা হচ্ছে কিছুটা কিছুটা টাকা করে হয়তো তাকে অ্যাড হলেই 5,000-এর উপর, ফর এক্সাম্পল হয়তো এখনকার 5,000 প্লাস আগের যে 4 বছরের এরিয়ার ডিউ আছে তার 1,000 করে দিতে হবে, এইভাবে কিন্তু গোটাটাই তাকে দিতে সে বাধ্য।
1: আচ্ছা, সেক্ষেত্রে যদি সে এককালীন হিসেবে আসতে চায় সেক্ষেত্রে কি এইরকম কোনো ব্যাপার রয়েছে, মানে তখন আমি হিসেবটা কিভাবে করব?
0: না, এককালীন হিসেবটা আপনি যেটা বারবার বলছেন এটা হচ্ছে অ্যালিমনির ক্ষেত্রে।
1: আচ্ছা,
0: যদি কেউ মেইনটেনেন্স সবসময় মান্থলি হিসেবে যদি চাওয়া হয় তখন একটা এক্সিকিউশন কেস করতে হয়। যে এক্সিকিউশন কেসে বললো যে আমি এতদিন ধরে মেইনটেনেন্স পাচ্ছি এবং সেখানে আমার প্রায় টোটাল 5,00,000 টাকা আজকে বাকি আছে, এবং 5,00,000 টাকা যে শুধু বাকি তাই তো শুধু নয়, তার সঙ্গে তো অবশ্যই প্রত্যেক মাসে মাসে 5,000-5,000-5,000 করে বেঁচে থাকবে। হ্যাঁ, তো তখন অনেক সময় যদি এটাকে আমরা ক্রিমিনাল ডিভিশনে নিয়ে যাই, কোর্ট অনেক সময় এমন একটা টাইম লিমিট বেঁধে দেয় যে আচ্ছা ঠিক আছে আপনাকে প্রথম 3 মাসে 1,00,000 দেওয়া হবে, তারপরে আবার 3 মাসে 1,00,000, আবার তারপরে 3 মাসে বাকি 2,00,000, এরকম ভাবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা হতে পারে।
1: আচ্ছা আচ্ছা বেশ, একদম শেষের দিকে চলে এসেছি, শেষ প্রশ্ন করবো আপনাকে যে এই যে খোরপোশের যে বিষয়টা এটা কি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই থাকে নাকি কোনো সন্তান যদি তার বাবা মাকে না দেখভাল করেন সেই বাবা মাও সেই সন্তানের বিরুদ্ধে থেকে খোরপোশের মামলা করতে পারে?
0: হ্যাঁ, 100 বার 100 বার, এবং সেখানে আইনটা প্রচন্ড ফ্রাইট। যারা ওল্ড এজের যারা প্যারেন্টস তারা অবশ্যই খোরপোশ দাবি করতে পারেন, তাদের যারা ছেলে মেয়ে যাদেরকে তারা এতদিন ধরে মানুষ করেছেন অবশ্যই তারা সেখানে মেইনটেনেন্স দাবি করতে পারেন।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি তারা এক বাড়িতে থেকেই মেইনটেনেন্সটা দাবি করতে পারেন নাকি তারা যদি চান যে আমি অন্য কোথাও থাকবো, ছেলের সঙ্গে আমি থাকবো না অন্য বাড়িতে থাকবো কিন্তু ছেলে আমাকে মেইনটেনেন্স দেবে, সেটাও কি সম্ভব?
0: হ্যাঁ, দুই জায়গা থেকেই তারা করা সম্ভব।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ। ধন্যবাদ।

আনন্দ গুপ্তের কণ্ঠে শুনলাম শরতে আজ কোন অতিথি রবীন্দ্রসঙ্গীতটি। আজকে আইনের দর্পণে আমরা আলোচনা করলাম খোরপোশ এই বিষয়টিকে মাথায় রেখে, এবং আজকে অতিথি হিসেবে ছিলেন আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়, আলাপচারিতায় ছিলেন অঙ্কিতা পাল। এবং যে বিষয়টা শেষে উল্লেখ করা হলো যে বাবা মা যারা মানুষ করলেন সন্তানকে, সেইসব প্রবীণ প্রবীণারা, তারাও কিন্তু সমানভাবে খোরপোশ আদায় করতে পারেন তাদের সন্তানদের থেকে, যদি সেই সন্তান তাদের যে কর্তব্য সেটা যথাযথভাবে পালন না করে। আর দেখুন, আজকে অর্থাৎ 1 অক্টোবর কিন্তু আমরা পালন করি বিশ্ব

প্রবীণ দিবস। প্রত্যেক বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় পয়লা অক্টোবর। আর এবছরের যে প্রতিপাদ্য, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। আমরা সম্মান জানাব অবশ্যই প্রবীণ ব্যক্তিদের, তাদের অবদানকে সম্মান জানাব, সম্মান জানাব তাদের অধিকারকে, এবং অবশ্যই তাদের সুরক্ষা সম্পর্কে আমরা সচেতন থাকব। তবেই কিন্তু সার্থক হবে আজকে, অর্থাৎ পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস পালন করা।

এবার চলে আসি দুটি ঘোষণায়। প্রথমে আসি আমার কলমের কথায়। আমার কলম, এবারের বিষয় বিনিময়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এবাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই সুক্ত বা ঘণ্ট এবাড়ির সবার পাতে

চলে আসত। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়েরা ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট। এখনো কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বিনিময় শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mailaiyl@gmail.com। আর আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

এরপর চলে আসি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসীমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবনের ঘরের বাঁধন ও অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আবারও আপনাদের মেল আইডিটা বলে দিই, mahil.airkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে লিখবেন এক কলমে দুই নারী, মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল যাই পাঠান না কেন, পাঠাবেন কিন্তু 23 অক্টোবর 2026-এর মধ্যে। আর বলাই বাহুল্য যে আপনাদের চিঠি বা মেল এই দুয়েরই অপেক্ষায় কিন্তু থাকে অবশ্যই মহিলা মহল। সুতরাং চটপট পাঠিয়ে দিন, হাতে সময় ক্রমশ কমে আসছে। তবে আরও একটা গান বরং শুনে নেওয়া যাক শ্রাবণী সেনের কণ্ঠে। আমরা যে গানটি শুনলাম শেষে সেটি শ্রাবণী সেনের কণ্ঠে শুনলাম। এরপরে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব পরবর্তী গান।

0: শুনছিলেন মহিলা মহল, আকাশবাণী কলকাতা।
1: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southeast monsoon has been active over Sikkim, Gangetic, West Bengal, Bihar, Jharkhand, Orissa. Very light to moderate rainfall occurred at most places over Andaman and Nicobar Islands and at one or two places over Orissa. Dry weather prevailed over the rest of the region. Chief amount of rainfall received at 8:30 a.m. today in Andaman and Nicobar Island area. Kar Nicobar 3 cm, Nankori 1 cm, Port Blair 1 cm, Mayabandar 1 cm. In Gangetic West Bengal area and others, there's no rainfall reported so far. Weather forecast for today and tomorrow, light to moderate rain or thundershower likely to occur at a few places over South 24 Pargana, North 24 Pargana, Kolkata, district of Gangetic West Bengal, light rain or thundershower likely to occur at a few places over all of the districts of Sub-Himalayan West Bengal and Gangetic West Bengal, Andaman Nicobar Islands, Orissa, Sikkim. Dry weather most likely to prevail over Bihar and Jharkhand. Weather warning for today and tomorrow, thunderstorm with gusty wind that is 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Orissa. Forecast for Kolkata for today and tomorrow, thunderstorm with rain, maximum and minimum temperature most likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. For fishermen of Andaman and Nicobar coast, valid for the next 5 days commencing on the noon of 1st October 2026, swell surge alert. Swell waves in the range of 16 to 17 sec period with 1.3 to 1.4 meter height are forecasted up to 17:30 hours on 2nd October 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
0: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিষ্ক্রিয় ছিল সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, উড়িষ্যার দু একটি জায়গায়। অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই ছিল। বৃষ্টিপাতের পরিমাণ গত 24 ঘণ্টায় রেকর্ড করা হয়েছে কার নিকোবর 1 সেন্টিমিটার, নানকৌরি 1 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, মায়াবন্দর 1 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। এছাড়াও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, উড়িষ্যা এবং সিকিমের দু একটি জায়গায়। বিহার, ঝাড়খণ্ডের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই এর পর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। একটু পরে 2:30 গীতাঞ্জলি প্রজাতরঙ্গে শুনবেন আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষিকা তমালিকা ঘোষ ও সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি, পরিবেশনায় গুরুমণি টুডু ও সহশিল্পী বৃন্দ। 6:38 কিষাণ বাণী, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এ বিষয়ে অধ্যাপক ডক্টর লোপামুদ্রা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ পাঠ, পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, জীবন সংক্রান্ত, এরপর রয়েছে জীবন সংক্রান্ত সাক্ষাৎকার অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। নাটক 9:30 তৃতীয় ব্যক্তি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 দোতারা শিল্পী সৌরীশ চন্দ্র প্রামাণিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক।

সঞ্চয়িত প্রচার তরঙ্গে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:10, শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। উর্বশী 5:20 উপস্থাপনায় রোশন মোরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান থাকছে। দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ উপস্থাপনায় রোশন মোরারকা। আর 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলির সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

0: 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আধুনিক গান। প্রথমেই শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: জানে।
1: বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনছিলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:10।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র

থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইল গুয়াহাটিতে। বিশ্বরেকর্ড গিলের, রেকর্ড গড়া জয় ভারতেরও। রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে একাধিক ডবল সেঞ্চুরি পেল গিল, সেঞ্চুরি রোহিত শর্মারও। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে 400 রানের বেশি তাড়া করে জিতল ভারত। ভারত 39 বল বাকি থাকতেই 8 উইকেটে 406 রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। এদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচ DLS পদ্ধতির মাধ্যমে শেষ হলো। 45 রানে বিজয়ী হলো অস্ট্রেলিয়া। এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। অপরদিকে এশিয়ান গেমসের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে 124 রানের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, ভারত এবং পাকিস্তান। 20তম এশিয়ান গেমসে ভারতীয় প্রতিনিধিদের পদক জয়ের ধারা অব্যাহত থাকল। আজ এলো 3টি পদক। 13 দিনের শেষ পর্যন্ত ভারতের 10টি সোনা, 21টি রূপো, 31টি ব্রোঞ্জ সহ 62টি মেডেল এখনও পর্যন্ত সংগ্রহের তালিকায় রয়েছে। তীরন্দাজিতে সোনার হ্যাট্রিক, শুটার নিরুর দ্বিতীয় সোনা জয়, হকির ফাইনালে ভারত। আজ এশিয়ান গেমসে পুরুষদের ভলিবল কোয়ার্টার ফাইনালে ভারতকে 3-0 ব্যবধানে পরাজিত করল পাকিস্তান। অন্যদিকে পুরুষদের হকির সেমিফাইনালে আজ ভারত 4-3 গোলে হারিয়ে দিল পাকিস্তানকে, একই সাথে ফাইনালে পৌঁছালো ভারত। কুস্তিতে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক অর্জন করল। গতকাল IFA শিল্ডে পাঞ্জাবের কাছে 1-0 গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। ম্যাচের 6 দিন আগেই দল নিয়ে কলকাতায় উরুগুয়ের কোচ ফোরলেন, বৃহস্পতিবার নামবেন ভিনিসিয়াসেরা। শুনছিলাম এক নজরে। এবার চলে আসি গুরুত্বপূর্ণ খবর আতুশ কাছের তলায়।
1: আতুশ কাছের তলায়
0: আজ আতুশ কাছের তলায় থাকছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইল গুয়াহাটিতে। বিশ্বরেকর্ড গিলের, রেকর্ড গড়া জয় পেল ভারত। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি। তবে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসে এক নতুন কীর্তি গড়ে ফেলেছেন সাই হোপের দল। প্রথমবারের মতো ওয়ানডেতে 400 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা 50 ওভারে তুলে ফেলল 7 উইকেটে 405 রান। ওয়ানডেতে 400 রান স্পর্শ করা অষ্টম দল হল ওয়েস্ট ইন্ডিজ। তখন কি কিছুটা হলো অসুস্থ

0: মুশ্রিতে ভুগছিল শুভমান গিল, যদি ভুগেও থাকেন তবে তা সাময়িকী। পরে ভারতের জন্য রান তাড়া করার কাজটা হাতের মোয়ার মতো করে তুলেছিলেন ভারতের অধিনায়কই, আর সেটি একাধিক বিশ্ব রেকর্ড গড়ে। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজে রান তাড়া করতে গিয়ে গিল একাই করেছেন 223 রান। ভারতীয় অধিনায়ক 200 রানের মাইল ফলক ছুঁয়েছেন মাত্র 117 বলে। দ্রুততম ডবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পিছনে ফেলে দিয়েছেন 2022 সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ঈশান কিষানের 126 রানের ডবল সেঞ্চুরির কীর্তিকে। দ্রুত ডবল সেঞ্চুরি দিনের আরও রেকর্ড কিছু নাম লিখিয়েছেন শুভমান গিল। 223 রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে গিল ভেঙেছেন বীরেন্দ্র সেহওয়াগের 2019 সালের রেকর্ডও। 2023-এর বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান গ্রেন ম্যাক্সওয়েলের 201 রানের রেকর্ডটাও তিনি ভেঙে দেন এদিন। এমনকি লিস্ট এতে ক্রিকেটেও এটি ছিল সর্বোচ্চ। এছাড়া ওয়ানডেতে একাধিক ডবল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন গিল। অপরজন হলেন রোহিত শর্মা, তাঁর আছে 3টি। এই রোহিতকে নিয়েই গতকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে রানের তাড়ায় নামেন গিল। উদ্বোধনী জুটিতে দুজন 26.2 ওভারে 255 রান তুলে ফেলেন। রোহিত 75 বলে 101 রান করে ফিরে যাওয়ার পর ভারতের বাকি পথটা একাই টেনে নেন গিল। 62 বলে সেঞ্চুরি করা গিল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 26টি চার ও 8টি ছক্কা মেরে। খেলেন মোট 133 বলে 223 রানের ইনিংস। ভারত ম্যাচ জিতে যায় 39 বল বাকি থাকতেই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে 400 রানের বেশি তাড়া করে জিতল ভারত। 2006 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 434 রান তাড়া করে যেতে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে আজ অষ্টম দল হিসেবে 400 রানের মাইল ফলক স্পর্শ করল ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেন জন ক্যাম্পেল, 68 বলে 101 রান করেন। সাই হোপ 94 বলে 104 রান করেন, আর আমির জঙ্গু 77 বলে 114 রান করেন। পরে গিল ও রোহিতের সেঞ্চুরি করার রেকর্ডের বন্যায় ঢুকে গেছে ভারতের গতকালের ম্যাচটি। একটি ওয়ানডে ম্যাচে 5 ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা এই প্রথম। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল শুভমান গিল, তার রেটিং পয়েন্ট 816। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বিরাট কোহলি, তার রেটিং পয়েন্ট 896। দুই তারকার মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র 20। শুনছিলাম আতশ কাঁচের তলায়। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে নানান ধরনের দুঃসাহসিক খেলায় পারদর্শী অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ শুনব বিশ্বের অন্যতম দীর্ঘ ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় 4 বিজয়ী সাঁতারু প্রত্যয় ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা।
1: বিশ্বের অন্যতম দীর্ঘ ও কঠিন ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা 81 কিলোমিটার দীর্ঘ ভাগীরথী সাঁতারে টানা 4 চ্যাম্পিয়ন বাংলার প্রত্যয় ভট্টাচার্য। নদী স্রোত, দীর্ঘ পথ আর শারীরিক মানসিক সহনশীলতার কঠিন পরীক্ষায় বারবার সাফল্য পেয়েছেন তিনি। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে রয়েছেন এই লড়াকু দূরপাল্লার সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য। প্রত্যয়, 81 কিলোমিটার সাঁতারে টানা 4 চ্যাম্পিয়ন, এই সাফল্যের মুহূর্তে নিজের অনুভূতিটা কেমন?
2: 2023-এ আমি প্রথমবার 81 কিলোমিটার অর্থাৎ ওয়ার্ল্ডস লংগেস্ট সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করি। তো সেইভাবেই প্র্যাকটিস চালিয়ে গেছিলাম এবং চ্যাম্পিয়নও হয়েছিলাম। তারপরে প্রত্যেক বছরই এরকমভাবেই প্র্যাকটিস করতে করতে একই টাইপের প্রিপারেশনস অথবা কিছু কিছু সময় কিছু কিছু চেঞ্জেস এসছে। তো এইটা বলতে পারেন আমার কাছে প্রচণ্ড খুশির বিষয়। ভেবেই রেখেছিলাম যে এবছরও ফার্স্ট হতে হবে। এখানে একটা ভালো জিনিস দেখেছি আমি, যেটা

0: প্রত্যেকবার যে সেকেন্ড পার্সন হয়, ফার্স্ট ইয়ার স্পেন থেকে একজন হয়েছিল, সেকেন্ড টাইম ইন্ডিয়ারই একজন হয়েছিল, থার্ড টাইম আর ফোর্থ টাইম দুবারই বাংলাদেশ থেকে দুজন আলাদা আলাদা হয়েছে। প্রত্যেক বছরই আমি নতুন কম্পিটিটর দেখতে পাই যারা নতুনভাবে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটাও আমার ভাল লাগে। ফার্স্ট ওভার সেখানে আলাদা অনুভূতি এবং আলাদা খুশি আছে বলতেই পারেন, কিন্তু রেসটাকে এনজয় করার যে অনুভূতিটা সেইটা আমার কাছে বেশি স্পেশাল আর কি।
1: গতবারের তুলনায় এবার প্রায় 22 মিনিট সময় কমিয়েছেন, এই উন্নতির পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে?
0: গতবারের তুলনায় 22 মিনিট সময় কমেছে, এটার পিছনে একটা রিজন আছে যে লাস্ট ইয়ার আমরা একদিনও সুইমিং পুলে প্র্যাকটিস করিনি। আমরা যেখানে প্র্যাকটিস করেছিলাম সেটা ছিল একটা বাঁধানো পুকুর, কালো জল, আর এই বছর সুইমিং পুলে সকালবেলায় প্র্যাকটিস করতাম, সেটা খুব কম টাইমের জন্য, এক বেলা করেই করতে পারতাম। আমরা ক্লিয়ার ওয়াটারের প্র্যাকটিস করা আর আনক্লিয়ার ওয়াটারের প্র্যাকটিস করার একটা হিউজ ডিফারেন্স আছে। এবার আমার ইচ্ছা ছিল আর একটু বেটার টাইমিং করার, যদিও সেটা হতে পারেনি, বাট আই হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ 10 hours 33 minutes, কারণ এটা আমার লাইফের বেস্ট টাইম। এবছর যদি জলের স্রোতটা একটু বেশি থাকতো তাহলে হয়তো টাইমটা মানে অল টাইম বেস্ট হয়ে যেত, অর্থাৎ এই ইভেন্টে রেকর্ড হয়ে যেত। কিন্তু যেহেতু এবার কিছু কিছু জায়গায় একদম স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল, যেহেতু জল এত বেড়ে গেছে, জল বেরোতে পারছিল না, তাই জন্য টাইমটা বলতে পারি একটু খারাপই হয়েছে। কিন্তু হোল হার্টেডলি চেষ্টা করেছিলাম, আমার সাথে বাংলাদেশের নুরুল ইসলাম প্রায় সেম যাচ্ছিল 4 ঘন্টা পর্যন্ত, তারপরে ধীরে ধীরে পিছিয়ে যায় উনি, আলটিমেটলি উনি থার্ড হয় এবং পলাশ চৌধুরী সেকেন্ড হন। আমাদের ক্যাম্প থেকে একজন ফোর্থ হয়েছে, তার নাম হচ্ছে সাগর সাহা। তো এই ডিফারেন্সটা সুইমিং পুল আর ডার্ক ওয়াটারের প্র্যাকটিসের একটা ডিফারেন্স আপনি বলতেই পারেন।
1: 81 কিলোমিটার নদীতে সাঁতার শারীরিকভাবে বেশি কঠিন নাকি মানসিকভাবে?
0: 81 কিলোমিটার সাঁতার শারীরিকভাবে একটা বিশাল স্ট্রেস তৈরি করে শরীরে, কিন্তু তার থেকেও বড় বিষয় যেটা হচ্ছে সেটা একটা মানসিক স্ট্রেসের ব্যাপার। কারণ প্র্যাকটিস করতে করতে আপনি নিজের মেন্টাল ট্রেনিংও করতে পারেন আর ফিজিক্যাল ট্রেনিংও করতে পারেন। আমার দিক থেকে মনে হয়েছে এটা মেন্টালি বেশি ডিমান্ডিং ইভেন্ট একটা।
1: আর একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, পুলের সাঁতার আর নদী বা সমুদ্রের সাঁতারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় যদি বলেন?
0: পুলের সাঁতার আর নদীর সাঁতারের মধ্যে ডিফারেন্স যে আছে খুব একটা বেশি তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে জলের মধ্যে একটা ফ্লো থাকে, সেটার অ্যাডভান্টেজ আমরা পাই যখন কম্পিটিশন হয়, আর যেহেতু ডার্ক ওয়াটার আমরা হাত ফাত দেখতে পাই না, এছাড়া মোটামুটি সবই একই রকম। কিছুটা অনেকে প্যানিক করে এটা নিয়ে, এটা ঠিক যে সবার একটা ভয় থাকে, কিছু কিছু মাছের ভয় থাকে এবং ক্রোকোডাইলের ভয় থাকে, কারণ একবার এখানে দেখা গেছিল লাইক 2024-এ আমাদের যেদিন ইভেন্ট হয়েছিল তার 1 সপ্তাহ মতন আগে দেখা গেছিল। সেই সব ভয়কে যদি এড়িয়ে যাওয়া যায় আমার মনে হয় জিনিসটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই।
1: এই যে দীর্ঘ 81 কিলোমিটার সাঁতার, সেখানে খাওয়া ও জল গ্রহণ কিভাবে করেন?
0: জলটা ইউজুয়ালি বোতলেই থাকে আর সিপার আমি ইউজ করি, তো সিপারে করে জলটা ছুড়ে দেয় নদীর মধ্যেই, সেটা আমি তুলে জলটা খেয়ে নিই, দিয়ে আবার বোটে ছুড়ে দিই। আর এবার কলা বা মিষ্টি খাই আমি এছাড়া খাবার। অনেকের ফিডিং স্টিক যাদের থাকে না তাদের হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড দেওয়াতে একটা জিনিস যে টাচ করা যাবে না, তো আমি যখন হাতটা নিচে পাতি আমার হাতে ফেলে দেয় জাস্ট। এরকম করে একটা দুটো খাবার নষ্ট হয়েছে, বাট যেহেতু আমি ফিডিং স্টিক ইউজ করতে অতটা অভ্যস্ত নই তাই জন্য আমাকে হাতে এভাবেই দেয়। এরকম রুল আছে যে বোর্ড টাচ করা যাবে না বা বাইরে কোথাও সাইডে দাঁড়ানো যাবে না, তো এইগুলো তো মেনটেন করতেই হয়।
1: এবারে আসি একেবারে ব্যক্তিগত প্রশ্নে, আপনার আন্তর্জাতিক লক্ষ্য কী কী রয়েছে?
0: আন্তর্জাতিক লক্ষ্য বলতে এটাও একটা আন্তর্জাতিক ইভেন্ট, 81 কিলোমিটার্স, এটা ওয়ার্ল্ডের দীর্ঘতম আন্তর্জাতিক ইভেন্ট, গত 4 বছর ধরে আমি চ্যাম্পিয়ন হচ্ছি। এবার নেক্সট আমার এম আছে যে ইংলিশ চ্যানেল করা, ইংলিশ চ্যানেলের স্লটও পেয়েছি আমি। আমার ইংলিশ চ্যানেলের মেন এম যেটা সেটা হচ্ছে ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স ব্রেক করা, যেটা 40 বছর ধরে রয়ে গেছে। এবার আমি অনেক আর্জি দিয়েছি স্পন্সরশিপসের জন্য, দেখা যাক যদি পাই।
1: আপনার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন সাঁতার কোনটি এবং কেন?
0: এরকম কোনো একটা স্পেসিফিক সুইমিং কম্পিটিশন নেই বা সুইমিং ইভেন্ট নেই যেটা আমার সবচাইতে কঠিন মনে হয়েছে। এরকম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট চ্যালেঞ্জেস এসছে। এই বছর 81 কিলোমিটার্সটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ ক্লোজ ফাইটও ছিল এবং টাইমও আমাদের খুব কম লেগেছে। যে সেকেন্ড হয়েছে পলাশ দা, তারও মোটামুটি আমার আগের বার থেকে বেটার টাইম এসছে। এছাড়াও যখন 2024 আমি পক স্টার্ট করতে যাই, আমি মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে ফিনিশ করে দিতাম। আর আমি সোলো স্টার্ট করি আর দুটো রিলে টিমও স্টার্ট করে তার সাথে,

0: রিলেটিভের একজন মারা যায়, তাই আমাদেরকে তুলে নেয়। এটা একটা খুব খারাপ ইভেন্ট হয়েছিল আমাদের সাথে, আমাদের পুরো এক্সপেডিশন ক্যান্সেল করে দিয়েছিল। তো আমি করতে পারিনি সেটা, করলে আজকে হয়তো ওই রেকর্ডটা থেকেই যেত এখনো। এছাড়া আমার ফার্স্ট টাইম যখন ন্যাশনালস করেছি 2009-এ, আমি কাউকে চিনতাম না, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো ছিলই। 9 বছর বয়সে আমি যখন ফার্স্ট টাইম অন্য স্টেটে গিয়ে ন্যাশনালস করতে যাই, তখন আমার কাছে খুব এটা চ্যালেঞ্জিং লেগেছিল। এরকমও আরেকটা চ্যালেঞ্জের ব্যাপারে আমি বলতেই পারি, যেটা 2012-এ হয়েছিল আমার ফার্স্ট ন্যাশনাল গোল্ড মেডেল। আমি হিট থেকে ফার্স্ট হয়ে ফাইনালে উঠেছিলাম, 4 নম্বর লেন ছিল, লেন 3-তে আর লেন 5-এ। লেন 5 মানে হচ্ছে সেকেন্ড ম্যান, লেন 3 হচ্ছে থার্ড ম্যান। একজন মহারাষ্ট্র একজন কর্ণাটকের ছিল, তাদের সাথে আমার একটা ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে ইকুইপমেন্টসের। আমি পরে নেমেছিলাম একটা 150 টাকার সুইমিং কস্টিউম, তাদের গায়ে ছিল মোটামুটি 25,000 টাকার কস্টিউম, চশমা, গগলস। সেইখানে একটা একটু ফ্রাইটনিং বা চ্যালেঞ্জিং মানসিকতা হয়তো আমার মধ্যে ডেভেলপ করেছিল, সেটা অন্যরকম একটা চ্যালেঞ্জ আপনি বলতেই পারেন। তো এরকম পার্টিকুলারলি কোনো স্পেসিফাই করা যাবে না।
1: আপনি একজন ব্যাংক কর্মী হিসেবে চাকরি সামলে এই পর্যায়ে প্রশিক্ষণ কিভাবে মানে সময়টা ম্যানেজ করেন?
0: একজন ব্যাংক কর্মচারী হিসাবে ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে, কিছু অন ডিউটি লিভও দেওয়া আছে। এছাড়াও এখন যেমন আমার টাইম লিভ আছে কিছুটা বিকালে প্র্যাকটিসে যাওয়ার জন্য, ব্যাংক সামলে এত টায়ার্ড হয়ে থাকি হয়তো কিছু কিছু টাইমে যেতে পারি না। তো এই দুটো জিনিস আমাকে প্রচণ্ডভাবে টাইম অফ দিয়ে আর অন ডিউটি লিভ দিয়ে প্রচণ্ডভাবে হেল্প করে ব্যাংক।
1: সব শেষে একটা প্রশ্ন করব, আজ যদি বাংলার কোনো 15-16 বছরের ছেলে বা মেয়ে আপনাকে বলে আমি আপনার মতো ওপেন ওয়াটার সাঁতারু হতে চাই, তাকে কি পরামর্শ দেবেন?
0: যদি 15-16 বছরের ছেলে মেয়ে আমাকে বলে আমি আপনার মতো ওপেন ওয়াটার সুইমার হতে চাই, তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব টেল 18 সুইমিং পুল ইভেন্টসও করতে এবং ওপেন ওয়াটার ইভেন্টসও করতে। কারণ একটা টাইমের পর এজ গ্রুপ আর থাকবে না এই জিনিসগুলোতে পার্টিসিপেট করার, এজ গ্রুপে পার্টিসিপেট করার চান্সেস তো চলেই যাবে। তো আমি চাই যেহেতু একটা জিনিস করছো আরেকটাও করেই নাও, কারণ এই দুটো প্যারালালি যায় একটা টাইম পর্যন্ত। কিন্তু আপনি যেটা বললেন ওপেন ওয়াটার সুইমার হতে চাই, এই ব্যাপারটা হচ্ছে আই উইশ অ্যান্ড আই ওয়ান্ট এর মধ্যে একটা ডিফারেন্স আছে। অনেকে উইশ করে অনেক কিছুই, কিন্তু তার জন্য যে হার্ডওয়ার্কটা বা যে ডেডিকেশনটা লাগে সেটা দিতে চায় না, সেটা বললে হবে না। এমনকি মাইকেল ফেলপস 365 দিন 5 বছর ধরে একদিনও ডে অফ নেননি। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ইফ ইউ উইশ টু বি সামথিং, দ্যাট ইজ গুড। ইফ ইউ ওয়ান্ট টু সামথিং, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে এটার জন্য। ফার্স্টলি কোচের কথা তো শুনতেই হবে, সেটার কোনো বিকল্প নেই, আর হার্ডওয়ার্কটা আর ডেডিকেশন এগুলোরও কোনো বিকল্প নেই, এগুলো তোমাকে রাখতেই হবে। স্মার্ট ওয়ার্ক বললেও হয় ব্যাপারটা, কিন্তু যাই স্মার্ট ওয়ার্ক করো তোমাকে স্মার্ট ওয়ার্কের ভেতরে তোমাকে হার্ডওয়ার্ক ঢোকাতেই হবে। ইউ জাস্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন আ স্মার্টার ওয়ে, দ্যাটস ইট।
1: অনেক অনেক ধন্যবাদ প্রত্যয় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাফল্যের স্রোত আরো দূর পর্যন্ত বয়ে যাক এই কামনা করি, শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলাম 81 কিলোমিটার দীর্ঘ ভাগীরথী সাঁতারে টানা 4 বার চ্যাম্পিয়ন বাংলার প্রত্যয় ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস। এবার চলে আসি বিস্তারিত খবরে। বিস্তারিত খবরে প্রথমেই থাকছে এশিয়ান গেমস।
3: এশিয়ান গেমস 2026 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস। এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
2: এশিয়ান গেমসের কথা বলতে গেলে গতকাল এশিয়ান গেমসের 12তম দিনে ভারতের ক্রীড়াবিদরা একসাথে 4টি সোনা জিতেছিলেন। 3টি সোনা এসেছিল তীরন্দাজিতে,

আর একটি সোনা ট্র্যাপ শুটিংয়ে। আগের 13 দিনের লড়াইয়ে ভারতের সংগ্রহ ছিল 6টি সোনা। এখনও পর্যন্ত ভারতের সোনার সংখ্যা এই 4টি সোনাকে নিলে হয়ে দাঁড়ালো মোট সোনার সংখ্যা 10টি। 22টি রুপো এবং 32টি ব্রোঞ্জ পাওয়ায় ভারত পদক তালিকায় উঠে এলো এখন 8 নম্বরে। এখনও পর্যন্ত ভারতের মোট পদক সংগ্রহ 64টি পদক। আজ ভারতের বিভিন্ন বিভাগে মোট 5টি পদক এসেছে, তার মধ্যে 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসে মহিলাদের হকির ফাইনালে ইতিমধ্যেই ভারতের মহিলা হকি দল 2-0 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে আজ পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ হকি দল। আজ এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। ছেলেদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে পাকিস্তানের কাছে 6 উইকেটে হেরে গেছে তারা। বৃষ্টির কারণে 13 ওভার নেমে আসায় ম্যাচ শেষে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে 112 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে অনেকটা সময় নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, কিন্তু 10ম ওভারে বল করতে এসে 5টি বাউন্ডারিতে 23 রান হজম করা মুস্তাফিজ 2 ওভারে তিনি দেন মোট 41 রান। এখানেই বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। আব্দুল সামাদের 15 বলে অপরাজিত 30 রানের ঝোড়ো ইনিংস 9 বল আগে থাকতেই জয় পেয়ে গেছে পাকিস্তান। এবার এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে পাওয়া ব্রোঞ্জ। আগামী রোববার ছেলেদের ক্রিকেটে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে বাংলাদেশ। অপরদিকে এশিয়ান গেমসের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে 124 রানের বড় জয় পেল ভারত। ভারতের টি টোয়েন্টি ব্যাটিং লাইন আপের গভীরতার প্রশংসা না করে উপায় নেই। একজন ব্যর্থ হলে আরেকজন ঠিক দায়িত্ব নিয়ে নেন। আজ জাপানের এশিয়ান গেমসের ক্রিকেটের ছেলেদের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাদের ব্যর্থতার দিনে 80 রানের দুর্দান্ত ইনিংস খেলে নেন ঈশান কিষাণ। তার ব্যাটে ভর করে ভারত তোলে 169 রান। ঈশানের 6 ছক্কা 4টি এসেছে লং অন ও লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে, সঙ্গে 4টি বাউন্ডারিও মারেন তিনি। শেষ পর্যন্ত ঈশানের অপরাজিত 46 বলে 80 রানের সুবাদে বড় জয় পেল ভারত। এরপর বল হাতে বাকি কাজটা করে দেন জসপ্রীত বুমরারা। শ্রীলঙ্কাকে 45 রানে গুটিয়ে দেন, তার ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় ভারত। এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 6 উইকেটে হারায় পাকিস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। অন্যদিকে এশিয়ান গেমসে পুরুষ ভলিবলের কোয়ার্টার ফাইনালে ভারতকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। 87 কেজি বিভাগের কুস্তিতে ফিলিপিন্সের ক্যালম জনস্টন রবার্টসকে হারিয়ে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অন্যদিকে ভারতের নিতেশ সিওয়াচ 97 কেজি বিভাগে মঙ্গোলিয়ার গাঙ্গুইয়াত গাংরাওয়াতকে 9-0 হারিয়ে দেয়। আজ এখনও পর্যন্ত ভারতের 5টি পদক প্রাপ্তি হয়, যার মধ্যে সেলিংয়ে আসে রুপো, আর্চারিতে একটি ব্রোঞ্জ ও অন্য মহিলা দলগত স্কোয়াশে আসে আরেকটি ব্রোঞ্জ। গতকাল আইএফএ শিল্ডের পাঞ্জাবের কাছে 1-0 পরাজিত হল ইস্টবেঙ্গল। দুই দলই প্রথমে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছিল সেমিফাইনাল। ফলে বুধবার পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচটি ছিল গ্রুপ সিটসের শেষ লড়াই। সেই ম্যাচে পাঞ্জাবের কাছে 1-0 গোলে হারল ইস্টবেঙ্গল। আগামী 5, 4 ও 5ই অক্টোবর আইএফএ শিল্ড সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। আগামী 4ই অক্টোবর প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসি মুখোমুখি হবে মোহনবাগান এবং 5ই অক্টোবর নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। খেলা শুরু হবে বিকেল 5টা থেকে। শ্রোতা বন্ধুরা, আজ আর সময় নেই, আজকের মতো ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রজাতরঙ্গের অনুষ্ঠান শুনছেন। রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
4: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
5: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
6: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
7: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয় আলোচনা। সঙ্গে আছেন সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তমালিকা ঘোষ ও দুই শিক্ষার্থী।
8: নমস্কার, আজকের আমি অষ্টম শ্রেণীর বিদ্যা প্রশস্তি

0: বিষয়টি পড়াবো। আমার সঙ্গে এসেছে দুজন ছাত্র।
1: নমস্কার, আমার নাম পূর্ণেন্দু ঘোষ, আমি ক্লাস 8-এ পড়ি।
0: তোমার পরিচয় দাও।
2: নমস্কার, আমার নাম ঈশান কর্মকার, আমি ক্লাস 8-এ পড়ি।
0: আজকের আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হলো বিদ্যা প্রশস্তি, অর্থাৎ বিদ্যার প্রশস্তি সূচক বাক্য, বিদ্যার প্রশংসামূলক যে বাক্য সেটাই হচ্ছে বিদ্যা প্রশস্তি।

0: মধ্যে তার শাসন চালাতে পারে, কিন্তু একজন বিদ্বান ব্যক্তি সারা পৃথিবীতে পূজিত হন, তাই জন্য কখনোই রাজা আর বিদ্বান ব্যক্তির সঙ্গে তুলনা চলে না।
1: ঠিক বলেছো একদম। আচ্ছা, একজন ছাত্র হিসাবে তোমার কাছে কোনটি বেশি জরুরি, ক্ষমতা নাকি শিক্ষা?
2: শিক্ষা।
1: আচ্ছা, বিদ্যতন্চ নৃপতন্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্যতন্চ নৃপতন্চ বিদ্যান ব্যক্তি এবং রাজা নৈব তুল্যং কদাচন তাদের মধ্যে কখনো কোনো তুলনা চলে না। স্বদেশে পূজ্যতে রাজা, রাজা কেবল কোথায় পূজিত হয়? নিজের দেশে। বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যান ব্যক্তির কিন্তু সীমানা সর্বব্যাপী, তিনি সর্বজায়গায় পূজিত হন। এই শ্লোকটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের। রাজা এবং পণ্ডিতের মধ্যে কখনো তুলনা হয় না। কেন হয় না? কারণ রাজার ক্ষমতা কেবল তার নিজের সীমানার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির সম্মান কোনো সীমানা মানে না, কারণ তিনি গোটা পৃথিবীতেই সমাদৃত হন। রাজার ক্ষমতা একটা নির্দিষ্ট ম্যাপের মধ্যে সীমাবদ্ধ, সীমানা পার হলে কিন্তু তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির ক্ষমতা, তোমরা জানো জ্ঞানের কোনো সীমানা নেই। জ্ঞান হলো ইউনিভার্সাল বা সর্বজনীন। এর পরবর্তী শ্লোকে আমরা যাচ্ছি। জ্ঞাতেভির বন্ট্যতে নৈব চৌরে নাপি ন নিয়তে দানিন ন ক্ষয়ং জাতি বিদ্যারত্নম মহাধনম। এর মানেটা বলছি, জ্ঞাতেভির বন্ট্যতে অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করা যায় না। নৈব চৌরে নাপি ন নিয়তে, চোরেরাও কিন্তু নিয়ে যেতে পারে না। দানিন ন ক্ষয়ং জাতি, দান করলেও ক্ষয়প্রাপ্ত হয় না। বিদ্যারত্নং মহাধনম, বিদ্যারত্নই হলো আমাদের মহামূল্য সম্পদ বা মহামূল্য ধন। আমি এর পরবর্তী শ্লোকে একটু যাচ্ছি। পণ্ডিতেষু গুণাহা সর্বে দোষা মূর্খেষু কেবলম তস্মাৎ মূর্খ সহস্রেভ্যঃ প্রাজ্ঞ এক বিশিষ্যতে। এর মানেটা হলো, পণ্ডিতেষু গুণাহা সর্বে অর্থাৎ পণ্ডিত ব্যক্তির মধ্যে কিন্তু সমস্ত রকম গুণ বিরাজমান। দোষা মূর্খেষু কেবলম, মূর্খের মধ্যে কেবলমাত্র দোষ থাকে। তস্মাৎ মূর্খ সহস্রেভ্য, পৃথিবীতে কিন্তু মূর্খ ব্যক্তি প্রচুর আছে, হাজার হাজার মূর্খ ব্যক্তি। প্রাজ্ঞ এক বিশিষ্যতে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি একজনই হয়ে থাকে। বোঝাতে পারলাম তোমাদের শ্লোকটা? এ পরবর্তী শ্লোকে আমি যাচ্ছি। আচ্ছা, এই শ্লোকে যাওয়ার পূর্বে আমি তোমাদের কটা প্রশ্ন করতে চাই। আমাদের নিজেদের সুন্দর দেখানোর জন্য আমরা কি পরিধান করে থাকি?
0: নতুন নতুন জামা, অলংকার ইত্যাদি।
1: একদম একদম ঠিক। সেরকমই আমরা যেমন নিজেদের সুন্দর দেখানোর জন্য আমরা অলংকার পরে থাকি, সেরকম প্রকৃতিরও কিন্তু একটা নিজস্ব অলংকার আছে। দিন রাত বা সাধারণ মানুষ, এই সম্পর্কিত আমি একটা শ্লোক তোমাদের সামনে উপস্থাপন করব। সর্বরি ভূষণং চন্দ্র নারীণাং ভূষণং পতিহি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণম। অর্থাৎ সর্বরি ভূষণং চন্দ্র, রাতের অলংকার কে?
0: চাঁদ।
1: চাঁদ। নারীণাং ভূষণং পতিহি, নারীদের অলংকার কে?
0: স্বামী,
1: তার স্বামী। পৃথিবী ভূষণং রাজা, সমস্ত পৃথিবীর অলংকার হলেন
2: রাজা।
1: বিদ্যা সর্বস্ব ভূষণম, বিদ্যা হলো সমস্ত কিছুর অলংকার। অন্ধকার রাতে আকাশকে সুন্দর করে কে?
0: চন্দ্র।
1: তাই রাতের অলংকার হলো চন্দ্র। প্রাচীন কাব্যিক প্রেক্ষাপটে পরিবারের নারীর মর্যাদা ও সুরক্ষায় পতির গুরুত্ব বোঝানো হয়েছে। এখানে এখানে পারস্পরিক শ্রদ্ধার কথা বলা হয়েছে। একটি দেশের শোভা তার সুযোগ্য শাসকের উপর নির্ভর করে। রাজা ভালো হলেই দেশ সুন্দর হয়ে থাকে। আর বিদ্যা হলো সমস্ত কিছুর অলংকার, সমস্ত কিছু অলংকারকে ছাপিয়ে যাচ্ছে বিদ্যা। বিদ্যা সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত জ্ঞানী গুণীর ব্যক্তির অলংকার হলো বিদ্যা। তোমরা একটু পড়ো শ্লোকটা।
0: সর্বরি ভূষণং চন্দ্র

0: নং ভূষণং পতি পৃথিবী ভূষণম রাজা বিদ্যা সর্বস্ব ভূষণম, অর্থাৎ সর্বহরি ভূষণং চন্দ্র মানে রাতের অলঙ্কার চাঁদ, নারীণং ভূষণং পতি নারীদের অলঙ্কার হলো তার স্বামী, পৃথিবী ভূষণং রাজা পৃথিবীর অলঙ্কার রাজা, বিদ্যা সর্বস্ব ভূষণং কিন্তু বিদ্যা সব কিছুরই অলঙ্কার।
1: আচ্ছা, আমি তোমাদের এখান থেকে একটু ছোট প্রশ্ন করি, তারপর যাব পরবর্তী শ্লোকে। তোমরা বলো তো, রাতের অলঙ্কার কে?
2: চাঁদ।
1: আচ্ছা, পৃথিবীর অলঙ্কার কে?
0: তার রাজা, পৃথিবীর রাজা।
1: পৃথিবীর রাজা, ঠিক আছে। পরবর্তী শ্লোকে আমি যাচ্ছি। নাস্তি বিদ্যা সমং চক্ষু, নাস্তি সত্য সমং তপহ, নাস্তি রোগ সমং দুঃখং, নাস্তি ত্যাগ সমং সুখম। অর্থাৎ বিদ্যার সমান চোখ নেই, কারণ চোখ কিন্তু আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা মূল্যবান অঙ্গ, তাই জন্য বিদ্যার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে?
0: চোখকে।
1: চোখকে। নাস্তি সত্য সমং তপহ, সত্যের মতো তপস্যা নেই, কারণ আমরা জানি তপস্যা একটা কঠিন ব্রত, তাই তো? তপস্যা কঠিন ব্রত বা কঠোর সাধনার মাধ্যমে আমরা তপস্যা করতে পারি, সেরকমই সত্যকে আমরা অনুসরণ করা কিন্তু খুব কঠিন। সত্যকে অনুসরণ করতে গেলেও কিন্তু তপস্যার মতোই সাধনা করতে হয়, তাই জন্য সত্যের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
0: চোখে।
1: তপস্যার, ঠিক আছে। নাস্তি বিদ্যার সমং চক্ষু, নাস্তি সত্য সমং তপহ, নাস্তি রোগ সমং দুঃখম, নাস্তি ত্যাগ সমং সুখম। নাস্তি রোগ সমং দুঃখম, রোগের মতো কোনো দুঃখ নেই, কেননা একটা মানুষ, ধরো একটা সুস্থ সবল মানুষ, তার শরীরে যদি একবার রোগ ঢুকে যায় তাহলে কিন্তু সেই দুঃখের মতো বড় দুঃখ আর হতে পারে না, কারণ তার শরীরের সঙ্গে সঙ্গে মনও আস্তে আস্তে অচল হয়ে যায় এবং সে আর্থিক দিক থেকেও সর্বশান্ত হয়, মানসিক দিক থেকেও সে আস্তে আস্তে অবসাদ তাকে গ্রহণ করে, অবসাদগ্রস্ত হয়ে সে মৃত্যুর দিকে ঢুকে পড়ে। নাস্তি রোগ সমং দুঃখং, তাহলে দুঃখের মতো কি নেই? রোগের মতো কোনো দুঃখ নেই। নাস্তি ত্যাগ সমং সুখং, ত্যাগের মতো কোনো সুখ হয় না। কেন ত্যাগের মতো সুখ হয় না? আমরা মানুষরা ভোগবিলাসী, আমরা ভোগ করতে পছন্দ করি, আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা কিন্তু এই জাগতিক পৃথিবীতে সমস্ত কিছু ভোগ করে থাকি, কিন্তু ভোগের মাধ্যমে কি শান্তি পাওয়া যায়? ভোগের মাধ্যমে কিন্তু আমরা শান্তি লাভ করতে পারি না, আমাদের শান্তি কোথায়? ত্যাগে। ভোগ দিয়ে কিন্তু ভোগের তৃষ্ণা বেড়ে যায়, আমার এইটা ভালো লাগছে, আবার এটা পেয়ে গেলাম, পরবর্তীকালে আবার অন্য কিছু আরও বেশি জিনিস পছন্দ হচ্ছে, আরও মূল্যবান জিনিস পছন্দ হচ্ছে, মানে তৃষ্ণাটা আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে। কিন্তু ত্যাগ, যদি আমরা ত্যাগ করতে শিখি, ত্যাগের মাধ্যমে যে আনন্দ সে জীবনের মহত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি। বোঝাতে পারলাম? আমি তোমাদের এবার একটু প্রশ্ন ধরি। আচ্ছা, তোমরা বলো, তুমি বলো, রাজা কোথায় পূজিত হন?
0: রাজা নিজের দেশে পূজিত হন।
1: একদম। রাতের অলঙ্কার কে? ঈশান বলো।
2: রাতের অলঙ্কার হলো চন্দ্র।
1: আচ্ছা, বিদ্যার যে মহিমা তোমরা বলতে পারবে কিছুটা?
0: বিদ্যা হলো এমন একটি জিনিস যা আত্মীয়রা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে না, চোরেও কখনো সেই জিনিস চুরি করে নিতে পারে না, এমন একটি জিনিস যেটি দান করলেও ক্ষয় হয় না কিন্তু তার বৃদ্ধি ঘটে, এটাই হলো আমাদের বিদ্যা।
1: আচ্ছা, আমি তোমাদের এবার একটু ব্যাকরণের দিকে যাই। তোমরা কারক বিভক্তি নিশ্চয়ই জানো। স্বদেশে পূজ্যতে রাজা, স্বদেশে, স্বদেশেটা কোন কারক হয়েছে বলো দেখি?
0: অধিকরণ কারকে, সপ্তমী বিভক্তি।
1: হ্যাঁ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তাহলে কারকটা আমি তোমাদের একটুখানি ব্যাখ্যা করে দিই। কারক কি? ক্রিয়ার নই কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত বা সম্পর্কযুক্ত পদ যেটা, সেটাই হলো কারক। কারক কয় প্রকার আমরা প্রত্যেকে জানি, কারক হলো ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক এবং ষষ্ঠী বিভক্তি যেটা, সেটা সম্বন্ধ পদ, সেটা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলে সেটাকে আমরা কারকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না, তাই জন্য এটা পদ হয়ে গেল। আর আমাদের আর কি কারক পড়ে রইল? অপাদান এবং অধিকরণ কারক। এখানে স্বদেশী পদটি অধিকরণ কারক হয়েছে। এখানে অধিকরণ কারক কিন্তু কি ক্ষেত্রে হয়েছে? এটা স্নানাধিকরণ হয়েছে, ঠিক আছে, মানে কোথায় পূজিত হচ্ছে রাজা? স্বদেশে। তাহলে বোঝাতে পারলাম আমি? আচ্ছা, তোমরা এবার একটু সন্ধির দিকে এসো।

0: জ্ঞাতিভির বন্টতে, এটাকে তোমরা সন্ধি বিচ্ছেদ করো।
1: জ্ঞাতিভি যোগ বন্টতে,
0: হ্যাঁ, চৌরে নাপি,
1: চৌরে ন যোগ আপি,
0: চৌরে ন
1: যোগ অপি,
0: চৌরে নাপি। তোমরা এখানে যে বলছো বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই সর্বত্র এটা অব্যয় পদ। অব্যয় সম্পর্কে তোমাদের ধারণা দিদি, অব্যয় হচ্ছে লিঙ্গ বিভক্তি বচন অনুযায়ী যার কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে অব্যয়। সর্বত্র পদটা কিন্তু এখানে অব্যয়, ঠিক আছে। এবারে আমরা যে এই পাঠ্য বিষয় থেকে আজকে যেটা জানলাম, বিদ্যা প্রশস্তি যে শ্লোকগুলো আমরা পড়লাম, এই শ্লোকগুলো পড়ে আমাদের কি উপকার? শিক্ষা মানে শুধু বিদ্যালয়ে চার দেওয়ালের মধ্যে বন্ধ পাঠ্য বই শিক্ষাকেই বোঝায় না। শিক্ষা মানে প্রতিনিয়ত এই মহাবিশ্বের জ্ঞান ভাণ্ডার থেকে কিছু না কিছু আমরা অর্জন করছি। জীবনে প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, তাই শুধুমাত্র পাঠ্য পুস্তকের মধ্যে থেকে যে জ্ঞান আহরণ করছি সেটাই কেবল আমাদের শিক্ষা নয়। এবার এই জাগতিক পৃথিবী থেকে আমরা যে জ্ঞান অর্জন করছি, সেই জ্ঞানটাকে আমাদের নিজেদের জীবনের উন্নতির জন্য সঠিকভাবে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু শিক্ষা সার্থক রূপ পাবে। তারপর দেখো, শুধু যে আমরা শিক্ষা গ্রহণ করলাম সেটা করলেও চলবে না, কেননা এটাকে আমরা সার্থকভাবে বাস্তব জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। শুধু যে বাস্তব জীবনে প্রয়োগ করে নিলাম সেটাও সর্বশেষ নয়, সর্বশেষ আমাদের কি এই সমাজের আমাদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। সুনাগরিক বলতে ধরো ছাত্র ছাত্রী এবং শিক্ষকের সম্পর্ক কিন্তু বড়ই মধুর, বিনি সুতোর বাঁধন, পারস্পরিক স্নেহ এবং শ্রদ্ধার এক মেলবন্ধন, যা শিক্ষার মূল ভিত্তি। তাহলে শিক্ষার মূল ভিত্তি কি? শিক্ষক এবং ছাত্রের একটা সুদৃঢ় সম্পর্ক, যেটাকে কিন্তু আমাদের বজায় রাখতে হবে। এ কেবল জ্ঞানেই প্রসারণ নয়, আমরা খালি পড়ছি জ্ঞান অর্জন করছি আমাদের বিদ্যা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীর ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ যে ব্যবহার সেটাও কিন্তু অনস্বীকার্য, সেটা অস্বীকার কোনো জায়গা হয় না। কারণ আমাদের কিন্তু এই যে আমরা বিদ্যা প্রশস্তি অর্থাৎ বিদ্যার প্রশংসামূলক যে শ্লোক আমরা পড়ছি সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করছি, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থেকে তো কোনো সেরকমভাবে আমরা কোনো বাস্তব রূপ দিতে পারি না, সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, তবেই আমাদের শিক্ষার সার্থক রূপ পাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা বলো, বিদ্যান কুত্র পূজ্যতে?
1: বিদ্যান সর্বত্র পূজ্যতে।
0: ঠিক আছে। কক হলো পৃথিব্যা ভূষণম, পৃথিবীর অলংকার কি?
1: পৃথিবীর অলংকার হচ্ছে রাজা।
0: কেন রাজাকে পৃথিবীর অলংকার বলা হচ্ছে বলো?
1: কারণ একজন রাজা সারা রাজ্যটাকে, তার নিজের রাজ্যটাকে পরিচালনা করছে, তার প্রজাদের ঠিক মতো করে দেখভাল করছে, অর্থাৎ একজন হয়ে 100 জনের কাজ করে দিচ্ছে, তাই জন্য তাকে পৃথিবী শ্রেষ্ঠ বলা হচ্ছে।
0: একদমই তাই। ধরো একজন রাজা রাজ্য চালাতে গেলে বা একটা রাষ্ট্র চালাতে গেলে কিন্তু তাকে সুশাসক হতে হবে, সুশাসক না হলে কিন্তু সেই রাষ্ট্র বা রাজ্য চলতে পারে না, তাই তো? রাজা যদি দুর্নীতিপরায়ণ হন, দুর্নীতিগ্রস্ত হন, তাহলে কিন্তু তাকে সুশাসক বলা যায় না। সুশাসক হলে তাহলে সমাজেরও উন্নতি, দেশেরও উন্নতি, বিশ্বব্যাপী সমস্ত কিছুর উন্নতি। আচ্ছা তোমরা বলো তো, বিদ্যাকে সমস্ত কিছুর অলংকার কেন বলা হয়েছে, এটা একটু ব্যাখ্যা করো দেখি।
1: কারণ অলংকার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, কিংবা কারো সৌন্দর্য না থাকলে তাকে কিছুটা সৌন্দর্যময় করে তোলে। কিন্তু সৌন্দর্য বৃদ্ধি সব অলংকারে হয় না, এক একজনের সৌন্দর্য বৃদ্ধি এক এক রকম অলংকারে দরকার। যেমন চাঁদ রাত্রির সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে, এবং রাজা পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু বিদ্যা এমন একটি অলংকার যা স্বরূপ বা কুরূপ সৌন্দর্য বৃদ্ধি করে তোলে, তাকে আকর্ষণীয় করে তোলে। রূপবান বা রূপবতীকে যেমন লোক পছন্দ করে, তেমনি বিদ্যান বা বিদুষকেও লোকে সমাদর করে তার বিদ্যার জন্য।
0: তাহলে বিদ্যাকে আমরা কেন অলংকার, সমস্ত কিছুর অলংকার বলছি, বোঝা গেল। দেখো আমাদের এই শ্লোকগুলো পড়ার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য বলতে কি, এই শ্লোকগুলো কিন্তু অনেকদিন আগে চাণক্য লিখে গেছেন। এই শ্লোকের মাধ্যমে আমরা কিন্তু বাস্তব জীবনে, আমি বারবার তোমাদের একটা কথা বলছি যে শ্লোকগুলো খালি পুঁথিগত বিদ্যার মধ্যে থাকলে চলবে না, এদেরকে বাস্তব রূপদান করতে হবে, বাস্তবের আঙিনায় এদের ফেলতে হবে, বাস্তবের আঙিনায়।

0: ন্যায় ফেলে প্রত্যেকটা শব্দের অর্থ উপলব্ধি করতে হবে, তবেই এই পাঠ্য পুস্তকে যা আছে সেটা সার্থক রূপ লাভ করবে। পরবর্তী যে অধ্যায়টা আমি পড়াবো সেটা হচ্ছে রামায়ণম। আমরা নিশ্চয়ই রাম কাহিনী শুনে এসেছি ছোটবেলা থেকে, রামচন্দ্র সীতার গল্প আমরা শুনে এসেছি, রাবণ প্রতিনায়ক, রামচন্দ্র নায়ক এবং সীতা আমাদের এই রামায়ণের নায়িকা। রামায়ণ রচনা করেছিলেন কিন্তু আদিকবি বাল্মীকি, তাই জন্য রামায়ণকে কি বলা হয়, আদি কাব্য। আদিকবি বাল্মীকির এই নামটা কেন হয়েছে তোমরা গল্পটা নিশ্চয়ই জানো, বল্মিক উইঢিপি, বল্মিক শব্দের অর্থ হলো উইঢিপি। তিনি পুরো মানে উইঢিপিতে পুরো আবৃত হয়ে গেছিলেন কিন্তু রাম নাম উনি ছাড়েননি, তাই জন্য তার নাম হয়েছিল বাল্মীকি। এই রামায়ণের আমরা সাতটি কাণ্ড দেখতে পাই, সাতটি কাণ্ডের মধ্যে হলো আদিকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। আসিত পুরা অযোধ্যায়াং দশরথ নাম নৃপঃ। অযোধ্যায় দশরথ নামে একজন রাজা ছিলেন। তস্য তিস্রহ ভার্যাহা, তার তিনজন স্ত্রী ছিলেন। কারা কারা তারা? কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। দশরথে কজন স্ত্রী ছিলেন? তিনজন। কে কে? নাম
1: কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা।
0: অথ তস্য মহারাজস্য চত্বারহ পুত্রা অভুবন। রাজা দশরথের চারজন পুত্র ছিলেন। কারা কারা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, স্মৃতি। রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তাহলে দশরথের কজন পুত্র ছিলেন?
1: চারজন।
0: তেষাং পুত্রানাং জ্যেষ্ঠ রাম গুণেন সর্বেষাং প্রজানাং মনাংশে অহরণ। তাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি রাম। রাম কিন্তু সমস্ত গুণে সমস্ত প্রজাদের মন অহরণ অর্থাৎ হরণ করেছিলেন। সচ বিদ্যয়া চরিত্রেণ শৌর্যেণ চ সর্বেষাং জনানাং প্রীতিপাত্রম অভুবন। তিনি তার বিদ্যা, চরিত্র এবং শৌর্যের দ্বারা সমস্ত প্রজার মনোরঞ্জন করেছিলেন। সচ মিথিলা রাজস্য কল্যাণময়ী কন্যাং সীতাদেবীং পরিণীতবান। তিনি মিথিলা রাজের কল্যাণময়ী কন্যা সীতাদেবীকে বিবাহ করেছিলেন। আচ্ছা তোমরা বলো তো, দশরথ কোথাকার রাজা ছিলেন?
2: দশরথ অযোধ্যার রাজা ছিলেন।
0: ঠিক। তার কয়জন রানী ছিলেন?
1: তার তিনজন রানী ছিলেন।
0: কয়জন পুত্র ছিলেন?
2: চারজন পুত্র ছিলেন।
0: ঠিক আছে, পরবর্তী অংশে আমি যাচ্ছি। অথ বৃদ্ধ রাজা দশরথ রামচন্দ্রায় রাজ্যভারং দাতুমৈচ্ছত। তারপর বৃদ্ধ রাজা দশরথ রামচন্দ্রকে তার রাজ্যভারের দায়িত্ব দিতে ইচ্ছা করলেন। এতদ জ্ঞাত্বা কৈকেয়ী দশরথং নিকষা গত্বা। এই শুনে কৈকেয়ী কি করেছিল? দশরথের কাছে গিয়ে পূর্ব প্রতিশ্রুতং বরদয়ং যাচিতবতী। পূর্ব প্রতিশ্রুতি মতো দুটি বর চেয়েছিলেন। কি কি সেই বর? একেন বরেণ রামস্য চতুর্দশ বর্ষাণি বনবাস। প্রথম বরটি কি ছিল? রামের ১৪ বছর বনবাস। কি ছিল প্রথম বর?
2: রামের ১৪ বছর বনবাস।
0: অপরেণ চ সব পুত্রস্য ভরতস্য রাজ্যাভিষেক ভবে। এবং অপর যে বরটি প্রার্থনা করেছিলেন সেটা নিজ পুত্র ভরতের রাজ্যাভিষেক। জ্যেষ্ঠ পুত্র হিসাবে দশরথের পুত্র রামচন্দ্রের সেই সিংহাসন লাভের কথা ছিল, কিন্তু সেটি কৈকেয়ী কি করেছিল? তার পুত্র ভরতকে সেই সিংহাসনের গুরুভার চাপিয়ে দিয়েছিল। এত শ্রুত্বা রাম পিতু ধর্মসত্য রক্ষণার্থং সীতায়া লক্ষ্মণেন চ সহ বনমগচ্ছত। এই শুনে রাম কি করলেন? পিতার কথা রাখার জন্য, ধর্মসত্য রক্ষার জন্য তিনি সীতা এবং লক্ষ্মণের সঙ্গে বনে চলে গেছিলেন। পুনেন্দু বলো, কৈকেয়ী দশরথের নিকট গিয়ে কি বলেছিলেন?
2: কৈকেয়ী দশরথের নিকটে গিয়ে দুটি বর চেয়েছিলেন।
0: প্রথম বরটা কি ছিল?
2: প্রথম বরটি ছিল যে রামচন্দ্রকে ১৪ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে।
0: আর দ্বিতীয় বরটি কি ছিল?
2: দ্বিতীয় বরটি ছিল যে তার নিজের ছেলে ভরতকে রাজ্যাভিষেক করাতে হবে।
0: আচ্ছা বলো তো, রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য কি করেছিলেন?
1: রামচন্দ্র তার পিতৃসত্য পালনের জন্য তার স্ত্রী এবং তার ভাই লক্ষ্মণকে নিয়ে ১৪ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন।
0: ঠিক আছে, এখানে সন্ধি বিচ্ছেদ গুলো দেখো, সীতাম অপহরতি। তাহলে এটাকে ভাঙলে আমরা পাচ্ছি সীতাম অপহরতি। পরবর্তী সন্ধি দেখো, দাতুম ঐচ্ছত। এটাকে আমরা ভাঙলে কি আসছে? দাঁত।

0: যুক্ত ঐচ্ছদ, সমৃদ্ধিশ্চ, এটাকে ভাঙলে আসছে সমৃদ্ধি প্লাস চ। পরবর্তী সন্ধি অন্বেষণম, অনুযুক্ত এসনম। এর পরবর্তী পাঠে আমরা যাচ্ছি, একদা লঙ্কাধিপতি রাবণ নামক রাক্ষস সীতাম অপহরতে স্ম। এক সময় লঙ্কাধিপতি রাবণ, তোমরা নিশ্চয় রাবণের নাম শুনেছ, রাবণ নামে একজন রাক্ষস সীতাকে অপহরণ করেছিল। সীতা বিরহীন রাম পরম দুঃখম অনুভূতবান, সীতার বিরহে রাম প্রচন্ড দুঃখ অনুভব করেছিল। তত কথশ্চিত দাস্যত সীতায় অন্বেষণ কৃতবান, তারপর তিনি সীতাকে অন্বেষণ করতে লাগলেন। তত বানরেন সহায়ন মহাসমুদ্রং বিলঙ্ঘ লঙ্কাং গত্বা রাম রাবণেন সহ ঘোরং যুদ্ধম অকরত। তখন কি করেছিল, বানরদের সহায়তায় মহাসমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে রাম রাবণের ঘোর যুদ্ধ হয়েছিল। তস্মিন মহাযুদ্ধই রাবণ পাত্রমিত্রই সহ পঞ্চত্বং গত, সেখানে প্রচণ্ড যে যুদ্ধ হয়েছিল সেখানে রাবণ কি হয়েছিল, তার সমস্ত আত্মীয় স্বজন মিত্র পাত্র সহ মৃত্যুবরণ করেছিলেন। রাম ও রাবণস্য ভ্রাতরং বিভীষণং লঙ্কায়া রাজপদে অভিষিচ্য সীতায়া সহ পুনঃ অযোধ্যাং প্রত্যাগচ্ছত। সেখানে রাবণ কি করেছিল, রাবণের ভাই বিভীষণ ছিলেন, তাকে সেই রাবণের সিংহাসনে বসিয়ে দিয়ে তিনি তার অযোধ্যায় ফিরে এসেছিলেন, তার রাজধানী অযোধ্যায়। সর্বে জনাশ্চ তস্য সমাগমনেন পরমানন্দম লব্ধবন্ত, অযোধ্যায় ফিরে সমস্ত মানুষেরা প্রচণ্ড আনন্দ অনুভব করেছিলেন রামচন্দ্র তার স্ত্রীকে নিয়ে ফিরে আসার পরে। এই রামায়ণ সম্পর্কিত একটা শ্রেষ্ঠ শ্লোক রয়েছে, সেটা হলো যাবস্থাস্যন্তি গিরায় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেশ প্রচরিষ্যতি। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কি থাকবে, সমুদ্র পর্বত সমস্ত কিছু থাকবে, তাবৎ রামায়ণী কথা ততদিন পর্যন্ত পৃথিবীতে রামকথা প্রচলিত থাকবে। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই রামায়ণের কাহিনী আমাদের মুখে মুখে প্রচলিত হয়ে থাকবে। এখানে পরিণীতবান, পরিণীতবানের বাংলা অর্থটা বলো।
1: পরিণীতবানের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিবাহ করেছিলেন।
0: আচ্ছা ঈশান বলো, সীতা বিরহেন এর বাংলা প্রতিশব্দ কি?
2: সীতা বিরহেনে বাংলা প্রতিশব্দ হলো সীতা বিরহের দ্বারা।
0: ঠিক আছে, দশরথ কোথাকার রাজা ছিলেন?
1: দশরথ অযোধ্যার রাজা ছিলেন।
0: লঙ্কাধিপতি কে ছিলেন?
2: লঙ্কাধিপতি রাবণ ছিলেন।
0: রাবণের ভাইয়ের নাম কি বলতে পারবে?
1: রাবণের ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ।
0: লঙ্কাধিপতি রাবণ যখন মৃত্যুবরণ করলেন, তার যে সিংহাসন কে লাভ করেছিলেন?
1: তার ভাই বিভীষণ।
0: হ্যাঁ, তার ভাই বিভীষণ লাভ করেছিলেন। তোমরা একদম ঠিক বলেছ, এইভাবে তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে। আর রামায়ণ আমাদের আদি কাব্য, সেই হিসাবে আজকে যে পাঠ্য বিষয় যেটুকু ছিল আমি তোমাদের পড়ালাম আজকে পর্যন্ত।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনলেন অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ক আলোচনা, সঙ্গে ছিলেন সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তমালিকা ঘোষ ও দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি, দেওয়াল দরজা জানলা কার্নিশের কোনো

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
4: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
5: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
6: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
8: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
9: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, দুপুরের দিকে সমগ্র মেঘে ছেয়ে যেতে পারে আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল

সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনায় গুরুমণি টুডু এবং সহশিল্পী বৃন্দ। 6:38 কিষাণবাণী, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এ বিষয়ে অধ্যাপক ডক্টর লোপামুদ্রা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ পাঠ, পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়

7:30 সমীক্ষা, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন ইন্দ্রদীপ ঘোষ, 9:30 নাটক তৃতীয় ব্যক্তি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সমীর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, প্রথমে নজরুল গীতি শুনবেন তুলিরেখা দত্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতার নিবেদন, এরপর ভোজপুরি লোকগীতি, শিল্পী বন্দনা কুমারী, এটি আকাশবাণী পাটনার নিবেদন, 11টায় দোতারা বাজিয়ে শোনাবেন সৌরেশ চন্দ্র প্রামাণিক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালু দাদরা পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 থেকে গুলগুলশন, সন্ধ্যে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক থাকছে এই দীর্ঘ পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্চান তালমাখন পৌন সাই মড়েগেল তুরুই গ্যাটুডো তুরুই মিটারে হবে না তেহিঞা সান্তাড়ি আখড়া।

বিশ্বনাথ টুডু আর সাঁওতেন কোয়া সাপড়াও তিনা পরব সেরিং পে আজম কে তাবনা সেরিং রে দোকিন তাহলে না সুলেখা মুরমু আর পদ্মবতী টুডু নয়া সেরিং সাঁওতে গে তেহেঞা সাঁওতালি আখড়া দো নোডে গে মুচাদ এনা

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্র ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে 15 দিন করেছে। একই সঙ্গে মজুতের ঊর্ধ্বসীমা 1,000 কুইন্টাল করা হয়েছে। আগামী 15 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং নভেম্বর মাস পর্যন্ত তা বলবৎ থাকবে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, উৎসবের মরশুমে চিনি মজুত করে রাখা বা কালোবাজারি রুখতে এবং বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। পরিবেশ রক্ষায় সব ধরনের নিয়ম মেনে ইটভাটা চালাতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল কলকাতায় বেঙ্গল ব্রিক ফিল্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে বলেন, রাজ্যের অনেক ইটভাটা কোনো নিয়ম বা আইন মেনে চলছে না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে ছাড়পত্র না দেওয়া হলেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে এগুলি চালানো হচ্ছে। এই ধরনের ইটভাটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। 3 দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল। কলকাতা সহ রাজ্যের সব ব্লক ও পুরসভা এলাকায় এজন্য বিশেষ শিবিরের আয়োজন করা হবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবির খোলা থাকবে। প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারেন। হুগলির জাঙ্গিপাড়া একটি সমবায় ব্যাংক থেকে বেআইনিভাবে ঋণ নেওয়ার অভিযোগে প্রাক্তন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। খুব শীঘ্রই তাকে তলব করা হতে পারে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা আজ তমলুকের নিমতৌড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগর

0: দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে যোগ দেন। উন্নয়নের ক্ষেত্রে কোন রকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। যারা বিজেপি সরকারকে ভোট দেননি তারাও সরকারি সুবিধা পাবেন এই আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। বর্ষার বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় রাজ্য সরকার নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি সেই ১২টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ তৎপরতার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সাহাচক ১২০ নম্বর বুথে ভিবিজি রামজি প্রকল্পের অন্তর্গত নতুন জল নিকাশি নর্দমার কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। স্থানীয় সূত্র জানিয়েছে এই কাজ সম্পন্ন হলে এলাকার কৃষিকাজে সুবিধা হবে এবং জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রামবাসীরা। মৎস্যজীবীদের জীবন জীবিকার মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার জন্য বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বোট লাইসেন্স ভাড়ার প্রথার অবিলম্বে বন্ধ করা ও বাঘের আক্রমণে প্রাণ হারানো মৎস্যজীবী পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা সহ ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেছে ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি, কালিদাসপুর, ছোট মোল্লাখালী সহ বিভিন্ন গ্রামের মৎস্যজীবী ও ব্যাঘ্র বিধবারা আজ দুপুরে বাগনা রেঞ্জ অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে ৭:৩৫।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে, বাসন্তে কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ৪৮ ঘণ্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। আগামী ৪৮ ঘণ্টার জল হাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जनसेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, দুধ আমাদের দৈনন্দিন জীবনে যে সুষম আহার রয়েছে সেই সুষম আহারের তালিকায় একেবারেই প্রথমে রয়েছে। শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় একটু করে দুধ যদি থাকে তাহলে তার থেকে ভালো বোধহয় আর কিছুই হতে পারে না। আর গ্রাম বাংলার ভাই বোনেরা, মায়েরা এই দুধের উৎপাদনের কাজে কিন্তু রোজ একই রকমভাবে কোন লেগে রয়েছেন। কিন্তু একটা সমস্যা রয়েছে, দুধকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি না, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে উৎপাদন বেশি হলেও কিন্তু দেখা যাচ্ছে যারা এই চাষের সঙ্গে বা পশুপালনের থেকে দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এই সমস্ত কথা চিন্তা করে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় বেছে নিয়েছি দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নদিয়া মোহনপুর শাখার ডিয়ারি টেকনোলজি অনুষদের ডিয়ারি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর লোপা মুদ্রা হালদার। ডক্টর হালদার, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
7: নমস্কার
6: ডক্টর হালদার। এই আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের চাহিদা অপরিসীম, সে তো শুরুতেই আমি বললাম, কিন্তু দুধ উৎপাদনের পর সেটা সবসময় সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না, এটা একটা অন্যতম প্রধান সমস্যা। তো সেক্ষেত্রে আমি জানতে চাইব যে কিভাবে স্বল্প খরচে এই সমস্যার সমাধান আমরা খুঁজে বার করতে পারি।
7: খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই যে বললেন যে গ্রামে ঘরের মা বোনেরা বা কৃষক প্রাণীপালক বন্ধুরা যে দুধ উৎপাদন করছেন, এই বিন্দু বিন্দুতে সিন্ধু হয়ে কিন্তু আজকে সারা পৃথিবীতে আমরা আজকে দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করছি। কিন্তু এখনো অবধি এইটা আমাদের কাছে একটা বিরাট প্রতিবন্ধকতা যে দুধের সংরক্ষণ। দেখুন, দুধ সুষম আহার আপনি বললেন এবং এই সমস্ত রকম পুষ্টি দুধের মধ্যে আছে, সেটা যেমন আমাদেরকে পুষ্টি দেয়, ব্যাকটেরিয়া বা ছত্রাক অর্থাৎ যে অনুজীব তাদেরকেও কিন্তু এই পুষ্টিটা খুব সাহায্য করে খুব তাড়াতাড়ি দুধের মধ্যে বংশ বিস্তার করতে। আর সেটাই মূল কারণ যে দুধ যতক্ষণ গরুর বা মোষের প্রাণীর ওলানে বা বাঁটের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু দুধ সম্পূর্ণ রকম অনুজীব মুক্ত। যে মুহূর্তে দুধ আমরা দোয়াই, আমাদের প্রকৃতির সান্নিধ্যে আসে, দুধের মধ্যে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া ছত্রাক এরা ঢুকে পড়ে এবং এরা খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে। ঠিক সেটাই কারণ যে দুধকে কোনোভাবেই বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। আবার প্রকৃতির কি অদ্ভুত নিয়ম যে দুধ যখন শরীর থেকে আসছে, প্রাণীর শরীর থেকে আসছে, তার মধ্যে কিছু সহজাত রাসায়নিক দ্রব্য থাকে যেটা দুধকে 3-4 ঘন্টা ওই ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের থেকে প্রতিহত করতে পারে। আর এই 3-4 ঘন্টা সময়টা কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ সময় বা গোল্ডেন আওয়ার যাকে আমরা বলি।
6: যা কিছু একদম
7: এই 3-4 ঘন্টার মধ্যে যদি চাষি ভাই দুধকে আরো সংরক্ষণকে দীর্ঘায়িত করার জন্য এখনো অবধি সারা বিশ্বে যে মূল টেকনোলজি বলুন যাই বলুন সেটা একটাই হচ্ছে দুধকে 4°C-এর নিচে তাকে সংরক্ষণ করা। এই কাজটা কিন্তু ওই 3-4 ঘন্টার মধ্যে অতি দ্রুততার সাথে করতে হবে। সমস্যা কি হয় জানেন, গ্রামে ঘরে যখন একজন চাষি ভাই দুধ

0: উৎপাদন হলো, তখন অনেক সময় সেটা কিছুটা অ্যাওয়ারনেস বা কিছুটা কোনো কারণে সঙ্গে সঙ্গে তাকে আমরা ফ্রিজের মধ্যে ঢোকাই না। এবার এই 3 থেকে 4 ঘন্টা সময়ের পরে কিন্তু আস্তে আস্তে দুধের মান কম হতে থাকে। আরও এক হতে পারে সমস্যা যে দুধ 4 ঘন্টার আগেও নষ্ট হতে শুরু হতে পারে, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুন্দর পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে দুধের উৎপাদন। এই দুটো কিন্তু আমি বলবো যে এক হচ্ছে পরিচ্ছন্ন উৎপাদন, পরিচ্ছন্ন ভাবে পশুকে পালন করা, এবং দুধকে যত শীঘ্র সম্ভব তার সংরক্ষণ 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে করা। আর প্রত্যেকটা গ্রামেই এখন মোটামুটি আমাদের সরকারি উদ্যোগে বা বেশ কিছু বেসরকারি উদ্যোগে কিন্তু চিলিং সেন্টার তৈরি হয়েছে, দুগ্ধ সংগ্রহ কেন্দ্র তৈরি হয়েছে, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব দুধকে দিয়ে আসতে হবে। এগুলো একমাত্র দুধকে বাঁচানোর জন্য এইগুলোই
1: মানে একেবারে প্রাথমিক পদক্ষেপ,
0: প্রাথমিক পদক্ষেপ।
1: সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে যে পাত্রটিতে দহন করা হচ্ছে দুধটা সেইটার পরিচ্ছন্নতাটাও একটা বড় ব্যাপার, তাই তো?
0: ভীষণ রকমের। আমি বলবো যে আশা করি আমাদের যারা মূল শ্রোতা তারাও সবাই এখন জানেন যে আমাদের সারা ভারতবর্ষে খাদ্য নিরাপত্তার জন্য FSSAI বলে একটি সংস্থা কাজ করছেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া। এই FSSAI এর ওয়েবসাইট আজকাল গ্রামে ঘরে সবাই আজকাল আমরা নেটিজেন হয়ে গেছি, তো সুতরাং www.fssai.gov.in এ যদি কেউ একটুখানি আমরা ঢুকি, আমরা দেখব যে দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের কি করে সংরক্ষণ সম্ভব, তার উৎপাদন কিভাবে সম্ভব, তার সম্পর্কে সম্পূর্ণভাবে লেখা আছে। আমি যদি খুব ভুল না করি Schedule 4 এবং তার 3 নম্বর ভাগে এটি দেওয়া আছে। আপনি যেটি বললেন ম্যাডাম যে খুব উল্লেখযোগ্যভাবে শুধু পশুকে ভালো রাখলে চলবে না, গোশালা বা গোয়াল ঘরকে পরিচ্ছন্ন রাখলে চলবে না, ঠিক কোন পাত্রে আমরা দুধটাকে নেব, তারপর সেই দুধটাকে দোয়ানোর পর কোন পাত্রে তাকে নিয়ে আমরা চিলিং সেন্টারে বা শীতলীকরণের জায়গায় গিয়ে পৌঁছাবো, সবটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এক্ষেত্রে আমি আরেকটি কথা সবাই প্রণিধানের জন্য বলি যে মাইক্রোপ্লাস্টিক কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আরেকটা বড় ক্ষতির জায়গা, শরীরে সমস্যা, হ্যাঁ, ক্যান্সার থেকে শুরু করে এই আমরা কিন্তু দেখেছি আমরা এখন সহজভাবে সবকিছু করার জন্য প্রচুর প্লাস্টিক জাত বাসন আমরা ব্যবহার করি, কিন্তু দুধও কিন্তু ক্যান, প্লাস্টিকের ক্যান, প্লাস্টিকের বিভিন্ন রকম পাত্র আমরা ব্যবহার করি। আমি বলবো যে স্টেনলেস স্টিলের কোনো বিকল্প নেই। আপনি যখন পাত্রের কথা বললেন আমি সেখানে জানাই যে স্টেনলেস স্টিলের কিন্তু কোনো বিকল্প নেই। মাইক্রোপ্লাস্টিক থেকে যদি আমরা বাঁচতে চাই বা দুধকে বাঁচাতে চাই যাতে কিনা তার ভোক্তা, তার যারা কনজিউমার তারা ঠিক থাকেন, তাহলে আমি বলবো যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথাযথভাবে জীবাণুমুক্ত করে কিন্তু সেই পাত্রকে ব্যবহার করা উচিত।
1: ঠিক, আপনি তো সময় সীমার কথা বলছিলেন 3 থেকে 4 ঘন্টা, তাহলে দুধের সংরক্ষণের এই যে সময়টা, এই সময়টা বাড়ানোর কোনো অন্য পথ আছে কি, বা নিরাপদ অন্য কোনো অনুমোদিত রাসায়নিক ব্যবহার করেও কি এটাকে সময়সীমাটাকে সংরক্ষণের বাড়ানো যেতে পারে?
0: আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা হলো। দেখুন, আমি কিছুক্ষণ আগে বললাম যে সারা বিশ্বে সম্ভবত দুধ মানে একদম কাঁচা দুধকে সংরক্ষণ করার জন্য ওই 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাকে শীতলীকরণ করার আর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, একদম নয়। কোন রকম রাসায়নিক দ্রব্য বাইরে থেকে অ্যাড করা এটা কিন্তু সাংঘাতিকভাবে আইন বিরোধী।
1: ঠিক, এবং এই প্রশ্নের উত্থাপন এই কারণেই যাতে যে শ্রোতাবন্ধু রেডিওর ওপার থেকে আজকে এই অনুষ্ঠানটি শুনছেন তারাও যেন প্রত্যেকে এই বিষয়টাতে আরো বেশি সতর্ক হয়ে যান।
0: একদম একদম
1: ঠিকই। এবং এরপরে আমি যে প্রশ্নে আসবো যে এই যে দুধ উৎপাদনকারী বন্ধুরা এবং সাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য যদি একটু রাসায়নিকের ক্ষতিকারক দিকটার কথাও আমরা একটু বলে দিই।
0: এক্ষেত্রে বলি যে সাধারণভাবে হয়তো যারা দুধ নিয়ে কাজ করেন বা দুধের উৎপাদন করেন তারা প্রত্যেকে জানেন, তবুও কিছু অসাধু মানুষ তারা মূলত দু কারণে, এক হচ্ছে যেহেতু দুধ সহজ পচনশীল বস্তু, দুধের এবং দুধের মধ্যে কি হয়, দুধের যে শর্করা সেটাতে ব্যাকটেরিয়া কাজ করে, করে তার থেকে অ্যাসিড বা অম্ল তৈরি করে, তার ফলে দুধটা যখন অম্লতা বাড়ে তখন দুধের যে প্রোটিন সেটা আর দুধের মধ্যে তরলভাবে থাকতে পারে না, পড়ে যায়। এইটাকে রোধ করার জন্য কিন্তু অনেক অসাধু মানুষ তারা কি করে, এক হচ্ছে দুধের মধ্যে কিছু ক্ষার মিশিয়ে দেয়, যেটাকে আমরা সহজ কথায় কস্টিক সোডা বলি। এই কস্টিক সোডা আমাদের সাবানে পাওয়া যায়, এটা কিন্তু সাংঘাতিক একটা রাসায়নিক যেটা আমাদের

0: পেটের ভেতরে পেটের বিভিন্ন অংশকে নষ্ট করে দেয়, আমাদের অনেক রকমের পাচনতন্ত্রের সমস্যা তৈরি হয়, এইটা এক নম্বর। আরেকটা হয়, যারা আরো বেশি পরিমাণ দুধ নিয়ে কাজ কারবার করেন, এরম কিছু, আমি সবার কথা নিশ্চয়ই বলছি না, এরম কিছু অসাধু ব্যবসায়ী, তারা কি করেন, দুধে ফরমালিন নামক একটি বস্তু কখনো কখনো যোগ করেন। আর এই ফরমালিন কি করে, যে কোনো কোষকে ধ্বংস করে, সেটা কিন্তু শুধু যে ব্যাকটেরিয়ার কোষ বা ছত্রাকের কোষ নয়, তারা কিন্তু সমান ভাবে দুধটা, তারপর যিনি খাচ্ছেন, কারণ তার মধ্যে থেকে যায়, তার মধ্যে কিছুটা পরিমাণ থেকে যায় এবং সেটা কিন্তু আমাদের শরীরে এসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং অবাক হবেন শুনলে যে বহু ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আমার কেন ক্যান্সার হয়েছে, আমার কেন কিডনির প্রবলেম হচ্ছে, বা এই এই সবের ভিতরে কিন্তু নীরব খলনায়ক হিসাবে এই সমস্ত কারণগুলো থেকে যায়। এছাড়া আরেকটা, এখানে আমি সবার সচেতনতার জন্য আমি আরেকটা কথা বলি, আমরা অনেক ক্ষেত্রে দুধের দাম বেশি পাওয়ার জন্য একটু দুধের পরিমাণটা বাড়ানো, দুধের স্নেহজাতীয় পদার্থ যার উপর মূলত দুধের দাম নির্ভর করে, সে বাড়ানোর জন্যে আমরা অনেক ভোজ্য জিনিস ব্যবহার করি, আমরা ময়দা মিলিয়ে দিচ্ছি, ভেজিটেবল উদ্ভিদজাত যে তেল সেটা মিলিয়ে দিচ্ছি, চিনি মিলিয়ে দিচ্ছি, কিন্তু FSSI বলছে যে দুধের যে ন্যাচারাল জিনিস, তারপর যা কিছু, সেটা যদি ভোজ্যও কোনো দ্রব্য হয়, সেটাও কিন্তু ভেজাল হিসাবেই পরিগণিত হবে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই যে ময়দা, এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীরে যখন দুধের সাথে যাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে
1: একেবারে। এবং আমরা যে এই যে প্রতিদিন সংরক্ষিত দুধ নানান রকম ভাবে নানান রকম ফর্মে খাচ্ছে, কখনো দই, কখনো পনির, কখনো ছানা, সেক্ষেত্রে সেই খারাপ জিনিসটিও কিন্তু আমরা গ্রহণ করে ফেলছি প্রতিদিন একটু একটু,
0: না জেনেই আমরা সেগুলোকে গ্রহণ করছি।
1: এবং আমার এখানে আরো একটি কথা, যে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন, তারা তাহলে আজকের এই অনুষ্ঠান থেকে যদি একটু ভালো করে জেনে নেন বা শুনে নেন যে কি করে আমরা এই সমস্ত খারাপ জিনিসকে ব্যতি রেখে এগুলোকে সরিয়ে দিয়ে সঠিক স্বাস্থ্যকর পদ্ধতিতে আমাদের দুধটাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারবো, এবার আমরা সেখানেই আসব। তাহলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে দুধ উৎপাদন করার যে নিয়মগুলো, সেই সহজ নিয়মগুলো একটু দিদি আমাদেরকে বলে দিন।
0: দেখুন, এটাই একটা পুরো বিষয় হওয়ার কথা, কারণ বিভিন্ন আমাদের সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে আমাদের ভেটেরিনারিয়ান ভাই বোনেরা বা আরো অনেক সংস্থা কিন্তু আমাদের দুগ্ধ উৎপাদনকারী যে প্রাণীপালক বন্ধুরা আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। শুধু পশুকে, যার কাছ থেকে আমরা দুধটা পাচ্ছি, সেই গরু বা মোষকে শুধু সুস্থ রাখলে হবে না, সে যদি কখনো অসুস্থ হয়ে যায় তাকে আলাদা করতে হবে, তার দুধকে কিন্তু সাধারণ দুধের সঙ্গে মিশিয়ে দিলে হবে না। এক্ষেত্রে আমি আরো একটা কথা বলবো, যেটা সাধারণ মানুষের অনেকেই এখন জেনে গেছে, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স, মানে জীবাণুকে প্রতিহত করার জন্য যে ওষুধটা দিচ্ছে সেটা আবার জীবাণু প্রতিরোধ করে ফেলছে, এটা কিন্তু সারা বিশ্বের একটা সমস্যা। সেই জায়গা থেকে ক্লিন মিল্ক প্রোডাকশন বা পরিচ্ছন্ন দুধ তৈরির ক্ষেত্রে কিন্তু পশুর স্বাস্থ্যের প্রতি নজর বিশেষ করে দিতে হবে প্রাণীপালক বন্ধুকে, সে যদি অসুস্থ হয় তাকে সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং যতদিন না সে সুস্থ হচ্ছে বা যতদিন না তার ওষুধ বন্ধ হয়ে একটা নির্দিষ্ট দিন যাচ্ছে ততদিন তার দুধকে মেলানো যাবে না। গোশালাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাত্রের কথা আমি আগেই বললাম, যিনি দুধ দোয়াবেন তার কিছু পরিচ্ছন্নতা কিন্তু তাকে মানতে হবে, এর কোনো দ্বিমত হওয়া চলবে না, এবং দুধকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা শীতলীকরণ করে সঠিকভাবে তার পরবর্তী প্রক্রিয়াকরণের অবধি তাকে পৌঁছতে হবে।
1: এবার ধরুন, অনেক সময় গ্রামাঞ্চলে সেইভাবে পরিবহন ব্যবস্থা থাকে না, হয়তো চিলিং পয়েন্টটা একটু দূরে হলো, সেক্ষেত্রে ঠিক এই নির্ধারিত সময়ের মধ্যে সবটুকু দুধ পৌঁছে দেওয়া গেল না, কিছু অতিরিক্ত দুধ রয়ে গেল, অনেক সময় দেখা যায় দুধের উৎপাদন বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে এই যে অতিরিক্ত দুধটা, সেটাকে কি করে আমরা চটপট সংরক্ষণ করে ফেলতে পারি?
0: এখানে আমি বলবো যে যদি অতিরিক্ত দুধ থেকে যাচ্ছে, আমার মনে হয় যে অতিরিক্ত দুধের থেকে যদি আমরা অতিরিক্ত আয় করতে পারি, তাহলে আমাদের ভারত সরকারের যে বহুদিনের একটা পরিকল্পনা বা প্রকল্প চলছে যে কি করে আমরা কৃষকের আয়কে বাড়াবো, দ্বিগুণ করব বা আরো, সেটার ক্ষেত্রে কিন্তু আমার এখানে সাজেশন থাকবে যে এই অতিরিক্ত দুধটাকে নিয়ে কিভাবে আমরা প্রক্রিয়াকরণ, মানে দুধ উৎপাদক ভাই বোনেরা বা যারা কৃষক আছেন তারা তাদের ছোট ছোট পরিসরের মধ্যে কি করে দুগ্ধজাত দ্রব্য তৈরি করবেন। আমাদের দেশীয় যে দুগ্ধজাত দ্রব্যগুলো আছে, পনির বলুন, খোয়া বলুন, এগুলো খুব সহজে তৈরি করা যায়, এগুলোকে তৈরি করে কিন্তু তারা

0: অধিক মুনাফা পেতে পারে, এবং সংরক্ষণের যে ওই 4 ঘন্টার সংরক্ষণের যে ব্যারিয়ারটা সেটা কিন্তু আর সেক্ষেত্রে থাকবে না, আর একটু দীর্ঘায়িত হবে তার মাত্রাটা।
1: সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াকরণের যে ব্যবস্থাগুলো, যেমন ধরুন ঘি হতে পারে, পনির হতে পারে, খোয়া ক্ষীর হতে পারে, এর ক্ষেত্রে কি খুব বড় সড়ো কোনো বিনিয়োগ লাগছে?
0: দেখুন, যখন ঘরোয়া পদ্ধতিতে করবে, আমি যদি দেখি যে কোনো গ্রামে গিয়ে যে কোনো চাষি ভাইয়ের কাছে কারুর কাছে 10 লিটার, কারুর কাছে 20 লিটার, কারুর কাছে 15 লিটার দুধ আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেরা নিজেরা একদম না করে যদি একটা গোষ্ঠী তৈরি করতে পারে, এখন তো বিভিন্ন ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন বা কোম্পানি হচ্ছে, একটা ছোট গোষ্ঠী তৈরি করে কিছুটা দুধ নিয়ে যদি তারা এই প্রক্রিয়াকরণটা করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের মুনাফাটা তারা বেশি দেখতে পারবেন। কারণ এটা তো ঠিক যে দুধ এমন একটা জটিল বস্তু যে দেখে খুব সাদা, খুব স্বচ্ছ, তরল মনে হয়, কিন্তু তার রাসায়নিক ভাবে এটি একটি জটিল বস্তু। তো সুতরাং তার প্রক্রিয়াকরণে নির্দিষ্ট কিছু মানতে হবে। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে তার জন্য খুব বড় আঙ্গিক বা বড় পরিসর দরকার নেই, কড়াই দিয়ে খুন্তি দিয়ে বাড়িতে নিজেরাই করতে পারা যাবে একটা নিশ্চিত পরিমাণ অবধি, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে করতে হবে, না হলে দেখবেন যে যতটা দুধের থেকে যতটা পনির পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না, যে কোয়ালিটি পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না।
1: এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটাকে যদি একটু বেশি হলো, সেটাকে যদি একটু প্যাকেটজাত করতে হয় বা সেটাকে যদি বাজারজাত করতে হয়, কিছু কিছু নিয়ম বোধহয় সেখানে মেনে নিতে হবে,
0: একদম
1: মানতে হবে, শিখতে হবে,
0: শিখতে হবে।
1: সেটা কি?
0: দেখুন, এক তো হচ্ছে আমি যেটা বললাম বিজ্ঞানসম্মতভাবে দুধের প্রক্রিয়াকরণ, তার জন্যে আমাকে বেশ কিছু দুধটাকে ঠিক কত ডিগ্রিতে আমি গরম করলে দুধটাতে জীবাণুগুলো মরবে, অথচ দুধের গুণগত মান নষ্ট হবে না, যাতে কিনা পনিরের যে টেক্সচার বা যেটা আমরা ভালোবাসি, জিভে দিলে একটা বেশ ভালো লাগবে, সেই জিনিসটা বজায় থাকে। খোয়া কিরকম ভাবে তৈরি করলে তার আমরা সংরক্ষণটা বাড়াতে পারবো কিন্তু তার স্বাদটা থাকবে, এই জিনিসগুলো শেখার জন্য কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আপনাকে শিখতে হবে। আপনি একটা খুব উল্লেখযোগ্য কথা বললেন, আমি যখন বাজারজাত করব তাকে তো আমাকে মোড়কের মধ্যে নিতে হবে, তো এইটাও কিন্তু বিজ্ঞানসম্মতভাবে, কারণ দুধের মধ্যে এমন অনেক কিছু রাসায়নিক দ্রব্য থাকে যেগুলো সাধারণভাবে, ধরুন আমি একটা অ্যালুমিনিয়াম কন্টেনারে নিয়ে নিলাম, চলবে না, ঘি আমি অ্যালুমিনিয়ামের কন্টেনারে রাখলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অতএব এগুলো আমাকে বিজ্ঞানসম্মতভাবে শিখতে হবে।
1: এবং এখান থেকে আরো একটি প্রশ্ন উঠে আসছে, ধরুন বাড়ির মা বোনেরাই সাধারণত এই কাজটার সঙ্গে যুক্ত হন সংসার করতে করতে তার পাশাপাশি, তাদেরকে কি এই রকম কোনো ট্রেনিং দেওয়া সম্ভব হয় বা ট্রেনিং দেওয়া হচ্ছে?
0: একদম, এক্ষেত্রে আমি বলবো যে খুব সত্যি কথা বলেছেন যে বাছুর মোষ এদের সঙ্গে মা বোনেদের কানেকশন অনেক বেশি, এবং এটাও যেহেতু রন্ধন শিল্পেরই একটা আঙ্গিক, তো সুতরাং এটা খুব সত্যি কথা। এবং সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণের কথা বলছেন, প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় হয়, এবং আমি যে বিশ্ববিদ্যালয় থেকে বা যে অনুষদ থেকে এসেছি সেই অনুষদেই কিন্তু আমরা এরকম ট্রেনিং এর ব্যবস্থা করি। কিছুদিন আগে অবধিও আমাদের ভারত সরকারের এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় একটা প্রকল্প চলছে ছিল, যেখানে আমরা প্রায় 300+ মানুষকে এবং তার মধ্যে অনেক বোনেরা মায়েরা ছিলেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখনো আমি বলবো যে বেলগাছিয়াতে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর আছে, বা মোহনপুরে যেখানে আপনি আমার পরিচয় দেওয়ার সময় বললেন, সেখানে যদি তারা যোগাযোগ করেন আমরা কিন্তু তাদেরকে বিজ্ঞানসম্মতভাবে, এবং সেটা খুব বেশি দিন না, কারণ আমরা এটাও বুঝি মা বোনেরা তো বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না, 4-5 দিনের মধ্যে আমরা তাদেরকে প্রাথমিক জ্ঞানটা দিয়ে দিই, এবং তারপর আমরা তাদের সংস্পর্শে তাদের যোগাযোগে থাকি যাতে কিনা তারা এটা সত্যিভাবে একটা উদ্যোগীকরণ করতে পারে।
1: এবং সেক্ষেত্রে বাণিজ্যিকরণ করার জন্য কোথায় গেলে করতে পারবে, কোথা থেকে যোগাযোগটা তৈরি হবে, সেইটাও কি আপনারা
0: আমরা সেটাও চেষ্টা করি যে বাজারজাত করার জন্য যদি কোনো রকম কোনো যোগাযোগ থাকে সেটাকে কি করে করা যায়, প্যাকেজিং এর ক্ষেত্রে কি ধরনের প্যাকেজিং মেটেরিয়াল নিলে তারা খুব ভালোভাবে তার এটাকে সংরক্ষণ করতে পারবেন, বা অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক আবেদন আসে যে আমরা নতুন উদ্যোগীকরণ করব, ম্যাম আমরা কোথা থেকে এই বাসনগুলো কিনবো, বা কোথা থেকে কিরমভাবে একটা, সব থেকে যেটা আরো প্রণিধানযোগ্য কথা, ভারত সরকার কিন্তু প্রচুর রকমের আর্থিক অনুদান দিচ্ছে, তো সেগুলো পাওয়ার জন্য একটা প্রজেক্ট বানাতে হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা চেষ্টা করি সে সহায়তা করার জন্য।
1: এবার একটু অন্যরকম কথা এসে যে এই আপনি বলছিলেন যে একটা গ্রুপ করে করলে ভালো হয়, তা সেক্ষেত্রে মহিলারা সাধারণত গ্রামাঞ্চলে আমি দেখেছি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই কাজগুলো করে থাকেন, তো এই ক্ষেত্রে যদি আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই মহিলাদের প্রশিক্ষণ দিই এবং তাদেরকে একটা বাজারের সন্ধান দিতে পারি এবং সেই

0: এর সঙ্গে যদি এমন কোনো কর্মশালা বা কোনো সভা আয়োজন করা হয় যেখানে এই যে আজকাল বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সরকারি উদ্যোগেও মেলা হচ্ছে, আমরা দেখেছি যে মুরগি বা মাছ এইসব থেকে প্রক্রিয়াজাতকরণ করে সেখানে অনেক রকমের খাবার এখন চলে এসেছে, এটা কিন্তু গ্রামাঞ্চলের মেলাতেও এখন চলে এসেছে, সেক্ষেত্রে দুগ্ধজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ খাবারও কি আমরা আনতে পারি বা আনা হচ্ছে কি বর্তমানে?
1: এটা খুবই একটা ভালো প্রস্তাব। দেখুন, আসলে তো দুধ আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে আরেকটা যেটা চিত্র রয়েছে খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মিষ্টির ব্যবসা। তো সুতরাং আমাদের এখানে যে দুধটা তৈরি হয় সেটা অনেক ক্ষেত্রে অর্গানাইজড ভাবে, যে বড় বড় কলকারখানার মাধ্যমে যে প্রসেসিংটা হয় সেটা খুব কম, কিন্তু মিষ্টির দোকান এরাই এক সিংহভাগ দুধকে এরা নিয়ে নেয়। তারপরেও আপনি যেটা বলছেন, গ্রামে ঘরে কিন্তু এখন আমি অনেক মেলাতে দেখেছি ঘি নিয়ে আসে মায়েরা, হ্যাঁ, তারপর হচ্ছে পনির আজকাল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম সেলফ হেল্প গ্রুপ আজকাল পনির নিয়ে আসছে, সুতরাং এই ধারাটাও কিন্তু প্রবর্তন শুরু হয়েছে। এবং আমরা খুশি হব যদি আগামী দিনে এই ধারাটাতে আমরাও নিজেদেরকে যুক্ত করতে পারি, আমরা করি, অনেক ক্ষেত্রেই আমরা করি, আমরাও যুক্ত করতে পারি, এবং মা এবং বোনেদেরকে বিশেষভাবে স্বনির্ভর করার কাজে আমার মনে হয় দুগ্ধজাত দ্রব্য কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে আগামী দিনে।
0: একদম। আর এই যে বাংলার মিষ্টির কথা হচ্ছিল, বাংলার মিষ্টির তো খোয়া ক্ষীর তাতে একেবারে লাগেই লাগে, এবং সেটা দেওয়ার জন্যই তার স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে এই যে দোকানে যে ধরনের একেবারে মিষ্টি আমরা পাচ্ছি, যা নামি দামি দোকানে ব্র্যান্ডেড মিষ্টি পাচ্ছে, কিন্তু তার পাশাপাশি যদি গ্রামীণ অঞ্চলের মা বোনেদের হাতে তৈরি সেই যে একটা হাতের জাদুও তার মধ্যে থাকে, মায়েদের আমাদের পরম্পরাগতভাবে যে নানান রকম মিষ্টি তৈরির পদ্ধতি রয়েছে তার মধ্যে যদি এই দুধটাকে আমরা নিয়ে আসতে পারি, বা হয়তো এখনো নেওয়া হচ্ছে কোথাও কোথাও, সেটাকে যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করে বা প্যাকেটজাত করে এই বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মেলাতে আমরা নিয়ে আসি, সেটা কি নতুন দিগন্ত দেখাতে পারে, আপনার কি মনে হয়?
1: আমার তো মনে হয় যে এটা বোধহয় শুরু হয়ে গেছে। ম্যাডাম, আপনি যদি মিষ্টির দোকানে যান এখন, দেখবেন আমাদের যে চিরন্তন যে কিছু মিষ্টি বা কিছু পিঠে ধরনের যে মিষ্টি সেগুলো কিন্তু আজকাল আমাদের মিষ্টির দোকানের যে শেলফে সাজানো থাকে। এবং আমার মনে হয় যে আপনি যে মানে ভাবধারাটা বলার চেষ্টা করছেন এটা ভীষণভাবে সফল হবে যদি মা বোনেরা এই যে এক্সেস দুধটাকে নিয়ে, কারণ দেখুন কোনো পিঠে বা আমাদের যে চিরন্তন যে মিষ্টিগুলো সেগুলোকে দুধ ছাড়া সম্ভব না,
0: একদম
1: কোনোভাবেই সম্ভব না। সুতরাং তারা যদি এটাকে কিছুটা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আর কিছুটা আমাদের আধুনিকতার মোড়কে দিয়ে যদি এটা শুরু করা যায়, আমার তো মনে হয় যে এটা কখনো এমনও হতে পারে, আমরা যদি FSSAI-এর হাত ধরতে পারি সেক্ষেত্রে এটা আমাদের দেশীয় বাজার ছেড়ে এটা বিদেশের পথেও পাড়ি দিতে পারে। তো সুতরাং এদিকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে, মুশকিল একটাই যে আমরা কতটা দুধ আমরা জোগাড় করতে পারবো, যেটা আমি আমি অনেক সেলফ হেল্প গ্রুপের সাথে চেষ্টা করেছি। একটা সমস্যা যে ভালো দুধ পাওয়া আমাদের রাজ্যে বিশেষ করে, কারণ আমাদের এখানে তো খুব হাই ইল্ডিং ভ্যারাইটির যে প্রাণী আছে তা নয়, যদিও এখন শঙ্কর জাতীয় গরুর আধিক্য বেড়েছে, কিন্তু এইটা একটা সমস্যা। এই সমস্যাটাকে যদি ওভারকাম করা যায় তাহলে আপনি যেটা বললেন যে মা বোনেরা কিন্তু পারে নতুন দিগন্ত দুগ্ধজাত দ্রব্য, এবং আমাদের যে চিরন্তন যে দুগ্ধজাত দ্রব্য সেইগুলোকে বা অনেক হারিয়ে যাওয়া মিষ্টি, বা যেগুলো এখন আমরা নতুন করে সরকার উদ্যোগ নিচ্ছেন সেগুলোকে বাঁচানোর জন্য GI দিয়ে বা সেগুলোকে কিন্তু মা বোনেরা বা আরো যারা আছেন গ্রামে তারা পারেন এটাকে নতুন ভাবে বাঁচাতে।
0: ভালো দুধ বলছিলেন,
1: ভালো
0: ভালো দুধ কি?
1: ভালো দুধ ওই যে বললাম যে দুধের শুধুমাত্র স্নেহ আর স্নেহ জাতীয় ছাড়া যে দ্রব্য সেটাকে শুধু দেখলে হবে না, দুধের মধ্যে জীবাণুর পরিমাণ যেন কম থাকে তার জন্য পরিচ্ছন্ন দুধ, দুধের দুধটা যেটা আসছে তার মধ্যে সেটা যেন তার মধ্যে কোনো রকম কোনো ভেজাল থাকা চলবে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আরেকটা যেটা কথা, দুধকে যদি সঠিকভাবে আমরা সংরক্ষণ সঠিক সময়ে যেটার জন্য আজকে আমার এখানে আসা করতে পারি, তাহলে সেই দুধের যে দ্রব্য তার গুণগত মান অনেক ভালো হবে। আমরা অনেক সময় বাধ্য হয়, অনেক ইন্ডাস্ট্রিতেও আমি শুনেছি তারা বাধ্য হয় অনেক সময় যে একটু কম্প্রোমাইজ করতে, একটু খারাপ, কিন্তু সেই দুধে ঠিক খারাপ কাঁচামাল দিয়ে যেমন খুব ভালো জাতের প্রোডাক্ট তৈরি হয় না, ঠিক দুধের ক্ষেত্রেও তাই। তো সুতরাং ভালো দুধ বলতে আমি এখানে যে সুষম এবং সঠিকভাবে পরিচ্ছন্নভাবে তৈরি এবং তাকে সঠিক সংরক্ষণ, এটা হতে হবে।
0: বন্ধুরা, আজকে সময় প্রায় একেবারেই শেষ। আমরা এই স্বল্প পরিসরে চেষ্টা করলাম তুলে ধরতে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কিভাবে করা হবে এই বিষয় নিয়ে কথা বলতে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বললেন আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ধরে। আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নদিয়া মোহনপুর ক্যাম্পাসের ডেয়ারি টেকনোলজি অনুষদের ডেয়ারি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর লোপা মুদ্রা হালদার। ডক্টর হালদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য।
0: আজ আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি, কথা বলবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক। নমস্কার।

রামচন্দ্র এবং রাবণ উভয় পক্ষের যুদ্ধে রাবণের রথি সেনাপতি সব যখন একে একে রাম করে নিহত হতে চলেছে, তখন স্বয়ং রাবণ রণে গমন করে রামচন্দ্রের বাণে জর্জরিত হয়ে কাতরভাবে কৈলাসেশ্বরী দুর্গতিনাশিনীকে আহ্বান করলেন, মা ভবতারিণী জগত্তারিণী এ বিপদে আমায় রক্ষা করো মা।

লঙ্কার অনস্থলে এসে রাবণকে দিলেন অভয়। মা ভয়, মা ভয়, মা ভয়, পুত্র ভয় নাই, আমি এসেছি। এই বলে রাবণকে কোলে নিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। রামচন্দ্র রাবণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করতে গিয়ে দেখেন জগৎ জননীর কোলে রাজা দশানন। রামচন্দ্র তখন ধনুর্বাণ ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হাহাকার করে কাঁদতে লাগলেন। রাবণ তখন বলে, কি ভিক্ষুক বনচাহারী, জটা বলকলধারী তাপস, যুদ্ধে বিরত হলে কেন? যুদ্ধ করো। কার বিরুদ্ধে যুদ্ধ করবো লঙ্কাপতি, কার বিরুদ্ধে যুদ্ধ করব? জগৎ জননীর বিরুদ্ধে? আর আমার সীতায় প্রয়োজন নেই, সীতা আমার অশোক বনেই থাক, আর সীতায় প্রয়োজন নেই। এই বলে রামচন্দ্র ধুলায় গড়াগড়ি দিয়ে হাহাকার করে কাঁদতে লাগলে। রাবণ তখন বলে, মা মা, রামচন্দ্র তো যুদ্ধ করবে না বলছে গো, তবে তুমি আমার চণ্ডী মণ্ডপে চলো। এই বলে মাকে নিয়ে লঙ্কার চণ্ডী মণ্ডপে গমন করল। এখানে রামপক্ষ সর্বজন মহাবিষাদ সাগরে নিমগ্ন হয়ে ধরাশয়নে হাহাকার করে কাঁদতে লাগলেন। রামচন্দ্রের ইদৃশ অবস্থা অবলোকন করে কৈলাসপতি মহাদেব দেবগণের প্রতি এবং গৌরীর প্রতি অতিশয় ক্রুদ্ধ হয়ে ঘন ঘন হুঙ্কার ছাড়তে লাগলেন এবং অত্যধিক ক্রুদ্ধ হওয়ায় অবিলম্বে শঙ্করের সৌম্যভাব গিয়ে মহাকাল মূর্তি ধারণ করলেন এবং সৃষ্টি সংহারক ভীষণ শব্দ করতে লাগলেন। সৃষ্টি সংহারক ভীষণ শব্দ শ্রবণ করে স্বর্গ মর্ত পাতালের কম্পন হচ্ছে দেখে ব্রহ্মাদি দেবতাগণ ব্যস্ত সমস্ত হয়ে যেখানে মহাকাল রূপে শিবতাণ্ডব নৃত্য শুরু করেছেন ওই স্থানে উপস্থিত হয়ে দেবগণ সহ সৃষ্টিপতি ব্রহ্মা করজোড়ে শঙ্করের স্তুতিগান করতে লাগলেন।

ক্ষণকাল তাণ্ডব নৃত্য বন্ধ করে দেবতাদের বললেন, কি বলছো দেবগণ? প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, তোমাদের রক্ষা নাই দেবগণ, কারণ তোমাদের স্বেচ্ছাচারিতা সীমার গণ্ডি পার হয়ে অনেকখানি এগিয়ে চলেছে। এখন স্বেচ্ছাচারিতার পরিণাম ধ্বংস ছাড়া আর কিছু নয়। হে প্রভু, আমরা কি স্বেচ্ছাচার করেছি? ওই যে স্বেচ্ছাচারী রাবণকে বর দিয়ে বলবান করা, এ স্বেচ্ছাচার নয় তার কি বলবো। রাবণকে দেবতা, যক্ষ, রক্ষ, নাগ, কিন্নর কেউ মারতে পারবে না। মারতে পারবে নর বানর, শ্রী বৈকুণ্ঠনাথ দেব মর্যাদা রাখবার জন্য স্বয়ং মানুষ হয়ে জন্মগ্রহণ করে কত ঘাত, কত প্রতিঘাত সহ্য করে, যেমন রাবণকে সংহার করবার সময় হলো, ওই সময় পাষাণ কন্যা দুর্গা পেলেন অভয়া নামের পরিচয় দেবার সুবর্ণ সুযোগ। রাবণের রথের ওপর চড়ে রাবণকে দিলেন অভয়। দেবতা তোমরা নাই তোমাদের সেদিকে দৃক্পাত করবার একটু অবসর, অতএব আমার আচরণে কেউ বাধা দিও না, স্থানান্তরিত হও। প্রজাপতি ব্রহ্মা অগ্রসর হয়ে বললেন, হে প্রভু বিশ্বেশ্বর, আমরা অত্যধিক চিন্তামগ্ন হয়েছি, এই সময় উপায়টি কি? রাক্ষসপতি রাবণ যথারীতি বোধনামন্ত্র দিবাস করত, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথিতে পূজা অনুষ্ঠান করে মাদ্রী দেবীর বড়পুত্র হয়েছেন রঘুনাথ শ্রী রামচন্দ্র। রাবণের ন্যায় পূজা অর্চনার দ্বারা সন্তুষ্ট করবার তো সুযোগ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না দেবগণ, কেন পাচ্ছেন না? হে প্রভু, এখন যে মাদ্রী পূজা অকাল, এই সময় পিতৃলোক পূজা সুকাল, কারণ এখন সদামন্ত্র জাগ্রত, সহামন্ত্র নিদ্রিত। সেজন্যই তো প্রভু সরোবরে নদীতে যাবতীয় মর্ত্যবাসী পিতৃলোক পরিতুষ্ট হেতু সদামন্ত্রে তর্পণ করে পিতৃগণের পূজা করে আশিস লাভেচ্ছ হয়েছে। অনাদিদেব মহাদেব একথা শুনে বলে, ব্রহ্মা তুমিও বিভ্রান্ত হয়ে পড়েছ দেখি, তুমি নিজ মুখে কেমন করে বললে যে এখন সদামন্ত্র জাগ্রত, সহামন্ত্র নিদ্রিত। হে বিধাত, তুমি সৃষ্টিকালে মধুকৈটভ ভয়ে ভীত হয়ে পরা প্রকৃতি স্তব করেছিলে।

বর্ণমার। অতএব সহা মন্ত্র যদি জাগ্রত থাকে তবে সহা মন্ত্র নিদ্রিত হবে কেন? কারণ তুমি স্বীকার করছো যিনি সহা তিনি সহা। অতএব জগমঙ্গলের জন্য দুষ্ট সংহারের নিমিত্ত তুমি বিধাতা হয়ে একটা নূতন বিধি সৃষ্টি করতে পারবে না। হে বিপর্যস্ত বিভ্রান্ত দেবগণ, এই শরৎকালে তোমরা বোধনা মন্ত্র দিবাস আরম্ভ করে দাও। যাহোক, সেই দেবাদিদেব মহাদেবের আদেশ প্রাপ্ত হয়ে

ব্রহ্মাদি দেবতাগণ সেই বিল্ল বৃক্ষমূলে মহামায়া চণ্ডিকা দেবীর বোধনামন্ত্র নিবাস করলেন। অর্থাৎ বসন্তকালে বাসন্তী দেবীর পূজা যেরূপ দ্বারা সুপ্রশস্ত, আশ্বিনে শারদীয়া দুর্গা পূজা আরও সুপ্রশস্ত বলে ব্রহ্মাদি দেবতাগণ বিধি নির্দেশ করে রামচন্দ্রকে গিয়ে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা করবার পরামর্শ দিলেন। রামচন্দ্র সেই বিধি প্রদত্ত পদ্ধতি অনুসারে দেবী পূজার আয়োজন এবং আচরণ করতে লাগলেন। অসাধ্য সুসাধ্য কিছু নাহি হনুমান, ত্রিভুবন ভ্রমিয়া আনিল হনুমান, বিশ্বকর্মা পুত্র নলবীরের প্রযত্নে বৃক্ষশিলা দ্বারা অতি মনোরম পূজাগৃহ নির্মিত হলে।

আর আয়োজন দিনের পর দিন কাটতে লাগলো। আজ শারদীয়া ষষ্ঠীর দিন, রঘুকুলনাথ শ্রীরামচন্দ্র যথারীতি সেই বোধনা মন্ত্র দিবাস করত। সপ্তমী অষ্টমী, অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পূজা করত। আজ নবমী পূজা করে মার দর্শন না পেয়ে অত্যন্ত অস্থির হয়ে বিভীষণের পরামর্শে হনুমানকে দিয়ে দেবীদহ থেকে 108টি নীলপদ্ম আনয়ন করে মার চরণে অর্পণ করলেন। মা আমার সেই রামচন্দ্রের পূজায় সন্তুষ্ট হয়ে রাবণ বধের জন্য বর প্রদান করে

পন করলে পরদিন বিজয়া দশমীর দিন নিয়মিত পূজান্তে অপরাজিতার বলয় শ্রী করে ধারণ পূর্বক, রক্ত যাওয়ার মালা গলদেশে ধারণ পূর্বক, ধনু বাণ নিয়ে বিজয় যাত্রা যাত্রা করে রাবণকে বিনাশ করে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন পূর্বক

করতো বিভীষণকে লঙ্কা অভিষিক্ত করে পুষ্পক রথারোহণে অযোধ্যা নগরে এসে সীতা বামে নিয়ে রাজাসনে প্রবেশন করলেন।

এতক্ষণ শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, গড় সেনাপত্তার অষ্টাদশ ভুজা দুর্গাপূজা। লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি। গড় সেনাপত্তা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অধীন প্রত্যন্ত এলাকার এই গ্রামটি যে কারণে পরিচিতি লাভ করেছে তা হল এখানে অষ্টাদশ ভুজা দেবী দুর্গার পূজা হয়। পাঁচশো বছরেরও বেশি পুরনো দেব পরিবারের এই দুর্গাপুজো অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ। মহিষাসুর নিধনে দেবী দুর্গা কোনো এক সময় আঠেরো হাত ধারণ করেছিলেন, সেই রূপটিকেই মূর্তির মধ্যে তুলে ধরা হয়েছে। দেবী এখানে উগ্রচণ্ডা। এই পূজাকে কেন্দ্র করে গ্রামের দেব পরিবারের ঐতিহ্য যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর স্মৃতি। দেব পরিবারের আদি নিবাস ছিল গড় সেনাপত্তা গ্রামের কিছু দূরে আর্রাগড়ে। শালবনির কাছে শ্যামচাঁদপুর জঙ্গলে জয়চণ্ডী পাহাড়ে ছিল এই আর্রাগড়। সেখানে ছিল চণ্ডী মন্দির। সেখানকার ব্রাহ্মণ ভূম পরগনার রাজা ছিলেন বাঁকুড়া রায়, সেটা বাংলা 995 সন। তিনি এই দুর্গাপুজো চালু করেন। তার রাজসভায় সভাকবি ছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। দেব পরিবারের কর্তারা ছিলেন ধর্মপ্রাণ। তখনকারের বর্ধমানের রাজা তাদের রায় থেকে দেব উপাধিতে ভূষিত করেন। কথিত আছে এখানেই এক বটগাছের তলায় বসে মুকুন্দরাম

তার চণ্ডী মঙ্গল কাব্য রচনা করেন। নানান কারণে স্থান পরিবর্তন হলেও বাঁকুড়া রায় প্রবর্তিত অষ্টাদশ পূজা দুর্গাপুজো কিন্তু বন্ধ হয়নি। মহাষষ্ঠীর দিন গোধূলি বেলায় পরিবারের সকলে কাঁসর, ঘণ্টা, অন্যান্য বাদ্যবাজনা বাজিয়ে শঙ্খ ও উলুধ্বনি দিতে দিতে নিজেদের সেনাপোতা পুকুরে মায়ের

0: মন্দিরে। তাকে পুনরায় স্নান করিয়ে গর্ভগৃহের বায়ু কোণে স্থাপন করা হয়। পরিবারের প্রবীণ কর্তার অনুমতিক্রমে বংশ পরম্পরায় নিযুক্ত দুই পুরোহিত পূজোর কাজ শুরু করেন। গোপন জায়গা থেকে নিয়ে আসা হয় পুঁথি। দেবনাগরী হরফে লেখা সেই পুঁথি থেকে মন্ত্র পাঠ করা হয়। এই পুঁথির কথা বাড়ির দু একজন ছাড়া কেউ জানেন না। পুজো শেষে আবার এই পুঁথি গোপন স্থানেই রেখে দেওয়া হয়। সপ্তমী থেকে নবমী এই তিন দিনই ছাগ বলি হয়। নবমীর দিন ছাগ বলির পর রক্ত মাখা খড়গ নিয়ে দুই পুরোহিত বাড়ির কর্তাদের নিয়ে গর্ভগৃহে চলে যান। গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। চলে কৌলিক পূজা। বাইরের লোক তো দূরস্থ, বাড়ির লোকজনও জানেন না দরজা বন্ধ করে কি পুজো হয়। এটাই নাকি এই পুজোর রীতি। আরও একটি রীতি হল পুজোর চার দিন এখানে যাত্রাপালার অভিনয় হবেই হবে। এই অষ্টাদশ দুর্গা পুজোর আরেকটি বৈশিষ্ট্য হল দেবী দুর্গার সঙ্গে একই কাঠামোয় লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকেন না। কাঠামোর পাশে পাশে এই সব দেবদেবীর শুধুমাত্র পটচিত্র আঁকা থাকে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর জৌলুস অনেকটাই কমেছে, কিন্তু যাবতীয় নিয়ম নীতি রীতি মেনে নিষ্ঠা সহকারে এই পুজো আজও অব্যাহত। মহালয়ার দিন থেকে এখানে নহবত ও সানাইয়ের সুর বেজে ওঠে। চলে একটানা দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে পর্যন্ত। সানাই বাদকদের জন্য তাই একটি উঁচু মাচা বেঁধে দেওয়া হয়। কর্মসূত্রে পরিবারের লোকজন দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। পুজোর সময় সবাই এসে মিলিত হন। দেব পরিবারের লোকজন এবং আশেপাশের গ্রামের মানুষজন সকলের আগমনে ঐতিহ্যবাহী এই পুজো জমজমাট ও সার্থক হয়ে ওঠে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার বলেছেন, ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনা আমেরিকার 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সদৃশ্য রয়েছে। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ ইউপিএসসি শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশ পুনর্গঠনের লক্ষ্যে এই ইস্পাত কঠিন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন।
1: आजादी के बाद उनके सामने केवल एक देश को आजाद रखने की चुनौती नहीं थी, उनके सामने एक राष्ट्र को चलाने की चुनौती भी थी। राष्ट्र के पुनर्निर्माण के लिए जिस स्टील फ्रेम की जरूरत थी, वो स्टील फ्रेम सरदार वल्लभ भाई पटेल ने दिया। उन्होंने इस संस्था को आजाद भारत का एक प्रमुख स्तंभ बनाया।
0: প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি এবং প্রজন্ম বদলে গেলেও এই সংস্থার উপর মানুষের আস্থা অবিচল রয়েছে। তিনি জনপরিষেবায় অনুপ্রাণিত যুব সম্প্রদায়কে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं, पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि

0: ये रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है, बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
1: প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুত গতিতে সংস্কারের পথে এগিয়ে চলেছে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংস্কারের লক্ষ্যে পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলিকেও কাজ করতে হবে। পরীক্ষা শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এর সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ জড়িত বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, কয়েক মাসের সামান্য বিলম্ব যুব সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরীক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নীতি অনুসরণ করা প্রয়োজন। 2047 সালের ভারত বর্তমানের ভারতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে বলে তিনি জানান। তিনি বলেন, সেই সময় ভারত আরও বেশি নগরকেন্দ্রিক হবে এবং গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান আরও কমবে, বিশেষ করে যুব সমাজ সহ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী 20-25 বছর দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন, বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন বন্যপ্রাণীদের করিডোর চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা ভারতের বিশ্ব পর্যটন মানচিত্রে উত্থান সংক্রান্ত একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি ওই বার্তায় বলেন, পর্যটন ক্ষেত্রে এই অগ্রগতি স্থানীয় ব্যবসায়ী, পর্যটন গাইড, কারিগর এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তিনি বলেন, পর্যটনের পরবর্তী পর্যায়ে স্থায়িত্বকে মূল ভিত্তি করে ভারত তার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে যুক্ত করছে এবং পর্যটকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরি করছে। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনপরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ গ্রামসভার মাধ্যমেই সবকি যোজনা সবকা বিকাশ জনগণের পরিকল্পনা অভিযান 2026-27 সূচনা হবে। এই অভিযানের আওতায় অংশগ্রহণমূলক ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি 2027-28 অর্থবর্ষের জন্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে। উল্লেখ্য, 2018 সাল থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই জনগণের পরিকল্পনা অভিযান শুরু হয়। এর মাধ্যমে পঞ্চায়েতগুলি সমন্বিত অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে আসছে। 2,55,000-এরও বেশি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম স্বরাজ পোর্টালে তাদের পরিকল্পনা তৈরিও আপলোড করে থাকে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। সংশোধিত নির্দেশিকায় লক্ষ্য হল জাতীয় মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ এবং ব্যবহারযোগ্য করে তোলা। নির্দেশিকা অনুযায়ী দিব্যাঙ্গদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ও নির্মিত যানবাহন এবং দিব্যাঙ্গজন মালিকানাভিত শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য ছাড়পত্র ফাস্ট্যাগ ইস্যু করা হবে। বৈধ শংসাপত্র, UDID কার্ড কিংবা প্রযোজ্য অন্যান্য নথিতে উল্লেখিত প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতে এই ছাড় দেওয়া হবে। সংশোধিত নির্দেশিকা আগামীকাল থেকে কার্যকর হবে। সরকার 2026-27 পাঠ্যক্রম বর্ষের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম NMMSS এর আবেদনের সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এর ফলে যোগ্য শিক্ষার্থীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP তাদের আবেদন সম্পূর্ণ করার জন্য বাড়তি সময় পাবেন। উল্লেখ্য, NMMSS আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দান করে, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনা।

0: আলোচনায় আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে তার স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মাচ্চারের প্রশংসাও করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মাচ্চারের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী এক যাত্রীবাহী বিমানে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানের সহকারী পাইলট। সৌদি আরব কর্তৃপক্ষ ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার বলেছেন ফ্লাই দুবাই বিমানের ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আমেরিকার 11ই সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সাদৃশ্য রয়েছে। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেন, গতকাল ফ্লাই দুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিথ মাচ্চারকে হামলা করার পর ওমানের ওই সহকারী পাইলট ককপিটের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করতে দেখা যায়। তার মতে বিমানটি ভেঙে ফেলার এই চেষ্টা 11ই সেপ্টেম্বরের হামলার কথা মনে করিয়ে দেয়। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে আজ খেলায় 5:13 হরমনপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন। 23 মিনিটে গোল করেন সুখজিৎ সিং। খেলার অন্তিম সময় অভিষেক জয়সূচক গোলটি করেন। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে ভারত আগামী শনিবার স্বর্ণপদকের লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসে আজ ভারত এখনও পর্যন্ত 4টি পদক জিতেছে। সেলিংয়ে পুরুষদের স্কিপে মনু ফানসিং ও প্রিন্স কুর সিংকাল নোবেল রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের কাজে সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। খবর শেষ হল, এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: জানিয়ে দিই, এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আজ রাত 8টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, রাত 8:30 অন্বেষা। প্রথমে বিজ্ঞান সংবাদ, এরপর জীবন সংক্রান্ত সাক্ষাৎকার সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 9:30 নাটক তৃতীয় ব্যক্তি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। রাত 10টায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন প্রথমে নজরুল গীতি, তুলিরেখা দত্ত, কণ্ঠে

আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন, এরপর আকাশবাণী পাটনা কেন্দ্রের নিবেদন, ভোজপুরি লোকগীতি, শিল্পী বন্দনা কুমারী। রাত 11টায় দোতারা, শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা, পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

0: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
2: Less premium, more bonus, most suitable for your loved ones. RPL Life, nothing better than this.
3: Give your family a secure life with Rural Post Life Insurance. RPLI Life Insurance Policies. Contact your nearest post office today or log on to indiapost.gov.in.

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। PM পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা নেই বলে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে যোগ দেন। উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। যারা বিজেপিকে ভোট দেননি তারাও সরকারি সুবিধে পাবেন এই আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, রেজিনগরের মানুষই বিভাজনের বদলে উন্নয়ন চাইছেন।
1: রেজিনগরকে বলে গেলাম আমাদের ঋণে আবদ্ধ করুন, এই সুযোগ হিন্দু মুসলিম করবেন না, 70-30 গল্প শোনাবেন না, সব রাষ্ট্রবাদী মানুষ সরকারের পক্ষে ভোট করুন, দল বেঁধে ভোট করুন। কথা দিয়ে গেলাম রেজিনগরও মডেল বিধানসভা হবে।
0: আগামী দিনে রাজ্য রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুছে যাবে দাবি করে দলীয় প্রতীক নিয়ে দুপক্ষের লড়াইকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সভায় যোগদানের আগে তিনি লোকনাথপুরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারের ছোঁড়া লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনায় মৃত জেসমিন খাতুনের বাড়িতে যান। এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের সমবেদনাও জানান তিনি। উল্লেখ্য, রেজিনগর ও নন্দীগ্রামে ভোটের প্রচার শেষ হবে রবিবার 4 অক্টোবর। সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। ভোট নেওয়া হবে 6ই অক্টোবর, ভোট গণনা 9 তারিখে। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা তমলুকের নিমতৌড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। ভোট গ্রহণ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকবে বলে জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন। পোলিং স্টেশনে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 323, এর মধ্যে 79টি বুথ অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচারে আজ ওই বিধানসভা এলাকার কেন্দুয়া বাজারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাধা সৃষ্টি করে বলে কংগ্রেসের অভিযোগ। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় তাদের প্রচারে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই অভিযোগে প্রদেশ কংগ্রেসের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক DEO এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক ERO-দের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকেও যুক্ত করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্ম 6 জমা দেওয়ার সময় আর Annexure 4 ঘোষণা জমা দিতে হবে না। পরিবর্তে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960-এ নির্ধারিত ফর্মই ব্যবহার করা হবে। এছাড়া রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও বৈঠক করে প্রতিটি DEO এবং ERO দপ্তরে বিশেষ শিবির ও হেল্প ডেস্ক চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে একজনও নির্বাচিত হতে পারবে না বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দাবি করেছেন। তিনি আজ বারাসাতে বলেন, দুটি বিধানসভার উপনির্বাচনেও বিজেপি জয়লাভ করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে শমিকবাবু বলেন, দুর্নীতির মাধ্যমে তাকে বিধানসভা ভোটে হারানো হয়েছে। এ ধরনের কথা বলে মমতা হাস্যস্পদ হয়ে উঠছেন। নির্বাচনে লড়তে হলে নির্দিষ্ট সংখ্যক আসন থাকা দরকার, কিন্তু মমতা ব্যানার্জির দলের তা নেই। তাই তৃণমূল কংগ্রেস অস্তিত্বহীন বলে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন।
2: আপত্তি বা সম্মত দুটো জানাতে গেলে তার একটা নির্দিষ্ট আসন সংখ্যা থাকতে হয়, নির্বাচন লড়তে হয়। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেস মৃত। তৃণমূল কংগ্রেসের নামে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একজনও নির্বাচিত হতে পারবেন না, এটা কালের দেওয়া লিখন।
0: স্বচ্ছতা কোনো একদিনের বিশেষ কর্মসূচি নয়, ব্যক্তি পরিবার ও পরিবেশ সব ক্ষেত্রেই পরিচ্ছন্নতার অভ্যেস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আজ নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ অ্যাকশন প্ল্যান 2026 ও নমো সেবাগাথা পর্বের অনুষ্ঠানে যোগ দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা জানান, মহানয়ের আগেই জাতীয় সড়ক, রেল ও বন্দরের সমন্বয়ে 3,800 রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো রাস্তা বাদ পড়লে গ্রিভেন্স সেলের ফোন বা হোয়াটসঅ্যাপ করে আবেদন জানানো যাবে। স্বচ্ছ অ্যাপে অভিযোগ জানালে দ্রুত তার সমাধান করা হবে।
3: সমস্ত রাস্তা যেন ঠিক হয়ে যায় 10ই অক্টোবর মহালয়ের আগে। 3,800 মতো রাস্তা সারা UDMA দপ্তর থেকে সারা বাংলা জুড়ে হবে। এরপরেও যদি কোনো রাস্তা থাকে যেখানে মানুষ, আপনার যদি মনে হয় যে আপনার পাড়ার কোনো রাস্তা, আপনার বাড়ির সামনের রাস্তা এখনো হয়নি, আমাদের যে UDMA দপ্তরের যে গ্রিভেন্স সেলের নাম্বার সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জানাতে পারেন, আমরা কিন্তু ইমিডিয়েটলি।
0: উল্লেখ্য, গান্ধী জয়ন্তীর প্রাকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ পালিত হয় স্বচ্ছতা অভিযান ও নমো সেবাগাথা। বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কল্লোল পাল সামাজিক দায়িত্ব পালনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে বিশেষ আলোচনার আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অধ্যাপক সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরই রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযানে আজকের বিষয় মিশন লাইফ।

0: লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট।
1: পরিবেশ সুরক্ষা শুধু সরকারি নীতি বা বড় কোনো প্রকল্পের বিষয় নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব। সেই ভাবনাকে সামনে রেখেই গড়ে উঠেছে মিশন লাইফ, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব জীবনযাপনকে অভ্যাসে পরিণত করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলাই মিশন লাইফের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন পরিবেশবিদ জয়ন্ত বসু।
2: সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ভারতবর্ষের অন্যতম প্রধান বিষয় হলো এই মিশন লাইফ। পরবর্তীকালে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, সেটাকে ভারতের যে সার্বিক জলবায়ু পরিকল্পনা তার মধ্যে একেবারে প্রথম সারিতে রাখা হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়াও ওই দিন থেকে শুরু হবে বলে কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। PM পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা নেই বলে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। কয়েকটি স্কুলে টাকার অভাবে মিড ডে মিল বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে তিনি আজ বলেন, মিড ডে মিলের জন্য সব মিলিয়ে স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত স্কুলগুলিকে 997 কোটি টাকা দিয়েছে। সব স্কুলেই টাকা পৌঁছে গেছে, কোনো স্কুলে টাকা না গেলে সেক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। 27 সেপ্টেম্বর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI-তে হাঙ্গামার পর পরিস্থিতি এখন স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমিরা বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং সুস্থতা রক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিংসার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সকলের প্রতি সংযম বজায় রাখা এবং যাচাই না করে কোনো তথ্য বা ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার না করতেও আবেদন জানান তিনি। আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস, রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মালদা জেলার সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ভারতের বিরুদ্ধে এই প্রীতি ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ রাতে কলকাতায় আসছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। তার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার।
4: সেবা সংকল্প অভিযান একটি পর্যায়ে চলছে, সেই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব স্বচ্ছ ভারত মিশন নিয়ে। 2014 সালে স্বচ্ছ ভারত মিশন চালু হয়। প্রথমেই আপনাকে জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে মিশন চালু হচ্ছিল এর মূল উদ্দেশ্য কি ছিল এবং দেশের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
5: দেখুন, বহু বছর আমাদের দেশ কিন্তু বাইরের মানুষের কাছে দেশের যে ইমেজটা ছিল সেই ইমেজটা বহু বছর ধরে সাফার করেছে ওই একটা কারণে, এবং সেই কারণটা খুব আপনি যদি ভাবেন ঠিক করে খুব লজ্জাজনক কারণ যে আমাদের দেশের মানুষ, ঠিক আছে, মানছি যে ব্রিটিশরা আমাদের ওইভাবে রেখে দিয়ে চলে গিয়েছিল, খুব যে আপগ্রেডেশন হয়েছে তা কিন্তু হয়নি 70 বছর পরেও। এবার একটাই প্রশ্ন জাগে যে কেন, তাই না? এই এটা তো বেসিক একটা জিনিস, একটা মানুষের স্বচ্ছতা, একটা মানুষের স্যানিটেশন, সেটা একটা মানুষ হিসেবে তাকে দেওয়া হবে না, এটা কখনো হতে পারে নাকি? কিন্তু সেইভাবেই চলে এসছে, মানে দেশটা ওইভাবেই এগিয়েছে যে কিছু মানুষ খুব পয়সা করে বানিয়ে নিয়েছে, আর একেবারে ওভারঅল মেজরিটি যারা, মানে গ্রামের মানুষ, স্পেসিফিক্যালি বলছি গ্রামের মানুষ, তাদের কোনো সুযোগ সুবিধা করে দেওয়া হয়নি। 2014-19 যখন এটা প্রথম স্বচ্ছতা

0: অভিযানটা লঞ্চ করলেন, তখন বেসিক অবজেক্টিভ ওয়াজ ODF, যে দেশটাকে বাই 5 years আবার মিশন মোড, বুঝেছেন তো? 5 বছরে 2019-এ গান্ধী জয়ন্তীতে, উনি গান্ধী জয়ন্তীতে লঞ্চ করেছিলেন 2014, 5 years লেটার ওই 150তম জন্মবার্ষিকী ওনার, সেই ওই 150টাকে ধরে নিয়ে অ্যাজ এন এন্ড গেম উনি বলেছিলেন যে 100% ODF করে দেওয়া হবে। শহরে তো তাও আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে আপনি এদিক ওদিকে একটু ছোটখাটো কানেক্টিভিটি করে দিলে মানুষের অনেক সুবিধা হয়ে যায়, কিন্তু গ্রামের দিকে ভাবুন, আপনার তো ইনফ্রাস্ট্রাকচারই ছিল না। ODFটা ওনার প্রথম অ্যাপ্রোচ ছিল ফর দ্য ফার্স্ট 5 years, এবং সেটা করার পিছনে কি কারণ, আপনি যদি দেখেন আপনার স্বাস্থ্য, যদি দেখেন জলের ব্যাপারেও বলেছিলাম, এই ODF এর ব্যাপারেও বলছি, যে এই যে ডায়রিয়াল ডেথ যেগুলো, মানে লক্ষ লক্ষ বাচ্চা তারা ডায়রিয়া হয়ে মারা যাচ্ছিল ওইটুকু বয়সে, না ওইরকম সাংঘাতিক ডায়রিয়া যখন হয়, আর আশেপাশে ধরুন হেলথ সেন্টার কম বা বাবা মা বুঝতে পারছে না, আর বাচ্চাদের স্বাস্থ্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মানে ওদের ডিটেরিওরেশনটা খুব চটপট হয়, এরকম অনেক লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত। তো এবার সেগুলোকে তো আটকানো দরকার না, আমাদের স্বাস্থ্যের দিক দেখতে হবে, প্লাস আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো আপনি যদি একটা নোংরা জায়গায় থাকেন তার একটা কিন্তু মানসিক প্রভাব পড়ে, ঠিক আছে? এই সব মাথায় রেখে উনি প্রথম এটা ডিসাইড করেছিলেন যে প্রথম 5 বছর ODF করা হবে, তারপরেও কিন্তু এটা থামেনি, তারপরে উনি যেটা করেছেন সেটা হলো ODF প্লাস, মানে বেসিক্যালি জিনিসটাকে সাসটেইন করার জন্য।
1: হ্যাঁ, ODF এর প্রসঙ্গে কিন্তু একটা ব্যাপার চলেই আসে যে মহিলাদের নিরাপত্তা, মর্যাদা এবং স্বাস্থ্য, যেটা
0: নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ এটা তো আমি আসছিলাম। এই আরেকটা জিনিস যেটা ভাবতে হবে, এবং এটা শহরের মানুষ হিসেবে আমরা বুঝতে পারি না, আপনি ভাবুন একজন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একজন প্রেগনেন্ট ভদ্রমহিলা, ওনার কিরকম প্রয়োজন হয়, তাই না? থার্ড ট্রাইমেস্টারে তো মানুষের প্রয়োজন সাংঘাতিক বেড়ে যায় একটা বাথরুমের। এবার আপনি ভাবুন, সে রাতে বেরোতে যদি না পারে তার কি কষ্টটা, সে রাত্রে বেরোতে পারছে না, কেননা তার সঙ্গে কাউকে একটু যেতে হবে, ফর আ সিম্পল অ্যাক্ট অফ রিলিভিং হারসেলফ। এবার সেটা কত কতটা স্বাস্থ্যের উপরে এর প্রভাব পড়ে, সেটা যে কোনো
1: এক প্রকারের জীবনদায়ীও অনেক ক্ষেত্রে,
0: একদম একদম। অথচ কিন্তু তারা মেনে নিয়ে ওইভাবেই চালিয়েছে, এবং কত বছর ধরে আমাদের গ্রামের এই এত মহিলার স্বাস্থ্যের উপর, মানসিকতার উপরে এইভাবে ইফেক্ট হয়েছে। আপনি স্ট্রেস লেভেলটা ভাবুন, যে আমি আজকে এক্ষুনি আমার মনে হচ্ছে রাত হয়ে গেছে বলে আমি বাথরুমে যেতে পারবো না, এইভাবে একটা মানুষকে মানে জীবনযাপন করতে দেওয়া কি উচিত? অথচ এই 17 বছর ধরে আমরা তাই করে এসেছি। এই জিনিসটা যে একজন প্রধানমন্ত্রী প্রাধান্য দিয়ে বলেছেন যে না, এইভাবে আমার দেশের মানুষ মহিলা জীবনযাপন করবে না, এবং তার ব্যবস্থা আমি করব, তার জন্য 1 লক্ষ কোটি টাকা লাগে, লাগুক, তাই দিয়েছেন উনি প্রথম 5 বছরের প্ল্যানে বোধ হয় 1 লক্ষ কোটি মোটামুটি একটা আউটলেট ছিল, কিন্তু তাই যদি হবে হবে, দ্যাটস ইট, এটা প্রয়োজন, এটা করতে হবে, মিশন মোডে করে ফেলবো। এবার ভাবুন, শুধু তাই না, এর অন্য ইফেক্ট গুলো ভাবুন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট বেড়েছে, কনস্ট্রাকশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট বেড়েছে, যারা এই মজদুর বলুন বা ঠিকাদার হ্যান্ড প্যান, এদের এমপ্লয়মেন্ট বেড়েছে। আর শুধু তাই না, মহিলা নিরাপত্তা, কত কত কেস আছে যে একজন বেচারা মহিলা হয়তো আর থাকতে না পেরে রাত্রিরে বেরিয়েছে টু রিলিভ হারসেলফ, এবং তার সঙ্গে কি মানে অসভ্যতামিটা হয়েছে। এবার সেটা ভাবুন, আপনার মানসিক ভাবে কি চাপ, যে আপনি জানেন না, এটা তো একটু জঙ্গলে থাকার মতন, এবং এরকম প্রচুর কেস আছে, প্রচুর। এইভাবে মানুষের পক্ষে সম্ভব থাকা, এটা এইভাবে আমাদের গ্রামের মহিলারা এইভাবে জীবনযাপন করবেন? তো এই স্বচ্ছতা মিশন মানে বোধ হয় হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন, ইট ইজ প্রবাবলি দ্য লার্জেস্ট স্যানিটেশন প্রজেক্ট, আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও এরকম হয়েছে বলে।
1: এবং এই স্বচ্ছ ভারত মিশনের আওতাতে এখন তো প্রত্যেকটা স্কুলে স্কুলে বাচ্চাদেরকেও এই কাজে যাতে তারা পার্টিসিপেট করে সমানভাবে, সেই অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে, এগুলো তো একটা কর্মসূচির মধ্যেই পড়ছে, মানে এটাকে আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্য।
0: একদম এটাই ওডিএফ প্লাস প্লাস এর মধ্যে চলে আসছে, বুঝলেন? বুঝলেন তো, উনি প্রথমে তো ওডিএফ করেছিলেন, 2019 এর পরে এই যে সাস্টেন করা, আপনি সাস্টেনটা কিভাবে করবেন?

0: আমার টয়লেট গুলো বানিয়ে দিলেন। কিন্তু মানুষের তো মানসিকতা চেঞ্জটা আনতে হবে না, মানুষকে বোঝাতে হবে যে কেন স্বচ্ছ পরিবেশে তোমার থাকা প্রয়োজন, যে তোমার যে কর্টিসল বেড়ে যায়, তোমার যে শরীর স্বাস্থ্য খারাপ হয়, এগুলো যদি বাচ্চা বয়স থেকে না শেখান, ছোট বয়স থেকে না শেখান, সে বড় হয়ে তো অত বুঝতেও পারবে না। এবং কার্যক্রমের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মানে আপনি যদি দেখেন কার্যক্রমের মধ্যে খানিকটা খানিকটা করে বাচ্চাকে বুঝিয়ে দেওয়া যে এটা, হ্যাঁ, এই অল অফ দিস ইজ আ পার্ট অফ দ্য স্বচ্ছতা মিশন। এই বাচ্চাগুলো বড় হলে তাকে আর তখন আলাদা করে বোঝাতে বা শেখাতে হবে না। আশা করা যায় যে তারা অন্তত আগের প্রজন্মের থেকে বেটার এবং ক্লিনার ভাবে থাকতে শিখবে। সুতরাং তাদেরকে এই জিনিসগুলো ওডিএফ প্লাস প্লাস অবজেক্টিভ এর মধ্যে ঢুকানো আছে। এই 2025-26 মধ্যে এগুলো সব ঢুকেছে, আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, তারপরে এই বায়োগ্যাস জেনারেশন প্লান্ট, এগুলো সমস্ত ওই আপনার এক্সটেন্ডেড অবজেক্টিভে ঢুকে গেছে। তারপরে ফিকাল ট্রিটমেন্ট প্লান্ট অনেক কিছু করেছে। এটা এক্ষুনি তো, এগুলো লং টার্ম ইফেক্ট, বুঝতে পেরেছেন তো? মানুষ এক্ষুনি হয়তো বুঝতে পারবে না, হ্যাঁ 5 বছরে হয়ে গেল ওডিএফ, আমরা তো বলে দিলাম 95% ওডিএফ হয়ে গেছে আমাদেরও, তো তার মানে ইম্প্যাক্টটা কি সেটা আরো আপনার 20 বছর পরে 25 বছর পরে বুঝতে পারা যাবে যে এগুলো ইভলিউশন হয়। বুঝতে পেরেছেন
1: ইম্প্যাক্টের কথাতে? একটা প্রকল্পটা কতটা কাজ করছে সেই বিষয়ে কিন্তু আর একটা স্বচ্ছতা সার্ভেক্ষণ বা স্বচ্ছতা সমীক্ষা যেটা একটা করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এতে শহর বা শহরতলিতেই এইটা তো হচ্ছে এখন এই সমীক্ষাটা, এতে শহরের যে পরিচ্ছন্নতা বৃদ্ধি তাতে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে?
0: ডেফিনেটলি, একদম একদম গার্বেজ ফ্রি সিটি এই হোল। আপনি যদি দেখেন গার্বেজ সেগ্রিগেশন তো আমাদের আগে কনসেপ্টই ছিল না, তাই না? এখন কিন্তু হচ্ছে, আপনি যে কোনো টিয়ার ওয়ান সিটিতে যান, মানে মিউনিসিপ্যালিটিদের বলা হয়েছে যে সব এভরি হাউসহোল্ড হচ্ছে সেগ্রিগেট ওয়েস্ট, তো ওয়েট ওয়েস্ট আলাদা, ড্রাই ওয়েস্ট আলাদা, অনেক জায়গায় প্লাস্টিক আলাদা, এরকম করে করে মানুষ, হ্যাঁ, এইগুলো করা হচ্ছে। এবং একদম, হ্যাঁ, নিয়ম করে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হচ্ছে। এমন নয় যে সবার গাড়ি দরম করে চাপিয়ে দিল, আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন গুলো মানুষকে শিখিয়ে শিখিয়ে করা হচ্ছে যে এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর একটা রাখবো। এই যে গার্বেজ ফ্রি সিটি, আপনি যদি দেখেন প্রচুর মিউনিসিপ্যাল, এই যে প্রত্যেকটা শহরের মধ্যে কম্পিটিশন, এই লাস্ট কত বছর ধরে ইন্দোর নাম্বার ওয়ান। দেখুন, মানুষকে যদি আপনি একটা অবজেক্টিভ না দেন বা একটা এইম না দেন, তাদের কিন্তু এই যে কোনো কাজে আপনি যদি একটু কম্পিটিশন না রাখেন, মানুষকে দিয়ে কাজ করানো খুব মুশকিল। এবার আপনি যদি বলেন যে তোমার মিউনিসিপ্যালিটি আর এই 10টা মিউনিসিপ্যালিটির মধ্যে একটা প্রতিযোগিতা আছে, কিন্তু কে কত স্বচ্ছ থাকতে পারে, তখন দেখবেন একটু তাগিদ থাকে মানুষের যে হ্যাঁ ও আচ্ছা তাই নাকি, আচ্ছা ও ভালো করছে, আচ্ছা আমিও ভালো করলাম। এই এটা তো পরিবেশের ইম্প্যাক্ট, তাই না? সেই পরিবেশটা উনি তৈরি করে দিচ্ছেন যে সব সিটি শহরের মধ্যে প্রতিযোগিতা, মিউনিসিপ্যালিটির মধ্যে প্রতিযোগিতা যে কেউ কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। এবং আপনি যদি দেখেন প্রচুর শহরে অনেক চেঞ্জ হয়েছে, মানে আমরা ছোটবেলায় যা দেখেছি শহর আর এখন যা শহর আপনি দেখছেন, ঠিক আছে, আমি বলবো না যে একেবারে সব
1: হয়নি, কারণ এখনো কিছু মানুষের কি তাদের এই সেই অভ্যেস ওপর থেকে ময়লার প্যাকেট ফেলে দেওয়া, যেখানে সেখানে প্যাকেট ফেলে রাখা, অথচ বাড়িতে বাড়িতে ময়লা তুলতে আসছে কিন্তু সেই অপেক্ষা না করেই রাস্তায় ফেলে দেওয়া, সেই অভ্যেস হয়তো একদম ঠিক করতে আরো কিছু সময় লাগবে।
0: একদম একদম সময় তো লাগবে বটেই, জানেন তো, মানুষের মানসিকতার চেঞ্জটা হলো সব থেকে কঠিন চেঞ্জ। এই কারণেই বলে আমরা বুঝি না যে পরাধীনতা শুধু যে ইকোনমিক্যালি এফেক্ট করে তা কিন্তু নয়, পরাধীনতার যে সাইকোলজিক্যাল ইফেক্ট সেটা আমরা বুঝি না, তা সাইকোলজিক্যাল ইফেক্টটা ইকোনমিক ইফেক্টের থেকে অনেক বেশি। আমাদের দেখুন ইকোনমি এখন কোথায় যাচ্ছে, তাই না? ইকোনমিক রিকভারি ইজ ইজিয়ার দেন সাইকোলজিক্যাল রিকভারি। এই যে এত বছর মানুষকে পরাধীন রেখে, অশিক্ষিত রেখে দেওয়া হয়েছে, তার একটা ইম্প্যাক্ট আছে এবং সেই ইম্প্যাক্টটা চলে যেতে আপনার কিছু জেনারেশন লাগে। আপনি যদি স্বচ্ছতা মিশনটা দেখেন, আমি এখানে বারবার বলছি, এর আসল ইম্প্যাক্ট দেখা যাবে, সাস্টেন ইম্প্যাক্ট দেখা যাবে 25-30 বছর পরে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে শহরে যেমন বাড়িতে বাড়িতে এই যে ময়লা নিতে আসা, একটা ব্যাপার রয়েছে মিউনিসিপ্যালিটি, গ্রামের দিকে তো সেই পদ্ধতি নেই কোনোভাবেই, এবং এটা দেখা যায় গ্রাম বা মফস্বলের

0: থেকেই পাশে কোনো নিচু ডোবা বা পুকুর কিছু থাকলে সেখানেই সমস্ত ময়লা ফেলা হচ্ছে, এবং সেটা যদি মাটিতে মিশে যাওয়ার মতন হয়, মানে সবজির খোসা বা ওই ধরনের কিছু, তাহলে সমস্যা নেই। কিন্তু প্লাস্টিকে করে ফেলা হচ্ছে, যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করাটাও স্বচ্ছতারই একটা অঙ্গ। এবং গ্রামের দিকে এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব বলে আপনার মনে হয়?
1: দেখুন, সেগ্রিগেশনের কনসেপ্টটা খুব আস্তে আস্তে ওনাদের বোঝাতে হবে। গ্রাম শহরে খুব সোজা, তার কারণ পপুলেশন ডেন্সিটিটা তো বেশি। তো আপনি যদি একটা কিছু নিয়ম চালু করেন, একটা ধরুন বড় একটা কন্ডোমিনিয়াম বা এই সেই, তাদেরকে আরাম ইজিলি বুঝিয়ে দেওয়া যায়, আরামসে বুঝিয়ে দেওয়া যায়। তো গ্রামের মানুষকে ডেকে, এবার দিস হ্যাজ টু গো থ্রু দ্য পঞ্চায়েত সিস্টেম। আপনার প্রত্যেকটা পঞ্চায়েতের থ্রু দিয়ে ফার্স্ট টপ ডাউন একটা অ্যাপ্রোচ করতে হবে। আর দ্বিতীয় অ্যাপ্রোচ যেটা ভীষণ প্রয়োজন, সেটা হলো ওই যে আবার নেক্সট জেনারেশন, স্কুল লেভেল থেকে বাচ্চাদেরকে শেখাতে শুরু করতে হবে যে এই এই কারণে আমরা সেগ্রিগেশন করি, এবং এইভাবে সেগ্রিগেট করলে তোমার সুবিধে, বাকিদের সুবিধে, তোমার গ্রামের সুবিধে, পরিবেশের সুবিধে। এই দুটো অ্যাপ্রোচ যদি না ইউজ করা হয়, শুধু টপডাউন যদি করেন, এই মানসিকতা চেঞ্জটা হবে না। আর শুধু বটম আপ যদি করেন, মানে বাচ্চাদের শিখিয়ে পাঠিয়ে দেন, তারা গিয়ে বাড়িতে হয়তো মাকে বলছে কি বাবাকে বোঝাচ্ছে, তারা থোড়ি শুনবে না। আপনার দুদিক থেকে অ্যাপ্রোচ করতে হবে। এই দুদিক থেকে অ্যাপ্রোচটা যদি করা হয়, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডে ইজ ভেরি ফার যেখানে আপনার গ্রামের এই প্রবলেমটা থাকবে।
0: আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন, তারা যদি আমাদের এই আলোচনা শুনে একজন মানুষও যদি এগিয়ে আসেন স্বচ্ছ ভারত মিশনকে আরেকটু সফল করতে, তাহলেই মনে হয় আমাদের এই আলোচনা সফল হবে। এবং 2014 সালের 2রা অক্টোবর এই মিশন শুরু হয়, প্রধানমন্ত্রী নিজে এগিয়ে এসে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আগামীকাল 2026 সালের 2রা অক্টোবর। অর্থাৎ 12 বছর আমরা পার করলাম স্বচ্ছতা অভিযানে। আশা করব যে ভবিষ্যতে আরো ভালো, আরো স্বচ্ছ ভারত আমরা দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
1: আপনাদেরও ধন্যবাদ।
2: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এতক্ষণ শুনলেন স্বচ্ছ ভারত অভিযান নিয়ে বিশেষ আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। এই অনুষ্ঠানে আজকে প্রথম গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ করেছেন কলকাতার বড়বাজার থেকে রাধিকানাথ মল্লিক, অমিতা মল্লিক, সেই সঙ্গে নৈহাটি থেকে মিঠু ও মীরা। আপনাদের সবার অনুরোধে মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি রইল।

বানিয়র নলহাটি বীরভূম থেকে দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, আপনারা শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এবারের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে অনুরোধ করেছেন পূর্ব মেদিনীপুরের ব্যবত্তার হাট নাড়াদাঁড়ি থেকে সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, শিল্পী মৃণাল চক্রবর্তী।

অনুরোধের আসরের শেষ গানটি রাজস্থান জয়পুর থেকে অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমন ধারা, প্রশান্ত ধারা ও কোয়েল ধারা। আপনাদের সকলের অনুরোধে দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

0: দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক অন্বেষার মতোই আজও শুরুতে থাকবে বিজ্ঞানের টুকরো খবর এবং তারপরে আমাদের ডুব দেওয়া বিজ্ঞানের গভীরে, জানার চেষ্টা করা কিছু কাজ, কিছু মানুষের জীবন এবং সেই জীবন আর গবেষণার আন্তঃসম্পর্ক যে দারুণ দারুণ ব্যাপার আমাদের সামনে তুলে ধরে সেগুলোকে। আজকে কে অতিথি থাকছেন জানাবো পরে, তবে আগে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
2: বড় পণ্যবাহী জাহাজে খনিজ তেলের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব জ্বালানির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। ই মিথানল বা ইলেকট্রিক মিথানল এই বিষয়ে নতুন দিশা দেখাচ্ছে। এটি একটি কম কার্বনযুক্ত কৃত্রিম তরল জ্বালানি যা তৈরি হয় সিমেন্ট বা স্টিল কারখানা থেকে নির্গত ধোঁয়ায় অথবা বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড থেকে। এর রাসায়নিক গঠন প্রচলিত মিথানলের মতো হওয়ায় ইঞ্জিন, জাহাজ বা জ্বালানি পরিবহনের পরিকাঠামোতে কোনো পরিবর্তন না করেই এটি সরাসরি ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এটিকে রিফাইন বা পরিশোধন করে টেকসই বিমান জ্বালানি অথবা ই গ্যাসোলিনও তৈরি করা যেতে পারে। বিশেষ রিয়্যাক্টরে চাপের মধ্যে গ্রিন হাইড্রোজেন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জল ভেঙে সংগৃহীত হাইড্রোজেন এবং বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এই ই মিথানল তৈরি করা হয়। ফলত ই মিথানল পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে নির্গত হয় তা মূলত এর উৎপাদন প্রক্রিয়াতে বাতাস থেকেই সংগ্রহ করা হয়েছিল। এই ক্লোজড লুপ কার্বন চক্র তৈরি করে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকার ক্ষতিকর প্রভাব এবং উষ্ণায়ন রোধে সাহায্য করবে ই মিথানল। সঙ্গে কমবে অন্যান্য ক্ষতিকারক গ্যাস বা ভস্মকণা উৎপন্ন হওয়ার প্রবণতাও। সম্প্রতি গুজরাটের কান্ডালায় দেশের প্রথম বন্দর ভিত্তিক ই মিথানল উৎপাদন প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতিদিন মোট 150 টন ই মিথানল উৎপাদিত হবে। এশিয়া ইউরোপ আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের মতো অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথে এটি হয়ে উঠবে অত্যন্ত সম্ভাবনাময় পরিবেশ বান্ধব জ্বালানি। সামুদ্রিক পরিবহন শিল্পে পরিবেশ দূষণ কমাতে এবং সাস্টেনেবল

0: অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকের কাছে পরিচিত বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য, তার লেখালেখির জন্য এবং অবশ্যই তার বক্তৃতার জন্য। আজ আমি এই স্টুডিওতে যখন তার সামনে বসে প্রস্তুত হচ্ছি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার মনেও কিন্তু তার বক্তৃতার কথা, মঞ্চে তার ঘুরে বেড়ানো, সুন্দরভাবে আঙুল তুলে এইটার দিকে নির্দেশ করা, ওইটার দিকে নির্দেশ করা, ধীরে ধীরে একটা গল্প যেন সামনে মেলে ধরা, সেগুলো মনে পড়ছে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার, তার যে কলকাতা শাখা, সেখান থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। কিন্তু আপনারা বুঝতেই পারেন, এমন মানুষের অবসর হয় না, তিনি পড়াচ্ছেন, গবেষণা করছেন, আর আজকে আমাদের সুযোগ দিয়েছেন তার সামনে কিছু প্রশ্ন রাখার। আমরা সেই ধরাবাঁধা একটা প্রশ্ন তার সামনে রাখি শুরুতে। আচ্ছা, এতদিনের শিক্ষকতা জীবন, গবেষণা জীবন, এটা কাটিয়ে এসে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয়, আপনি সাফল্যের সঙ্গে সবটা শেষ করতে পেরেছেন? শেষ হয়নি, চলছে তবু।
1: না, আমার শিক্ষকতা এবং গবেষণা জীবন আমার কাছে খুবই আনন্দের এবং সম্পূর্ণ বলতে পারেন। তার কারণ হচ্ছে যে তার মধ্য দিয়ে একে তো আমি নিজে শিখেছি, দ্বিতীয় হচ্ছে যে অনেক ছাত্রকে তৈরি করেছি, তারা উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত, এবং গবেষণা ক্ষেত্রে আমি একটা ছাপ রাখতে পেরেছি।
0: বেশ, আমাদের কাছে এইটুকুই থাক, ধীরে ধীরে যত আমরা এগোবো এইটারই বিস্তার আমরা করার চেষ্টা করব এক এক করে। আপনার পড়াশুনো একেবারে শুরুটা যদি বাদও দিই, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হয়েছিল, অত্যন্ত ভালো লাগার একটা সময় আপনার কেটেছে, আমরা যদি একটু পরের থেকে শুরু করি, আইআইটি দিল্লির থেকে শুরু করি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে, সেখানে আপনি মাস্টার ডিগ্রি করলেন, পিএইচডি করলেন, যেখানে ছিলেন আর যেখানে গেলেন একটা পরিবেশের পার্থক্য হলো, তবু মানিয়ে নিলেন অদ্ভুতভাবে। আমার ধারণা অনেকেই শুনছেন, যাদের মধ্যে অনেকেই আইআইটি ছাত্রছাত্রী আছেন, আপনি একটু বলুন তো সেই সময়, বা সালটাও একটু নির্দেশ করবেন, মানাতে কিরকম বেগ পেতে হয়েছিল বা কিভাবে মানিয়েছিলেন? আপনি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতেন, একটু ধরিয়ে দিন।
1: আমি আন্ডার গ্রাজুয়েট বি পড়েছি শিবপুর বি কলেজ থেকে, এবং সেখান থেকে যখন দিল্লি আইআইটিতে গেলাম, স্বাভাবিকভাবেই প্রাথমিকে অপরিচিত ভাষা হিন্দি, অপরিচিত ভাষা কিছুটা ইংরেজি, তার মাধ্যমে বলতে হবে। আর আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তাদের ইংরেজিতে সাবলীল খুব একটা ছিলাম না, সেইটা হওয়াটা প্রাথমিক চ্যালেঞ্জ ছিল, কিন্তু অল্প সময়ই সেটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু দিল্লি আইআইটিতে আমি যেটা মূলত অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খেলাধুলো করতাম এবং সমস্ত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, নাটকের সঙ্গে, গানের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, সমস্ত কিছুর মধ্যে আমি একটা জড়িয়ে একটা খুব মানে উপভোগ্য জীবন যাপন করেছি দিল্লি আইআইটিতে থাকার সময়।
0: কিন্তু আমরা যে শুনি আইআইটির লেখাপড়ার চাপ খুব বেশি, সময় পাওয়া যায় না, আপনি করতেন কি করে এত?
1: এইটা ঠিক নয়, এটা হচ্ছে সবটাই আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব তাই। আমরা যদি মনে করি যে খেলাধুলো, গান বাজনা, এগুলো সাহিত্য চর্চা, এই সবকটাই জীবনের অঙ্গ, তাহলে যে জীবনই হোক তারও ওটা অঙ্গ, চাপ থাকলেও তার সেটা অঙ্গ।
0: আপনার যে বিষয় ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়, যেখানে ইলেকট্রিসিটি নিয়ে আপনার নাড়াচাড়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে, তো সেইটা একটা গবেষণার পথ ধরল ওখানেই, মানে মাস্টার্স ডিগ্রি থেকেই গবেষণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তারপরে গবেষণায় ঢোকেন ছাত্র বা ছাত্রী। তো আপনার বিষয়টা কি ছিল? কেননা আপনি আপনার একটা লেখায় ইঙ্গিত করেছেন, পরিষ্কার বলেননি, যে আপনি একটু প্রথা ভেঙেছেন সেখানে, একেবারে ধরাবাঁধা সুপারভাইজারের কাছে গেলাম, তিনি একটা বিষয় দিয়ে দিলেন, এরকম করেননি। কি করতে চেয়েছিলেন আমাদের যদি একটু জনপ্রিয় ঢঙে বলেন, আপনি তো বলেন এরকম।
1: আসলে আমার বিষয়বস্তু ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু দিল্লি আইআইটিতে আমি পড়েছিলাম যেটাকে বলে এনার্জি ইঞ্জিনিয়ারিং, শক্তি সম্পর্কে। যখন আমি পিএইচডি করতে গেলাম তখন আমার নিজের যেটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে যে আমি নিজে লেখাপড়া করে বুঝতে চেষ্টা করব যে কোনো একটা পার্টিকুলার গবেষণা ক্ষেত্রে কি জানা আছে, তার ভিত্তিতে কি প্রশ্ন করা যেতে পারে, এবং তারপরে আমি সেটার ভিত্তি করব। মানে একজন সুপারভাইজার বলে দিলেন এটা করো, তার মধ্যে না গিয়ে আমি নিজে সিদ্ধান্ত নেব কোনটা করব আমি। এইটাতে আমার সৌভাগ্য যে আমার সুপারভাইজার এই দৃষ্টিভঙ্গিতে সহমত হয়েছিলেন, রাজি হয়েছিলেন, ফলে আমার রিসার্চের টপিক আমি চুজ করেছিলাম, ওনারা করেননি। আমি করেছিলাম বলে তারপরে অনেকে ওই বিষয়বস্তুতে গবেষণা করেছে, কারণ সেটা শুরু হয়ে গেছিলো কাজটা, ফলে আমার দৃষ্টিভঙ্গি এরকমটাই ছিল। আমি ছাত্রদের ক্ষেত্রেও এটাই

0: বলি, আমার নিজের যারা পিএইচডি ছাত্র তাদেরকে বলি যে প্রথম তুমি নিজে পড়াশুনো করে দেখার চেষ্টা করো কোনো একটা বিশেষ সমস্যার কতটুকু জানা আছে, তার ভিত্তিতে কোন প্রশ্ন তুমি করতে পারো, তারপর আমাকে এসে জানাও।
1: একটু যদি ধরিয়ে দেন কীরকম ছিল বিষয়টা।
0: আমার বিষয়বস্তুটা ছিল এভাবে বলা ভালো যে কোনো একটা পাওয়ার সিস্টেমে, পাওয়ার সিস্টেম বলতে আমাদের যে বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎ বাড়িতে বাড়িতে দেওয়া হয়, কারখানায় দেওয়া হয়, এই যে পুরো জিনিসটা যে আছে সেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম বলে,
1: উৎপাদন ও বন্টন।
0: উৎপাদন ও বন্টন, সেখানে যদি হঠাৎ কোনো একটা কারখানা সকালবেলা সুইচ অন করলো, তাহলে দেখা যায় যে তার যে ফ্রিকোয়েন্সি সেখানে একটা অসিলেশন হয়, সেটা মানে অবাঞ্ছিত অসিলেশন হয়, সেটা কি করে কমানো যেতে পারে, এইটা ছিল আমার প্রশ্ন। যে উত্তরটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে, যদি একটা শক্তি সংরক্ষণ করে রাখা, এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা যায়, যেটা যে সময়টাতে ওই কারখানা সুইচ অন করলো তাৎক্ষণিকভাবে সেই শক্তিটা দিতে পারবে, তাহলে এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যায়। আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক শক্তির মধ্যে ওটাকে স্টোর রাখা অল্প সময়ের জন্য। এটা লাগে শুধুমাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য, কিন্তু সেইটা না দিতে পারার জন্যই পাওয়ার সিস্টেমের সমস্যা হয়,
1: এবং তার থেকে আর্থিক ক্ষতিও হতে পারে, কেননা যন্ত্রপাতি নষ্ট হচ্ছে ইত্যাদি। আচ্ছা, আমি যদি একটু মানে উল্লম্ব ফোনে যাই, ধরুন পরবর্তীকালে যখন আমেরিকায় মেরিল্যান্ডে আপনি গেলেন, এই যে কাজটা করছিলেন তার কি ধারাবাহিকতা ছিল সেখানে, নাকি না সেটা সম্পূর্ণ একটা আলাদা?
0: সম্পূর্ণ আলাদা। আমি পিএইচডি করার পরে যখন চাকুরি ক্ষেত্রে জয়েন করলাম খড়গপুর আইআইটিতে, তখন আমি চেয়েছিলাম যে একেবারে সম্পূর্ণ একটা নতুন এরিয়া, গবেষণা ক্ষেত্র আমি চিহ্নিত করব। ফলে সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমি নানা এরিয়া সম্পর্কে পড়াশুনো করেছি, করে তারপর শেষ পর্যন্ত চিনতে পেরেছি যে এইটা আমি করব। সেটাকে বলে কেওস থিওরি ডাইনামিক্স, সেটা সম্পর্কে একটু না হয় বলবো। কিন্তু আমি যেটা নিয়ে কাজ করতে গিয়েছিলাম, অথবা যে প্রশ্নটা নিয়ে গেছিলাম মেরিল্যান্ডে, সেটা ছিল আমি তখন যেগুলোকে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমস বলে, অর্থাৎ একটা ভোল্টেজে সাপ্লাই আছে, সেখান থেকে আরেকটা ভোল্টেজ আমি নিতে চাইছি, এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার, সেগুলোর স্থায়িত্ব, এটা নিয়ে আমি কাজ করছিলাম। করতে গিয়ে আমি এমন কিছু ঘটনা দেখেছিলাম যেটা তখন আমি ব্যাখ্যা করতে পারছিলাম না।
1: আচ্ছা,
0: এই ব্যাখ্যাটা খুঁজে পাওয়ার জন্যই তাদের কাছে আমি গিয়েছিলাম এবং সেখানে ব্যাখ্যাটা তৈরি করি আমি।
1: আমরা সাধারণভাবে একজন বিজ্ঞানীকে চিনি তার গবেষণা দিয়ে, চিনি তার পড়ানোর ভঙ্গি দিয়ে, আবার কখনো কখনো চিনি পুরস্কার দিও, এটা অস্বীকার করা যায় না। ভাটনগর পুরস্কার আমাদের দেশে তরুণ বিজ্ঞানীদের জন্য অত্যন্ত উচ্চ মানের একটা পুরস্কার, কখনো কখনো বলা যায় একমাত্র পুরস্কার যেটা এই রকম কাজকে সম্মানিত করে। তো যখন ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন, আমি জানি না সেই স্মৃতিটা এখনও আপনার ফিরবে কি না, অতদিনের আগের স্মৃতি, সেই সময়কার পরিস্থিতিটা একটু বলবেন, মানে কেমন ছিল, আজকের থেকে কিছুটা আলাদা নিশ্চয়ই?
0: হ্যাঁ, আসলে যে সময়টা আমি গবেষণা ক্ষেত্রে প্রবেশ করি, মানে আইআইটিতে পড়ালেও তখন অনেকেই গবেষণার অ্যাক্টিভলি করত না। এদিকে আমার দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর খুঁজছি, সেই জন্য গবেষণাটা করছি, চাকরি করতে গবেষণা করতে হচ্ছে বলে নয়। ফলে যখন সেই পরিবেশটাও তৈরি হয়নি, তখনও শুরু করে দিয়েছিলাম গবেষণা করা। এখন আমার গবেষণার যে বিষয়বস্তুটা ছিল সেটা ছিল গতি নিয়ে, যে কোনো জিনিসের গতি হয় তো, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে গতি বলতে শুধুমাত্র একটা পেন্ডুলামের গতি কিংবা একটা ট্রেনের গতি, এই গতিটাই নয়, এমনকি একটা বিকারে একটা কেমিক্যাল রিয়াকশান চলছে, সেই বিক্রিয়াটা চলার সময় যে তার মধ্যে যে দু ধরনের জিনিস আছে সেগুলোর পরিমাণ পাল্টাচ্ছে, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশান হচ্ছে, মানে সেগুলোর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পাল্টাচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাল্টাচ্ছে, আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা গতি। অর্থাৎ যে কোনো জিনিস যখন পরিবর্তন হয় সেটাই হচ্ছে গতি। এখন যে পরিবর্তনের রূপটা, সেই রূপটা আবার নানা রকম হতে পারে। যেরকম জল ঠান্ডা করলে বরফ হয়, তার রূপ পরিবর্তন হলো, গরম করলে বাষ্প হয়, তার রূপ পরিবর্তন হলো, সেরকম গতিরও রূপ হয়। কিছু গতি হচ্ছে চক্রাকার গতি, একই জিনিস ঘুরে ঘুরে আসে, কিছু গতি আছে যে একই জায়গায় গিয়ে থেমে যায়, আবার কিছু গতি আছে অর্থাৎ সেটা একটা স্টেবল হয়ে যায়, আবার কিছু গতি আছে যেটাকে কেওস বলা হয়, মানে হচ্ছে যে সেখানে কোনো একটা বিশেষ অবস্থা কখনোই ফিরে আসবে না, গতি হচ্ছে কিন্তু সেটা কখনোই থেমে যাচ্ছে না। এই যে অবস্থাটা সেটাকে বলে কেওস। আমি যেটা দেখেছিলাম আমার এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে যে এই

0: ধরনের যেগুলো মনে করুন আপনাদের মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি এবং যে ওখান মধ্যে একটা কম্পিউটার রয়েছে তো তার মাঝখানটাতে যেটা আছে সেটা এরকম একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, কিংবা বাড়িতে যখন ইনভার্টার থাকে সেটা একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট। এইগুলোর মধ্যে আমি দেখেছিলাম যে যখন যে জন্যে যে ভোল্টেজের মধ্যে কাজ করার জন্য ওটা তৈরি তার বাইরে চলে যায় তখন কিন্তু সেখানে কেওস তৈরি হয়। কেন হয় এই প্রশ্নটা আমার ছিল, এই প্রশ্নটা উত্তর খুঁজেছিলাম তখন আমি।
1: কেওস থিওরি তো আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি। আমরা বিজ্ঞানের কথায় থাকবো, বিজ্ঞান চর্চার কথায় থাকবো, কিন্তু এই ধরনের সাক্ষাৎকারে আমরা যেটা করি, যার সঙ্গে কথা বলছি, তার এই গবেষণা বাদেও ব্যক্তি জীবনে একটু উঁকি দেওয়ার চেষ্টা করি। এখন আপনার ওই লেখা থেকে এই ধার করা সব তথ্য যে একটা গার্হস্থ্য চাপ আপনাকে নিতে হয়েছে, এই যে আমেরিকায় চলে গেলেন এবং তার আগেই বিয়ে করেছেন সম্ভবত, স্ত্রীকে রেখেই চলে গেলেন, আবার ফিরে এসেও সময় দিতে পারছেন না, এই সময়গুলো যে কোনো মানে যাকে বলে মনোযোগী পেশাদারের জীবনে আসবেই, তো আপনি এটা সামলেছিলেন কিভাবে?
0: না, এটা আমি সামলানোর থেকে বড় কথা আমার স্ত্রী সামলেছেন, ফলে সেই জায়গাতে আমার কৃতজ্ঞতা প্রচুর। মানে একটা ফ্যামিলি, একটা পরিবার, তাতে আবার আমার তখন মেয়ে জন্মেছে, ফলে তার ছোট থেকে বড় হওয়া, এই পুরো পিরিয়ডটাতে আমি গবেষণার ক্ষেত্রে সময় দিতে পেরেছি যে এটা সম্পূর্ণ আমার স্ত্রীর অবদান বলতে পারেন, ফলে সেদিকে আমি পুরোটাই কৃতজ্ঞ। ফলে এটা আমি কীভাবে করতে পারলাম এর থেকে বড় কথা হচ্ছে আমার স্ত্রী কীভাবে করতে পারলেন, কারণ তিনি একটা প্রফেশনে ছিলেন। কিন্তু আমি মনে করি যে কোনো একটা মানুষের টাইম ম্যানেজমেন্ট, সময় কীভাবে আমি ব্যবহার করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে এইটা ঠিকভাবে করতে পারে না বলে তারা এটা করছি তো সেটা করতে পারছি না, সেটা করছি তো আরেকটি জিনিস করতে পারছি না, এইগুলো আমি শুনি। কিন্তু আমি মনে করি যে এই টাইম ম্যানেজমেন্ট এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটুকু সময় আমি দেব সেটুকু খুব সুন্দরভাবে দেব, কিন্তু আবার অন্যদিকেও আমি সময় দিতে হয়। আমার মেয়েকে কি সময় দিতে হয়নি? হয়েছে। ফলে এই এই ব্যালেন্সটা মানুষকে করতে হয়, আমাকে এটা করতে হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে অবসর নিয়েছেন, বারবার আবারও আমরা বলছি এগুলো কোনো অবসর নয়, কেননা একজন মানুষ এরকম গবেষণা করছেন তার গবেষণা কখনো থামে না, চলতেই থাকে, যতদিন তিনি সক্ষম থাকবেন, পরিস্থিতি তাকে চাইছে, পরিবেশ তাকে চাইছে, ততদিন চলতে থাকবে। এবং সবথেকে বড় কথা, অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে শুধু গবেষণা দিয়ে মানুষ চেনেন না, চেনেন তার যাকে বলে সমাজের জন্য বিজ্ঞান প্রচারের কাজ দিয়ে। এই জায়গাটা আসবো, কিন্তু তার আগে একটা কথা বলি যে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা একটা সংখ্যায়, অন্তত একটা অংশ, তারা পরবর্তীকালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন, এটা অনেকের নাম করা যায়। তো আপনার ক্ষেত্রেও বোধ হয় কিছুটা সেটা ঘটে গিয়েছে আর কি, তো আমাকে একটু বলবেন যে এই ঝোঁকটার কেন, মানে কেন ঘটে এটা?
0: প্রথমত আমার ছোটবেলা থেকেই ফিজিক্স পড়ার ইচ্ছে ছিল, তার আকর্ষণটা ছিল, নানা কারণে সেটা হয়ে ওঠেনি, কিন্তু সেটা মনের মধ্যে একটা রয়ে গিয়েছিল। যখন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা করছি এবং যে বিষয়টা নিয়ে বললাম সেটা নিয়ে করছি, সেটার সঙ্গে কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের একটা গাঢ় সম্পর্ক রয়েছে। ফলে আমাকে যে সমস্যাটা সমাধান করতে হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা হলেও করতে হয়েছে ফিজিক্স দিয়ে এবং ম্যাথামেটিক্স দিয়ে, ফলে এর দ্বারা আমি কিছুটা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের দিকে ঝুঁকে পড়েছিলাম। একটা সময় আমি সিদ্ধান্ত নিই এবার পুরোদমে সেটা করা যাক, ফলে আইআইটি থেকে আমি আইসারে সরে আসি, একটা জায়গায় ছেড়ে আরেকটা জায়গায় যুক্ত হই, এবং তখন পুরোপুরি ফিজিক্সে আমি পড়ানো এবং গবেষণা শুরু করি। এমন বিষয় পড়াতে হয়েছে যেটা আমি ছাত্র জীবনে কোনোদিন পড়িনি, ফলে পুরোটা শিখতে হয়েছে, শিখে পড়াতে হয়েছে, এবং সেটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করেছি, এবং গবেষণাটা ন্যাচারালি আমি এখন ফিজিক্সেই করি।
1: এইবার আসা যাক আপনার পরিচিতির একটা অন্যতম দিক, সেটা হচ্ছে জনবিজ্ঞানকে আপনি যেভাবে মানুষের মধ্যে নিয়ে গেছেন, নিজে সোসাইটি তৈরি করেছেন, এই ব্যাপারটা কীভাবে শুরু হলো? মানে একটা তো বুঝতে পারছি যে আইআইটি থাকার সময় আপনি এইগুলো করতেন, সামাজিক একটা কাজের ঝোঁক ছিল আপনার, সেসব বুঝলাম, কিন্তু এইভাবে এটা সংগঠিতভাবে করা কবে থেকে শুরু হলো?
0: আমি যখন আইআইটিতে এসে জয়েন করি, মানে খড়গপুর আইআইটিতে এসে জয়েন করি, তারপরে আমার সঙ্গে যোগাযোগ ছিল অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়ের। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফর্মার ভাইস চ্যান্সেলর, অনেক বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উনি একসময় আমাদের কাছে একটা আবেদন রাখেন, আমরা তখন যুবক,

0: ব্যবস্থায়। বলেন যে আমাদের দেশে মূল সমস্যা, বিজ্ঞান ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে ছাত্ররা বিজ্ঞান পড়ছে কিন্তু তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না, এমনভাবে পড়ানো হচ্ছে তার দ্বারা বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না, আর বেশিরভাগ মানুষ তো বিজ্ঞানের সুফলটাই পায় না, ফলে বিজ্ঞান মনস্কতা তাদের মধ্যে তৈরি হয় না, নানাবিধ ভ্রান্ত ধারণা কুসংস্কার তাদের মধ্যে গেড়ে বসে থাকে। যদি তোমরা বিজ্ঞান পড়ে থাকো তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জায়গাটাকে অ্যাড্রেস করা, ফলে বিজ্ঞানটাকে মানুষের মধ্যে, বিজ্ঞানের চিন্তা পদ্ধতিকে নিয়ে যেতে হয় মানুষের মধ্যে।
1: এটা কত সালের কথা যখন উনি বলছেন?
0: ধরে নিন 86।
1: বেশ,
0: আমি 86-ই খড়গপুরে জয়েন করি। জয়েন করার আগে ওই দেখা হয়েছিল, তখন উনি বলেছিলেন, তারপরে আমি জয়েন করে এটা কাজটা পুরোদমে শুরু করি। এই যে শুরু করলাম, তারপরে স্বাভাবিকভাবে আরও অনেকের সঙ্গে পরিচয় হলো, তারা এই কাজটার মধ্যে যুক্ত হলেন। তারপর আমরা একটা সময় ব্রেক থ্রু বলে একটা পত্রিকা শুরু করি। শুরুটা হয়েছিল আমি এর মধ্যে আসার আগে থেকেই ওনারই উৎসাহে, কিন্তু তারপরে আমি এর সঙ্গে যুক্ত হই, তারপরে সেটার মাধ্যমে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়। তারপরে একটা সময় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি বলে একটা সোসাইটি, একটা সংগঠন তৈরি করা হয় 95 সালে। ফলে এইভাবে জিনিসটা এগোতে থাকে। আমি পুরো সময়টাই এই ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির মাধ্যমে মানুষের কাছে বিজ্ঞান মনস্কতাটাকে নিয়ে যাওয়ার কাজটাই মূলত করেছি যতটা সময় পেয়েছি গবেষণা।
1: যখন আপনাকে দেখি, লেখালেখি তো আছেই, লেখা পড়ি, ভালো লাগে, যখন আপনাকে মঞ্চে দেখি বা কোনো সভায় দেখি, আপনি বিজ্ঞানের একটা জিনিস, সেটা হয়তো ইঞ্জিনিয়ারিং একেবারেই নয়, আপনি ব্যাখ্যা করছেন, তখন কি মাথায় রাখেন? কেননা আজকের দিনে অনেক তরুণ কিন্তু সায়েন্স কমিউনিকেশনে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে, কি মাথায় রেখে আপনি বলতে থাকেন? কেননা এত উপভোগ্য হয়ে ওঠে পুরোটা, কিভাবে হয়?
0: একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে জনবিজ্ঞান, মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে যাওয়াটায় অনেকেই বিজ্ঞানের যে গবেষণাগুলোকে, বিজ্ঞানের যে তথ্যগুলোকে নিয়ে যান। আমি মনে করি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন বিজ্ঞানীর মনের মধ্যে কি চিন্তা পদ্ধতি কাজ করে ওইগুলো যখন বলবো, গল্প করে বলবো, কিন্তু গল্প করে বলার উদ্দেশ্য থাকবে এই যে তার দ্বারা যেন বিজ্ঞানকে চিনতে শেখে, বিজ্ঞানের চিন্তা পদ্ধতিটাকে চিনতে শেখে। এই মাথায় রাখলে তখন দেখা যায় যে আমি যে তথ্যটাকেও পেশ করছি তাদের কাছে রাখছি, সেটাকেও কিন্তু এমনভাবে রাখতে হয় সেটা কীভাবে জানা গেল, সেটা যদি জানা না যেত তাহলে চিন্তা অবস্থাটা কী ছিল। এইভাবে জিনিসটা যদি রাখা যায় তাহলে বিজ্ঞান যে বলে যে কোনো কিছু বিশ্বাস করো না যতক্ষণ না তার প্রমাণ পাও, ফলে বিজ্ঞান এই প্রমাণ পেতে পেতে পেতে পেতে এগিয়েছে। এইটাকে নানাভাবে মানুষের কাছে রাখা যে এর এই যে চিন্তার আজকে বিজ্ঞানে এলো তার প্রমাণটা কী ছিল, ওই চিন্তাটা এলো তার প্রমাণটা কী ছিল, আগের ভুল চিন্তাটাকে নস্যাৎ করে তবে নতুন চিন্তাটা এগোলো, এইভাবে যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা চেনে।
1: আচ্ছা, এই কাজ করতে করতে কিছু স্মরণীয় ঘটনা তো ঘটেছে, কিছু স্মরণীয় অনুষ্ঠান থেকেছে, কারোর সঙ্গে আলাপ হয়েছে, যেমন সুশীলবাবুর কথা বললেন, দু একটা যদি একটু বলেন।
0: না, এইরকম কাজটা করতে গিয়ে আমি দেখেছি যে বহু গুরুত্বপূর্ণ মানুষ যারা বিজ্ঞানী হিসেবে লব্ধ প্রতিষ্ঠ, তাদের মধ্যে অনেকের মধ্যে এই বেদনাটা রয়েছে যে আমরা গবেষণা করছি বটে কিন্তু সাধারণ মানুষ, এমনকি ছাত্রদের মধ্যেও সঠিক বিজ্ঞান চেতনা গড়ে উঠছে না, তাদের মধ্যে এই ব্যথাটা রয়েছে। ফলে এরকম অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে যারা এই ব্যথাটা আমার কাছে রেখেছেন, তাদেরকে আমার কাজে সঙ্গে পেয়েছি, নিয়ে আসতে পেরেছি, ফলে এটা একটা ভালো সংখ্যা। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে এই সংখ্যাটাও আছে, বিজ্ঞানীদের মধ্যে এই সংখ্যাটাও আছে যারা ল্যাবরেটরির বাইরে তাকানি না, শুধুমাত্র মুখ গুঁজে ল্যাবরেটরির মধ্যেই পড়ে থাকেন এবং ভাবেন তার দ্বারা বিজ্ঞান চর্চা হচ্ছে। এই জায়গাটাতে আমার কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে।
1: 1995 সালে গঠন হলো, 1995 সালে একটা খুব বড় ঘটনা ঘটেছিল, পূর্ণ সূর্যগ্রহণ। তো সেই সময় বিভিন্ন বিজ্ঞান সংগঠন সক্রিয় ছিল এবং আকাশবাণী, দূরদর্শন আলাদা করে পুরো ঘটনাটার ধারা বিবরণী দিয়েছিল, আমরা ছিলাম, ডায়মন্ড হারবারে ছিলাম, তো সেই স্মৃতিও বোধহয় আপনার আছে,
0: নিশ্চয়ই
1: একটু বলবেন।
0: সেইবারটা ছিল আমাদের একটা খুব বড় প্রোগ্রাম, মানে মানুষের বহু কুসংস্কার এই ধরনের আকাশের ঘটনার সঙ্গে যুক্ত থাকে, বিশেষ করে এই সূর্যগ্রহণের সঙ্গে নানা ধরনের কুসংস্কার যুক্ত থাকে। ফলে আমরা ওই ঘটনার আগে একটা ব্যাপক প্রচার চালিয়েছিলাম, স্কুলগুলোতে গিয়ে গিয়ে, কলেজগুলোতে গিয়ে গিয়ে ছাত্রদের কাছে আমরা পেনামরা প্রচ্ছা কি করে হচ্ছে এই সমস্ত আমরা বোঝাতাম, এবং ওই সময় যে খাওয়া লোকে ফেলে দেয় সেটা যে কেন ভুল, এগুলো নিয়ে নানাবিধ আলোচনা হতো। এই করে আমরা একটা পুরো পশ্চিমবঙ্গব্যাপী প্রবল প্রচার চালিয়েছিলাম এবং যাতে বেশি মানুষ এটাকে দেখতে পারেন তার জন্য আমরা ফিল্টার তৈরি করেছিলাম এবং সেটার দ্বারা মানুষ, প্রচুর মানুষ দেখেছে। আমরা প্রায় 30,000 ফিল্ডটা তৈরি করেছিলাম, মানুষের কাছে নিয়ে গেছিলাম। ফলে এটা একটা আমাদের জীবনে, আমার জীবনে

0: একটা খুব বড় একটা অ্যাক্টিভিটি ছিল যেটার মাধ্যমে আমরা বহু মানুষের কাছে পৌঁছাতে পারি,
1: বলা যায় না সময়টা। সেই মাইলার ফয়েলে তৈরি ফিল্টার চশমা সবার হাতে হাতে চলে যাচ্ছে,
0: সেইটা আমরা মাইলার দিয়ে করিনি, আমরা জার্মানি থেকে একটা ফিল্টার নিয়ে এসে করেছিলাম।
1: আচ্ছা, তো সেইটা নিশ্চয়ই একটা দৃঢ় ভিত্তি দিয়েছিল আপনার সোসাইটিকে, এবং তারপরে নিশ্চয়ই অনেকে যুক্ত হয়েছিল। এই যে পত্রিকাটা করছেন, দু একটা কথা যদি একটু বলেন।
0: হ্যাঁ, ব্রেক থ্রু বলে পত্রিকাটা শুরু হয়েছিল, মানে আমি এটার সঙ্গে যুক্ত হওয়ার আগে, ওই সুশীল কুমার মুখোপাধ্যায়ের উৎসাহে সেটা শুরু হয়েছিল 84 সালে, আমি যুক্ত হই 86 সালে। এবং মূলত তার মাধ্যমে আমরা সারা ভারতেই যারা উৎসাহী ছাত্রছাত্রী এবং বিজ্ঞান অনুরাগী মানুষ তাদের কাছে বিজ্ঞানের নানা দিক নিয়ে যাই। এবং তারপরে আমরা বাংলাতে প্রকৃতি বলে একটা পত্রিকা চালু করেছি, ফলে ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু সেই সেই রাজ্যের যেগুলো ভাষা সেসব ভাষায় চালু হয়েছে, হিন্দি তো আছেই এবং অন্যান্য ভাষাতেও চালু হয়েছে,
1: ফলে এই সোসাইটিরই বিভিন্ন শাখা নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এটা সর্বভারতীয় সংগঠন এখন, এবং ফলে অন্যান্য রাজ্যে কেরালায় আছে, তামিলনাড়ুতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, কর্ণাটকে আছে, হিন্দি যেসব রাজ্যগুলো সেসব জায়গাতে আছে। এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি নর্থ ইস্টের কিছু রাজ্য এবং কাশ্মীরে, এছাড়া সব রাজ্যেই আছি আমরা। ফলে সেই সমস্ত রাজ্যেও কিন্তু মানে জনগণের কাছে পৌঁছানোর জন্যে তাদের মাধ্যম হিসেবে তৈরি করে এটা প্রচার করা হয়, ফলে এইটা একটা বড় অ্যাক্টিভিটি আমরা চিন্তাগুলোকে নিয়ে যাই। বিশেষ করে যখন অবিজ্ঞানের প্রচার হয়, বিজ্ঞান যখন আক্রান্ত হয়, তার বিরুদ্ধে মানুষকে সঠিক চিন্তাটা দেওয়া, এটার মাধ্যম হচ্ছে এই পত্রিকাগুলো।
1: বেশ, আজকে অনেকক্ষণ কথা বলা হলো, কিন্তু শেষে আপনার কাছ থেকে একটা বার্তা চাইবো। কাদের জন্য বার্তা চাইবো? যেটা আপনি উল্লেখ করে গেছেন, ছাত্রছাত্রী যারা বিজ্ঞান পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি পড়ছে কিন্তু হয়তো বিজ্ঞানের মূল ধারার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারছে না, যেটা আপনি চাইছেন বা আপনার সহযোগী কয়েকজন চেয়েছেন বলে আপনারা এত কর্মকাণ্ড শুরু করেছেন, তাদের জন্য আপনার পক্ষ থেকে একটা বার্তা থাকুক।
0: প্রথম কথা হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ছাত্র তাদের প্রতি বার্তা এবং সায়েন্সে যারা ছাত্র তাদের প্রতি বার্তাটা একটু আলাদা হবে। ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের মনে রাখতে হবে যে তাঁরা যে চিন্তা শিক্ষাটা পাচ্ছেন সেটা কিন্তু মানুষের বহুদিনের প্রচেষ্টার ফল, ফলে সেটাকে ব্যবহার করতে হবে মানব জাতির উন্নয়নে। কিন্তু ইঞ্জিনিয়ারিং মানব জাতির ধ্বংসের কাজেও ব্যবহার হতে পারে, ফলে এই জায়গাটাতে একটা এথিক্যাল প্রশ্ন থাকেই, প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সেটা সম্পর্কে সচেতন থাকতে হয়। এক, যারা বিজ্ঞান পড়ছেন তার মধ্যে ইঞ্জিনিয়াররাও যুক্ত, তাদের ক্ষেত্রে বিজ্ঞানটা শুধুমাত্র একটা কেরিয়ার গড়ার মাধ্যমই নয়, বিজ্ঞানটা একটা আগে বলেছি চিন্তা পদ্ধতি শেখায় আমাদের, এই চিন্তা পদ্ধতিটাকে আয়ত্ত করা, সেইটা জীবনের নানা ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেটা আর পাঁচজনের কাছে নিয়ে যাওয়া, এই তিনটেই কিন্তু আমাদের যে কোনো একজন ছাত্রের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানটাকে শিখব, তার মাধ্যমে বইতে যে লেখা আছে সেগুলোকে ঠিক মতো পড়ে শিখে নেব, এটুকুই নয়, এর মধ্যে যে চিন্তা পদ্ধতির তার মধ্যে দিয়ে আমাকে শেখাচ্ছে সেটাকে বুঝব, নিজের জীবনে প্রয়োগ করব এবং অন্য মানুষকেও সেটার দিকে উদ্বুদ্ধ করব। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু বিজ্ঞান শিক্ষাটা বিফল।
1: এত সরল কথায় এত গূঢ় জিনিস আমাদের সামনে ব্যাখ্যা করতে পারেন এমন মানুষ কমই আছেন। আজকে আমাদের খুব আনন্দ যে অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে অনেকগুলো কথা বলে গেলেন, নিজের জীবন সম্পর্কে, নিজের দর্শন সম্পর্কে, নিজের কাজ এবং জনবিজ্ঞানের যে কাজটা তিনি করছেন এবং করতে চান সেটা সম্পর্কে। সব শেষে আমরা বার্তা পেলাম যেটা আমার অন্তত মনে হচ্ছে অত্যন্ত কার্যকরী। আপনাকে ধন্যবাদ দেওয়া মানে আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, কিন্তু ধন্যবাদ দেব না, আমরা বলবো আবার একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব, আপনার কথা আরও খুঁটিনাটি নিয়ে বিস্তারে গিয়ে আলোচনা করব। আজকে আপনাকে নমস্কার জানাচ্ছি এবং আজকের অন্বেষা আমরা শেষ করছি এখানে। শ্রোতা বন্ধুরা, জানাতে ভুলবেন না কেমন লাগছে অনুষ্ঠান, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আপনাদের ফিডব্যাকের দিকে। কথা হবে পরের অনুষ্ঠানে, নমস্কার,
0: ধন্যবাদ।
2: এই সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের

0: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রীতম চক্রবর্তী।

এতক্ষণ যোগ রাগে বেহালা শুনলেন শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রীতম চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নাটক
1: আকাশবাণী কলকাতা। আজকের নাটক তৃতীয় ব্যক্তি, কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক তৃতীয় ব্যক্তি।
2: না না, এ আমি বিশ্বাস করি না। বুক ঠুকে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না যাতে তার বাপমার মুখে চুনকালি পড়ে, নেভার, ইম্পসিবল। আরে আমার ব্লাড তেমন নয় যে সেই মেয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলবে।
3: রাখো তো তোমার ব্লাড, ও মেয়েদের আমি বিশ্বাস করি না, ওরা সব পারে, যা রটে তা কিছু তো বটে। আর প্রমাণ তো পেয়েছি, চিঠি চাপাচি চলছে দুজনে, সেও তো তোমাকে দেখিয়েছে।
2: আহা, রেনু টেবিল ঘাটাঘাটি করে সেদিন তুমি একটা চিঠি আবিষ্কার করেছো, এটা ঠিক, কিন্তু সে তো কারো উদ্দেশ্য করে কিছু লেখা নয়, দু চারটে উচ্ছ্বাসের কথা। হাতের লেখাও তেমন ভালো নয়, ভাঙা ভাঙা, বাংলাটাও কাঁচা, ভাষার বাঁধুনি নেই, তলায় লেখকের নাম উচ্ছ, ইতি তোমার বলে কি একটা ফুলের মতো কি জানো আঁকা।
3: দেখছো তো ব্যাপারটাকে কিরকম তুমি লাইট করে দিচ্ছ, ভাষা যেমনই হোক চিঠি কিনা তাই বলো।
2: আমার মনে হয়েছে খুবই এলেভেল একটা চিঠি, এমন কিচ্ছু নেই যাতে মেয়ের ভবিষ্যৎ ভেবে হাঁচর পাচর করে বলতে হবে। আমার মনে হয় এটা স্কুলে রচনার কোনো অংশ, এ তো ওই মানবী প্রেমের চেয়ে নিসর্গ প্রেমী বেশি, আকাশ বাতাস চাঁদ সূর্য এই সব কিছু ধরে টানাটানি। হ্যাঁ, ঘাস আর নীল জলও আছে, কোথাও কোনো খারাপ শব্দ তো দেখিনি। হ্যাঁ, আবেগ বড় বেশি, লেখকের আরো একটু সংযত হওয়া উচিত ছিল। কিন্তু শ্যামলি, এ চিঠি রেনুকে লেখা তার প্রমাণ কি? কারণ আমি তো লেখা নেই। আমার মনে হয় তুমি একটু বেশি বেশি ভেবে নিচ্ছ, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে তোমার।
3: আগে না, সর্প এইভাবে রজ্জুর চেহারা নিয়ে আসে, ওসব তোমরা বুঝবে না, আমরা হলাম ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ চিনি।
2: ঠিক আছে ঠিক আছে, আমি রেনুকে জিজ্ঞেস করব।
3: তুমি?
2: হ্যাঁ।
3: তুমি রেনুকে জিজ্ঞাসা করবে?
2: হ্যাঁ করব করব।
3: তুমি?
2: হ্যাঁ আমি।
3: পারবে? বাবা হয়ে তুমি মেয়েকে জিজ্ঞাসা করতে পারবে? প্রেম শব্দটা তুমি ব্যবহার করতে পারবে?
2: মানে ওইটাই একটু অসুবিধে মনে হচ্ছে।
3: তবে
2: হ্যাঁ, মানে শব্দটা কেমন যেন গ্রাম্য মনে হয়। আচ্ছা, ওর ইংরেজি করলে কেমন হয়? না না, সেও তো সেই লাভ শব্দ এসে পড়বে, কেমন ন্যাকা ন্যাকা শব্দ। তার চেয়ে বরং অ্যাফিয়ার্স শব্দটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, না না, এর মধ্যেও কেমন একটা স্ক্যান্ডালের গন্ধ ছড়িয়ে আছে। এই গভীর রাতে খুন খারাপি, আত্মহত্যা, স্লিপিং পিল, থানা, পুলিশ, কোর্ট, কাচারি, এই সব যেন কিরিবিল কিরিবিল করে ঘুরে বেড়াচ্ছে শব্দটা চারপাশে।
3: তাহলে তাহলে কিভাবে বলবে?
2: ভাবছি

0: সরাসরি বলাটা ঠিক হবে না।
1: তবে
0: ধরো এই পায়ে পায়ে বল নিয়ে ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে ঝট করে গোলটা দিয়ে দেব।
1: বাবা, তুমি আমাকে ডাকছো?
0: হ্যাঁ, বস।

0: কেটে কেটে সেঁটে দেখেছি এখানে। নাম দিয়েছি বিবাহ বিচিত্রা। হ্যাঁ, খবরগুলো পড়।
1: কই দেখি।
0: এই দেখ এটা। হ্যাঁ, পণের টাকা না পেয়ে এক নরপশু বউয়ের গায়ে কেরোসিন ঢেলে কেমন ভাবে পুড়িয়ে মেরেছে। খবরটা দেখ। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একটি মেয়ে গলায় দড়ি দিয়েছে। এই দেখ এটা দেখ। এই শ্বশুর আর ছেলে পিটিয়ে বউটিকে খুন করেছে। কি বিভৎস দেখছিস তো।
1: কিন্তু বাবা, এসব তুমি আমাকে পড়াচ্ছ কেন?
0: এই হলো পৃথিবী মা, এই হলো জীবন। লোভ লালসা কামনা বাসনা চারদিকে সরীসৃপের মতো কিলবিল কিলবিল করছে। একটু সাবধানে পা তুলে।
1: এই তো আমি চেয়ারে পা তুলেই বসে আছি।
0: আরে না না, সে কথা বলছি না। বলছি কি, যে পথে বড় রিপু ভয় মা, পথ বড় উঁচু নিচু বন্ধুর, সাবধানে পথ চলতে হয়।
1: হ্যাঁ বাবা, আমাদের স্কুলে যাওয়ার পথটা না সত্যি খুব খারাপ। রাস্তায় অনেক কাল পিচ পড়েনি, প্রায় খোঁড়াখুঁড়ি চলে, হয় ছেঁদা পাইপ মেরামত হচ্ছে, নয় টেলিফোনের তার সারাই হচ্ছে, সারাটা পথ উঁচু নিচু এবড়ো খেবড়ো, তাই আমি সাবধানে এক পাশ দিয়েই চলি।
0: আরে না না না না, সে কথা না, সে কথা না, আমি সে কথা বলছি না, আমি বলছি জীবনের কথা। জীবন জীবন, জীবনের পথ স্কুলের পথের চেয়ে অনেক বড় রে রেনু, আরো বেশি বিপদ সংকুল। একবার তাল কেটে গেলে সারা জীবন বেতালা চলবে, আর তাল ফেরানো যাবে না। ও মাঝি বড় হুঁশিয়ার।
1: তুমি কি আমার পড়ার কথা বলছো? গতবার ইংরেজিতে একটু কম নম্বর পেয়েছিলাম বলে এবার আমি খুব পড়ছি, দেখো সব ঠিক হয়ে যাবে।
0: আরে পরীক্ষায় দু চার নম্বরের দিক ওদিক হতেই পারে। হ্যাঁ হতেই পারে, কিন্তু দেখিস মা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, তাতে যেন ফেল করিস না।
1: তুমি কিচ্ছু ভেবো না বাবা, এবার দেখো বোর্ডের পরীক্ষায় আমি দারুণ রেজাল্ট করব।
0: আরে না, সে কথা আমি ভাবছি না।
1: তবে
0: আমি ভাবছি তোর বিয়ের কথা। হ্যাঁ মানে বিবাহ।
1: বাবা তোমরা এখন থেকে আমার বিয়ের ভাবনা ভাবছো?
0: আরে আমরা ভাববো কেন, তুই নিজেই তো ভাবছিস।
1: আমি ভাবছি।
0: আলবাত ভাবছিস।
1: আমি ভাবছি মানে মানে আমি ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, তোমরা একবার আমাকে বলতে শুনেছো?
0: বলতে হবে কেন, আমাদের হাতে প্রমাণ আছে।
1: প্রমাণ?
0: হ্যাঁ।
1: আমার বিয়ের প্রমাণ তোমাদের হাতে?
0: হ্যাঁ।
1: সে কি?
0: আরে বলছি তো, আর দাঁড়া বলছি সব, তুই এক কাজ করতে না, এক গ্লাস জল নিয়ে আয়। হ্যাঁ খাবো, বড্ড জল তেষ্টা পেয়ে গেছে। হঠাৎ একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। না আক্রমণ করা চলবে না, এ বয়সের মন বড় সাংঘাতিক মন, আবেগ উদ্বেগ স্বপ্ন দুঃস্বপ্ন কল্পনা মরিচিকা দিয়ে, মানে পিতৃ প্রেম দিয়ে বাইরের আকর্ষণ থেকে ওকে টেনে আনতে হবে। সেই ব্যাটা যে ব্যাটা চিঠি লিখেছে, যদি সত্যি সে লিখে থাকে, তার এই অসুস্থ প্রভাবকে ভাসিয়ে দিতে হবে আমার পিতৃ প্রেমে।
1: এই যে জল,
0: রাখ রাখ টেবিলে রাখ, একটু পরে খাবো। বুঝলি মা রেনু, দেখ চকচক করলেই সব শোনা হয় না, জীবন সঙ্গী নির্বাচন বড় শক্ত ব্যাপার মা, অনেকটা রকেটে চড়ে মহাকাশে যাবার মতো, সামান্য ভুল ব্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, ত্রিশঙ্কুর মতো অন্তরীক্ষে ঝুলে রইলে সারা জীবনের মতো, না ইধারকা না উধারকা, ডোন্ট রিসিভ দেম। আবেগ তোমাকে ইগলের মতো ঠোঁটে করে পাহাড়ে চুড়োয় তুলে নিয়ে গিয়ে ধারালো নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করবে, তখন কেউ তোমায় বাঁচাতে পারবে না। আমি বলি কি, যে ওসব যেই পাবি ছিঁড়ে টুকরো টুকরো করে একবারে ডাস্টবিনে ফেলে দিবি।
1: কি ফেলে দেব বাবা, ইগল পাখি?
0: আরে না না, এই যে ভাজ করা কাগজটা দেখছিস?
1: হ্যাঁ,
0: এটা তো তোর পড়ার টেবিলেই পাওয়া গেছে।
1: আমার টেবিলে?
0: সেই থেকে বড়ই চিন্তায় আছি মা। ও যে বললাম চিঠি, এটা তো সেই রকমই একটা চিঠি।
1: চিঠি?
0: হ্যাঁ, কি তোকে কেউ দিয়েছে? বানানার ভাষা দেখে মনে হয় অতি থার্ড ক্লাস লোচ্চা টাইপের ছেলে, লেখাপড়াও নেই, সংস্কৃতিও নেই, বোধ হয় কোনো ওই ইয়েটির ছেলে হবে।

0: গুজরা?
1: এইডা এইডা।
0: এইটার জন্য তুমি এত কথা বললে? শোনো, দুবার চুলমাদার ফিতে কিনেছিলাম, তখন এই কাগজটাই মুড়ে দিয়েছিল। লেখাটা পড়ে খুব মজা লেগেছিল, তাই আর ফেলিনি, ভাজ করে বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু বাবা, তোমার হাতে এটা এলো কি করে?
1: এটা এটি তোমার মায়ের আবিষ্কার।
0: সত্যি মার দেখছি মেয়ে মেয়ে করে মাথাটা খারাপ হয়ে যাবে। আর যেন কোনো বাড়িতে মেয়ে নেই, পৃথিবীর সব ছেলে যেন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে।

0: কি হলো? মেয়ের সঙ্গে কথা বলে কিছু বুঝলে?
1: বুঝলুম, এইটুকু বুঝলুম যে তুমি অকারণেই উতলা হচ্ছ।
0: আমি অকারণে উতলা হচ্ছি? তুমি তোমার মেয়ের কথা বিশ্বাস করে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে কাগজে মুখ দিয়ে বসে থাকতে পারো, কিন্তু আমি পারি না। আমি মা, বুঝলে? অতটা নিশ্চিন্তি হওয়া আমার পক্ষে সম্ভব নয়।
1: তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, ওই কাগজটা কোনো প্রেমপত্র নয়। হ্যাঁ, তোমার মেয়ে দোকান থেকে ফিতে কিনেছিল, চুল বাঁধার ফিতে। ফিতেটা মোড়া ছিল ওই কাগজে, ফুলটুল আঁকা বিচিত্র ভাষার লেখা দেখে রেনু বইয়ের মধ্যে রেখে দিয়েছিল। আচ্ছা, তা আমরাও তো অনেক সময় ঠোঙা ফোঙা দেখলে সেরকম কিছু খবর পেলে পরে খুলে পড়ি, কি করি না এরকম?
0: তা করি, তবে এটাও জানবে যে ওসব চিঠি কেউ শের দরে বেচে না। হয় রেখে দেয়, নয় ছিঁড়ে ফেলে, নয় হারিয়ে যায়। ওসব তুমি বিশ্বাস করতে পারো, আমি করি না। কেউ যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়।
1: তুমি অযথা তিলকে তাল করছো। এটা কেন বুঝছো না যে রেনু যে বংশের মেয়ে সে বংশের একটা আভিজাত্য আছে? হ্যাঁ, এই রকের লোফা তুতু করে ডাকবে আর তোমার মেয়ে অমনি ন্যাজ নাড়তে নাড়তে ছুটবে, তেমন বাপের মেয়ে রেনু নয়। বুঝলাম, মাই ডার্লিং, তার একটা ব্যক্তিত্ব আছে,
0: ঘোড়ার ডিম আছে। এই বয়সটা খুব খারাপ, তা জানো? চোখে চোখে রেখে যদি পার করে দিতে পারলে তো বেঁচে গেলে, নইলে তৈরি থাকো, তোমার অবস্থা ওই মানিক বাবুর মতোই হবে।
1: মানিক বাবুর মতো হবে? মানিক বাবুর মতো কার সঙ্গে কার তুলনা? মানিক বাবু এক রেসুড়ে মাতাল, মাঝরাতে পাড়ায় ঢুকে হল্লা করে বউকে ধরে পেটে। তার বড় মেয়ে যদি গৃহত্যাগ করে কিছু বলার আছে? ভাঙা ঘরেই তো ঘর ভাঙা মেয়ে হবে। আর তোমার এই নিখুঁত পরিবার থেকে রেনু কেন ছিটকে যাবে? কেন? হ্যাঁ, যদি যায় তো তোমার অত্যধিক শাসন এবং সন্দেহের জন্যই যাবে। কে বোঝাবে তোমার মতো অবুজ মহিলাকে? এক কাজ করো, রেনুর ব্যাপারটা দিন কতক তুমি আমার হাতে ছেড়ে দাও।
0: তোমার হাতে?
1: হ্যাঁ, আমার হাতে।
0: তোমার হাত তো শুধু তিনটে জিনিস ধরতে জানে, চা, সিগারেট আর তাস। তোমার নিজের কোনো ব্যক্তিত্ব আছে? তোমায় কেউ ভয় পায়? সকলেই তো বলে বড় মাইডিয়ার লোক, আর তাইতেই তোমার একবারে ন্যাজ মোটা হয়ে যাচ্ছে।
1: আরে সে যুগ আর নেই বৎসে, হাওয়া ঘুরে গেছে। হ্যাঁ, শাসন আর শোষণের যুগ চলে গেছে। মেয়েরা এখন সাঁড়াশি দিয়ে পয়লা রাতেই শ্বশুর বাড়ির লোকদের বিষ দাঁতগুলো উপড়ে ফেলছে। হ্যাঁ, ছেলেরা বাপের কাঁচা খুলে দিচ্ছে, কলেজে অধ্যাপককে ঘেরাও করে রাখছে, অফিসের বড় কর্তারা ইউনিয়নের ভয়ে চেম্বারে দরজা দিয়ে সারা দিন জুজুর মতো বসে থাকছে। হ্যাঁ, চোরের মতো আসে আর চোরের মতো চলে যায়। বেশি ট্যাফও করেছো কি মরেছো? এ শাসনের যুগ নয় বুঝলে, এ যুগ হলো নরম কথার, এ যুগ হলো মিষ্টি কথার, মিষ্টি ব্যবহারে। হ্যাঁ, রক্তকরবীর বিশুর মতো বলতে হয় যে সর্দার চাবুক নয় একটা বেহালা দাও, সুরে সুরে কাজ হবে, অসুরের দিন।
0: হ্যাঁ হ্যাঁ, সারা দিন অফিসে বসে বসে তুমি বেলা বাজাও আর সন্ধ্যেবেলা বসে বসে তাস পেটো। আমার কাজ আমাকেই করতে হবে, তোমার হাতে ছেড়ে দিলে যা দশা হবে তা আমার জানা আছে।
1: আবার সেই চিঠি না, আমি দেখবো না। দেখো শ্যামলী, চিঠির লেখক সেই তৃতীয় ব্যক্তিটিকে তুমি যত ইচ্ছে গালাগাল দাও, আমার আপত্তি নেই। কিন্তু মাঝখান থেকে রেনু বেচারি ফুলের মতো তার মনটাকে তুমি পিছিয়ে পিছিয়ে একদম শেষ করে দিচ্ছ। তোমাকে আমার শুধু একটাই অনুরোধ, এ ব্যাপারে তুমি একটু ক্ষান্ত হও এবার।
0: ও, যত দোষ এখন আমার তা তো বলবেই। আচ্ছা শোনো, সব ছেড়ে তুমি এখন একটা ভালো পাত্র দেখো দেখি।
1: পাত্র?
0: হ্যাঁ,
1: বিয়ে এরই মধ্যে? আরে দাঁড়াও, আগে পাস টাস করুক, অন্তত গ্র্যাজুয়েটটা হতে দাও।
0: তুমি কি ভাবো যে তোমার মেয়েরা লেখাপড়া হবে?
1: হবে না মানে? আলবাত হবে। হ্যাঁ, এ বংশের মেয়ে লেখাপড়া হবে না।
0: বংশ
1: না খেয়ে না দে ওকে আমি ডাক্তার করব, জানো? আমার অনেক দিনের ইচ্ছে। চোখে কালো ফ্রেমের চশমা, গলায় স্টেথোস্কোপ, হাতে সোনার ঘড়ি, মাথায় শ্যাম্পু করা ফুরফুরে চুল, চকলেট রঙের গাড়ি, আমার কতদিনের স্বপ্ন।

0: চোখ বুঝলেই তো দেখতে পাই।
1: তুমি এই হচ্ছে বিয়ের কথা, একটা দামড়ার ছেলে, কলকাতায় এক চিলতে ফ্ল্যাট, শ্যাওলা ধরা বাথরুম, হেঁপো শ্বশুর, দজ্জাল শাশুড়ি, ছাপকা ছাপকা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে সেই ভোঁতকা ছেলেটা আমার মেয়েকে হুকুম করছে, জল দাও, মাথা টিপে দাও, গেঞ্জি কেচে দাও, হয়তো কোনো ব্যাংকে বা সরকারি অফিসে চাকরি করবে, ভালো মাইনে কিন্তু কোনো কালচার নেই, শ্বশুর ওয়াশ বেসিনে ওয়াক থু করে থুতু ফেলবে, হ্যাঁ শাশুড়ি ডেটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে সেফটি পিন দিয়ে পোকা খাওয়া দাঁত খুলবে, হ্যাঁ ঘেউ করে ঢেকুর তুলবে, হ্যাঁ রাত আটটার সময় খ্যানখ্যানে গলায় বলবে, বৌমা পেটে বড় বায়ু হয়েছে, আমার দুধটা একটু ছানা করে দিয়ে যাও। হ্যাঁ আমার মেয়ের এই ভবিষ্যতে আমি ভাবতে পারি না, আমার রাতের দুঃস্বপ্ন।
2: ও না, আমার অত উচ্চাশা নেই বুঝলে, আর অত ভাবনা চিন্তাও নেই, সাদামাটা একটা জীবন পেলেই তো হলো, মেয়েরা হবে জলের মতো, যে আধারে রাখা যাবে সেই আধারের আকৃতি নেবে, তুমি যা চাইছো তোমার মেয়ের তো তাহলে প্রিন্স অফ ওয়েলস এর সঙ্গে মেয়ের বিয়ে দিতে হয়।
0: বিয়ের কথা আমি ভাবছি না।
2: ও
0: হ্যাঁ, আরে বিয়ে মানেই তো মৃত্যু। হ্যাঁ আমি ভাবছি জীবনের কথা, স্বাধীন জীবিকার কথা, বিকাশের কথা, বুঝলে না, আমার গাছের ফুল আমি নিজের হাতে তুলে দেবতার পায়ে দেব, অন্য কেউ এসে ছিঁড়ে নিয়ে যাক এ আমি চাই না, হ্যাঁ সে আমি হতে দেব না কিছুতেই না। দেখো শ্যামলী, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমি আগেও বলেছি,
2: কি
0: মেয়ের ব্যাপারে তুমি কোনো রকম মাথা গরম
2: করো। আরে বাবা আমি তো মাথা গরম করতে চাই না,
0: হ্যাঁ
2: কিন্তু ওই চিঠি, ওই চিঠি তো আমার মাথাটা গরম করে রেখেছে।
0: একেই তো বলে পাগলামি,
2: পাগলামি,
0: হ্যাঁ একেই বলে পাগলামি, চিঠির কোনো অস্তিত্ব নেই, যেখানে সেখানে চিঠি চিঠি করে তুমি তো পাগল করে তুলেছো সবাইকে। কোথায় চিঠি, কার চিঠি, যে চিঠি তুমি সেদিন আবিষ্কার করেছো তার ফয়সালা তো সেদিনই হয়ে গেছে।
2: না হয়নি, আছে আছে, না থাকলেও আসবে,
0: আসবে, কার কাছ থেকে আসবে,
2: যার কাছ থেকে আসার কথা।
0: সেই তৃতীয় ব্যক্তিটি কে, তুমি চেনো তাকে?
2: উদ্ভট কথা বলো না তো, ভিত্তি জ্বলে যায় একেবারে, চেনো তাকে? আরে বাবা চিনবই যদি তাহলে আর ঝামেলাটা কিসের, ছেলেদের বলে দেবো ঠ্যাং কোড়া করে দিয়ে আসবে।
0: আরে বাবা সে তো আরেক ঝামেলা, পুলিশ কাছাড়ি সে অনেক কাণ্ড, না না ওসব করতে যাও না, আমি বেশ আছি।
2: বেশ কোথায় আছো শুনি, তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারো, আমি তো পারি না।
0: কিন্তু মাথা গরম করে কাল কি কাণ্ডটা বাঁধিয়েছিলে তুমি বলো তো, কত বড় মেয়ের গায়ে হাত তুলে কখন
2: কি করবো?
0: তোমরা দুজনেই আমার কাছে মূল্যবান, তোমার প্রেসার বাড়ুক, বুক ধরফড় করুক যেমন আমি চাই না, রেনুও সংসার থেকে ছিটকে বেরিয়ে যাক সেটাও আমি চাই না। এখন যা করতে হবে সঠে সাঠং সমাচরেত, বুঝলে না, চিঠি যদি সত্যি আসে, হ্যাঁ এই রেনুর হাতে পড়ার আগে খপাত করে ধরে ফেলতে হবে, বুঝলে না, আর এই রেনুকে জানতে না দিয়ে সেই ছোকরাটাকে আচ্ছা করে কড়কে দিয়ে আসতে হবে।
2: আমিও তো তাই ভাবছিলাম, চিঠি আসার সময় রেনু তো স্কুলেই থাকে, তককে তককে থাকতে হবে বুঝলে, চিঠি মেঝেতে আর পড়ে থাকতে দেওয়া হবে না, ধরো আর মার।
0: বেশ তাহলে আজ থেকে শুরু করা যাক, আজ তো আমার ছুটি আর রেনু স্কুলে গেছে, হ্যাঁ আমি আমি আর চেকপোস্টেই বসে থাকি।
2: চিঠি আসার সময় অবশ্য হয়ে গেছে, কি যেন একটা শব্দ হলো না, দাঁড়াও দাঁড়াও দেখি তো, শুনছো? ঠিক ধরেছি, চিঠি এসেছে,
0: কালিটা নিয়ে শুনি,
2: এই দেখো এই দেখো এই চারখানা চিঠি,
0: চারখানা বল কি কই, দেখি দেখি দেখি,
2: না না না দাঁড়াও আমি আগে দেখি,
0: আমার দাও না,
2: আমাকে দাও না,
0: কি আসছে
2: তুমি, আমি আগে দেখি না,
0: কি করো না তুমি, আচ্ছা তুমি এই তো এই এইখানে শোনো, এখানে এক এক করে এক এক করে এক এক করে খুলো
2: খুলো খুলো, নিখাতের মধ্যে একটা অন্তত এই চিঠি থাকবে, এইবারে বাছাধন কোথায় যাবে তুমি, তুমি চলো পাতায় পাতায় আমরা চলি শিরায় শিরায়, হ্যাঁ খোলো খোলো তো দেখি খোলো,
0: আরে দেখ
2: ওটা কি,
0: এটা একটা ইলেকট্রিক বিল, এই দু মাস আগে,
2: ঠিক আছে
0: হ্যাঁ এই চেকে টাকা পাঠিয়েছিলাম সেটার কাগজ,
2: এটা দেখো
0: এটা, আরে এটা তো ওই যে ওই যে ইনস্টলমেন্টে আলমারি কিনেছিলাম না, তা তাগাদা করে চিঠি দিয়েছে, আর এটা তো একটা পোস্টকার্ড,
2: হ্যাঁ কি দেখো তো,
0: এই যে হ্যাঁ দেখেছো কাণ্ড
2: কি হলো,
0: হ্যাঁ এই সন্তোষীমার নাম গান করে বিশখানা চিঠি ডাকে না দিলে মায়ের কোপে বংশ নির্বংশ আবার হুমকি,
2: আরে দেখ জাগে ওটা ছাড়ো, এটা দেখো তো, এটা তো একটা খাম দেখছি গো,
0: হ্যাঁ এটা হলো, এটা তোমার মায়ের চিঠি,
2: মায়ের চিঠি, কি কি লিখেছে,
0: লিখেছে ও ওই দাঁতের গোড়া ফুলে তিন দিন ধরে চোখে সর্ষে ফুল দেখছেন, ওষুধ জানা থাকলে লিখে পাঠাতে বলেছেন,
2: এই শেষ।

0: যা, আমি ভাবলুম বুঝি,
1: বাবা ভাবি পরে হবে, এদিকে আমার তো সর্বনাশ হয়ে গেল।
0: তোমার আবার কি হলো?
1: হ্যাঁ বুঝতে পারছো না, এই বসে বসে এখন এই পোস্ট কার্ডটা 20টা নকল করে 20 জনের কাছে পাঠাতে হবে, চেনা কারুর কাছে পাঠানো চলবে না, তাহলে আর এক অশান্তি। দেখো দেখিনি কাণ্ড,
0: কি আর করা যাবে, সে যখন পড়েছে লিখতে তো হবে।
1: হ্যাঁ লিখতে তো হবে।
0: শোনো না, তোমার তো আজকে ছুটি আছে, দুপুরে বরং না ঘুমিয়ে 20টা পোস্ট কার্ড কিনে বসে বসে কপি করে ফেলো।
1: বাহ বাবা বাহ, তুমি তো বলেই খালাস, তারপর করো না কপি, করো করো,
0: আমার কাজ নেই।
1: হ্যাঁ হ্যাঁ, ওই এক কথা এতগুলো চিঠিতে লেখা, এমনিতে চিঠিপত্র বড় একটা লিখি না, আলিশি লাগে। আরে তবে এক আধখানা তো নয়, 20-20খানা চিঠি, সোজা কথা। দেখ
0: আর কি করা যায়।
1: হ্যাঁ নিকুচি করেছে তোমার সন্তোষী, মানে আমি ছিঁড়ে ফেললে
0: পোস্টটা। না না না না না, খবরদার ছিঁড়ো না ছিঁড়ো না বাবা, অত মনের জোরে আর কাজ নেই, ঠাকুর দেবতার ব্যাপার বলে কথা বলা তো জানা কি থেকে কি হয়ে যায়। বাবা একটু কষ্ট করে লিখে ফেলো না, মোটে তো 20টা।
1: সব কাজ ফেলে রেখে এখন ওই খড়ি বসে বসে, আর ও সময় পারবো না করতে, তুমি করবে যাও। এই এই হ্যাঁ এই চিঠি তো তোলা রইল তাকে। হ্যাঁ
0: রেনু, এই রেনু, কি কি রে কি ব্যাপার আজ, বড্ড যে পড়ায় মন দেখছি, স্কুলে যাবি না?
2: না মা, আজ আমাদের স্কুলের স্পোর্টস, যারা পার্টিসিপেট করবে না তাদের আজকে ছুটি।
0: তাহলে বরং চান টান করে আজ একটু তাড়াতাড়ি খেয়ে দে নি, আমাকে ছুটি দে। উফ, সেই সাত সকালে হেঁসেলে ঢুকেছি।
2: একটু দাঁড়াও না, এক্ষুনি পিয়ন আসবে, ডাক্তার দেখতে
0: আসবে। তাতে তোমার কি?
2: না মানে,
0: শোনো রেনু, ওসব মানে টানে আমি খুব বুঝি, ভেবো না যে বড় হয়েছে বলে তুমি আমাদের একেবারে মাথা কিনে নিয়েছো, তোমার সব চালাকি আমি বুঝতে পেরে গেছি।
2: চালাকি? তা কি চালাকি তুমি বুঝতে পারলে শুনি, কি হলো বলো?
0: মুখ সামলে কথা বলবি, নয় তো
2: কি মারবে?
0: কি
2: মারো না মারো, সেই কবে একখানা এক টুকরো কাগজ নিয়ে তোমরা যা শুরু করেছো।
0: এক টুকরো কাগজ তাই না, লজ্জা করে না বলতে? কিসের জন্য, কিসের জন্য রোজ স্কুল থেকে এসে ডাক বাক্স খোলার জন্য হাঁচর পাঁচর করো, তা কি আর আমি বুঝি না?
2: মানে
0: বল বল, কার চিঠির অপেক্ষায় তুই থাকিস বল বল।
2: ছি ছি মা,
0: কি
2: ছি,
0: শুনছো? হ্যাঁ চিমচ্ছ কেন, দেখো ঠিকানাটা দেখো কি লেখা আছে।
1: আমি তো দেখছি রেনুর নাম লেখা, তারপর কেয়ার অব দি আমার নাম, তারপর বাড়ির ঠিকানা। এ তো শুধুই খাও, এই চিঠি ফিটি তো নেই, এ কি করবো এ দিয়ে?
0: কি আর করবে, চোখ বড় বড় করে দেখো।
1: আরে এ তো শুধু ঠিকানা লেখা খাম, চিঠিটা পেয়েছো?
0: চিঠিটা তোমার মেয়ে আমাদের জন্য রেখে দেবে, এতই বোকা ভেবেছ?
1: খামটা পেলে কোত্থেকে?
0: ওই জানলা দিয়ে না, পাশের মাঠে ফেলে দিয়েছিল, ভেবেছিল আমার চোখে পড়বে না। আরে বাবা, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি?
1: আরে শুধু খামে কিছু বোঝা যায়?
0: আগেরটার সঙ্গে হাতের লেখাটা মেলাও না।
1: মেলাও না, ওটা বাংলা লেখা, এটা ইংরেজি লেখা, কি মেলাবো?
0: আরে বাবা ইংরেজি বাংলা যাই হোক, হাতের লেখার মিল থাকবেই তো।
1: তোমার মতো অত পাকা হস্তাক্ষর বিশারদ থাকতে আমার উপরে দায়িত্ব কেন, তুমি মেলাও না।
0: দেখছো তো দেখছো তো, মেয়েকে কিরকম আশকারা দিচ্ছ, বলে রাখলুম পরে পস্তাবে।
1: কিন্তু দেখছি মহা জ্বালা, মা মেয়েতে কি আরম্ভ করছো বলতো? তুমি কি বুঝতে পারছো না যে দিনে দিনে তুমি কেমন রেনুর ঘোরতর শত্রু হয়ে দাঁড়াচ্ছ? আরে বাবা, রেনুর স্কুলের বন্ধুরা তো রেনুকে চিঠি লিখতে পারে নাকি?
0: মেয়ে সোহাগে একেবারে অন্ধ হয়ে গেছো তুমি, স্কুলের বন্ধুদের সঙ্গে নিত্য দেখা হচ্ছে, কথা যাতো তাতো মুখেই হবে, চিঠি লিখতে যাবে কোন মুখ খুলে?
1: কেন, কোনো কোনো বন্ধু কি বাইরে বেড়াতে যেতে পারে না, সিমলা উটি দার্জিলিং?
0: না পারে না, সামনেই যাদের পরীক্ষা তারা এই সময় বেড়াতে যাবে কোন আনন্দে?
1: তাহলে চিঠিটি লিখেছে কে?
0: লিখেছে সেই বয়ফ্রেন্ডটি, বুঝলে, মাথায় ঢুকলো?
1: আমি বিশ্বাস করি না।
0: তবে আর কি,
1: তবে তুমি যখন বলছো ঠিক আছে ঠিক আছে, আবার আমি জিজ্ঞেস করব খোলাখুলি ভাবে।
0: করো।
1: রেনু,
2: ইয়ে
1: একটা কথা বলতে এলাম তোর এই পড়ার ঘরে।
2: বলো।
1: বলছিলাম কি মা, মানে হবার একটা
2: কি
1: চিঠি।
2: কার চিঠি?
1: সে তো তুই বলবি কার চিঠি, সত্যি বলবি কিন্তু মা,

0: বাবা, বাবা তুমিও আমাকে অবিশ্বাস করো।
1: জি মা, ওভাবে বলছিস কেন? তোকে হঠাৎ অবিশ্বাসই বা করবো কেন?
0: তাহলে সেই একটা ঘটনা নিয়ে তুমিও মান হতে এত বাড়াবাড়ি করছো কেন? তোমরা আমায় লেখাপড়া শিখিয়ে এত বড় করে তুলেছো, তারপরেও কি ভাবো যে তোমাদের মেয়ে তোমাদের মুখে চুনকালি দেওয়ার মতো কোনো কাজ করবে?
1: না না, বলছি কবছর পরে তো নিজেই মা হবি, তখন বুঝবি বাপ মায়েরা ছেলে মেয়েদের জন্য কেন ভেবে মরে।
0: এই তোমাদের ভেবে মরবার নমুনা, প্রতিদিন স্কুল থেকে ফিরলে মা আমার বইপত্রগুলো ঘেঁটে কি যেন খোঁজেন। আমার পড়ার টেবিলের ড্রয়ার রোজই দেখি আগুছাল হয়ে পড়ে থাকে, এমনকি আমার ছোট্ট হাত বাক্সটা যেটা তুমি আমায় দুবছর আগে দিয়েছিলে আমার টুকিটাকি জিনিস রাখতে, মা একদিন দেখি সেটাও খুলে কি যেন খুঁজছেন। আমাকে দেখি অবশ্য রেখে দিল বাক্সটা। কেন বাবা, কেন তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো? কি করেছি আমি?
1: মানে মানে তোর মা হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছেন, কিন্তু তারও তো একটা কারণ হয়তো আছে। এই যে ধর আজকাল প্রায় তোর নামে চিঠিপত্র আসে, তা এই কথাটা তো তুই অস্বীকার করতে পারবি না বল? পারবি?
0: রোজই কে বললো তোমার?
1: এই তো দেখ না, এই তো আমার হাতেই একখানা খাম, তা এতে তো দেখছি তোর নামই লেখা। তোর মা বললো যে ওই মাঠ থেকে নাকি খামখানা সে কুড়িয়ে পেয়েছে।
0: পেতেই পারে।
1: রেনু মাগো, আমি তোকে খুব বিশ্বাস করি, আমাকে অন্তত বল চিঠিটা তোকে কে লিখেছে
0: দেখি। খামটা একবার দাও তো।
1: এই নে,
0: ও না পড়ো, পড়ে দেখো, বিশ্বাস না হলে হাতের লেখা এক্সপার্টদের কাছেও নিয়ে যেতে পারো। কি হলো, ধরো।
2: স্নেহের মা রেনু, তোর নববর্ষের চিঠিখানা পেয়েই উত্তর দিয়েছিলাম, পেলি না কেন বলতো? এদিকে রুমিও বলল ও নাকি তোকে লিখেছিল, কিন্তু তুই তার জবাব দিসনি। কি ব্যাপার, লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত আছিস নাকি? তোর বাবার পায়ের ব্যথাটা এখন কেমন? যে ওষুধটার কথা লিখে পাঠিয়েছিলাম সেটা তোর বাবা ব্যবহার করছেন তো? তোর মা যে কানের দুলের ডিজাইনটা পছন্দ করে গিয়েছিলেন ওটা তৈরি হয়ে গেছে, কবে আসবি তোরা জানাস? সামনেই তো জামাই ষষ্ঠী, রুমি ওর বরকে নিয়ে আসবে, তোরাও চলে আয় না, বেশ আনন্দ করে দু বোনে দুটো দিন কাটিয়ে যাবি। এই চিঠির যেন জবাব পাই, তোর বাবা মাকে আলাদা লিখছি, ভালোবাসা জানিস ইতি বড় পিসি।
0: এবার বুঝতে পারছো তো যে ও দুটো চিঠি কোথায় গেল? বড় পিসি আর রুমিদি বরাবরই খামে চিঠি লেখেন, তাই মা ওগুলো খুলে ফেলে লজ্জায় আর আমাকে দিতে পারেনি, পাছে ধরা পড়ে যায় তাই বলতেও পারেনি।
1: বুঝলাম। তা তুই যখন বুঝতে পেরেছিস তখন মাকে আর লজ্জা দিস নে। যাই,
3: দেখো এবার আমার সত্যি লজ্জা করছে। ছি ছি ছি ছি ছি ছি, মিছি মিছি মেয়েটাকে সন্দেহ করে করে আশ্চর্য, ও যে আমাদের মেয়ে এই সত্যি কথাটাই ভুলতে বসেছিলাম।
1: গত সুসোচনা রাস্তি, আসলে কি জানো শ্যামলি, এই বয়সের এই ছেলে মেয়েদের মন খুব নরম হয় বুঝলে না। এখন থেকে আমাদের দুজনকেই ওর বন্ধু হতে হবে, সঙ্গী হতে হবে। তা ঠিক আছে, এখন থেকে শুরু হয়ে যাক, চট করে একটু চা বানাও দেখি চমৎকার করে। রেনু
0: কি বাবা,
1: আয় আয় আয় আয় এদিকে, আরে এদিকে আয়, তোর মা চা বানাচ্ছে, আজ তিনজনে মিলে একসঙ্গে বসে চা খাবো কেমন?

তৃতীয় ব্যক্তি। নাটকটি শেষ হল। কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী। অভিনয় করেছেন শ্যামলী, মমতা চট্টোপাধ্যায়, রেণু, এনা রায়,

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: বুখার আয়া হিসে নজরআন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরও একবার জানাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। এখন দোতারায় লোকগীতির সুর, শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক।

এতক্ষণ দোতারায় লোকসঙ্গীতের সুর শুনলেন শিল্পী সৌরেশচন্দ্র প্রামাণিক। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল ও দাদরা, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। শিল্পীর পরিবেশনায় প্রথমে বেহাগ রাগে খেয়াল, পরে মিশ্র পাহাড়ি দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

0: প্রথমে বিহাগ রাগে খেয়াল, পরে মিশ্র পাহাড়ি দাদরা শুনলেন। শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ

গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, সাড়ে ছটায় আজকের চাষবাস, শুনবেন কথিকা গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা, বলবেন ডক্টর অনিমেষ শিকদার। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি, বলবেন ডক্টর মধুমিতা দুবে। ছটা পঁয়তাল্লিশে প্রাত্যহিকী, উপস্থাপনায় অমৃতা হালদার রায় ও অমরেশ মুখোপাধ্যায়। সতা পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। সকাল আটটায় জানাও জানা শুনবেন ধারাবাহিক কথিকা প্রজাপতির উড়ান, দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। আটটা বেজে পাঁচ মিনিটে নিরাময়, কুষ্ঠ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। আটটা বেজে কুড়ি মিনিটে গান্ধী চর্চা, শুনবেন সত্য ও অহিংসার আলোক বর্তিকা গান্ধীজি, লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। সাড়ে আটটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সকাল নটায় ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম অংশ। নটা পঁচিশে সমীক্ষা, সাড়ে নটায় গানে গানের পরবর্তী অংশ। দশটায় গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় সৌরিক ঘোষ ও দেবজিৎ অধিকারী। বেলা বারোটায় নজরুলগীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। বারোটা বেজে পনেরো মিনিটে দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। বারোটা বেজে তেত্রিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী শিক্ষা, নারী প্রগতি ও নারী ক্ষমতায়ন বিষয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সলমা সরেন। দুপুর একটায় গীতিকা, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লাইভ অনুষ্ঠান মহিলা মহল, শুনবেন অন্দর সংবাদ, বিষয় আন্তর্জাতিক অহিংসা দিবস, অতিথি পারমিতা সাহা এর সঙ্গে থাকবে সম্পাদকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। দুটো বেজে তিরিশ মিনিটে সাঁওতালি গান, পরিবেশনায় নীলমণি হেমব্রম সহশিল্পীবৃন্দ। এরপর কথিকা স্বচ্ছ ভারত মিশন, বলবেন নবকুমার মান্ডি। সবশেষে এক জেলা এক পণ্য, এই বিষয়ে কথিকা বলবেন পরিমল হেমব্রম। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। থাকবে মাঠে ময়দানে ও দাবা প্রতিযোগিতার অনুষ্ঠান, রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন গুড়াপ আর্ক ইনস্টিটিউশন হুগলির শিক্ষিকা জয়শ্রী ঢোলে, সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় মালতি মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ছটা পনেরোয় সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে কথিকা স্বচ্ছ ভারত মিশন, বলবেন বিনয় কুমার মান্ডি। এরপর লোকগীতি, পরিবেশনায় সনাতন মান্ডি, সোমবারি মুর্মু, সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, প্রথমে বেগুন গাছে কলম পদ্ধতি, এই বিষয়ে সায়ন সাহুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। এরপর এক পৃথিবী এক স্বাস্থ্য, এই বিষয়ে ডাক্তার রিপন বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। সন্ধ্যে সাড়ে সাতটায় সমীক্ষা, বলবেন চণ্ডীচরণ ঘোষ। রাত আটটায় নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চৌধুরীর কণ্ঠে। নটা বেজে পঞ্চাশ মিনিটে নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়। দশটা বেজে দশ মিনিটে ছায়াছবির গান, সাড়ে দশটায় দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। দশটা বেজে পঞ্চাশ মিনিটে কীর্তন পরিবেশন করবেন মানসিক হস্তস্থিতার। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরোয় সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী আলী হোসেন খান। ছটা পঁচিশে রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চৌধুরীর কণ্ঠে। ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস। ছটা পঁয়তাল্লিশে ভক্তিগীতি শিল্পী মানসী ঘোষ দস্তিদার। সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। সাড়ে আটটায় নজরুলগীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। আটটা বেজে পঞ্চাশ মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। নটা বেজে দশ মিনিটে রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। দশটা পনেরোয় অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। সকাল এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় বিনীতা ঘোষ। বেলা বারোটায় সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। বারোটা বেজে কুড়ি মিনিটে এবং একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনায় বিনীতা ঘোষ। দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত সঞ্জয়।

চৌধুরীর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় প্রীতি মুরারকা, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের উল্লেখযোগ্য মুহূর্তসমূহের বেতার প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ 2-1 মশলা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96%, সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন 12:17 হয়ে 13 সেকেন্ড। জয় হিন্দ।